0: হোসেন খান, আব্দুল কাইম জুয়েল, মোহাম্মদ আরিফ বিল্লা ও শাকিল আহমেদ এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমে দেওয়ান।
1: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা হুদের 96 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ শফিউল আজম।

0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা হুদের 96 আয়াত থেকে 100 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর আমি তো প্রেরণ করেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট প্রমাণ সহ ফিরাউন ও তার পরিষদ বর্গের কাছে, কিন্তু তারা ফিরাউনের নির্দেশ অনুযায়ী চলতে রইল, অথচ ফিরাউনের মতামত মোটেও ঠিক ছিল না। সে কেয়ামতের দিন নিজ কওমের আগে আগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে দোজখে উপস্থিত করে দেবে, যেখানে তাদের উপনীত করা হবে তা কত নিকৃষ্ট স্থান। এ দুনিয়াতেও তাদের সাথে লায়নত ছিল এবং কেয়ামতের দিনও থাকবে, কত নিকৃষ্ট প্রতিফল যা তাদেরকে দেয়া হবে। এ হল সেসব জনপদের কতিপয় ইতিবৃত্ত যা আমি আপনার কাছে বর্ণনা করছি, যার মধ্যে কোনো কোনোটি এখনো বহাল রয়েছে এবং কোনো কোনোটি বিলুপ্ত হয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ইসলামী নারীর মর্যাদা, বলছেন মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ খান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের আগমনের পূর্ব যুগে নারী ছিল অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত এবং অধিকার হারা জাতি। তদানীন্তন সমাজ কন্যা সন্তান জন্মদানকে লজ্জাজনক মনে করত। নিজের ঔরসে জন্ম নেয়া কন্যা সন্তানকে পিতারা জীবন্ত কবর দিতেও কুণ্ঠিত হত না। তাদের এমন

0: বিবেক বর্জিত কর্ম সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে এরশাদ করেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআয়্যি যামবিন কুতিলাত, আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সূরা তাকবীর আয়াত 8-9। সে যুগে তারা পিতা মাতা বা স্বামীর মৃত্যুর পর পরিত্যক্ত সম্পত্তি থেকেও বঞ্চিত হতো। পৃথিবীতে নারী জাতিকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে একমাত্র ইসলাম। নারী জাতিকে ইসলাম কন্যা, স্ত্রী, মা ও বোন হিসেবে আলাদা আলাদাভাবে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে নিসা বা মহিলা শব্দটি 57 বার এবং ইমরাআহ অর্থাৎ নারী শব্দটি 26 বার উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনে নিসা তথা মহিলা শিরোনামে নারীর অধিকার ও মর্যাদা সংক্রান্ত বিষয়ে একটি স্বতন্ত্র বৃহৎ সূরাও অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসে নারীর অধিকার, মর্যাদা ও তাদের মূল্যায়ন সম্পর্কে বিশেষ বিশেষ নির্দেশনা রয়েছে। ইসলাম নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করে নারীর জান মালের নিরাপত্তা নিশ্চিত করেছে। নারীদের শিক্ষার ব্যাপারে পবিত্র কোরআনে এসেছে, তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো এবং উত্তম আচরণ করার শিক্ষা দাও, সূরা নিসা আয়াত 19। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর সমানভাবে ফরজ, ইবনে মাজাহ। হাদিস গ্রন্থসমূহের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 2210, যা সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আধ্যাত্মিক মহিমা অর্জনের ক্ষেত্রেও নারীর কর্তব্য রয়েছে। পবিত্র কোরআনে এসেছে, একথা সুনিশ্চিত যে পুরুষ ও নারী মুমিন মুসলিম, হুকুমের অনুগত, সত্যবাদী, সবরকারী, আল্লাহর সামনে বিনীত, সাদাকা দানকারী, রোজা পালনকারী, নিজেদের সম্ভ্রমের হেফাজতকারী এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী। আল্লাহ তাদের জন্য মাগফিরাত ও প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন, সূরা আহজাব আয়াত 35। মা হিসেবে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। নবী সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মায়ের খেদমত করে হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ না করেও তার পবিত্র জুব্বা মুবারক উপহার পেয়েছেন এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে ওমর, ওয়াইস কুরুনির কাছ থেকে তুমি দোয়া নিও। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মেয়ে শিশু বরকত, প্রাচুর্য ও কল্যাণের প্রতীক। হাদিসে এসেছে, যার তিনটি, দুটি বা একটি কন্যা সন্তান থাকবে আর সে যদি তার উক্ত কন্যাকে সুশিক্ষিত ও সুপাত্রস্থ করে তার জান্নাত নিশ্চিত হয়ে যায়। হাদিসে এসেছে, বোনকে সেবা যত্ন করলে আল্লাহ সম্পদ ও হায়াতে প্রাচুর্য দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি কন্যা সন্তান ও পুত্র সন্তান থাকে আর তিনি যদি সন্তানদের জন্য বাহির থেকে কোনো কিছু নিয়ে ঘরে ঢুকেন, তবে প্রথমে তা মেয়ের হাতে দিবেন এবং মেয়ে বেছে নিয়ে তারপর তার ভাইকে দিবে। ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ একে অন্যের পরিপূরক। এ প্রসঙ্গে কোরআনে এসেছে, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক, সূরা বাকারা আয়াত 187। স্ত্রীর গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক, মুসলিম। নবী সাল্লাল্লাহু সাল্লাম আরো বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, তিরমিজি। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, সূরা নিসা আয়াত 19। পবিত্র কোরআনে আরো ইরশাদ হয়েছে, নারীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি পুরুষের উপরও নারীর অধিকার রয়েছে, সূরা বাকারা আয়াত 228। বিধবা নারীদের অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব নেয় তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি ও সদা রোজা পালনকারীর মতো সওয়াব লাভ করে, বুখারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেও, আজকের বিষয় ছিল ইসলামে নারীর মর্যাদা, বললেন মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ খান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।
2: দুই জাহানের মালিক তুমি।

0: ওগো মহামহিম।
1: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন তাপস সরকার।
3: ওং পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গুথিতাম প্রাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়নীম অম্বতামর সন্ধান থামি ভগবদ গীতে ভবদ্দেশিনীম। হে জননী ভগবদ গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক রচিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমি মনে মনে ধ্যান করছি। বসুদেব সুতম দেবম কংসচন্দ্রমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। বসুদেব পুত্র কংস চন্দ্রদত্তের বিনাশকারী দেবকীর পরম আনন্দপ্রদ জগৎগুরু দীপ্তমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। মুকং করতে বাসলম পঙ্গং লঙ্ঘতি কিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা বোবাকে বাসাল করে পঙ্গুকে পর্বত অতিক্রম করায় সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি। শান্ত আকারম ভুজঙ্গ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্ব আধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভ অঙ্গম লক্ষ্মীকান্তম কমল নয়নম যোগবিধান গম্যম বন্দে বিষ্ণু ভয়ভয়হরম সর্বলোক একনাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত, যিনি শেষনাগ রূপ সজ্জায় শয়ন করে আছেন, নাবিতেজার পদ্ম, যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার, আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী, নীল মেঘের ন্যায় যার বর্ণ, যার সমস্ত অঙ্গ অতি সুন্দর, যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন, যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যু মহাভয় বিনাশকারী, সেই লক্ষ্যপতি কমল নয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। ওং তৎসত শ্রীমৎ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। কিম তদ ব্রহ্ম কি আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবম কিম উচ্ছতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত বা অতিদৈবই বা কাকে বলে? অধিযোগ্য কথম ক অর্থ দেহে অস্মির মধুসূদন প্রয়াণ কালেস কথম গে ঔষী নিয়তাধি। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কিরূপে দেহ মধ্যে তিনি অবস্থান করেন? মৃত্যুকালে নিত্য আত্মযুক্ত ব্যক্তিগণ কিভাবে তোমাকে জানতে পারে? অক্ষরম ব্রহ্ম পরম স্বভাব আধ্যাত্ম উচ্ছতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। শ্রী ভগবান বললেন, অক্ষরই পরম ব্রহ্ম, ব্রহ্মময়ে জীব স্বভাব আধ্যাত্ম বলে কথিত, জীব সকলের ভাব উৎপাদক হোম যজ্ঞাতি স্বরূপ সৃজন ক্রিয়াকর্ম নামে সংজ্ঞায়িত হয়েছে। অধিভূত খর ভাব পুরুষচ অধিদৈবতম অধিযোগ্য অহম এব অর্থ দেহে দেহভূতম বর। এ দেহদায় শ্রেষ্ঠ অর্জুন, জাগতিক পরিবর্তনশীল সবকিছু অধিভূত, আর অন্তরাত্মরূপী পুরুষ অধিদৈব, আমি এই দেহে যজ্ঞের স্বরূপে অধিযোগ্য। অন্তকালেশ মামেব স্বর্ণ মুক্তা কলেবরম জ প্রয়াতে সমদ্ভাব জাতি নস্তি অত্র সংশয়। মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগপূর্বক মহাপ্রস্থান করে সে আমার ভাব প্রাপ্ত হয়, এ তো কোনো সন্দেহ নেই। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীন যদ ভবেত পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রহদাৎ জনার্দন। ওং পূর্ণবদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্ব পূর্ণমাদয় পূর্ণমেব অবশিষ্যতে। ওং সর্বেষাং মঙ্গলং ভবেত সর্বসন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তিমা কশ্চিদ দুঃখ ভব ভয়ে। ওং এ শান্তি ওং এ শান্তি ওং এ শান্তি।
2: পবিত্র গীতা থেকে পাঠ করলেন তাপস সরকার।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর দিনাজপুর রাজশাহী সিলেট পাবনা বগুড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:17, অস্ত যাবে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 ও FM 102 মেগাহার্স।

শ্রোতাবন্ধু জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েজ অনুষ্ঠান। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে, শুনবেন সকাল 8:10। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোনিন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু, শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি, শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইস্যু করে ছোট পরিবার, বিকেল 4:05। বিকেল 5:30 শুনবেন লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার, শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নাটক গ্রন্থি, শুনবেন রাত 10:00। রচনা ইনায়ত মোল্লা, প্রযোজনা রানী কুশারী।

92.5 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12টা বেজে 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আজকের অনুষ্ঠান পরিচিতি।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, শুনতে চাই ভোরের গান। যে গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন অজিত রায়, কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ।

0: প্রথমে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কোড়াই ছড়া ফুল একেলা আমি, এবং শেষে শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বায়। দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ফিরোজা বেগম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আজ এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।

0: স্টুডিও রেকর্ডে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফাহিম হোসেন চৌধুরী।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আসুন বেশি করে গাছ লাগাই। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, কৃষি আমাদের জীবন ও অর্থনীতির ভিত্তি। খাদ্যের প্রধান উৎসই আসে কৃষি থেকে। আধুনিক প্রযুক্তি, সঠিক পরিচর্যা ও সচেতনতা কৃষিকে আরো উন্নত করে তুলতে পারে। কৃষকের পরিশ্রমেই আমাদের জীবনের চাকা চলে, তাই কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। কৃষিজীবী ভাই ও বোনেরা, মিষ্টি কুমড়া একটি পুষ্টিকর সবজি। এতে ভিটামিন এ, সি, ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর থাকে, যা চোখের দৃষ্টি ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। কম ক্যালোরি হওয়ায় এটি স্বাস্থ্যকর খাদ্য তালিকায় খুবই উপকারী। এ পর্যায়ে মিষ্টি কুমড়া পচে যাওয়ার কারণ ও প্রতিকার, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের শুনছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন, তেমনই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা কথা বলবো মিষ্টি কুমড়া পচে যাওয়ার কারণ ও এর প্রতিকার নিয়ে। এ বিষয়ে আমাদের আয়োজনে কথা বলার জন্য উপস্থিত আছেন মোসাম্মদ সেলিনা আক্তার, উৎপাদন অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও ICT উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তো প্রথমে আপনার কাছে প্রশ্ন, মিষ্টি কুমড়া পচে যায় কি কারণে?
2: খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে মিষ্টি কুমড়া বিভিন্ন কারণে পচে যেতে পারে। মিষ্টি কুমড়া যদি ঠিকমতো পরাগায় না হয় সেক্ষেত্রে পচে যেতে পারে, আবার ফলের মাছি পোকার আক্রমণ হলে পচে যেতে পারে, ছত্রাকের আক্রমণ হলেও পচে যেতে পারে, আবার গাছে যদি প্রয়োজনীয় পুষ্টির অভাব হয় সেক্ষেত্রেও মিষ্টি কুমড়ার কচি ফল পচে যেতে পারে।
1: পরাগায়ন ঠিকমতো হয়েছে কিনা কিভাবে বোঝা যাবে? এবং
2: আমরা জানি কুমড়ো গাছের পরাগায়ন সাধারণত মৌমাছি বা অন্যান্য পতঙ্গ বা বাতাসের মাধ্যমে হয়, কিন্তু বর্তমানে বিষাক্ত কীটনাশক এত বেশি পরিমাণে ব্যবহার করা হয় যে সেক্ষেত্রে উপকারী পতঙ্গ কমে যাচ্ছে। এই উপকারী পতঙ্গ কমে যাওয়ার কারণে পরাগায়ন ঠিকমতো হয় না। পরাগায়ন যদি ঠিকমতো না হয়, স্ত্রী ফুল ফোটার পর ছোট্ট কচি ফল বা করা আসে, কিন্তু সেগুলো একটু বড় হবে না, করাগুলো একেবারেই ছোট অবস্থায় মারা যাবে।
1: তো এর প্রতিকার কি?
2: এজন্য প্রতিদিন ভোরে অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে সদ্য ফোটা পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে পাপড়িগুলো ফেলে দিতে হবে, দিয়ে স্ত্রী ফুল অর্থাৎ যে ফুলের নিচে ছোট কুমড়ো থাকে সেই ফুলের গর্ভমুণ্ডে হালকাভাবে একটু যদি ঘষে দেই, এতে স্ত্রী ফুল নিষিক্ত হয়ে ফল ধরবে। একটি পুরুষ ফুল দিয়ে 2 থেকে 3টি স্ত্রী ফুলে পরাগায়ন করা সম্ভব হয়। এতে করা পচা প্রায় 80-90% কমে যায়।
1: ফলের মাছি পোকার উপস্থিতি কিভাবে বোঝা যাবে এবং এটা দমনে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে?
2: স্ত্রী মাছি পোকা কচি ফলে হুল ঢুকিয়ে ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা বের হয়ে ভিতরের অংশ কুড়ে কুড়ে খেয়ে নষ্ট করে। এক্ষেত্রে কুমড়ো একটুও বড় হয়ে যাওয়ার পরেই পচে যায় এবং ক্ষেতে মাছি পোকার উপস্থিতি দেখা যায়। কুমড়োর গায়ে সাধারণত ফুটো করার সময় বাদামি রঙের আঠা বের হতে দেখা যায় এবং আক্রান্ত স্থানে ফুটো হয় এবং ফল বাঁকা হয়ে যেতে পারে। আক্রান্ত ফলটি কাটলে কিড়া দেখা যাবে।
1: তো এর প্রতিকার কিভাবে পেতে পারি আমরা?
2: এর প্রতিকার পেতে হলে আক্রান্ত ফল দেখা মাত্র তা তুলে নষ্ট করতে হবে, কচি ফলগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের বিষ টোপ ব্যবহার করেও মাছি পোকা দমন করতে পারি, যেমন এক ধরনের বিষ টোপ তৈরি করতে পারি। সেক্ষেত্রে বিষ টোপ তৈরি করার জন্য 100 গ্রাম থেতলানো কুমড়ার সাথে আমরা যদি 100 গ্রাম চিটাগুড় অথবা হালকা কিছু পানি এর সাথে দিয়ে ডিপটেরেক্স জাতীয় কীটনাশক পরিমাণ মতো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করি, এই মিশ্রণটা একটা স্বচ্ছ প্লাস্টিক পাত্রের মধ্যে সামান্য কেটে জানালার মতো আর কি এর ঢাকনা সহ মাটির পাত্রে রেখে দিতে হবে ক্ষেতের ঠিক মাঝখানে। এই পোকাগুলো এর গন্ধে এর মধ্যে এসে পড়বে এবং তখন ওই পোকাগুলো পড়ে মারা যাবে। এই বিষ টোপের কার্যকারিতা সাধারণত 3-4 দিন ধরে থাকে, তবে অবশ্যই 4 দিন পরপর এটি পরিবর্তন করে দিতে হবে। আরেক ধরনের ফাঁদ আমরা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে ফেরোমন ফাঁদ। এই ফেরোমন ফাঁদ যদি আমরা প্রতি 1% জমিতে একটি করে স্থাপন করতে পারি সেক্ষেত্রেও মাছি পোকা দমন করা সম্ভব। এটি অত্যন্ত পরিবেশ বান্ধব, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ডিটারজেন্ট পানি নিয়মিত এটা পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, যারা আমরা বাণিজ্যিকভাবে যদি চাষ করি সেক্ষেত্রে আক্রমণের মাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারি।
1: আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আর কি কি কারণে মিষ্টি কুমড়ার ফল পচে যেতে পারে এবং তার প্রতিকার কি?
2: সাধারণত মাটি যদি অম্লীয় হয় সেক্ষেত্রে ক্যালসিয়ামের অভাব হতে পারে, এবং এই সমস্ত জমিতে যদি আমরা মিষ্টি কুমড়া চাষ করি সেক্ষেত্রে দেখা যায় যে প্রথমে নিচের দিকে পচন দেখা দেয় এবং এই পচনগুলো আস্তে আস্তে পুরো ফলটাকেই পচিয়ে ফেলে।
1: তো সেজন্য কি কি করতে হয়?
2: সেজন্য আমরা যখন মিষ্টি কুমড়া প্রথম চারা লাগাবো সেক্ষেত্রে যখন আমরা গর্ত তৈরি করব সেই গর্ত প্রতি আমরা 50-80 গ্রাম যদি জিপসাম সার ব্যবহার করতে পারি তাহলে আমরা এই পচনটা রোধ করতে পারি। আবার বাণিজ্যিকভাবে যখন কেউ চাষ করবে সেক্ষেত্রে আমরা মাটি পরীক্ষা করে চারা রোপণের ঠিক 15 দিন পূর্বে প্রতি শতাংশ জমিতে যদি আমরা 4 কেজি হারে ডলোচুন প্রয়োগ করে দিতে পারি তাহলে আমরা এই সমস্যা থেকে প্রতিকার করতে পারি।
1: আপনাকে অনেক ধন্যবাদ। মিষ্টি কুমড়া পচে যাওয়ার কারণ এবং প্রতিকার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। সুপ্রিয় কৃষিজীবী ভাই এবং বোনেরা, নিশ্চয়ই এই আলোচনা থেকে আমরা যারা মিষ্টি কুমড়া চাষী আছি তারা অনেক উপকৃত হয়েছেন। আপনাদের সর্বাঙ্গীন সুখী এবং সমৃদ্ধ জীবন কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি।
0: কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের দিতে হবে সর্বাধিক গুরুত্ব, কেননা দেশের সার্বিক উন্নয়নে কৃষকের ভূমিকা অনেক বেশি। হ্যাঁ কৃষিজীবী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের শোনাব একটি কৃষি বিষয়ক গান। শিল্পী মোহাম্মদ রফিক হাসান, গানটির রচয়িতা মোহাম্মদ এনামুল হক এবং সুর করেছেন রফি মোহাম্মদ খান।

কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় তানিয়া সুলতানা, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 30শে বৈশাখ, 24শে জেলকাদ, 13ই মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু করা হচ্ছে হটলাইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে, বললেন জাতীয় সংসদের স্পিকার। সারাদেশে 9.5 কোটি ডোজ টিকা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত 13। এবং মিরপুর টেস্টে পাকিস্তানকে 104 রানে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ে অভিনন্দন প্রধানমন্ত্রীর। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী

0: কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঠেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়।
1: একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় মনে হয় শিক্ষিত বেকারের মধ্যে শিক্ষিতদের মধ্যে বেকারের হার বেশি হওয়ার কারণ খুব সম্ভবত, এবং সেজন্যই বর্তমান সরকার মনে করে প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলাম গুলো একটু নতুন ভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। স্কুল পর্যায় থেকেই সরকার শিক্ষা কারিকুলামে কারিগরি এবং ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা গ্রহণ করেছে। মেধা পাচার রোধ করে, মেধার বিকাশ, মেধা লালন করে আমরা ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই একসাথে।
0: প্রধানমন্ত্রী বলেন, জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পায়।
2: জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা এবং সৃজনশীলতাই গুরুত্ব পাবে সর্বোচ্চ। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ার কাজ শুরু করতে চাই যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পাবে। আমরা সম্মিলিত প্রচেষ্টা এমন একটি শিক্ষা ব্যবস্থার কাজ শুরু করতে চাই যা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশকেও করবে আলোকিত।
0: পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান।
3: সকল কিছু যদি আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হয়, আমাদেরকে দেশে কিন্তু একটি স্থিতিশীল পরিবেশ লাগবে। আমরা যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না রাখতে পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। প্রত্যেক স্টুডেন্টের একটা বড় কিন্তু ভূমিকা আছে, রাজনীতিকে সংসদে যেতে হবে। শুধু রাজপথে এসে হইচই করলেই কোনো কিছু গড়ে তোলা যায় না, কোনো কিছু গড়ে তোলার জন্য কিন্তু স্থিতিশীলতা লাগে, কোনো কিছু গড়ে তোলার জন্য বসে আলোচনা করতে হবে।
0: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও আহ্বান জানান যাতে বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি ভুক্ত দেশগুলোর সহযোগিতা চেয়েছেন। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে বাংলাদেশে নিযুক্ত ওআইসি ভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই সহযোগিতা চান। এ সময় ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ঔষধ শিল্প সহ নানা খাতে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রও হস্তক্ষেপ মুক্ত থাকবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট আপ ইনভেস্টমেন্ট কোম্পানি বিএসআইসি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে এবং দেশের ব্যাংকিং খাতের সমস্যা নিরসনে সরকার কাজ করছে। এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এডিপি ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার সভায় এই নির্দেশনা দেন। সভায় মন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে। কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয় সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি গতকাল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির হাটের নিরাপত্তায় হাটগুলোতে চাহিদা অনুযায়ী আনসার মোতায়েনের কথা

0: জানান তিনি।
1: পুলিশ হেডকোয়ার্টারে একটা মনিটরিং সেল কার্যকর করা হয়েছে, সেটা কার্যকর থাকবে ঈদের আগের 7 দিন এবং ঈদের পরের 7 দিন। সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টের হটলাইন গুলো চালু থাকবে, সেগুলো রেজলিউশন আকারে যাচ্ছে, পত্রিকায় যাবে। সিটি কর্পোরেশনে কাদের কয়টা পোশাকহাটের ইজারা দিয়েছে সেটা তালিকা আছে। মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে।
0: এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। আজ বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 10টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল জানানো হয়েছে ঈদ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এ সময় সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি গতকাল রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্পিকার বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 16 বছরের নিপীড়ন, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে সুনিপুণভাবে তুলে ধরা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি জাবেদ কারদার। যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্ট্যান্ড বা রিং স্থাপন করা হয়েছে। বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতি ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডাক্তার এ কে এম ফয়জুল হক বঙ্গভবনে প্রেস উইংকে গতকাল এই তথ্য জানিয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সবার উন্নয়ন চায়। বিরোধী দলের সংসদ সদস্য থাকলে এলাকার উন্নয়ন হবে না, একথা ভুল প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নের সব কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে।
4: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে বাংলাদেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। আজকের এই খাল খনন কর্মসূচি এই উন্নয়নের একটি মানদণ্ড হিসাবে থাকবে এবং এই ধারা অব্যাহত থাকবে।
3: ইয়াসির খান চৌধুরী বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সরকার তারাকান্দা ফুলপুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতাল উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কার সহ নানা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খাল পুনর্খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে টিকাদান কার্যক্রম আরও জোরদার করতে ইউনিসেফের মাধ্যমে প্রায় 9,50,00,000 ডোজ টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তিনি গতকাল তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশে হামের টিকা ও হামরোগ আক্রান্ত শিশু মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি কারো শাস্তিযোগ্য অপরাধ খুঁজে পেলে তাকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় ডাক্তার জাহিদুর রহমান বলেন, হাম পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে নামতে শুরু করবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আমচাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সাথে নিয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় উৎপাদিত আমের অর্থমূল্য ধরা হয়েছে প্রায় 780 কোটি টাকা। এ নিয়ে বিস্তারিত শুনুন রাজশাহী সংবাদদাতা রাজু আহমেদের পাঠানো প্রতিবেদনে।
5: অপরিপক্ক ও কেমিক্যালযুক্ত আম বাজারজাতকরণ রোধে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। আগামী 15 মে থেকে বাজারে নামবে গুটিজাতের আম। এছাড়া গোপালভোগ 22 মে, রানী পছন্দ ও লক্ষণভোগ 25 মে, হিমসাগর বা ক্ষীরসাপা 30 মে, ব্যানানা ম্যাঙ্গো বা ল্যাংরা 10 জুন, আম্রপালি ও ফজলি 15 জুন, বাড়ি ফোর 5 জুলাই, আশিনাপ 10 জুলাই এবং গৌরমতি বাজারজাত করা যাবে 15 জুলাই থেকে। ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন,
6: যারা কৃষক তাদের সাথে কথা বলে যে ডেট ফিক্স করেছি এটা হচ্ছে সঠিক সময়। আমরা অপরিপক্ক আম বাজার আসতে দেব না এনিহাও, এবং যদি কেউ কারবাই দিয়ে আম পাকায় বা কোনো অসুধ উপায় অবলম্বন, সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।
5: আম প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে অন্যান্য খাবার তৈরির গুরুত্ব তুলে ধরেন জেলা প্রশাসক।
6: প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমনি অনেক শিল্প করতে পারে। এখানে ইন্ডাস্ট্রিয়াল কোন কোন সেক্টরে কাজ করা যায় সেটা নিয়ে আমরা সম্ভাবনা দেখেছি। এখানে যদি আমরা ফুড প্রসেসিং কারখানা শিল্প গড়ে তুলতে পারি তাহলে আম নিয়ে 10টা প্রোডাক্ট বের হয়ে যাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি অর্থকরী ফসল রপ্তানি করা যাবে। সেই ভাবনা সরকারের রয়েছে। আমি মনে করি এখানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আরো অনেক রিলেটেড ইন্ডাস্ট্রিজ করে আমরা এই আমকে বিদেশে রপ্তানি করতে পারি।
5: রাজশাহীতে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন, যার প্রাথমিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 780 কোটি টাকা। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 13 জন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সংবাদ সংস্থাটি আরও জানায়, গতরাতে কেফাদ্দনিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় 6 জন নিহত এবং 7 জন আহত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী একটি হামলার পর জরুরি সহায়তা দিতে ঘটনাস্থলে যাওয়ার সময় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার 2 চিকিৎসাকর্মী নাবাতিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। এ সময় আরও 1 চিকিৎসাকর্মী আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে জরুরি সেবা কর্মীদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে। দেশটি একে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের জন্য বেজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুদ্ধাবসনে যুক্তরাষ্ট্রের স্বার্থে অন্তত হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে রাজি করানোর জন্য গত 1 সপ্তাহ ধরে চীনকে প্রভাব খাটাতে সম্মত করতে ব্যর্থ হলেও উচ্চ পর্যায়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এদিকে 10 সপ্তাহ ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি, মার্কিনীদের জীবন দুর্বিষহ হওয়ায় যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়েছে। খেলা খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল প্রথম টেস্টে পাকিস্তানকে 104 রানে পরাজিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এটি প্রথম জয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 413 ও 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা, পাকিস্তান 386 ও 163। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে হারালেও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে কখনো জয় পায়নি বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে 2024 সালে টেস্ট জিতে আসলেও এবারই প্রথম পাকিস্তানকে ঘরের মাঠে টেস্টে হারালো বাংলাদেশ। মিরপুর টেস্টে 268 রানের লক্ষ্য দিয়ে পাকিস্তানকে 163 রানে অল আউট করে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামরা। ফলে 104 রানের ঐতিহাসিক এক জয়ের দেখা পেল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইফার নিলেন নাহিদ রানা। মিরপুর টেস্টটিকে জিতবে বাংলাদেশ। 268 রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর ভক্ত সমর্থকদের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানি ওপেনার ইমামুল হককে সাজ ঘরে ফেরান তাসকিন আহমেদ। তার করা বলে কট বিহাইন্ড হন ইমাম, আউট হওয়ার আগে করেন 5 বলে মাত্র 2 রান। আরেক ওপেনার আজানা ওয়াইজ করেন 33 বলে 15 রান, আর দলনেতা শান মাসুমের ব্যাট থেকে আসে মাত্র 2 রান। 68 রানে 3 উইকেট হারিয়ে চাপেই পড়েছিল পাকিস্তান। চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন আবদুল্লাহ ফজল ও সালমান আগা, এই জুটিতে আসে 51 রান। 50 দেখা পাওয়া ফজলকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম, 113 বলে 11টি চারের সাহায্যে 66 রান করেন ফজল। পরের ওভারে সালমান আগাকে পরাস্ত করেন তাসকিন আহমেদ, সালমান করেন 39 বলে 26 রান। 5 উইকেট হারিয়ে আরো একবার চাপে পড়ে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে দলকে শঙ্কা মুক্ত করার চেষ্টা চালান উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান ও সৌদ শাকিল, কিন্তু তাদেরকে ক্রিজে থিতু হতে দেননি টাইগার পেসার নাহিদ রানা। নিজের করা টানা 2 ওভারে শাকিল ও রেজওয়ানকে সাজ ঘরে পাঠান তিনি। এরপর 1 রান করে হাসান আলীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আব্বাস টিকে ছিলেন, তাদের জুটি ভেঙে দেন নাহিদ রানা, আর তাতেই 104 রানের বিশাল ব্যবধানে টেস্টে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পর্বে ম্যান অব দ্য ম্যাচ নাজমুল হোসেন শান্ত বলেন, এই ম্যাচের অভিজ্ঞতা তার দলের জন্য বিরাট অভিজ্ঞতা এবং তার দল ধীরে ধীরে টেস্ট ম্যাচে ভালো করছে।
9: Great experience and feeling very very proud the way we played and slowly we getting better in test cricket.
8: ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
3: এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্টে জয়ে দলের খেলোয়াড় কোচ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধে 6টা থেকে শনিবার সন্ধে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজবেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:17 এবং সূর্য অস্ত যাবে 6:33। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে চালু করা হচ্ছে হটলাইন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনে অগ্রিম টিকিট বিক্রি শুরু। এবং জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের জন্য ভবিষ্যতে অনুপ্রেরণা হয়ে থাকবে বললেন জাতীয় সংসদের স্পিকার। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখের ঠিকানার আজকের প্রামাণ্য পর্বে। বন্ধুরা, অন্যান্য সকল ক্ষেত্রের মতো পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও বাংলাদেশে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। দেশের প্রায় প্রত্যেকটি পরিবার এখন সচেতন পরিবার, পরিকল্পিত পরিবার। পরিকল্পিত পরিবার বাস্তবায়নে সরকার দেশজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পৌঁছে দিচ্ছে মানুষের দোরগোড়ায়। সারা দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ এই সেবাগুলো নিয়ে পরিকল্পিত পরিবার গঠনে তারা আগ্রহী হয়ে উঠছে। বন্ধুরা, সুখের ঠিকানার আজকের প্রামাণ্য আয়োজন নিয়ে আমরা চলে এসেছি ঢাকার রায়ের বাজারে। এখানে যে নগর মাতৃসদন কেন্দ্র রয়েছে, এই মাতৃসদন কেন্দ্রের মাধ্যমে এখানকার মানুষজন তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবা পাচ্ছেন। এখানে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলবো, তারা কি সেবা পাচ্ছেন, কেমন সেবা পাচ্ছেন, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে প্রথমে কয়েকজন সেবা গ্রহীতার সাথে আমরা কথা বলি। আপনার নাম কি?
2: আমার নাম সীমা।
1: আপনার বাসা কোথায়?
2: রায়েরবাজার মিরিস্টপের এখানে।
1: আপনার পরিবারে কে কে আছেন?
2: আমার দুই ছেলে।
1: কত বছর হলো বিয়ের বয়স?
2: এই তো 12 বছর হলো, আর এখন আমি গর্ভবতী, আর 7 বছর আমি এখান থেকে আর কি ব্যবস্থা নিয়ে চলছি।
1: আপনি কি পদ্ধতি গ্রহণ করেছেন পরিবার পরিকল্পনার ক্ষেত্রে?
2: আগে সুই ব্যবহার করছি, তারপরে কন্ডম ইউজ করছি।
1: এই যে সুই ব্যবহার করেছেন বা কন্ডম ব্যবহার করেছেন, আপনি সুবিধাজনক কোনটাকে মনে করতেন?
2: দুটোই ভালো, ব্যবহার করতে পারলে মানে দুটোই ভালো। আমি কন্ডমটা আর কি অনেক দিন ইউজ করছি, 6 বছর।
1: এই যে পরিবার পরিকল্পনা পদ্ধতি আপনি গ্রহণ করছেন, কেন গ্রহণ করার আপনার ইচ্ছেটা হলো?
2: যে আমার দুই ছেলে ছিল, তার জন্য আর কি একটু লং টাইম ব্যবস্থা নিয়েছি।
1: সুই ব্যবহার করে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কোনো?
2: না না, কোনো কিছু হয়নি, ঠিক আছে।
1: আপনার পরিবার তো ছোট পরিবার, একটু বলবেন ছোট পরিবারের কি কি সুবিধা?
2: যে ছোট পরিবার হলে ভালো, দেখা যায় সাংসারিক সমস্যা হয় না আর কি। আর বড় ফ্যামিলি হইলে তো সংসারে অভাব অনটন ঝামেলা থাকে, এর জন্য আর কি।
1: আপনার নাম জানতে চাই?
3: আমার নাম রহিমা।
1: আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
3: বিয়ে হয়েছে মনে হয় 26-27 বছর হবে।
1: আপনার সন্তান সন্ততি কতজন আছেন?
3: 3 বাচ্চা আমার, 2টা মেয়ে 1টা ছেলে।
1: পরিবার ছোট রাখার জন্য কোনো পদ্ধতি গ্রহণ করছেন কি?
3: জি করছি।
1: কি পদ্ধতি গ্রহণ করছেন?
3: লাইগেশন করছি।
1: যে লাইগেশন করতে হবে, পদ্ধতি গ্রহণ করতে হবে, এই বিষয়টি আপনি প্রথম কোত্থেকে জানেন?
3: আমি পরিবার পরিকল্পনাতেই জানি।
1: এটার জন্য কি আপনাদের কোনো টাকা দিতে হয়?
3: না।
1: কেমন অনুভব করছেন এই লাইগেশন করে?
3: লাইগেশন করে ভালোই, ভালোই আছি এখন।
1: কোনো পার্শ্ব প্রতিক্রিয়া?
3: জি না।
1: বন্ধুরা, আমরা কথা বলছি আরো একজন সেবা গ্রহীতার সাথে। আপনার নাম কি?
4: অঞ্জুমান।
1: আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
4: 6 বছর।
1: পরিবারে কে কে আছেন?
4: 2 মেয়ে 1 ছেলে, হাজবেন্ড।
1: কি জন্য এই ছোট পরিবার রাখছেন?
4: ছোট পরিবার সুবিধা হচ্ছে, আমি যদি ফ্যামিলি বড় হয় আমি তাদেরকে খাওয়াইতে পারবো না, দেখাশোনা করতে পারবো না। আমার ছোট পরিবার হলে আমি তাদেরকে ঠিক মতো খাওয়াইতে পারবো, দেখাশোনা করতে পারবো, নিজেরও একটু কষ্ট কম হবে।
1: এই যে ছোট পরিবার রাখছেন, আপনি কি কোনো পদ্ধতি গ্রহণ করছেন?
4: জি।
1: কি পদ্ধতি গ্রহণ করছেন?
4: কপাটি।
1: কেমন এই পদ্ধতি গ্রহণের পর আপনি কেমন অনুভব করছেন?
4: খুবই ভালো।
1: কতদিন হলো আপনি এই পদ্ধতি গ্রহণ করছেন?
4: 6 মাস।
1: নতুন যারা দম্পতি আছেন, যারা সন্তান নেয়ার কথা ভাবছেন অথবা বিয়ে করার কথা ভাবছেন, তাদের জন্য আপনি কি বলতে চান?
4: নতুন যারা বিয়ে হয়, স্বাভাবিকভাবে নতুন সময় বেবি না নেওয়াই ভালো, কারণ 2টা মানুষ আমরা চিনি না জানি না, হঠাৎ করে বিয়ে হয় তাদেরকে চিনতে হয়, একটা আন্দাজ ব্যাপার আছে। তাই বলতে হয় যে নতুন সময় অন্তত 2 বছর গ্যাপ দেওয়া বা 1 বছর গ্যাপ দেওয়া, এরকম একটা ব্যাপার হলে যে এখানে আসুক, আপাদের সাথে কথা বলুক, একটা পরিবার পরিকল্পনার একটা ব্যাপার আছে সেটা নেই, অবশ্যই ভালো, খারাপ বলবো না।
1: আপনি ভালো থাকবেন আপা। আপনার নাম কি?
5: আমার নাম মোশমাদ জাকি আক্তার।
1: আপনার বিয়ের বয়স কত বছর হলো আপা?
5: 9 বছর।
1: ছেলে মেয়ে কয়জন আছে?
5: 1টা ছেলে 1টা মেয়ে।
1: ছোট পরিবার?
5: হ্যাঁ।
1: এই যে আপনার ছোট পরিবার, এই ছোট পরিবার রাখার জন্য আপনি কোনো পদ্ধতি গ্রহণ করছেন?
5: হ্যাঁ।
1: কি পদ্ধতি গ্রহণ করছেন?
5: কন্ডম ব্যবহার করি।
1: এই যে আপনার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, এই বিষয়গুলো, এই সেবাগুলো আপনি কোত্থেকে নেন?
5: নারী মন্ত্রী থেকে নেই।
1: ওনাদের সেবার মান কেমন?
5: ভালো।
1: ওনাদের এখান থেকে সেবা নিতে আপনাকে কোনো টাকা দিতে হয়?
5: না।
1: জি, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, আমরা কথা বলছি আরো একজনের সাথে। আপনার নাম কি?
6: অনন্যা।
1: অনন্যা, আপনার বাসা কোথায়?
6: ঢাকা উদ্যান।
1: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন?
6: আমি, আমার হাজবেন্ড আর আমার 1টা বাচ্চা।
1: বিয়ের বয়স কত বছর হলো?
5: 7 বছর।
1: 7 বছর একটি বাচ্চা নিয়েছেন, পরিকল্পিত এবং সুন্দর একটি পরিবার বলা চলে।
5: জি জি জি।
1: এই যে ছোট পরিবার রাখছেন, এজন্য কি আপনি কোনো পদ্ধতি গ্রহণ করছেন?
5: হ্যাঁ, অবশ্যই পদ্ধতি গ্রহণ করছি।
1: কি পদ্ধতি গ্রহণ করছেন?
5: আমার হাজবেন্ড কন্ডম ইউজ করে, আমরা কন্ডমের ধারায় পদ্ধতি গ্রহণ করি। আর কন্ডম এমন একটা জিনিস যে কোনো একজনের রোগ আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে না, সব দিক দিয়ে ভালো আছে, সেফ।
1: এই যে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, সেবা গ্রহণ করতে হবে, এই বিষয়গুলো আপনি প্রথম কোত্থেকে জানেন?
5: প্রথম জানছি আমাদের জেলা জামালপুরে, ওখানে এরকম একটা মাতৃসদন ক্লিনিক আছে, ওখান থেকেই জানছি। ওখান থেকে আপারা গিয়ে বাড়িতে গিয়ে বুঝায় আসে।
1: আপনি আমাদের একটু বলবেন, আমার ছোট পরিবার, এই ছোট পরিবার থাকাতে আপনি কি কি সুফল পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন?
5: ছোট পরিবার থাকাতে আমার একটা বাচ্চাকে আমি যে পরিমাণ টেক কেয়ার করতে পারবো, দুইটা বাচ্চা যদি পরপর একই সাথে দুইটা বাচ্চা হয়, ওই পরে টেক কেয়ারটা করা যায় না। আর এই ফলে দেখা যায় একটা বাচ্চার জন্য আরেকটা বাচ্চা অপুষ্টিতে ভুগতেছে। এই জন্য একটা বাচ্চার মাঝখানে আরেকটা বাচ্চা যদি অন্তত 3 বছর থেকে 4 বছরের গ্যাপ থাকে, তাহলে দুইটা বাচ্চাই পুষ্টি থাকে এবং ভালো থাকে, এবং মাও ভালো থাকে, মা শিশু দুজনই সুস্থ থাকে।
1: আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন এখানকার ক্লিনিক ম্যানেজার ডাক্তার তাসলিমা খানম শান্তা। আপনি কেমন আছেন?
6: জি ভালো আছি।
1: আপনার থেকে যে বিষয়টি জানতে চাই, এই অঞ্চলে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে মানুষের সাড়া কেমন, সচেতনতা কেমন মানুষের মধ্যে?
6: বেশ ভালো সচেতনতা। এখানে আমাদের মাতৃসদন ছাড়া আমাদের প্রাইমারি সেন্টার আরও 7টি আছে, যেটা বিভিন্ন ওয়ার্ডে। তো ওইখানে স্টাফরা যেমন উঠান বৈঠক করে, প্রাইমারি সেন্টারে যান, ওনারা প্রথমে একটু কাউন্সিলিং করেন, তারপর 7 মাস পরে যখন আমাদের মাতৃসদনে আসেন, তখন আমাদের ডক্টররা, আমাদের কাউন্সিলর আছেন, কাউন্সিলর ডক্টর সবাই ওনাদেরকে কাউন্সিলিং করেন, তখন ওনারা বেশ সাড়া দেন।
1: কোন পদ্ধতি গ্রহণের দিকে মানুষের আগ্রহ বেশি?
6: প্রথমত পিল এবং কন্ডমটাই বেশি প্রেফার করেন। আবার এখন যেটা নরপ্ল্যান, সেটা সবচেয়ে বেশি জনপ্রিয় আমি মনে করি, কারণ সেটা সুবিধা বেশি, এটা একদম নিউলি যারা ম্যারিড তাদেরকেও এটা দেওয়া যাচ্ছে।
1: জনাব ডাক্তার তাসলিমা খানম শান্তা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই আয়োজনে সংযুক্ত হয়েছেন। প্রিয় বন্ধুরা, আয়োজনের এ পর্যায়ে আমরা কথা বলছি নগর স্বাস্থ্য কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার রেহেনা আক্তার মিতা আপার সাথে। আপনি কেমন আছেন?
7: ভালো আছি।
1: আপনাকে স্বাগত জানাই আমাদের এই আয়োজনে, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনার থেকে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে আপনার এই অঞ্চলের মানুষের আগ্রহের জায়গা কেমন?
7: পরিবার পরিকল্পনা পদ্ধতির ক্ষেত্রে আমার এই অঞ্চলের মানুষের আগ্রহ আছে। আমরা তো আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট বেস কাজ করি, যেখানে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং হতদরিদ্ররা বসবাস করে সেই সমস্ত ক্ষেত্রে। প্রথমত কথা হচ্ছে, তারা হচ্ছে যে পরিবার পরিকল্পনা পদ্ধতি যেগুলো আছে তার মধ্যে তারা ইনজেক্টেবলের বেশি পরে বেশি তাদের উৎসাহ। সেকেন্ড হচ্ছে ওরা পছন্দ করে হচ্ছে পিল, তারপরে পছন্দ করে হচ্ছে ইমপ্লানন মানে যে হাতে কাঠি দেয় যে পদ্ধতিটা, 3 বছর, এটা এই তিনটা পদ্ধতির পরে তারা পছন্দ করে যত সামান্য কন্ডম, কারণ কন্ডমের বিষয়ে তাদের যে পার্টনার আছে তাদের নিরুৎসাহের কারণেই তারা এটা পছন্দ করে না, তবে হাইলি তারা পছন্দ করে হচ্ছে ইনজেক্টেবল জিনিস।
1: অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের আয়োজনে সংযুক্ত হয়েছেন, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, সরকার যে পরিবার পরিকল্পনার সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, আসুন আমরা সবাই সেই সেবাগুলো গ্রহণ করি, এবং এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে আমরা আমাদের পরিবারকে পরিকল্পিত হিসেবে গড়ে তুলি, শিক্ষিত সচেতন পরিবার হিসেবে গড়ে তুলি। এই এক একটি শিক্ষিত এবং সচেতন পরিবার সার্বিকভাবে আমাদের সমাজকে পরিকল্পিত করে গড়ে তুলবে, এমনকি দেশকে পরিকল্পিত করে গড়ে তুলবে। আগামী পর্বে অন্য কোন এলাকার চালচিত্র আপনাদের সামনে তুলে ধরবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং থাকবেন নিরাপদ। জানিয়ে যে আজকের সুখের ঠিকানা গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি।

আমাদের স্টুডিও ঘড়িতে এখন সকাল 7:30, বাংলাদেশ বেতার ঢাকা। পরিবেশনে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

বাউল তুমি এমন দেশের গল্প বলো। হ্যাঁ প্রিয়সতা, দেশাত্ম বোধক এই গানের কথা লিখেছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়, কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী।

প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারে শিল্পী রুমানা ইসলাম, গীতিকার রামানন্দ সরকার, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয়শ্রোত, দেশাত্মবোধক গানের এবারের শিল্পী খালিদ হাসান মিলু সুর করেছেন এবং লিখেছেন লোকমান হোসেন ফকির।

0: এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান,
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে নজরুল সঙ্গীত, প্রথম শিল্পী রাহা তারা গীতি।

আপনারা শুনছেন নজরুল সঙ্গীত, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটি শুনবেন করিম হাসান খানের কণ্ঠে।

0: that river ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman urges universities to focus on research and innovation. Prime Minister seeks OIC support to resolve Rohingya crisis. Hotline will be launched to stop extortion in sacrificial animal transport vehicles, informs Home Minister. Advanced train tickets for Eid al-Azha will go on sale from today. Government takes initiative to supply 9 crore and 50 lakh doses of vaccines, says Prime Minister's Information and Broadcasting Advisor. Israeli air attack kills 13 people in southern Lebanon. And Bangladesh beat Pakistan by 104 runs in mid-boot test to take 1-0 lead in two-match series. Prime Minister congratulates for first win against Pakistan on home soil. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka. Shuru hocche হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে, উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ আল আমিন।
2: আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। সম্মানিত শ্রোতা, আজ আমরা আলোচনা করব রিয়াদুল জান্নাতে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এ বিষয়ে আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহি ও মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ সালেহি। সম্মানিত শ্রোতা, পৃথিবীর শ্রেষ্ঠতম তৃতীয় মসজিদ মসজিদে নববী, যে মসজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া আহাক্কুন আন তাকুমা ফীহ। হে নবী, যেই মসজিদটি প্রথম থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদেরই অধিক হক হল আপনি সেখানে নামাজ পড়বেন, নামাজ পড়াবেন। আর সেই মসজিদে নববীরই অন্যতম এবং শ্রেষ্ঠতম স্থান হল রিয়াদুল জান্নাহ, যে ব্যাপারে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস মুসলিম শরীফের 502 নম্বর হাদিসে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওদাতুম মিন রিয়াদুল জান্নাহ ওয়া মিনবারি আলা হাওদি। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝে যে জায়গা রয়েছে এই জায়গাটুকুন হচ্ছে জান্নাতের টুকরা। রওদাতুম মিন রিয়াদুল জান্নাহ অর্থাৎ জান্নাতের একটি অংশ। রিয়াদ শব্দটি রওদাতুন শব্দের বহুবচন, যার অর্থ হল বাগান বা উদ্যান। জান্নাত শব্দেরও অর্থ হল বাগান বা উদ্যান। তবে এখানে রিয়াদুল জান্নাহ বলতে মসজিদে নববীর ওই অংশটুকু বলা হয় যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফ থেকে মিম্বর পর্যন্ত। মসজিদে নববীর গোটা এরিয়াতেই লাল কিংবা অন্য কালারের কার্পেট দেয়া থাকলেও রিয়াদুল জান্নার মধ্যে সবুজ রঙের কার্পেট দেয়া রয়েছে। হাজি সাহেবগণ সেখানে গেলেই বুঝতে পারেন এই জায়গাটি হচ্ছে রিয়াদুল জান্নাহ। পৃথিবীর মধ্যে জান্নাতের টুকরা একটি জায়গাকেই নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তা হচ্ছে রিয়াদুল জান্নাহ। একজন ইমানদারের সারা জীবনের আবেগ এবং আকাঙ্ক্ষা আশা থাকে যে একটি বারের জন্য হলেও রিয়াদুল জান্নায় দুই রাকাত নামাজ আদায় করা। কারণ রিয়াদুল জান্নায় নামাজ আদায় করা মানে হল জান্নাতের ভেতরে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। হাজি সাহেবদের অনেক ভিড়ের কারণে বর্তমান সৌদি সরকার নুসুক অ্যাপ এর মাধ্যমে হাজি সাহেবগণকে নির্দিষ্ট সময়ে রিয়াদুল জান্নায় যাওয়ার অনুমতি দিয়ে থাকেন এবং সেখানে নামাজ পড়ার সুযোগ দিয়ে থাকেন। যদি কোনো হাজি সাহেবগণ সেই সুযোগ পেয়ে যান, তার সেই কাঙ্ক্ষিত সুযোগটি তিনি অবশ্যই কাজে লাগাবেন, রিয়াদুল জান্নায় গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবেন, দোয়া করবেন। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে রিয়াদুল জান্নাতে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি সালেহি।
3: নবীজির শহর মদিনা মুনাওয়ারায় এটি এত বারাকাতপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শহরটির নাম রেখেছেন প্রায় 101টি। চার ইমামের মধ্যে তিন ইমামের বক্তব্য হল ইমাম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল। তিন ইমামের বক্তব্য হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা। আর একজন ইমাম, ইমাম উদ্দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হচ্ছে আল মদিনা আল মুনাওয়ারা। তবে চার ইমামের বক্তব্য, কি হানাফি, কি শাফি, কি মালিকি, কি হাম্বলি, চার ইমামের বক্তব্য হচ্ছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শহর হচ্ছে আল মদিনা মুনাওয়ারা। যে

আগাটিতে পেয়ার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার দেহ মোবারকটি শায়িত আছেন সেই রওজা মোবারক, সেই রওজা মোবারক যেখানে রসুল আকরম সাল্লামের হুজরা মোবারক ছিল, সেই হুজরা মোবারক থেকে নিয়ে একেবারে মিম্বার পর্যন্ত এই জায়গাটুকুন, এটাকে বলা হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, পৃথিবীতে এক টুকরো যেন জান্নাত। সেই রিয়াদুল জান্নাহ বা জান্নাতের সেই বাগিচা, এটি এত বারাকাতপূর্ণ, যেখানে মদিনার প্রাণ কেন্দ্র মসজিদ নববী আশ-শরীফ, এখানে সবুজ গম্বুজের নিচে শায়িত দোজাহানের মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জীবদ্দশা এবং খোলাফায়ে রাশেদিনের সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র। এখান থেকেই পরিচালিত হতো মুসলিম বিশ্ব, ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় ভাব, গাম্ভীর্যতা সব দিক থেকে মুসলমানদের কাছে মসজিদ নববীর গুরুত্ব অপরিসীম। এসবের পাশাপাশি মসজিদ নববীর মর্যাদা আরো বৃদ্ধি করেছে রিয়াজুল জান্নাহ বা জান্নাতের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর বর্তমান দাফনের স্থান ও মিম্বরের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। সহিহুল বুখারি 1196 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 2463 নম্বর হাদিস। প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্মৃতি বিজড়িত এবং সেই বারাকাতপূর্ণ জান্নাতের একটি টুকরা সেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটি যখন আমরা জিয়ারত করব তখন তো অবশ্যই একটি আদব রয়েছে, একটি শিষ্টাচার রয়েছে, আর সেটি হচ্ছে একজন সত্যিকারের নবী প্রেমিকের আদবের বহিঃপ্রকাশ হবে রোজা জিয়ারতের সময় সর্বোচ্চ সতর্ক থাকা, প্রতিটি কাজ অত্যন্ত বিনয়ের সাথে সম্পাদন করা, সাথে সাথে এই খেয়াল করা, এই ধ্যান করা যে প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি রোজা আতহারায়, তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। কোরআন সে কথা বলছেন সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াতে, কি আদবের সাথে আমরা নবীজির রোজা মোবারকটা জিয়ারত করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, তোমরা একে অপরের সাথে যেরূপ উচ্চ স্বরে কথা বলো নবীর সাথে সেরূপ উচ্চ স্বরে কথা বলবে না, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা তা টেরও পাবে না। এ আয়াতে কারিমাটা নবীজির রওজা মোবারকের সামনে লিখা, এবং যেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেই রিয়াজুল জান্নাতের যে জায়গাটা, এটা আমরা কিভাবে চিনব? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটি চিনার একটি মাধ্যমও রয়েছে, যে রিয়াজুল জান্নাতকে এটা মসজিদ নববীর মূল কেন্দ্র বিবেচনা করা হয়। জায়গাটি মসজিদ নববীর সব থেকে মঙ্গলজনক জায়গা, কল্যাণকর জায়গা। বর্তমানে এই জায়গা সবুজ সাদা রঙের কার্পেট বিছানো রয়েছে, মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের হয়ে থাকে, ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা। ফজিলতপূর্ণ এই জায়গাতে জিকির, আসকার, নামাজ, ইবাদত করার আকাঙ্ক্ষা থাকে আশিকে রসুলের, আল্লাহর হাবিবের মেহমানদের। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ি তার জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করি। ইয়াজিদ ইবনে আবু উবাইদা থেকে একটি হাদিস আসছে যে আমি সালমা বিন আকওয়ার সঙ্গে আসতাম, যেটা মুসহাফের নিকটবর্তী একটি পিলারে কাছে আমি নামাজ পড়তাম, যেটাকে রিয়াজুল জান্নাতের মধ্যে অবস্থিত। আমি বললাম, হ্যাঁ আবু মুসলিম, আপনাকে দেখি এই পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী। তিনি বললেন যে আমি প্যারা নবী রসুল আকরম সাল্লাল্লাহু সাল্লামকে এই পিলারের কাছে নামাজ পড়তে আগ্রহী দেখেছি, এটি সহিহ মুসলিমের 509 নম্বর হাদিস। রিয়াজুল জান্নাতের ভিতরে কয়েকটি স্তম্ভ রয়েছে, এটাকে ইস্তিওয়ানা বলা হয় বা খুঁটি, সেগুলোকে রহমতের স্তম্ভ বলা হয়, ইস্তিওয়ানাতুর রহমা। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক কতগুলো নিদর্শন রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুর গাছের। পরবর্তীতে বিভিন্ন সময় মুসলিম শাসকরা মসজিদে নববীর দেখভাল এবং পরিচর্যা করেন। উসমানি সুলতান সেলিম রওজা শরীফের খুঁটিগুলোকে অর্ধেক পর্যন্ত লাল সাদা মার্বেল পাথর দিয়ে সুন্দর করে মুড়িয়ে দেন। আরেক উসমানি সুলতান আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই খুঁটিগুলোর সংস্কার ও পুনরায় নির্মাণ করেন। 1994 সালে সৌদি সরকার
পূর্ববর্তী সব বাদশার তুলনায় উৎকৃষ্ট পাথর দিয়ে রোজার এই খুঁটিগুলোকে সুন্দর করে তিনি ঢেকে দেন এবং রোজার মেঝেতে দামি কার্পেট তিনি বিছিয়ে দেন। বিশেষ করে রাউদাতু মিন রিয়াদিল জান্নাতে আমরা যখন নামাজ আদায় করব, নামাজের পরে সেখানে ইস্তিওয়ানাতু আয়েশা, ইস্তিওয়ানাতু আবি লুবাবা, ইস্তিওয়ানাতু তাহাজ্জুদ যেটাকে তাহাজ্জুদ, আবার ইস্তিওয়ানাতুল উফুদ উফুদের, তো এই জায়গাগুলোতে আমরা কিন্তু দোয়া করতে পারি। কারণ একটি হাদিসের মধ্যে আসছে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যেই ইস্তিওয়ানায় দোয়া করেছিলেন সেখানে আমাদের দোয়া করা দরকার। তা আমরাও সেখানে দোয়া করব, তিনি মাপ পেয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা লাভ করেছিলেন। আমরাও যদি যে রাউদাতু মিন রিয়াদিল জান্না, সেই পৃথিবীতে একটি জান্নাতের টুকরা, সেখানে যদি আমরা নামাজ আদায় করতে পারি, বিশেষ করে ইস্তিওয়ানাতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুঁটি, উস্তিওয়ানাতুল উফুদ প্রতিনিধি দলের খুঁটি, উস্তিওয়ানাতু তাওবা, উস্তিওয়ানাতুল মুখাল্লাকা যেখানে সুগন্ধি চালানোর খুঁটি, উস্তিওয়ানাতু সারিয়া খাটের সঙ্গে লাগানো খুঁটি, এই যে খুঁটিগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ধরে ধরে দোয়া করা যায়। এছাড়া রিয়াজুল জান্নাতে দোয়া কবুলের যে একটি বারাকাতপূর্ণ জায়গা, যেখানে জায়গাটি সবসময় লোকে লোকারণ্য হয়ে থাকে, মুসলিমরা সবসময় আমরা যারা হাজি সাহেব যারা আছেন তারা সেখানে তারা দুরাকাত নামাজ আদায় করার চেষ্টা করেন। রিয়াজুল জান্নাত সম্পর্কে কয়েকটি ব্যাখ্যাও রয়েছে। ইমাম ইবনু হাজাম রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে রিয়াজুল জান্নাতকে এটি জান্নাতের বাগান বলা হয়েছে মূলত রূপকভাবে। ওলামা ইকরামদের কেউ কেউ বলছেন যে এখানে জিকির করলে রহমত এবং সৌভাগ্য লাভ করা যায়, এজন্য এটিকে রিয়াদুল জান্না বলা হয়। নুরুদ্দিন সামহুদি রহমতুল্লাহ লেখা একটি বিখ্যাত কিতাব ওয়াফা উল ওয়াফা বি আখবার দারিল মুস্তফা, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসছে যে রিয়াজুল জান্নাতে ইবাদতে বেহেশতের একটি সুঘ্রাণ পাওয়া যায় বা বেহেশতের একটি নমুনা এখানে উপলব্ধি করা যায়, যে কারণে একে রাউদাতু মিন রিয়াদিল জান্না বলা হয়েছে। তবে এটি নিঃসন্দেহে এটি রূপক অর্থে হবে। আবার ওলামা ইকরামদের কেউ কেউ বলেছেন যে আল্লাহ এই স্থানটুকুকে হুবহু বেহেশতে স্থানান্তর করবেন এবং এই অংশ অন্যান্য জমিনের মতো নয়। পবিত্র স্থান সম্পর্কে ওলামা ইকরামের তো অনেক ধারণা, যেখানে বেশি বারাকাতপূর্ণ হয় জিকির আসকার তসবি তাহালিল, নিঃসন্দেহে সেই জায়গাটি বারাকাতপূর্ণ। এখন অবশ্য অনেক নিয়ম কানুন করা হয়েছে অ্যাপসের মাধ্যমে রাউদাতু মিন রিয়াদিল জান্নাতে সেখানে আগে ভাগে সময় সুযোগ করে সেখানে অনুমতি নিতে হয়, অনুমতি নিলে সময় দেওয়া হয়, সেই অ্যাপসের মাধ্যমে রাউদাতু মিন রিয়াদিল জান্না সেখানে জিয়ারত করা যায় এবং সেখানে নামাজ আদায় করা যায়। রিয়াজুল জান্নাতে প্রবেশের জন্য নারীদের

0: আদায় এটি হজ কিংবা পালন কোন শর্ত নয়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে একজন টুরিস্ট তিনি সেখানে গিয়ে তিনি নামাজ আদায় করতে পারেন। প্রচন্ড ভিড়ের কারণে যদি আপনি সেখানে যেতে ব্যর্থ হন তাতে কোনো অসুবিধা নেই, সেখানে নামাজ আদায় করতে পারেন। তাহলে তো ফাবিহা ওয়া নিমা, নিঃসন্দেহে এটি ভালো কাজ, কারণ এখানে বহু ওলি আউলিয়া সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তিনি যখন ছিলেন তখন এই জায়গাটাতে তিনি বসতেন, সেখানে বিদেশি মেহমানদের সাথে তিনি সাক্ষাৎ করতেন। তো এটা কত বারাকাতপূর্ণ। পাশেই রয়েছে আসহাবুস সুফফা, সেই জায়গাটা খুবই বারাকাতপূর্ণ। রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করাটা এটা আসলে ভাগ্যের ব্যাপার, এই কথাটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। অনেক আল্লাহর ঘরের মেহমানরা তারা সেখানে গিয়ে আসরের নামাজের পর সেখানে প্রবেশ করেন, আসরের নামাজের পরে তিনি দুই রাকাত নফল পড়েন, কিন্তু এটি তার জানা নেই যে আসরের পরে নফল পড়া যায় না। আবার ফজরের নামাজের পর পরে সেখানে যান, সেখানে গিয়ে দুই রাকাত নফল পড়েন, না ওই সময় নফল পড়া যাবে না, কারণ ফজরের পরে কোনো নফল নেই, আসরের পরে কোনো নফল নেই। সূর্য ওঠার 23 মিনিট পরে নফল পড়ব এবং সূর্য ডুবার পরে মাগরিবের নামাজের পরে আমরা নফল নামাজ আদায় করতে পারবো। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, যারা আমরা হজে যাচ্ছি বা আমরা যারা হজে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, সেখানে যেন আমরা জিয়ারত করতে পারি, সেখানের পরশ আমরা যেন স্পর্শ যেন আমরা পেতে পারি।
1: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ ওসমান গনি সালেহি। সম্মানিত শ্রোতা, এ পর্যায়ে রিয়াদুল জান্নাতে নামাজ আদায়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করছেন মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ সালেহী। রিয়াজুল জান্নাহ হল মসজিদে নববীর সেই অংশ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ও তার মিম্বরের মাঝখানে অবস্থিত। সম্মানিত শ্রোতা, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের একটি বিশেষ ফজিলত হল এটি বান্দার অন্তরে খুশু খুজু তৈরি করে। এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে একজন মানুষ গভীরভাবে অনুভব করতে পারে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটে অবস্থান করছে। এখানে দাঁড়িয়ে ইবাদত করা মানে যা ঈমানকে দৃঢ় করে এবং আল্লাহ ও তার রাসূলের সাথে সম্পর্ককে গভীর করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটি দোয়া কবুল হওয়ার বিশেষ স্থান হিসেবে বিবেচিত। যদিও সব জায়গায় আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু কিছু স্থান রয়েছে যেখানে দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই একজন মুমিন যখন এমন একটি বরকতময় স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে, তখন তার দোয়া কবুল হওয়ার আশা অনেক বেশি বেড়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এই স্থানের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন, তারা চেষ্টা করতেন যেন এখানে নামাজ আদায় করতে পারেন। সহিহ বুখারীর 502 এবং সহিহ মুসলিমের 509 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে ইয়াজিদ ইবনে আবু উবায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালামা ইবনে আকওয়ার সঙ্গে মসজিদে নববীতে যেতাম। তিনি মুসহাফের নিকটবর্তী পিলারের কাছে রিয়াজুল জান্নাতে নামাজ পড়তেন। আমি একদিন তাকে বললাম, আপনাকে দেখি এ পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী। তিনি বলেন, আমি নবীজিকে এ পিলারের কাছে অর্থাৎ রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে আগ্রহী দেখেছি। রিয়াজুল জান্নায় নামাজ আদায় করার একটি গুরুত্বপূর্ণ আদব রয়েছে। এই স্থানে নামাজ আদায়ের জন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না।
2: সম্মানিত শ্রোতা, রিয়াজুল জান্নাহ এই জায়গার মধ্যে রয়েছে 6টি খুঁটি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত এই প্রত্যেকটি খুঁটি বা পিলারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হচ্ছে উস্তুয়ানায়ে রহমা, যেখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আগমন করতেন এবং নবীজি যেই খুঁটির কাছে জিব্রাইলের সঙ্গে মোলাকাত করতেন, এই খুঁটির কাছেও দোয়া কবুল হয়। আরেকটি খুঁটি আছে, সেটির নাম হচ্ছে উস্তুয়ানায়ে আয়েশা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় প্রায় এসে নামাজ আদায় করতেন, এই খুঁটির কাছেও দোয়া কবুল হয়। আরেকটি খুঁটির নাম হচ্ছে উস্তনায়ে মখাল্লাকা, এই খুঁটির কাছেও দোয়া কবুল হয়। এরপরে আরেকটি খুঁটির নাম হচ্ছে উস্তনায়ে ওফুদ। কোনো প্রতিনিধি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলে

0: নবীজি মসজিদে নববীর যেই জায়গাটিতে প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করতেন সেই খুঁটিটি বা সেই জায়গাটির নাম হল উস্তানায়ে উহুদ, সেটিও দোয়া কবুলের অন্যতম একটি জায়গা। আরেকটি খুঁটির নাম হচ্ছে উস্তানায়ে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় যে মসজিদে এসে মসজিদ নববীর যে খুঁটিতে হেলান দিয়ে বসতেন এবং দোয়া করতেন সেটি হচ্ছে উস্তানায়ে আলী, এবং এই খুঁটির নিকটেও দোয়া কবুল হয়ে থাকে। এরপরে ষষ্ঠ আরেকটি খুঁটি রয়েছে উস্তানায়ে আবু লুবাবা, এই খুঁটির কাছেও দোয়া কবুল হয়। সম্মানিত হাজি সাহেবগণ, আমাদের কারো পক্ষে যদি রিয়াদুল জান্নাহ যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা এই খুঁটিগুলোর নিকটে দোয়া করার চেষ্টা করব, রিয়াদুল জান্নাহ নামাজ পড়ার এবং দোয়া করার চেষ্টা করব। মসজিদে নববীর প্রতিটি জায়গাই বরকতময়, তবে রিয়াদুল জান্নাহর আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে, কারণ সেখানে দাঁড়ালে তার বাম পাশেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক রয়েছে, ডান দিকে রয়েছে নবীজির মিম্বর, এবং এর পেছনে রয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মিম্বর যেখানে দাঁড়িয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন। তার আরেকটু পেছন দিকে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী আহলে সুফা, যারা সর্বক্ষণ মসজিদে নববীতে অবস্থান করতেন, তাদের জায়গা। এই সমুদয় জায়গা টুকুর চতুর্দিকে বরকতময় জায়গার মাঝেই রয়েছে রিয়াদুল জান্নাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গার গুরুত্ব এবং তাৎপর্য আমরা সহজে বুঝতে পারি যে অনেক বেশি, কারণ এই জায়গাটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের টুকরা বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনে একটিবার হলেও রিয়াদুল জান্নাহে নামাজ পড়ার, দোয়া করার, নবীজির রওজার পাশে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে সালাম দেওয়ার এবং হজ্জে মাবরুর অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত শ্রোতা, হজযাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে আজকের মতো এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিদিন সকাল 8:10। অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এতক্ষণ শুনলেন হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে। উপস্থাপনায় ছিলেন মাওলানা মোহাম্মদ আল আমিন, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ সকাল বন্ধুরা, আজ 13ই মে। বাংলা সাহিত্যের অতি স্বল্পায়ু কিন্তু অত্যন্ত শক্তিমান এক কবির মৃত্যুবার্ষিকী। তিনি সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছরের জীবন, তো সেই ছোট্ট সময়ের মধ্যেই তিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন এক গভীর, শক্তিশালী এবং চিরকালীন কাব্যভুবন।
1: সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 1926 সালের 15ই আগস্ট কলকাতার কালীঘাটে, আর মৃত্যুবরণ করেন 1947 সালের 13ই মে। অতি অল্প বয়সে থেমে যায় সুকান্ত ভট্টাচার্যের জীবনযাত্রা।
0: সুকান্তকে বলা হয়ে থাকে গণমানুষের কবি। তার কবিতার কেন্দ্রে ছিল সাধারণ মানুষ, শ্রমজীবী, বঞ্চিত, নিপীড়িত মানুষের জীবন। তাদের কষ্ট, সংগ্রাম, ক্ষুধা আর স্বপ্ন সবই উঠে এসেছে তাঁর লেখায় গভীর মানবিক অনুভব নিয়ে। তাঁর কবিতা তাই শুধু সাহিত্য নয়, বরং সময়ের প্রতিবাদী দলিল।
1: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, 43-এর মন্তরের করুণ বাস্তবতা, ফ্যাসিবাদী আগ্রাসন এবং সামাজিক অস্থিরতা, এসব ইতিহাসের নির্মম প্রেক্ষাপট তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই প্রভাব থেকেই জন্ম নেয় তাঁর প্রতিবাদী ও মানবিক কবিতা। তিনি কলম ধরেছিলেন শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং মানুষের মর্যাদার পক্ষে।
0: মার্ক্সবাদী চেতনায় বিশ্বাসী এই তরুণ কবি স্বপ্ন দেখেছিলেন এমন এক সমাজের, যেখানে মানুষে মানুষে কোনো বিভাজন থাকবে না, থাকবে না শোষণ, থাকবে না বৈষম্য, থাকবে শুধু মানবিক সমতা। ছাড়পত্র, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ, এই গ্রন্থগুলো শুধু কবিতার সংকলন নয়, বরং এক একটি সময়ের জীবন্ত ইতিহাস।
1: মাত্র 8-9 বছর বয়স থেকেই লেখালেখি শুরু করা এই কবি খুব অল্প বয়সেই পরিণত চিন্তার পরিচয় দেন। দারিদ্র, মায়ের অকাল মৃত্যু এবং জীবনের কঠিন বাস্তবতা তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। মাত্র 6 থেকে 7 বছরের সাহিত্য জীবনে তিনি যে প্রভাব রেখে গেছেন তা বাংলা কাব্যজগতে সত্যি বিরল।
0: সুকান্ত আমাদের শেখান, কবিতা শুধু অনুভূতির প্রকাশ নয়, বরং দায়িত্ব, প্রতিবাদ আর পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। বন্ধুরা, আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে শ্রদ্ধায় স্মরণ করি, শুধু একজন কবি হিসেবে নয়, স্মরণ করি এক চেতনার নাম হিসেবে, যে চেতনা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিতে চাই আজকের দর্পণে যা যা রয়েছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনের পর্ব, তারপর থাকছে বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকারমূলক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন,
1: থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা উৎসব নিয়ে নিবন্ধ, উৎসবে বাংলাদেশ, এবং সবশেষে থাকছে আমাদের গান পর্বে একটি আধুনিক গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রজন্ম থেকে প্রজন্মের ইতিহাস চিন্তা চেতনা ও আমাদের প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
1: ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানীগুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। এসব কিছু নিয়ে আমাদের প্রথম আয়োজন এই দিনে পর্ব। এই দিনে পর্ব উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 13 মে 2026 খ্রিস্টাব্দ। জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার বিবরণ এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম মৃত্যু সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই জানাব 1638 সালের কথা। 1638 সালের 13 মে আজকের এই দিনে সম্রাট শাহজাহানের তত্ত্বাবধানে দিল্লির লাল কেল্লার নির্মাণ কাজ শুরু হয়। 1830 সালের আজকের এই দিনে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ইকুয়েডর প্রতিষ্ঠা লাভ করে। 1968 সালের আজকের এই দিনে প্যারিসে ভিয়েতনাম শান্তি আলোচনা শুরু হয়। 1991 সালের 13 মে অর্থাৎ আজকের এই দিনে নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 1995 সালের আজকের এই দিনে প্রথম নারী হিসেবে ব্রিটিশ বংশোদ্ভূত অ্যালিসন অক্সিজেন ও শেরপা ছাড়াই এভারেস্ট জয় করে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে আমরা জানব আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1857 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন রোনাল্ড রস। তিনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক। 1951 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বিশিষ্ট ছড়াকার আবু সালে। 1966 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নিয়াজ মোর্শেদ, দাবায় উপমহাদেশে গ্র্যান্ডমাস্টার একজন বাংলাদেশি দাবারু। 1978 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নুয়ান জয়সা, কলম্বোয় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্রিকেটার। 1987 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অ্যান্তনিও আদান, স্প্যানিশ ফুটবলার। এবং 1993 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন রোমেলু লুকাকু, বেলজিয়ামের ফুটবলার। সুপ্রিয় শ্রোতা, আজ 13 মে 2026 আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবারে জানাব আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1887 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। শার্ল এডওয়ার্ড ক্রিয়াম ফরাসি সুইজারল্যান্ডীয় পদার্থবিজ্ঞানী, তিনি মৃত্যুবরণ করেন 1938 সালের আজকের এই দিনে। সাংবাদিক সাহিত্যিক বিপ্লব দাস মৃত্যুবরণ করেন 1997 সালের আজকের এই দিনে। উৎপলা সেন প্রখ্যাত বাঙালি গায়িকা মৃত্যুবরণ করেন 2005 সালের আজকের এই দিনে। 2011 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন বাদল সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্য ব্যক্তিত্ব। এবং 2019 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ডরিস ডে, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: মাহফুজা আক্তার সময় উচ্চারণে শুনছিলেন এই দিনে পর্ব।
1: শ্রোতা বন্ধুরা, এবারে প্রিয় মানুষ প্রিয়জন যে পর্বে আমরা খুঁজে ফিরি প্রিয় মুখ, প্রিয় কণ্ঠ আর তাদের জীবনের গল্প। আজকের পর্বে আমাদের সাথে আছেন বাংলাদেশের চলচ্চিত্র, নাটক ও মঞ্চ অভিনয়ে নিবেদিত প্রাণ গুণী অভিনেতা আবুল হায়াত।
0: অভিনয় জগতে পথ চলা, জীবনের নানা বাঁকের গল্প শুনব প্রিয় অতিথির কাছ থেকে। স্বাগত সবাইকে প্রিয় মানুষ প্রিয়জন পর্বে। এ পর্বে অতিথির সাথে আলাপচারিতায় আছেন তানিয়া সুলতানা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রিয় মানুষ প্রিয়জনে। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলা নাটক চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম, গুণী অভিনেতা, আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে তিনি শুধু একজন শিল্পী নন, হয়ে উঠেছেন বহু প্রজন্মের ভালোবাসার মানুষ। তার অভিনয়ের গভীরতা, সংলাপ বলার অনন্য ভঙ্গি এবং ব্যক্তিত্ব দর্শকের হৃদয়ে তৈরি করেছে এক আলাদা জায়গা। আজ আমরা জানব তার জীবনের নানা গল্প, অভিনয়ের পথচলা, সাফল্য, সংগ্রাম, স্মৃতি আর নতুন প্রজন্মের জন্য তার মূল্যবান উপদেশ। স্যার কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: শুরুতে আপনার কাছে জানতে চাইব, অভিনয়ের পথচলাটা শুরু আসলে কখন থেকে, কিভাবে অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হলো?
3: শুরু তো হয়েছে সেই 10 বছর বয়স থেকে, আজকে থেকে প্রায় 72 বছর আগে। তখন আমি ক্লাস 5 পড়ি, আমার বাবা রেলে চাকরি করতেন, সেখানে একটা ক্লাব ছিল, আমার বাবা সেটা সেক্রেটারি ছিলেন, ওখানে প্রতি মাসে নাটক হতো। আমি সেই নাটক ছোটবেলা থেকে দেখতাম, ওই দেখে দেখেই একটা মনের মধ্যে শখ জাগলো যে আমরা অভিনয় করব। তো ওই তখন 10 বছর বয়সে প্রথম মঞ্চ বানিয়ে নিজেরাই নাটক করেছিলাম, ওই আমার শুরু।
2: আপনি বইটা পড়াশোনা করেছেন, আমরা জানি অত্যন্ত মেধাবী ছাত্র আপনি। ইঞ্জিনিয়ার না হয়ে অভিনয় আসলেন, পরিবার থেকে কেউ কিছু বলেনি?
3: না, পরিবারের থেকে অসুবিধা কখনোই হয়নি, কারণ আমি আগে হয়েছি অভিনেতা, তারপরে হয়েছি ইঞ্জিনিয়ার। সুতরাং আমি অভিনেতাই ছিলাম, সেই অবস্থায় ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি, সেই অবস্থায় পড়াশোনা করেছি, সারা জীবনই অভিনয় করেছি, কখনো স্টপ করিনি কিন্তু আমার অভিনয়। স্কুলে করেছি, পাড়াতে করেছি, কলেজে করেছি, ইউনিভার্সিটিতে করেছি, তারপরে তো পাশ করার পরে চাকরি যখন করেছি তখনও করেছি, এখনও করি। একসময় শখের করতাম, পরে তো থিয়েটার গ্রুপ করলাম, নাগরিক নাট্য সম্প্রদায় সেখানে করতাম, এখনও করি, যদিও এখন আমি উপদেষ্টা আমার গ্রুপের। এই তো টেলিভিশনে তো করছি, সিনেমা বহু করেছি, মানে কোনো মিডিয়া বাদ নেই আর কি বলা যেতে পারে।
2: আপনি মঞ্চে অভিনয় করেছেন, নাটকেও করেছেন, রেডিওতে তো আছেনই, টেলিভিশন একই সাথে চলচ্চিত্রে, কোন মাধ্যমে অভিনয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
3: আমার কাছে কোনো মাধ্যমের কোনো স্পেশাল আলাদা নাই কিছু, আমার কাছে সব মাধ্যমেই ভালো লাগে। আসলে অভিনয় জিনিসটাকে আমি উপভোগ করি, আনন্দ পাই, সেটা যে কোনো মাধ্যমেই হোক। তবে প্রত্যেকটা মাধ্যমেরই একটা বৈশিষ্ট্য আছে, সেটাকে আমি মনে ধারণ করার চেষ্টা করি এবং সেই ভিড়ে করি।
2: প্রথম কবে বাংলাদেশ বেতারে এসেছিলেন, কোন নাটক দিয়ে শুরু হয়েছে মনে আছে?
3: আসলে বাংলাদেশ বেতারে আগে যেটা রেডিও পাকিস্তান, সেই 65 সালে আমি চট্টগ্রাম বেতারে এসেছিলাম, আমার প্রথম কাজ ছিল সংবাদ পড়া।
2: আচ্ছা।
3: আমি 7 দিনের জন্য সংবাদ পড়েছিলাম রেডিও পাকিস্তান চট্টগ্রামে, আর নাটকে এসেছি 1972 বাংলাদেশ বেতার ঢাকা।
2: একজন দারুণ সংবাদ পাঠককে আমরা হারালাম, কিন্তু আমার ভালো লাগার বিষয় একজন দারুণ অভিনেতাকে আমরা পেয়েছি। তো সংবাদ একেবারে ছেড়ে দিলেন কেন?
3: ছেড়ে দিলাম, তখন নানান সমস্যা ছিল সংবাদ পাঠে, এখনকার মতো এত সহজ ছিল না। কথাটা মানে হচ্ছে এটাই যে তখন সংবাদ যে পড়তো তাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হতো নিজেকে, এবং এটাটা কঠিন কাজ ছিল। তারপরে ওই পাতলা কাগজে হাতে লেখা স্ক্রিপ্ট নিজেকে পড়তে হতো এবং প্রচুর টাইম লাগতো, মানে 7টায় খবর পড়লে বেলা 3টের সময় গিয়ে বসে থাকতে হতো, খবর আসতো টেলিপ্রিন্টারে একটা একটা করে, একটা একটা করে প্রেসে ট্রান্সলেট করতে হতো, সেগুলোকে আবার সাজাতে হতো, নিজেই আবার গিয়ে প্যানেলে বসে মাইক্রোফোনের সামনে একটা রিহার্সাল নিজেই দিতাম, তারপরে পড়াশোনা, মানে আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যাফেয়ার আর কি।
2: যাক, আমাদের জন্য ভালো হয়েছে যে আপনার মতো একজন বর্ষীয়ান অভিনেতাকে আমরা পেয়েছি, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের একজন আবুল হায়াত আছেন। বাংলাদেশ টেলিভিশনে আপনার পথচলা শুরু কোন নাটক দিয়ে মনে আছে?
3: বাংলাদেশ টেলিভিশনে আমার শুরু হলো 1968 সালে পাকিস্তান আমলে ইডিপাস নাটক, সেটা দিয়ে আমার শুরু যাত্রা।
2: কোন নাটকের পর আবুল হায়াতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি?
3: 71 সালে ডিসেম্বর মাসে স্বাধীনতার পরে স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে টেলিভিশনে একটা নাটক হলো, ডক্টর ইনামুল হকের লেখা, আবদুল্লাহ মামুনের পরিচালনায়, বাংলা আমার বাংলা। সেই নাটকে অভিনয় করে আমাকে আর পেছনে তাকাতে হয়নি।
2: বাহ, চমৎকার। আপনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তো চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন এবং কাদের সাথে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
3: আসলে আমি সবাইকে পছন্দ করি, সবার সাথে আমার ভালো লাগে। একজন শিল্পী আরেকজন শিল্পীর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে, আপন জনের মতো সম্পর্ক থাকে, এগুলো থাকলে পরে তখনই অভিনয়গুলো ফুটে ওঠে ভালো। আমার সাথে মাশাআল্লাহ সবার সম্পর্ক ভালো। আমার প্রথম সিনেমা হলো 72 সালে, তিতাস একটি নদীর নাম, ঋত্বিক কুমার ঘটকের পরিচালনায়।
2: আপনি অনেক নাটকে অভিনয় করেছেন, কয়েকটি নাম মনে আছে যে নাটকগুলো তুমুল জনপ্রিয় ছিল আপনাদের সময় কিংবা এখনো আমরা মনে করি সে নাটকগুলোর নাম?
3: আচ্ছা, অনেক নাটকই আছে আমার সেই সময় একদম প্রথম দিকে। আমার যদি বলি রবীন্দ্রনাথের ডাকঘর, তারপরে শেষ রক্ষা রবীন্দ্রনাথের, তার পরবর্তীতে সিরিয়াল যখন শুরু হলো তখন বহুব্রীহ, তারপরে এইসব দিন রাত্রি, অয়ময়, নক্ষত্রের রাত, আগন্তুক, মুহূর্ত, একা একা, মিসির আলী, মিসির আলী তো এখনো আমাকে অনেকে মিসির আলী ডাকে, খেলা, এইসব নাটকগুলো টেলিভিশনে এক একটা মাইলস্টোন।
2: আপনি অনেক পরিচালকের সাথে কাজ করেছেন, যদি বলা হয় আপনার পছন্দের পরিচালক কে বা কারা?
3: আসলে সব পরিচালকই আমার কাছে গ্রহণীয়, কারণ সবাই নিজের নিজের ধারায় কাজ করেন, সেই ধারাটা আমার কাছে গ্রহণযোগ্য হলেই সেটা ভালো লাগে, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই।
2: আপনি নিজেও অনেক নাটক পরিচালনা করেছেন, কেমন লাগে?
3: এই সময় এসে আমার মনে হয় অভিনয় হচ্ছে আমার কাছে পরিচালনাটাই বেশি আনন্দদায়ক,
2: স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা জানি যে আপনার পুরো পরিবারটাই শিল্পী পরিবার, মানে আমাদের সবার প্রিয় পছন্দের বিপাশা হায়াত, নাতাশা হায়াত, আপনার জামাতা দুজন তৌকির আহমেদ কিংবা শাহেদ ভাইয়া প্রত্যেকে অভিনয় করে, তো তাদের অভিনয় আসার পেছনে কি আপনার অনুপ্রেরণা ছিল, বিশেষ করে আপনার দুজন মেয়ের অভিনয় আসার পেছনে?
3: মেয়েদের অভিনয়ের পেছনে তো আমার অনুপ্রেরণা মানে কি, আমাকে দেখেই তারা এসছে, আমি হয়তো তাদেরকে বলি নাই যে এইভাবে যে তোমাকে এটা করতে হবে, এখানে আসো অভিনয় করো, এরকম না, তারাই উৎসাহিত হয়েছে আমাকে দেখে। কিন্তু সেটা বড় মেয়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ছোট মেয়ের ক্ষেত্রে সেটা ঠিক নেই, সে মোটেই উৎসাহী না অভিনয় করতে, সি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, তার জীবনটা অন্যরকম করে, সে এখন যেমন বুটিকের ব্যবসা করে, আর জামাইরা তো তাদের নিজেদের মতো করে এসছে।
2: তো এই যে বিপাশাপু আপনাকে দেখে যেরকম অভিনয় এসেছে, এখনকার প্রজন্মে যারা আপনাকে দেখে অভিনয় আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
3: তাদের জন্য পরামর্শ একটাই, যে প্রথমত হলো যে লেখাপড়া করতে হবে, এডুকেশন ইজ ফার্স্ট, মানুষের যদি শিক্ষা থাকে তখন সে কিছু ক্রিয়েট করতে পারে, ক্রিয়েটিভিটির জন্য এডুকেশন দরকার, সুতরাং পড়াশোনাটা করতে হবে। আর নাটকে যদি অভিনয় করতে চায় বা যে কোনো সাবজেক্টেই, পরিচালনা যদি করতে চায়, নাটকের আলোর ব্যাপারে যদি করতে চায়, ক্যামেরার ব্যাপারে যদি করতে চায়, এখন যথেষ্ট ইনস্টিটিউশন আছে শেখা যায়, শিখে আসতে পারি আমি তাদেরকে, যে কাজটা শিখে এসে প্রফেশনাল নামো, এটুকু বলবো।
2: এখন আপনার ব্যস্ততা কি নিয়ে?
3: আমার ব্যস্ততা, আমি অভিনয় করছি, আর একটা ব্যস্ততা আছে আমার লেখালেখি, আমি লেখালেখি করে যাই, আমার যখন মন চায় বসি, আমি লিখি, আমার 40টা বই বেরিয়েছে এর পর্যন্ত।
2: এই প্রসঙ্গে আমি আসতাম যে আপনাকে শুধু অভিনেতা বললেও ভুল হবে, আপনি লেখালেখিও করেন, আপনার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম আপনার মুখ থেকেই জানতে চাই।
3: আমার সবচেয়ে উল্লেখযোগ্য হলো অচেনা তারা, বিষ ফল, তারপরে হাসুলি বেগমের উপকথা, এসনি পবনে, জীবন খাতার ফুটনোট, সর্বশেষ যেটা হলো যে আমার স্মৃতি কথা লিখেছি যেটা রবিপথ, এরকম আরো গল্প, অনেক গল্প আছে, এবারে বেরিয়েছে একটা এলোমেলো আসি, আশা করছি আগামী বইমেলাতে আবার একটা বেরোবে, যদি বেঁচে থাকি, যদি
2: করতে পারি আর কি। আমরা জানি আসলে এত স্বল্প সময়ে একজন আবুল হায়াতকে উপস্থাপন করা সম্ভব নয়, তারপর আমরা চেষ্টা করেছি। সব শেষে আমাদের প্রিয় মানুষ প্রিয়জনের শ্রোতাদের জন্য আপনি কি বলবেন?
3: শ্রোতাদের জন্য তো আসলে আমার মনে হয় যেটা বলতে পারি সেটা হলো যে আপনাদের নাগরিক যে সচেতনতা, দেশের যে সিটিজেন, তাদেরকে সব ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার, সশিক্ষা দরকার, তাতে হয় কি দেশটা আরো সুন্দর হয়, দেশটা বাইরের মানুষের কাছে অনেকটা গ্রহণীয় হয়, শৃঙ্খলা ভাঙার জন্য যেন আমরা সবসময় প্রস্তুত হয়ে থাকি, এটা না করে শৃঙ্খলাবদ্ধ হওয়ার জন্য যেন আমরা প্রস্তুত থাকি, এই চেষ্টা করা উচিত।
2: আসলে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো বলতে হয়, শেষ হইয়াও যেন হইল না শেষ। একটি প্রসঙ্গ না জানলেই নয়, দীর্ঘ ক্যারিয়ারে মানুষের ভালোবাসা আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সম্পদ, কিন্তু এর বাইরেও আপনার অনেক পুরস্কার আছে আপনার ভান্ডারে, আমরা একটু জানবো আপনার মুখ থেকেই।
3: অনেক পুরস্কার পেয়েছি, আল্লাহ রহমত অশেষ রহমত। আর এই সবকিছুর পিছনে যার অবদান সবচেয়ে বেশি আমার সমস্ত কাজে, সেটা আমার স্ত্রী। এটা তো তার সাপোর্টটা একটা বিরাট ব্যাপার, আমার জন্য বড় পুরস্কার। ম্যাটেরিয়ালিস্টিক পুরস্কারে আমার ঘরে দেখলেই পাওয়া যাবে অনেক পুরস্কার আছে, কিন্তু সে যে সারা জীবন তার সাপোর্টটা দিয়ে গেছে আমাকে, এটা হলো সবচেয়ে বড় পুরস্কার আমি মনে করি। একটা মানুষের জীবনে যদি তার লাইফ পার্টনার সাপোর্ট না পাওয়া যায়, তাহলে কোনো কাজ সাকসেসফুল হওয়া যায় না।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের আয়োজনে আমাদের অতিথি হওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আড্ডায় আমরা শুনলাম একজন গুণী শিল্পীর জীবনের নানা গল্প, অভিজ্ঞতা আর অনুভূতির কথা। সত্যি একজন শিল্পীর সাফল্যের পেছনে থাকে অনেক ত্যাগ, অধ্যবসায় ও মানুষের ভালোবাসা। আমাদের আজকের অতিথি আবুল হায়াত শুধু অভিনয়ের মাধ্যমে নয়, তার ব্যক্তিত্ব ও মানবিকতা দিয়েও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে আছেন এবং থাকবেন আজীবন, যতদিন বাংলা সাহিত্য থাকবে, বাংলা নাট্যাঙ্কন থাকবে, বাংলা চলচ্চিত্র থাকবে, মানে সাংস্কৃতিক অঙ্গনে তিনি স্বর্ণাক্ষরে থাকবেন আমাদের মনের মণিকোঠায়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা বন্ধুরা আপনাদেরকেও। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব।
0: তানিয়া সুলতানার উপস্থাপনায় শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন পর্ব।
1: প্রিয় শ্রোতা, আমাদের দেশে গ্রামে গঞ্জের নদী নালা খাল বিলে নানা রকম মাছ পাওয়া যায়। দেশের বিভিন্ন অঞ্চলে প্রচুর মাছ চাষও করা হয়। এই মাছকে ঘিরেই বিভিন্ন গ্রামে বসে আনন্দের আয়োজন, মাছের মেলা।
0: এই মেলায় দূর দূরান্ত থেকে জেলে ও ব্যবসায়ীরা নানা প্রজাতির মাছ নিয়ে আসেন। রুই, কাতল, বোয়াল সহ দেশি মাছে ভরে ওঠে চারপাশ। কেনাবেচার পাশাপাশি মানুষের ভিড়ে তৈরি হয় উৎসবের আমেজ।
1: মাছের মেলা শুধু বেচা কেনা নয়, এটি গ্রামীণ সংস্কৃতির এক প্রাণবন্ত মিলন মেলা। মানুষের আনন্দ, ঐতিহ্য আর নদীমাতৃক বাংলাদেশের পরিচয় এখানে একসাথে ধরা দেয়। বন্ধুরা, এবার সবাইকে স্বাগত জানাব উৎসবে বাংলাদেশ পর্বে। এ পর্বে আমরা আজ এই মাছের মেলা নিয়ে শুনব। পর্বটির গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
4: সুপ্রিয় শ্রোতা, বাঙালির সাথে মাছের যে সম্পর্ক সম্ভবত অন্য কিছুর সাথে এত নিবিড় এবং আবেগের সম্পর্ক আর নেই। কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাছাড়া মাছ বাঙালির চিন্তা জুড়ে আছে সেই আদিকাল থেকে। প্রবাদ প্রবচনে মাছের ব্যবহার অত্যন্ত তাৎপর্যের, যেমন শাক দিয়ে মাছ ঢাকা, গভীর জলের মাছ কিংবা মাছের মায়ের পুত্র শোক। এর থেকে বোঝা যায় মাছ বাঙালির শুধু পাতেই নয়, হাস্যরসিকতার বিচিত্র খোরাক হিসেবেও সাথে থাকে। মৎস্য মেলা বা মাছের মেলা বাংলাদেশের একটি সুপরিচিত ঐতিহ্য, যা মূলত গ্রামীণ সংস্কৃতি ও উৎসবের অংশ। বাংলাদেশ নদীর দেশ, বিলের দেশ, অগণিত নদী খালবিলের এই দেশে হাজার প্রজাতির মাছ ডুবে আছে। শত শত বছর ধরে পৌষ বা মাঘ সংক্রান্তিতে নবান্নের আনন্দ উদযাপনে এই মেলার আয়োজন হয়ে আসছে। তবে বছরের অন্য সময়ও মাছের মেলা বসে থাকে। প্রাচীনকালে মুদ্রার প্রচলন হওয়ার আগে ধান, গম বা সরিষার মতো কৃষি পণ্যের বিনিময়ে শুটকি বা তাজা মাছ সংগ্রহের মাধ্যমে মেলার সূচনা হয়েছিল। মাছের মেলাগুলো জামাই মেলা হিসেবেও পরিচিত। শ্বশুরবাড়িতে জামাইদের বড় মাছ নিয়ে যাওয়ার ঐতিহ্যের মাধ্যমেই এই সংস্কৃতিটি সামাজিকভাবে শিকড় গেড়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কয়েক বছর ধরে পালিত হয়ে আসছে মাছের মেলা। এসবের মধ্যে গাজীপুরের বিনিরাইল মাছের মেলা, যেটি প্রায় 250 বছরের পুরনো একটি ঐতিহ্য। পৌষ সংক্রান্তিতে আয়োজিত এই মেলায় জামাই ও শ্বশুরদের মধ্যে বড় মাছ কেনার এক নীরব প্রতিযোগিতা চলে। আরও আছে বগুড়ার পোড়াদা মেলা, যেটা করতোয়া নদীর তীরে প্রায় 400 বছর আগে সন্ন্যাসী পূজা উপলক্ষে এই মেলা শুরু হয়। বর্তমানে এটি উত্তরবঙ্গের অন্যতম বড় মাছের মেলা। এছাড়া শেরপুরের মাছের মেলা, সিলেট অঞ্চলে মৌলভীবাজারের মাছের মেলা। মৌলভীবাজারের মেলাটি প্রায় 200 বছরের প্রাচীন। কুশিয়ারা নদীর তীরে আয়োজিত এই মেলায় হাওড় ও নদীর বিশাল আকৃতির মাছের সমাগম ঘটে থাকে। বগুড়ার উথুলি মাছের মেলা প্রায় 200 বছরের বেশি সময় ধরে নবান্ন উৎসবে উপলক্ষে বসে থাকে। এসব মেলায় পাওয়া যায় বাঘাইড়, চিতল, আড় রুই ও কাতল মাছের মতো বড় বড় প্রজাতির মাছ। এদের ওজন ক্ষেত্রবিশেষে 50 থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে এক একটা মেলায় 20 থেকে 25 কোটি টাকার মাছ বেচা কিনা হয়, যা স্থানীয় অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে। এই মেলাগুলো হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির মাছ ও গ্রামীণ ঐতিহ্যের জীবন্ত দলিল হিসেবে কাজ করে। মেলার কিছু পারিবারিক ও সামাজিক প্রভাব আছে। মাছের মেলা মানেই অতিথি আপ্যায়ন। মেলার সময় বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নায়র বা বেড়াতে আসে। এই মিলন মেলায় গ্রামীণ পরিবারগুলোর মধ্যে সামাজিক বন্ধন মজবুত হয়, আনন্দ ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। মেলায় মাছ বিক্রেতারা বড় মাছগুলোকে সাজিয়ে রাখেন। অনেক সময় বড় মাছ নিয়ে কাড়াকাড়ি বা নিলামের মতো প্রতিযোগিতামূলক কেনাবেচাও হয়ে থাকে। মাছের মেলার অর্থনৈতিক গুরুত্ব বিপুল। বড় মেলাগুলোতে যেমন বগুড়ার পোড়াদা বা গাজীপুরের বিনিরাইল, একদিনেই প্রায় 20 থেকে 50 কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এবং মেলাকে কেন্দ্র করে শুধু মাছ নয়, আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস, খেলনা এবং মুখরোচক খাবারের বিশাল বাজার বসে থাকে। মেলার মূল আকর্ষণ হল সাধারণ বাজারে সহজে না পাওয়া মাছগুলো, যেমন চিতল, বোয়াল ইত্যাদি। এ বাদেও সামুদ্রিক মাছ যেমন রূপচাঁদা, লাক্ষা মাছের আধিক্য অনেক সময় মেলায় দেখতে পাওয়া যায়। গ্রামের কিছু কিছু মেলায় যেমন ট্যাংরাপুটি থেকে শুরু করে বিশাল আকৃতির বহু প্রজাতির মাছের সমাবেশ ঘটে থাকে। পরিশেষে বলা যায়, মাছের মেলা বাঙালির কাছে অত্যন্ত আনন্দের একটা বিষয়, কারণ এটা একটা বিরাট উৎসবের ব্যাপার। মেলাগুলো বিলুপ্ত প্রায় দেশি মাছ সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দিয়ে থাকে এবং বাঙালির ইতিহাস এবং সংস্কৃতিকে স্মরণ করায়।
0: প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আমরা চলে এসেছি দর্পণের একেবারে শেষ প্রান্তে। আর শেষ প্রান্তে আমরা সেই গানের কথায় যেতে চাই, সুরের ভুবনে যেতে চাই। আজকের আমাদের গান পর্ব এখনকার নিবেদন।
0: আর আমরা যে গানটি শুনবো, এই গানটির শিল্পী সুরকার মাহমুদুন নবী, গীতিকার শওকত হায়াত খান।

0: আমি ছন্দহারা এক নদীর মতো ছুটে যাই। এই চমৎকার গানটির হাত ধরেই আমরা বিদায়ের কথা বলবো। বিদায়বেলায় জানিয়ে দিচ্ছি, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।

আসসালামু আলাইকুম, সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহজিয়ার মোস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ রোডম্যাপ টু সাস্টেনেবল এক্সেলেন্সি শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে চাহিদা অনুযায়ী দেশের প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন সম্ভব নয়। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে 23 মের যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতির যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 10টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল জানানো হয়েছে, ঈদ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এই সময় সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে অটিজম সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি ও একটি প্রতিবন্ধী বান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার বিকল্প নেই। এদিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। চলতি অর্থবছরের মে মাসের প্রথম 11 দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 41.7% বেড়ে 128 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স প্রবাহ ছিল 90 কোটি 40 লাখ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে ধারাবাহিক স্থিতিশীলতা এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধির ফলে রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে 4 লেনে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রস্থ 21 ফুট। এটিকে 34 ফুটের প্রশস্ত করার জন্য সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে কোথাও 6 ফুট কোথাও 7 ফুট করে বর্ধিত করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁকে 10-12 ফুট বর্ধিত করা হবে। এলাকাবাসী, চালক ও যাত্রীরা এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করে বলেন, দ্রুত কাজ শেষ করতে পারলে দুর্ঘটনা অনেক কমে যাবে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 13 জন নিহত হওয়ার খবর জানিয়েছে লেবাননের

0: মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের জন্য বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুদ্ধাবসনে যুক্তরাষ্ট্রের শর্তে অন্তত হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে রাজি করানোর জন্য গত এক সপ্তাহ ধরে চীনকে প্রভাব খাটাতে সম্মত করতে ব্যর্থ হলেও উচ্চ পর্যায়ের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এদিকে দশ সপ্তাহ ধরে চলা মধ্যপ্রাচ্য যুদ্ধে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধিতে মার্কিনীদের জীবন দুর্বিষহ হওয়ায় যুক্তরাষ্ট্রে ভোগ্যপণের মূল্য হঠাৎ করে আকাশচুম্বী হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যে ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিবর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান, শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ। প্রথম গানটির রচয়িতা জেবুন্নেসা জামাল, সুর করেছেন করিম শাহাবুদ্দিন।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ। এবারের গানটির রচয়িতা মুকুল চৌধুরী, সুর করেছেন রাজা হোসেন খান।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মুজিবুল কাইয়ুম।

স্টুডিও রেকর্ডে দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মুজিবুল কাইয়ুম। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে শোনাতে চাই পল্লীগীতি। প্রথম গানের কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান।

0: পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন দিলরুবা খান। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। চলমান মাইক্রোফোন, আজকের বিষয় কৃষক কার্ড। সুপ্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল যে যদি তারা জনগণের রায়ে সরকার গঠন করতে পারে তাহলে তারা কৃষকের জন্য কৃষক কার্ড সেবা চালু করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার কথা রেখেছেন। গত 1 বৈশাখে তিনি টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন। যদিও পাইলট প্রকল্প হিসেবে 10টি জেলার 11টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু সরকারের লক্ষ্য হচ্ছে 2,75,00,000 কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার। 2,500 টাকা কৃষকের হাতে সরাসরি চলে যাবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। এই টাকা দিয়ে কৃষক ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য সামগ্রী ক্রয় করতে পারবেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে সরকার সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ কিন্তু মওকুফ করে দিয়েছে। এই যে কৃষি বান্ধব যে সরকার, এই সরকারের কৃষকদের নিয়ে এই যে কার্যক্রম, এই কার্যক্রম সম্পর্কে জনগণ কি ভাবছে তা নিয়েই আজকে কথা বলবো। চলুন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি, তাদের মন্তব্য জানার চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে তাদের মন্তব্য কি? পরিচিত হয়ে নেই, আপনার নাম?
4: আমার নাম মাহফুজ।
3: আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনী তার যে ইশতেহার সেখানে বলেছিলেন যে তিনি তার দল যদি সরকার গঠন করতে পারে সেই ক্ষেত্রে কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করবেন। গত 1 বৈশাখ টাঙ্গাইলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কার্যক্রম উদ্বোধন করেছেন। সরকারের এই যে উদ্যোগটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
4: নিঃসন্দেহে এটা একটা চমৎকার উদ্যোগ। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই ধরনের কোন কাজের কখনো প্র্যাকটিস দেখি নাই। এই চর্চাটা নিঃসন্দেহে একটা ভালো একটা উদ্যোগ। কৃষি সম্প্রসারণ, বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর একটা দেশ, এই দেশে প্রচুর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কৃষি কার্ডটা আমাদের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে। কৃষকদের মানোন্নয়ন, তাদের মানসিক অবস্থার একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি যতদূর জানি বছরে একজন কৃষক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2,500 টাকা করে পাবে, যেটা সে বিভিন্ন ভাবে কৃষি খাতে ব্যবহার করবে, যেমন কীটনাশক কেনা, বীজ কেনা, কৃষি সংশ্লিষ্ট বিষয়গুলোতে সেই টাকাটা বিনিয়োগ করতে পারবে। আমি বংশম পরম্পরা, আমার পূর্বপুরুষও কৃষি কাজের সাথে গভীরভাবে সংযুক্ত ছিলেন। এখনো আমি গ্রামের বাড়িতে আমাদের যথেষ্ট কৃষি জমি আছে, যেটা হয়তোবা আমরা সরাসরি কৃষি কাজে ইনভলভ না থাকলেও আমরা দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে কৃষি কাজের সাথে ওতপ্রোতভাবে আসলে আমরা জড়িত থাকি। তো নিঃসন্দেহে এই সরকারের এটা চমৎকার একটি উদ্যোগ। এই কাজটা মানুষকে কৃষি কাজে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, এবং আমরা যারা শিক্ষিত সমাজের মানুষজন আছি তারাও হয়তোবা একটা সময় এটা থেকে অনুপ্রাণিত হয়ে ভালো পড়াশোনা করার পরেও সে বিভিন্ন কৃষিকাজ, বিভিন্ন ধান চাষ, শাকসবজি চাষ করে কিন্তু সে একটা নিজের কর্মসংস্থানের সাথে পাশাপাশি আরো গ্রামের আরো অসচ্ছল পরিবারের কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে। তো এটা অসাধারণ একটা উদ্যোগ। পাশাপাশি সরকার আরো বিভিন্ন কার্ড দিচ্ছে, যেটা নিঃসন্দেহে নতুন একটা উদ্ভাবনী শক্তির প্রয়াস। উনি অনেক কিছু প্রয়োগ করে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। আমরা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাই। আমি আশা করব সরকারের পরিকল্পনা মাফিক দেশের উন্নয়নটা যাতে ওই গতিতেই এগিয়ে যায়, ইনশাআল্লাহ।
3: ধন্যবাদ। আমি একজনের সঙ্গে কথা বলবো যিনি আমাদেরকে বলবেন সরকারের এই কৃষক কার্ড নিয়ে তার আসলে বক্তব্য কি, তার মন্তব্যটা কি। আপনার নাম কি?
5: আমার নাম আব্দুল্লাহ নোমান।
3: আব্দুল্লাহ নোমান, আপনি জানেন যে বর্তমান যে সরকার, রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন যে তার দল যদি ক্ষমতায় আসতে পারে সেই ক্ষেত্রে কৃষকদের জন্য তিনি কৃষি কার্ড ব্যবস্থা চালু করবেন। গত পহেলা বৈশাখে টাঙ্গাইলে তিনি আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। এখন এই সরকারের এই উদ্যোগটাকে বা এই কার্যক্রমটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, আপনার মন্তব্য জানতে চাই।
5: এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গ্রহণযোগ্য ও উন্নয়নমূলক উদ্যোগ বলে আমি মনে করি। এই কার্ড দেওয়ার মাধ্যমে গ্রামের যারা দরিদ্র কৃষক রয়েছে তারা তাদের আর্থিক দিকে কিছুটা উন্নত হতে পারবে বলে আমি মনে করি। এই কার্ডের বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন এই কার্ডের টাকাটা সরাসরি কৃষকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার কাছে প্রদান করা হবে। সেক্ষেত্রে সরকার একটি নিরাপদ ও নিশ্চিন্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই কার্ডটা এমন ভাবে সিস্টেম করা হয়েছে, এটা দিয়ে আপনার বিভিন্ন ভাবে ব্যাংকিং সিস্টেমের বিভিন্ন খাত রয়েছে। এবং এই কার্ডের সুবিধাগুলো হলো কৃষকরা স্বল্প মূল্যে সার কিনতে পারবে এবং কৃষি কাজের জন্য তারা আরো বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা স্বল্প মূল্যে ক্রয় করতে পারবে বলে মনে করি। এই টাকাটা যদিও অল্প পরিমাণে, তারপরেও বিপদের সময় কৃষকদের অনেকটা উপকারে আসবে বলে আমি মনে করি। সরকার যে টাকাটা প্রদান করছে এটা দিয়ে সার, বীজ, কীটনাশক কিনতে পারবে, ফলে বাংলাদেশের কৃষি প্রেক্ষাপটে একটি বৈপ্লবিক পরিবর্তন আনা ধীরে ধীরে সম্ভব হবে বলে আমি মনে করি।
3: জি, আপনি চমৎকার বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে কথা বলবো আরেকজনের সঙ্গে, আমি তার কাছ থেকে জানতে চাইবো সরকারের কৃষক কার্ড সম্পর্কে তার কি মূল্যায়ন। আপনার নাম?
6: আমার নাম জসীমউদ্দিন।
3: আপনি নিশ্চয়ই জানেন যে সরকার প্রধান তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন যে তার যদি সরকার গঠন করতে পারে বাংলাদেশে, সেই ক্ষেত্রে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বিতরণ করবেন। ফ্যামিলি কার্ড বিতরণ অলরেডি অনেক আগেই শুরু হয়েছে। সম্প্রতি গত পহেলা বৈশাখে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কার্যক্রম উদ্বোধন করেছেন। প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে তিনি সেই কৃষি কার্ডটা দিচ্ছেন। এই কৃষি কার্ড সম্পর্কে আমি আপনার মূল্যায়ন জানতে চাই।
6: এটা খুবই একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কৃষক কার্ডটা যখন আসলে সরকার উদ্বোধন করে টাঙ্গাইলে, আমি ভাগ্যবশত সেখানে উপস্থিত ছিলাম, আমি নিজে দেখেছি। আসলে বাংলাদেশ যারা কৃষক পর্যায়ের লোক আছে তাদের একটা স্বীকৃতির প্রয়োজন ছিল। তারা আসলে ওই সমাজে ওরকম ভাবে স্বীকৃত না, তারাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলেও তারা ওরকম স্বীকৃতি পাচ্ছে না। বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে হয়, তারা কৃষকদেরকে একটা সুবিধা দিচ্ছে এবং সাথে একটা স্বীকৃতি দিচ্ছে। তারা আসলে যে ভর্তুকিটা দিচ্ছে এখানে কম দামে সার, কীটনাশক, বীজ পাওয়া যাবে, আর যে টাকাটা দিচ্ছে টাকাটা পরিমাণে কম হলেও এটা একটু এফেক্টিভ কাজ দিবে কৃষকদের জন্য। এটা পর্যায়ক্রমে হয়তো সরকার আরো বাড়ানোর চেষ্টা করবে। আর এখানে যেটা সবচেয়ে ভালো দিক হলো এটা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে, যাতে সরাসরি সরকারের সাথে কৃষকের সম্পর্ক হয়, আর যাতে মাঝখানে আর কোনো ভায়া না থাকে কিংবা কোনো ধরনের দালাল না থাকে, যাতে কৃষক সরাসরি টাকাটা নিজেই পায়। যারা অরিজিনাল কৃষক আছে তারাই সুবিধাটা পাবে। ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, যা অন্যান্য যে কার্ড গুলা দিচ্ছে খুবই ভালো উদ্যোগ। এবং কৃষকদেরকে আমি মনে করি সরকার আরো একটু কেয়ার করা উচিত। এবং এই কার্ডের মাধ্যমে আরো আমি দেখলাম অনেকগুলো সুবিধা আছে, যে সে ঋণ নিতে পারবে কিংবা তাকে একটা ছোট অ্যামাউন্টের ঋণ মকুব করা হয়েছে। তো যেটা হয়েছে সর্বদিক দিয়ে ভালো। আমি সরকারকে সাধুবাদ জানাই যে সরকার ভবিষ্যতে আরো কৃষকদেরকে নিয়ে কাজ করবে। সরকার টার্গেট আছে যে 2 কোটি কার্ড দেওয়া হবে, তো সেক্ষেত্রে যদি এরকম কার্ডটা সরকার লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারে সেক্ষেত্রে একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি মনে করি বাংলাদেশের কৃষি সেক্টরে।
3: আপনাকে ধন্যবাদ। আমি কথা বলবো একজনের সঙ্গে, তার নাম?
7: হ্যাঁ, আমার নাম হলো রুবেল।
3: আপনি নিশ্চয়ই জানেন যে বর্তমান যে সরকার, যে ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার নির্বাচনী ইশতেহারে বলেছিল তারা সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এবং নানান সুবিধা আসলে প্রান্তিক মানুষের জন্য তারা করবে। ধারাবাহিকতায় কিন্তু গত পহেলা বৈশাখ তারেক রহমান টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেছেন। শুরুতে যদিও অল্প পরিসরে, কিন্তু সরকার পর্যায়ক্রমে 2 কোটি 75 লাখেরও বেশি মানুষকে সেটা দেওয়ার চেষ্টা করবে। এই সরকারের যে উদ্যোগ, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
7: এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে এবং এটা আসলে প্রশংসার দাবিদার। আমাদের দেশের শতকরা 80% মানুষই কিন্তু কৃষির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমাদের যেহেতু প্রধান পেশাটাই আমরা কৃষি ধরছি প্রান্তিক পর্যায়ে, এই যে কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য যেই ভাতাটা বা যেই কৃষক কার্ডটার ব্যবস্থা করা হয়েছে, এটা আমি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে এই সরকার। এবং নির্বাচনী ইস্তেহারের ছিল এটা, তারা নির্বাচনে জয়লাভের পরে খুব দ্রুতই এটার তারা বাস্তবায়ন করছে, কার্যক্রম শুরু হয়েছে। তো এটা দিয়ে যেটা হবে যে তারা আসলে, যেই কৃষকরা কিন্তু বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়, আশা করা যায় এই কৃষক কার্ডের মাধ্যমে তারা যেই অনুপ্রেরণাটা বা ভাতাটা পাবে, এটা দিয়ে কিছুটা হলেও তাদের লাঘব হবে এবং হলো তারা কৃষি ব্যবস্থায় থাকার জন্য আসলে যেটা বলা যায় যে যে সুবিধাগুলো এগুলো বাড়াবে এবং এগুলো থেকে তারা লাভবানই হবে, আশা করি আমাদের দেশের কৃষিটা আগাবে। কারণ কৃষি না থাকলে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাটা খুবই কঠিন হয়ে যাবে। কারণ আমাদের দেশের যে ভূখণ্ড বা যেই জলবায়ু, এটা কৃষি নির্ভর। এখানে কৃষি করেই আমাদের টিকে টিকে থাকতে হবে, কৃষি ব্যবস্থা উন্নত করতে হবে এবং কৃষকদের বাঁচাতে হবে। কার্ডের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা যেন সঠিক মানুষের কাছে পৌঁছে এবং সঠিক মানুষগুলো উপকৃত হয়। দেখেন, সরকার ভাতা হিসেবে তো 2,500 টাকা দিচ্ছে মাত্র, কিন্তু এই টাকার পরিমাণটা কিন্তু আসলে কম। তারপরেও এই টাকাটা দিয়ে সে দেখা যাবে যে ভর্তুকিতে সার, বীজ এবং অন্যান্য কৃষিজ যে জিনিসগুলো লাগে সেগুলোর কিছুটা হলেও সে এটা থেকে সাপোর্ট নিতে পারবে।
2: সুপ্রিয় শ্রোতা, চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। চলমান মাইক্রোফোন উপস্থাপনায় ছিলাম আমি ওয়াসিম আকরাম, সম্পাদনায় ছিলেন এএসএম আহাদ, মাহবুবা ইয়াসমিন শেলির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসাইন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সুমন মোহাম্মদ হাফিজ, গানের গীতিকার ডাক্তার পরিতোষ মণ্ডল, সুরকার মোহাম্মদ নাসির উদ্দিন।

ডাক্তার পরিতোষ মণ্ডলের লেখা, মোহাম্মদ নাসির উদ্দিনের সুর করা আধুনিক গান শুনছেন সুমন মোহাম্মদ হাফিজের কণ্ঠে।

0: দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন সুমন মোহাম্মদ হাফিজ, গীতিকার ছিলেন ডাক্তার পরিতোষ মণ্ডল, সুরকার মোহাম্মদ নাসিরুদ্দিন।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটির শিল্পী রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গানটির রচয়িতা ডাক্তার নাসরিন সুলতানা, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিক্রি হচ্ছে ২৩শে মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১শে মে থেকে। এদিকে রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারছেন এবং প্রতিবার সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল জানানো হয়েছে, ঈদ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। এ সময়ে সন্ধ্যে ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। ঈদ উল আজহাকে সামনে রেখে সারা দেশে বিভিন্ন স্থানে চলছে পশুর হাট নির্মাণ প্রস্তুতি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর কোরবানির বাজার প্রসারিত হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্র অনুযায়ী ২০১৫ সালে প্রায় ৮৮ লাখ পশু কোরবানি হয়েছিল এবং ২০২৪ সালে সেই সংখ্যা পৌঁছায় প্রায় ১ কোটি ৪ লাখে। এদিকে আসন্ন ঈদ উল আজহায় বিগত বছরের তুলনায় বেশি পশু কোরবানি করা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে অটিজম সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি ও একটি প্রতিবন্ধী বান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার বিকল্প নেই। এদিকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিটান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪১.৭% বেড়ে ১২৮ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশে রেমিটান্স প্রবাহ ছিল ৯০.৪০ লাখ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে স্থিতিশীলতা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে রেমিটান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আম চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় প্রায় ৭৮০ কোটি টাকার উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আগামী ২২শে মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাত ভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। পরিপক্ক আমের বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রামের লোহাগড়ার চুনতির জাঙ্গালিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ৪ লেনে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, বিদ্যমান ২১ ফুট প্রস্থের সড়ক ৩৪ ফুটে উন্নীত করা হবে। এ লক্ষ্যে সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুনতি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে ৬ থেকে ৭ ফুট করে প্রশস্ত করা হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ থেকে ১২ ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। এই নির্মাণ কাজ শেষ হলে এই সড়কে

0: জন নিহত হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, গতরাতে কেফার দৌনিন এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় 6 জন নিহত এবং 7 জন আহত হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে জরুরি সেবাকর্মীদের হামলার লক্ষ্যবস্তু করার অভিযোগ জানিয়েছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধে 6টা থেকে শনিবার সন্ধে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজন ডালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সংগীত, শিল্পী ফেরদৌসী রহমান।

0: দোকানি নজরুল সঙ্গীত শুনলেন ফেরদৌসী রহমানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার আয়োজন যন্ত্রসঙ্গীত। এতে গিটারে লঘু সুর শুনবেন, বাজিয়েছেন সুলতান রাজামান।

সুলতানারা জামানের বাজানো গিটারে লঘু সুর শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লিগীতি শুনবেন। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে গিয়েছেন আব্দুল আলীম। প্রথম গানের গীতিকার এবং সুরকার মমতাজ আলী খান।

0: পল্লীগীতি শুনলেন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে গিয়েছেন আব্দুল আলীম।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এবং FM 106 ও FM 102 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, সুবর্ণা আরফিন এবং আমি জামিলুর রহমান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার এবং মোসাম্মদ নুরজাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেয়ান।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তানজিনা পারভিন তমা।

0: রামজিনে পারবেন তোমার কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আধুনিক গান গেয়ে শোনাবেন শিল্পী কে এম আব্দুল আল মুর্তজা মহিন। গীতিকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয় শ্রোতা, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আধুনিক গান গেয়ে শোনাচ্ছেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন। এবারে গানে গীতিকার সুব্রত পাল, সুরকার অশোক কুমার সরকার।

0: প্রিয় শ্রোতা, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে দুটি আধুনিক গান গেয়ে শোনালেন শিল্পী কে এম আব্দুল্লাল মুর্তজা মহিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান। শিল্পী মনির খান, রাজিয়া পারভিন ও সহশিল্পীবৃন্দ। গানের কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। এদিকে রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারছেন এবং প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 10টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল জানানো হয়েছে, ঈদ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। এ সময়ে সন্ধ্যা 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে বিভিন্ন স্থানে চলছে পশুর হাট নির্মাণ প্রস্তুতি। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর কোরবানির বাজার প্রসারিত হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্র অনুযায়ী 2015 সালে প্রায় 88 লাখ পশু কোরবানি হয়েছিল এবং 2024 সালে সেই সংখ্যা পৌঁছায় প্রায় 1,04,00,000। এদিকে আসন্ন ঈদুল আজহায় বিগত বছরের তুলনায় বেশি পশু কোরবানি করা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে অটিজম সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি ও একটি প্রতিবন্ধী বান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈষম্য বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার বিকল্প নেই। চলতি মাসের প্রথম 11 দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 41.7% বেড়ে 128 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল 90.40 কোটি মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে স্থিতিশীলতা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। চট্টগ্রামের লোহাগড়ার চুন্তির জাঙ্গালিয়া চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 4 লেনে প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, বিদ্যমান 21 ফুট প্রস্থের সড়ক 34 ফুটে উন্নীত করা হবে। এ লক্ষ্যে সাতকানিয়া রাস্তার মাথা থেকে চুন্তি জাঙ্গালিয়া পর্যন্ত উভয় পাশে 6-7 ফুট করে প্রশস্ত করা হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ বাঁকে 10-12 ফুট পর্যন্ত প্রশস্ত করা হবে। এ নির্মাণ কাজ শেষ হলে এই সড়কে দুর্ঘটনা প্রবণতা অনেক কমে আসবে বলে মনে করা হচ্ছে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আম চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় প্রায় 780 কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আগামী 22 মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। অপরিপক্ক আমের বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের এই সময় ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরকালে তিনি রাজধানী বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। তাদের মধ্যকার বৈঠকে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং তাইওয়ান প্রসঙ্গসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন

0: একটি খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ মাদারগঞ্জ জামালপুর, সঞ্চালনায় ইউরামা শায়ের জাহান।

0: বাংলাদেশ বেতারের শ্রোতারা কেবল নিছক কিছু মানুষ নন, তারা এই দীর্ঘস্থায়ী গণমাধ্যমটির প্রাণের স্পন্দন। বাংলাদেশ বেতারের শ্রোতারা আমাদের ইতিহাসের সাক্ষী। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে বেতারের সংবাদের অপেক্ষায় থাকা সেই মানুষগুলোই দেশের মূল চেতনার ধারক ও বাহক। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগেও যারা এখনও নিয়মিত বেতারের তরঙ্গ মেলান, তারা আসলে একটি গভীর আস্থার জায়গা থেকেই তা করেন। এই শ্রোতারা বিশ্বাস করেন, বেতারের তথ্য শুধু সঠিকই নয় বরং নির্ভরযোগ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের শ্রোতা ক্লাব ভিত্তিক নিয়মিত আয়োজন সেতুতে। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়র্মা শাহরজাহান। আর আজ এই আয়োজনে আমন্ত্রিত হয়ে এসছেন মাদারগঞ্জ জামালপুর থেকে রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ। প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাই, শ্রোতা ক্লাব ভিত্তিক আয়োজনে আপনারা আসতে পেরেছেন, কেমন লাগছে আপনাদের কাছে একটু জানতে চাইবো শুরুতেই।
1: জি, আমাদের অনেক ভালো লাগতেছে, এখানে আসতে পেরে নিজেকে আসলে ধন্য মনে করছি।
0: বাহ, চমৎকার। আমি প্রথমে পরিচয় পর্বটুকু সেরে ফেলছি, আপনারা এক এক করে নিজেদের পরিচয়টুকু দেবেন।
2: আমি বিপ্লব খান, সভাপতি রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ, মাদারগঞ্জ জামালপুর থেকে এসেছি।
3: আমার নাম হচ্ছে মোহাম্মদ মুশারফ হুসাইন, সাধারণ সম্পাদক রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ, মাদারগঞ্জ জামালপুর।
4: আমি মোহাম্মদ মনির হোসেন, সদস্য রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ।
5: আমি চানমনি, মহিলা বিষয়ক সম্পাদিকা রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ।
0: এবং আমাদের মাঝে একজন খুদে আমন্ত্রিত অতিথিকে দেখতে পাচ্ছি আমাদের বেতার শ্রোতা ক্লাবের। কি নাম তোমার?
6: নাম আয়ান খান।
0: আয়ান খান আমাদের সর্বকনিষ্ঠ শ্রোতা রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘের, যিনি ক্লাবের সভাপতি রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো এই যে আপনাদের নামকরণ রূপসী বাংলা, কেনই নামকরণটা করা হলো?
2: আমার ক্লাবের নাম রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ। আমি জীবনানন্দ দাশের কবিতার থেকে এই নামকরণটা করেছি। বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য মুগ্ধ হয়ে কবি যে বিভিন্ন কবিতা লিখেছেন তার থেকে আমার ক্লাবের নামকরণ করা হয়েছিল।
0: বাহ, আপনারা কেন অনুভব করলেন যে এরকম একটা শ্রোতা ক্লাব আপনাদের গড়ে তোলা উচিত?
2: আমার ক্লাব গঠনের উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যাণ ও সামাজিক সচেতনতা সৃষ্টি করা, মানুষের সেবা দান করা এবং বাংলাদেশ বেতার থেকে বিভিন্ন সেবামূলক অনুষ্ঠান শুনে অনুপ্রাণিত হয়ে আমরা সমাজে সচেতনতার কাজ করে থাকি। এটাই ছিল আমার ক্লাবের মূল উদ্দেশ্য।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানছিলাম আপনাদের এই নামকরণ এবং ক্লাবের পিছনের ইতিহাস, সেটির সুন্দর একটা গল্প। একই সাথে সবাই নিশ্চয়ই একটা আগ্রহ থাকে জানার জন্য যে একটা ক্লাব পরিচালনা কিন্তু এত সহজ ব্যাপার নয়, সেটার জন্য অর্থের একটা বড় ব্যাপার কিন্তু জড়িত থাকে। জানতে চাইবো আপনাদের এই ক্লাব গঠনের জন্য ফান্ডিং কিভাবে হয়, অর্থাৎ আয়ের উৎসটা কি?
3: আমাদের ক্লাবের আয়ের উৎস হচ্ছে আমরা যে সদস্যগুলো রয়েছে আমাদের ক্লাবে, আমরা নির্দিষ্ট পরিমাণ একটা চাঁদা ধরেছি, সেটি প্রতি মাসে আমরা এই চাঁদাটি দিয়ে থাকি নিজ উদ্যোগে, এবং এইখান থেকে যে কালেক্ট হয় আমরা বছরের শেষে একটি অনুষ্ঠান করে থাকি, যাতে মানুষ আমরা যে একটি ক্লাব তৈরি করেছি এই ক্লাবের উদ্দেশ্য এবং এই ক্লাবের মাধ্যমে বাংলাদেশ বেতারের যে বিভিন্ন অনুষ্ঠানগুলি হয় সেগুলো মানুষকে জানানো এবং সচেতন করার জন্য।
0: বাহ, কি কি অনুষ্ঠান করে থাকেন? আমার খুব আগ্রহ হচ্ছে জানার জন্য।
3: আমরা আসলে সাংস্কৃতিক মূলক যে নাটক এবং অনুষ্ঠানগুলি এইগুলি আসলে করে থাকি, এবং বাল্য বিবাহ সম্পর্কে, শিশু নির্যাতন সম্পর্কে এগুলো নিয়ে আর কি কাজ করে থাকি, এবং বাচ্চাদের বা শিশুদের তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করে থাকি।
0: বাহ, দারুণ উদ্যোগ। একটা ক্লাব পরিচালনা করতে গেলে আসলে নানান রকম প্রতিবন্ধকতা সবাইকেই মোকাবেলা করতে হয় কম বেশি। জানতে চাইবো যে এমন কিছু হয়েছে কিনা কখন আপনাদের সাথে, সেই ব্যাপারটায় যদি স্মৃতিচারণ করেন।
2: আমার ক্লাবের পক্ষ থেকে সামাজিক সচেতনতামূলক কাজ করার জন্য, বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য আমরা যখন কাজ করি, এ সময় আমাদের ক্লাবের বিপক্ষে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ সময় আমরা আইনের সহায়তা নিয়ে থাকি এবং বাংলাদেশ বেতারের অনুষ্ঠান মাধ্যমে পরামর্শ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজ করি।

0: এবং এই প্রতিবন্ধতা শুধু বিরোধী থাকবে, তারপর আমাদের যারা সামাজিক সচেতনতামূলক মানুষ, সমাজ সেবক, তারা আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে এই ক্লাব পরিচালনার জন্য। এভাবেই আমাদের ক্লাব চলছে।
1: বাহ, খুব ভালো লাগলো জেনে যে প্রতিবন্ধকতা আপনাদের দমাতে পারেনি, আপনারা নিজ উদ্যোগে যা যার অবস্থান থেকে আসলে ক্লাবকে সচল রাখার জন্য সবকিছু করে যাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ সেজন্য। আমরা অনেকক্ষণ গল্প করছিলাম, ক্লাব নিয়ে আলোচনা শুনছিলাম, আপনাদের মাঝ থেকে এখন আমি প্রতিভার অন্বেষণ করতে চাই। কেউ কি আছেন যে গান, কবিতা বা নাটক করতে আগ্রহী?

0: বসি ভালোবাসি ভালোবাসি তোমাকে।
1: অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘের একমাত্র নারী সদস্যের কণ্ঠে আমরা একটি গান শুনলাম এবং এখন একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে, কে কবে থেকে বাংলাদেশ বেতার শুনছেন এক এক করে?
2: আমি ছোট থেকে বেতার প্রতি আকৃষ্ট। আমার একটা দাদু ছিল, ও রেডিও শুনতো, ওখান থেকে আমরা রেডিও চুরি করে নিয়ে ছোটবেলায় অনেক নাটক শুনতাম এবং বেতারে যে অনুষ্ঠানগুলো হতো এবং আপুরা যে ভাইয়ারা যে কথা বলতো ওর উত্তর দিতে চেষ্টা করতাম কিন্তু পারি নাই, তখন ছোট ফোন ছিল আমার। আমি অনেক চেষ্টা করছি ইনবক্স করার জন্য, আর বলছি যে কিভাবে যা, তখন আমি অ্যান্ড্রয়েড ব্যবহার করিনি। অনেক চেষ্টা করে, কষ্টের বিষয়ে অনেক চেষ্টা করার পরেও বেতারের সাথে যারা সম্পৃক্ত বা যোগাযোগ করতে পারি নাই। তারপর আমার বিয়ে হলো, বিয়ের পর বিপ্লব খান, উনি অনেক বেতার ভক্ত একজন মানুষ এবং সবসময় যতই কাজ করুক কাজের পাশাপাশি ও রেডিও শুনে, মানে সংসারের থেকে মনে হয় যেন রেডিওর প্রতি উনি আকৃষ্ট বেশি, মাঝে মাঝে মনে হয় যেন বেতার সত্যি এরকম একটাই, মানে এমন পাগল, বেতার পাগল। তারপরে মনে হলো যে না, আমিও তো ছোট থেকেই মানে বেতার ভক্ত, এত ভক্ত হওয়ার পরও তো এত আকৃষ্ট হওয়ার পরও কখনো যে বেতারের সাথে যোগাযোগ করতে পারিনি, কিন্তু তার সাথে বিয়ের পর বেতার সাথে নিয়মিত যোগাযোগ এবং নিয়মিত অনুষ্ঠানগুলো শুনতে থাকি।
1: বা
3: আমি 2010 থেকে প্রায় বেতার শুনি এবং 2014 সালে বাংলাদেশ বেতার হীরক জয়ন্তী অনুষ্ঠান হয়েছিল, এখানে বাংলাদেশ বেতারের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়ে ক্রেস্ট গ্রহণ করেছিলাম, আর সেখান থেকে বাংলাদেশ বেতারের প্রতি আরো আগ্রহ এবং যোগাযোগ করার বৃদ্ধি পাই এবং সেখান থেকে বাংলাদেশ বেতারের চিঠি লেখা, ইমেল করা, ফেসবুক কমেন্ট করা সকল মাধ্যম এবং তারপর থেকে ক্লাবের সাথে সম্পৃক্ত হয়ে আজ পর্যন্ত এভাবে চলে এসেছি।
1: অসংখ্য ধন্যবাদ।
4: বাংলাদেশ বেতার শোনা হয় ছোট থেকে, কারণ যেহেতু বড় হয়েছে গ্রাম অঞ্চলে, তো সেই আর আমাদের সময়ে এই যে এখন যে ডিজিটাল যুগে ফোন, অ্যান্ড্রয়েড ফোন বা এই মোটোফোন গুলো আসে সে সময় ছিল না, তো আমাদের রেডিওই গান শুনে বা রেডিওর বিভিন্ন নাটক বিভিন্ন আবৃত্তি শুনে আমাদের সময় পার করতে হতো, সেক্ষেত্রে বাংলাদেশ বেতার আমরা ছোট থেকেই শুনে আসছি আর কি।
1: বাহ,
5: ইতিমধ্যেই বলে গিয়েছেন, আসলে আমরা গ্রাম অঞ্চলের মানুষ, একদম পল্লী অঞ্চলের মানুষ, সেখানে অ্যান্ড্রয়েড ফোন বা টিভি এগুলো খুবই কম ছিল, লজ্জার বিষয় নয় আসলে, সত্য প্রকাশ করার বিষয়। তো আমরা সেই সময় রেডিও কম ছিল, দুই চারজনের কাছে ছিল, আমাদের বড় ভাই বা চাচাদের কাছে ছিল, আমরা সেখানে কয়েকজন মিলে গিয়ে এবং গান যে হতো বিশেষ করে গানগুলা, আমরা এক জায়গায় একটা রেডিও রেখে ওইখানে আমরা চারপাশে বসে, মাঝখানে রেখে আমরা চারপাশে বসে সেই গানগুলো আমরা উপভোগ করতাম, শুনতাম খুব মনোযোগ দিয়ে।
1: বাহ, বেতারের অনুষ্ঠানের প্রসঙ্গ যেহেতু চলে এলো, তাহলে আপনার থেকে এক এক করে জানতে চাইবো বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানটি শোনা হয় এবং কেন শোনা হয়।
5: দেশ আমার, মাটি আমার, উত্তরণ, তারপরে শিক্ষামূলক অনুষ্ঠানগুলো যেগুলো রয়েছে এর মধ্যে আমরা গান, এগুলো আমাদের খুবই অন্তরের লালিত, এই গানগুলো আমরা শুনে থাকি।
1: খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে।
4: গ্রামাঞ্চলে যেহেতু থাকি সেক্ষেত্রে আমরা ছোট থেকে খেলাধুলাও একটু বেশি পছন্দ করি, সেক্ষেত্রে খেলাধুলাটা এবং ক্রীড়া অঙ্গনে যেগুলো অনুষ্ঠান সেগুলো শোনা হয়, সাথে যে বিনোদনের গান সেটা তো হয়, ধারাবাহিক নাটক বা সাপ্তাহিক নাটক যেগুলো সেগুলো আমরা আর কি উপভোগ করে থাকি।
3: বাংলাদেশ বেতারের যতগুলো অনুষ্ঠান আছে আসলে আমি সবগুলো অনুষ্ঠানে শুনি, সকাল 7টার খবর থেকে শুরু করে নিশীথ অধিবেশন পর্যন্ত সকল অনুষ্ঠান, কাজের পাশাপাশি কখনো রেডিও সেটের মাধ্যমে, কখনো অনলাইনে, কখনো অ্যাপস এর মাধ্যমে প্রোগ্রামগুলো শুনে থাকি। বিশেষ করে আমার ভালো লাগে সাপ্তাহিক নাটক, ধারাবাহিক নাটক এবং ফোন ইন অনুষ্ঠান, ফোন ইন অনুষ্ঠান গুলাতে আমি নিয়মিত ফোনে অংশগ্রহণ করে থাকি।
1: চমৎকার ব্যাপার।
2: বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠান মধ্যে জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের অনুষ্ঠানগুলো আমি শুনে থাকি, এসকরি ছোট পরিবার এবং সুখী সংসার এই অনুষ্ঠানগুলো শুনে থাকি এবং কৈশোরকাল ও বিবাহিত অবিবাহিত জীবনে কিভাবে অতিবাহিত করতে হবে এই আলোচনাগুলো বেতার থেকে পেয়ে থাকি এবং বাস্তব জীবনে প্রয়োগ করে অনেক উপকৃত হই।
1: বাহ, আমাদেরও ভীষণ আসলে ভালো লাগছে আপনাদের কাছ থেকে শুনে যে শ্রোতা বাংলাদেশ বেতার নিয়মিত শুনছেন এবং ঠিক সেই শ্রোতায় যিনি মনে করছেন যে বাংলাদেশ বেতার কতটা সাধনার একটা জায়গা, ইনবক্স করতেন তিনি প্রায়ই কিন্তু কখনোই সেটির নাগাল তিনি পেতেন না এবং আজ তিনি আমাদের বাংলাদেশ বেতার উপস্থিত হয়েছে। আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো আপনার কেমন লাগছে আসলে?
2: ফার্স্ট টাইম বেতারে আসে অনেক ভালো লাগছে এবং অনেক সাধনা ছিল আসার, আজকে আসতে পারে অনেক ভালো লাগছে আর কি, বলার মতো না।
1: অনেক ধন্যবাদ। আমাদের আজকের রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘের যিনি মাননীয় সভাপতি রয়েছেন, সভাপতি সাহেব আপনার কাছে জানতে চাইব, বেতারের এই যে আজকের আয়োজন আপনি এসেছেন, আপনার কাছ থেকে শুনে নিশ্চয়ই অন্যান্য যারা শ্রোতা ক্লাব রয়েছে তারা অনুপ্রাণিত হবে নিশ্চয়ই, এবং আপনি জানাবেন যে আপনাদের ক্লাবকে নিয়ে আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।
3: আমার ক্লাবকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশ বেতারের শ্রোতার সংখ্যা বৃদ্ধি করে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনার প্রতি আকৃষ্ট তৈরি করা এবং আমার ক্লাবের সদস্য বৃদ্ধি করা, সামাজিক সচেতনামূলক অনুষ্ঠান শোনার পাশাপাশি আমাদের গ্রামে সামাজিক সচেতন সৃষ্টির জন্য বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, শিশু শ্রম, বৃক্ষরোপণ এসব আয়োজন করার মাধ্যমে আমি আমার ক্লাবকে উন্নয়ন কামনা করছি।
1: আপনাদের এই মুহূর্তে ক্লাবে বর্তমান সদস্য সংখ্যা কতজন?
3: শুরুতে আমার ক্লাবের সদস্য সংখ্যা কম ছিল, বর্তমানে আমার ক্লাবের সদস্য সংখ্যা 25।
1: 25 জন। এবং ক্লাবটি গঠন হয়েছিল কত সালে?
3: আমার ক্লাবটি গঠন হয়েছিল 2014 সালে, আমার বাংলাদেশ বেতার থেকে নিবন্ধন পাই 2016 সালে।
1: অনেক ধন্যবাদ। এই যে শ্রোতা ক্লাব, আপনারা আসেন আমাদের বেতারে, আমাদেরও ভীষণ ভালো লাগে, কেননা শ্রোতারাই তো আসলে বেতারের প্রাণ। আপনারা আছেন বলেই বাংলাদেশ বেতারের এত প্রচার এবং প্রসার এবং এত এত ভালোবাসা আমরা পেয়ে থাকি আপনাদের কাছ থেকে। বেতার মুখী করার জন্য বেতারের প্রতি শ্রোতা হিসেবে আপনাদের কি পরামর্শ থাকবে?
2: বাংলাদেশ বেতার শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে অনুষ্ঠান সময় উপযোগী করার জন্য আমি মনে করি বেশ কিছু অনুষ্ঠানে কুইজ চালু করা দরকার। তারপর জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশালী অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ধারাবাহিক নাটক আবার চালু করা হোক, সেখানে কুইজ থেকে আগের মতো পুরস্কার প্রদান করা হোক। তারপর শিশুদের জন্য সপ্তাহে একদিন কলাকাকলি অনুষ্ঠানের পাশাপাশি আরেকটি অনুষ্ঠান চালু করা হোক, প্রতি বছর শ্রোতা সম্মেলন আয়োজন করা হোক।
4: যেহেতু এখন আধুনিক যুগ, সেক্ষেত্রে সবাই দেখা যাচ্ছে মুঠোফোনে ফেসবুকটা বেশি ব্যবহার করে, যদি একটা পেজ থেকে ফেসবুক কোনো পেজ বা ইউটিউবে বা নিয়মিত ভাবে যদি সময়সূচি অনুষ্ঠানে আপলোড করা হয় সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান শুনতে এবং সেটাতে আগ্রহ করতে একটু
1: আগে থেকে অনুষ্ঠানগুলো জানিয়ে দেয়।
4: হ্যাঁ, আগের অনুষ্ঠানটা জানিয়ে দিলে একটু সুবিধা হতো।
1: বাহ, চমৎকার। আমাদের আজকের আয়োজনে সবচেয়ে কনিষ্ঠ সদস্যকে দেখতে পাচ্ছি, আয়ান খান, যদি ভুল না করে থাকি, তাই তো? আচ্ছা, আয়ান খান আমাদের কি শোনাবে?
6: কবিতা বলবো।
1: কি কবিতা?
6: আমি পাতা জিয়া জিয়া আমার মুখ শুনবো করে আরে বাবু সরে তার আসছে পাকলা ওখানে কেঁপেছে চেপেছে মেছে।
1: ভীষণ মিষ্টি। সবাই মিলে একটা করতালি কেন দিচ্ছি না? এত চমৎকার একটা আবৃত্তি আমরা শুনলাম আমাদের সর্বকনিষ্ঠ সদস্য আয়ান খানের কাছ থেকে। কত বয়স হবে ওর?
2: 3 বছর।
1: 3 বছর বয়স। আমরা সর্বকনিষ্ঠ সদস্যের কাছ থেকে আবৃত্তি শুনে ফেললাম। আমি এই মুহূর্তে আমাদের আজকের আয়োজনের যিনি সদস্য তার কাছ থেকে একটি পরিবেশনার অনুরোধ করছি।
4: আচ্ছা, আমি মনির হোসেন, সদস্য রূপসী বাংলার বেতার শ্রোতা ক্লাব। আমি কবিতা বলতে ভালোবাসি, তাই একটা কবিতা আবৃত্তি করব বাংলাদেশ বেতার নিয়ে। আবৃত্তি করছি বাংলাদেশ বেতার। বাংলাদেশ বেতার, তুমি কণ্ঠের আলো, জনতার হৃদয়ে জ্বালব আশার আলো, গ্রামের পথে শহরের গানে তোমার সুরের বাজে প্রাণের টানে, সংবাদ গান আর গল্পের ধারা তোমার সাথেই কাটে সময় সারা, সত্যের বাণী ছড়িয়ে দাও দূরে, বাংলার কথা বাজে তোমার সুরে। বাংলাদেশ বেতার, তুমি গৌরবের নাম, তোমাতেই জেগে ওঠে দেশপ্রেমের দাম।
1: আসলে আমি চিন্তা করছি শ্রোতাদের বাংলাদেশ বেতারের প্রতি কতটা ভালোবাসলে এভাবে লেখা যায় এবং এভাবে বলা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
4: আচ্ছা, আমরা এখন একটা নাটক পরিবেশন করব। নাটকটি হলো একটি গাছ একটি জীবন। তো এই নাটকে আপনাকে আমরা চাচ্ছি সেবা পরিবেশক হিসাবে, আপনার থেকে একটু শুরু করতে চাই। আপনি
1: এ বাবা, এ তো আমার ভীষণ সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে। আজকের পৃথিবী গরম হয়ে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে, বাতাস দূষিত হচ্ছে,
7: ঠিক
2: বলেছো, গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, জীবন বাঁচায়।
4: জানো কি, গাছ ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব। আমরা যদি এখন গাছ না লাগাই ভবিষ্যৎ হবে বিপদে ভরা।
7: স্যার, আমরা কি গাছ লাগাতে পারি?
4: অবশ্যই, তোমরাই পারো পৃথিবীকে সবুজ করতে।
3: এই গাছ একদিন বড় হবে
7: আর আমাদের ছায়া দেবে, ফল দেবে, বাতাস পরিষ্কার করবে।
8: একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমাদের প্রাণ। আজ একটি গাছ লাগায় আগামী পৃথিবী বাঁচায়।
1: ধন্যবাদ, আপনাদের কাছ থেকে চমৎকার একটা নাটিকাণ্ড উপহার পেলাম। আমার মনে হয় আমাদের আজকের আয়োজনের যিনি সাধারণ সম্পাদক, তার কাছ থেকে একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরতে পারি।
7: যে আমি একটি গান গাওয়ার চেষ্টা করতেছি, যদিও শিল্পী নয় আমি, শ্রোতা।
9: পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলিরে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলিরে পাইলে। নবীর প্রেমে আস

0: নবীর প্রেমে অস্করণী পাগল হইয়া, 32 দন্ত ফেলে দিল পাগলামি করিয়া, পাগল কুলের শিরোমণি জানে সকলে, পাগলার জীবন ধন্য হইত পাগলি রে পাইলে, ইউসুফের রূপজো লেখা দেখা সপরে, ইউসুফের ছবি একে বৈশানি রলে, ইউসুফের রূপজো লেখা দেখা সপনে, ইউসুফের ছবি একে বৈশানির জনে, 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, 80 বছর পরে দেখা হইল জঙ্গলে, পাগল মন ধন্য হইত পাগলি রে পাইলে।
1: অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা গান আপনার কাছ থেকে শুনলাম। আপনাদের কাছে জানতে চাইব, আপনারা রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘের যারা সদস্যরা রয়েছেন, সবার কি একসাথে কখনো কোনো অনুষ্ঠান শোনা হয়েছে কিনা?
2: হ্যাঁ, অবশ্যই শোনা হয়, কিছু কিছু সময় সকল সদস্য মিলে বেতা শোনা হয়, যেমন রাতের বিভিন্ন অনুষ্ঠানের সাপ্তাহিক নাটক সবাই মিলে একসাথে শোনা হয়।
1: খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, এবং আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ, মাদারগঞ্জ জামালপুর থেকে আপনারা এসেছেন, রূপসী বাংলা বেতার শ্রোতার সংঘ এবং সেই সাথে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের আজকের শ্রোতা ক্লাব ভিত্তিক আয়োজন সেতুর এখানেই সমাপ্তি টানছি। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু, অংশগ্রহণের ছিল রূপসী বাংলা বেতার শ্রোতা সংঘ মাদারগঞ্জ জামালপুর, সঞ্চালনায় ইয়োরামা শায়ের জাহান, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

সরঋতু রূপে গুণে সুসজ্জিত আমাদের রূপসী বাংলা। বৈচিত্র্যময় রূপরস ও গন্ধ বাংলার প্রকৃতি জুড়ে সারা বছর বিদ্যমান। সময়ের পালাবদলে বাংলার এমন বিমুগ্ধ প্রকৃতি পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। প্রকৃতির সৌন্দর্যের লীলানিকেতন এই বাংলা এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। বিমোহিত বাংলার প্রকৃতিতে প্রথমে যে ঋতুর আগমন ঘটে তা হল গ্রীষ্ম। প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল। রূপের পালাবদলে বাংলার বুকে কাঠ ফাটা রোদ্দুর আর অসহ্য গরম নিয়ে গ্রীষ্মকাল জানান দেয়। কখনো কখনো প্রকৃতি রুদ্ররূপ ধারণ করে। প্রকৃতি যতই তার অগ্নিমূর্তি ধারণ করুক না কেন, বাস্তবে এর তপ্ত প্রকৃতি কোনো না কোনোভাবে সবাইকে মুগ্ধ করে। লাল ও হলুদ বর্ণের কৃষ্ণচূড়া, হলুদ সোনালু, বেগুনি জারুল, হলুদ ও লাল রাধাচূড়া মোহিত করে সবার মন। প্রকৃতির এমন সতেজ ও সাজানো রূপ দেখে গ্রীষ্মের রুদ্রতাকে ভুলে গিয়ে শুরু করছি জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের শরীর ও মনের সুস্থতার জন্য ব্যায়াম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আর বুঝতে কারো বাকি নেই। শরীরে শক্তিশালী ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য পর্যাপ্ত ব্যায়ামের কোনো বিকল্প নেই। জীবনযাপনের বদলে যাওয়ার ধরন আর ক্ষতিকর খাদ্যাভ্যাসের জন্য এখন যারা পৃথিবীতে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি রোগে ভুগছেন তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে থাকার জন্য প্রয়োজন ব্যায়াম। এসব থেকে রক্ষা পেতে প্রয়োজন শারীরিক ব্যায়াম। যেহেতু মানুষ ব্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন কর্মজীবনে, তাই কাজের ফাঁকে ফাঁকে কিছু ব্যায়াম করা প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আমরা কর্মস্থলে কাজের ফাঁকে হালকা ব্যায়াম সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সাক্ষাৎকার গ্রহণ করেছেন শফিকুল ইসলাম বাহার।

0: আমরা সবাই তো কর্মের ভেতর দিয়ে সময় পার করে থাকি। ওই যে কথায় বলে কর্মই জীবন, সেক্ষেত্রে অনেকেরই অনেক রকম ব্যস্ততা থাকে, আর এরই মাঝে ব্যায়ামটিও সেরে ফেলা দরকার। কেন? কারণ আমাদের শরীর তার ভালোর জন্য চাই ব্যায়াম, অতএব ব্যায়াম করতেই হবে। কিন্তু এই ব্যস্ততার ফাঁকে কখন কিভাবে ব্যায়াম করতে পারি, এই নিয়েই আজকের আলাপচারিতা। বিষয় হল কর্মস্থলে কাজের ফাঁকে হালকা ব্যায়াম। আমরা হালকা ব্যায়ামের কথা বলছি, ভারী ব্যায়ামের কথা বলছি না। কিভাবে করব এই ব্যায়াম, এবং এই নিয়েই কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন শরীরচর্চা বিশেষজ্ঞ ডক্টর আরাফিজ আওয়াদ, তিনি বিস্তারিত বলবেন। শুরু হোক তাহলে, এই যে আমরা কাজের ভিতরে থাকব এবং কাজের অবসরে আবার ব্যায়াম করবার মতো জায়গা খুঁজব, কিংবা ব্যায়াম কিভাবে করব, সেসব প্রশ্নের উত্তরে কি বলবেন?
1: আমরা যারা কাজের ভিতরে থাকি তাদের জন্য এই যে কাজের একঘেয়েমি, সেটা দূর করার জন্য এখানে আমরা দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। একটি হলো কাজের ফাঁকে ফাঁকে, আরেকটি হলো হালকা ব্যায়াম। আমরা সচরাচর যে ব্যায়ামের কথা বা শরীর চর্চার কথা বলে থাকি, সেটা হলো আমরা সকালে বিকালে বা যে কোনো এক সময় যে আমরা নির্ধারিত শরীর চর্চা করে থাকি সেটা। কিন্তু আজকে আমরা বলবো যে অনেক সময় আমরা দেখি আমাদের কাজের জন্য দীর্ঘ সময় বসে থাকতে হয়, কাজ করতে হয়, এবং সেটার ভিতরে শারীরিক মানসিক একটা অবসাদ চলে আসে। সেখান থেকে আমরা অতিক্রমের বা পরিত্রাণের বা সেখানে যেন অবসাদ না আসে, আমি যেন আমার কাজটা ভালোভাবে সুন্দরভাবে সুচারুরূপে করতে পারি, সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে হালকা ব্যায়াম। দুটো জিনিস, একটি হলো কাজের ফাঁকে ফাঁকে, আর একটি হলো হালকা ব্যায়াম। এখানে কখনোই কোনো অবস্থাতেই সকাল বা বিকেল অন্য সময় যে আমরা শরীর চর্চা করি সেরকম করা যাবে না। এই ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে বলে থাকি। একটি জিনিস হলো, ধরুন আমি দীর্ঘ সময় বসে কাজ করছি। এখন আমাদের সমস্ত কাজের ধরনগুলোই আমাদের কম্পিউটার বেসড হয়ে গেছে, আমরা দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকি বা ইয়ে করি। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি কখনোই একাধারে 30 থেকে 1 ঘন্টা এর চেয়ে বেশি সময় আমরা যে বসে থাকি কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকি, সেইখান থেকে কিছুটাকে চোখটা ফিরিয়ে নেওয়া, বা এই যে দীর্ঘ সময় বসে থাকার ফলে শরীরের যেটাকে আমরা বলি নাড়াচাড়া বা মুভমেন্ট হয় না, বা কোনো রকম শারীরিক ক্রিয়াকলাপ হয় না, সেরকম কিছু করার জন্যে যে অবস্থাগুলো, সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিতভাবে বলবো।
0: তার মানে শরীরে যদি আড়ষ্টতা এসে যায় তাহলে সেটা আমাদের জন্য খারাপ, এবং আমরা চাইবো যে সবসময় রক্ত চলাচল করুক। এবং সেক্ষেত্রে আপনি বলছেন যে বিশেষ করে আমরা এই তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটারের অনেকে অনেক রকম কাজে ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আপনি বলছেন যে দীর্ঘক্ষণ কাজ না করে, ধরুন আপনি যদি একবার সময় ভাগ করে বলেন যিনি সারাদিন বা 8 ঘন্টায় অনেকটাই সময় কম্পিউটারে ব্যয় করছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে সময়টা ভাগ করে বলবেন যে কতটুকু সময় পর পর অন্তত একটু হাত পা নাড়াচাড়া করা উচিত, কিভাবে কি করা উচিত?
1: চমৎকার। সাধারণত এটা আমরা বলে থাকি যে আপনি 1 ঘন্টা যে বসে আছেন, ধরুন আপনি সারাদিন আজকে 8 ঘন্টা কাজ করবেন, 8 ঘন্টার ভিতরে অলমোস্ট আপনার যে আজকের দায়িত্ব বা কাজটা পুরো সময়টাই বসে থাকবেন, বা তথ্য প্রযুক্তির যুগে যেভাবে আপনি বললেন যে আমরা কম্পিউটারে কাজ করি সেভাবে কাজ করব। সেই ক্ষেত্রে আমরা বলি প্রতি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় পরে আপনাকে ওখান থেকে উঠে দাঁড়াবেন। এখন এই ক্ষেত্রে আমরা বলি যে কি কাজগুলো করবেন, এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি স্ট্রেচিং এক্সারসাইজগুলো। যে আপনি দাঁড়িয়েছেন, একটু হাতের আপার পার্ট লোয়ার পার্টের যে বিগ মাসেলগুলো আছে সেগুলোকে একটু স্ট্রেচ করে নিলেন, তার মানে রক্ত সঞ্চালন একটু বাড়িয়ে নিলেন। আপনি যখন রক্ত সঞ্চালনটা বাড়িয়ে নেবেন এবং এই বর্ধিত রক্ত যখন আপনার ব্রেনে যাবে, সেটার আপনার কাজ করার ক্ষমতাটা আরও বাড়িয়ে দিবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর জিনিস হলো, আপনি দীর্ঘ সময় বসে থাকার ফলে শরীরের, যেভাবে আপনি সুন্দর করে বললেন, আড়ষ্টতা অনেক সময় পেয়ে বসে। এই সেই আড়ষ্টতা যেন পেয়ে না বসে, আমার শরীর দেহ মন যেন চনমনে থাকে, আমি যেন ভালোভাবে সঠিকভাবে কাজ করতে পারি, সেই জন্য আমরা বলে থাকি স্ট্রেচিং। স্ট্রেচিং এর মূল বিষয়টা হলো যে বিগ মাসল যেগুলো আছে সেগুলোকে স্ট্রেচ করে একটু আরো অ্যাক্টিভেট করে নেওয়া, রক্ত সঞ্চালন করে নেওয়া। এক্ষেত্রে প্রথম হলো স্ট্রেচিং, এবং তারপরে আমরা সাধারণত বলে থাকি যে আপনি একটু দাঁড়িয়ে একটু ফরওয়ার্ড ব্যান্ডিং, একটু ব্যাকওয়ার্ড ব্যান্ডিং, একটু সাইডওয়াইজ ব্যান্ডিং, দুটো দিকেই। এবং ঠিক একইভাবে আমরা আরেকটু বলি যে এই সাইডওয়াইজের ভিতরে আরেকটা হলো একটা পা সামনে একটা পা পিছনে নিয়ে আপনি বডিটাকে টুইস্ট করে যদি একটু ব্যান্ড করেন দুদিকেই, একবার বাঁ দিকে একবার ডান দিকে, তার মানে আপনার এই যে কাজের ফাঁকে আপনি যদি 5-7 মিনিট যদি দিতে পারেন, ধরেন প্রতি এক ঘন্টা পর পর যদি 5-7 মিনিট দিতে পারেন, অথবা এটাকে যদি খুব বেশি 8-10 মিনিট নিয়ে যেতে পারেন, আপনার স্বাভাবিকভাবে আপনি যে কাজ করবেন এবং প্রতি এক ঘন্টা পর পর 5-10 মিনিট যদি সময় দেন, আপনার কাজের গতি, কাজের মান সবকিছুই অনেক অনেক বেশি বেড়ে যাবে। এখন বলবেন যে এটা কিভাবে বাড়বে, খুব সহজ জিনিস, আপনি করছেন, আপনার রক্ত সঞ্চালন বাড়ছে, রক্ত সঞ্চালন যখন বাড়বে আপনার দেহ এবং মনের, এবং ঠিক একইভাবে রক্ত যেহেতু বেশি পরিমাণে সঞ্চালিত হচ্ছে আপনার ব্রেনে, এবং ব্রেনের সক্ষমতা বাড়বে, আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, কোনো রকম অবসাদ বা কোনো রকম আড়ষ্টতা জড়তা আপনার দেহ এবং মনে আসবে না।
0: আমরা যদি রোজা থাকি সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা কেমন থাকবে? রোজা থাকলে তো খাওয়া দাওয়া তো নেই আমাদের, সেক্ষেত্রে ব্যায়ামটা কতটুকু পরিমাণে না করলেই নয়, কিংবা যদি রোজার মাস ছাড়া যদি অন্য মাসে আমরা থাকি সেক্ষেত্রে খাওয়া দাওয়ার কোনো বিষয় আছে কিনা?
1: এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি যে যেটাকে আমরা বলি যে ফ্লুইড বা লিকুইড ইনটেক করার, মানে আপনি অন্য সকালে দুপুরে এবং রাতে যে খাবারগুলো খান, এর মাঝে যে খাবারগুলো, আমরা সাধারণত বলে থাকি এর মাঝে কোনো খাবার না খাওয়ার জন্য, এবং এর মাঝে খাওয়ার একমাত্র বিষয় হলো যে কোনো ধরনের লিকুইড বা ফ্লুইড যে খাবারগুলো আছে সেই খাবারগুলো খাওয়ার। রমজান মাসে আমরা বলছি যে কাজের ফাঁকে ফাঁকে, এবং আমরা বলছি 5-10 মিনিট, এটা 5-7 মিনিট বা 5-8 মিনিট বা 5-10 মিনিট হতে পারে, এইটাতে রমজানের বা খাবার বা ক্ষুধার উপর কোনো প্রভাব পড়বে না। আমরা বলছি না যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আমরা প্রথমে বলছি যে আপনি স্ট্রেচিং করে দিবেন, স্ট্রেচিং এর ভিতরে বিগ মাসেলগুলো এবং শরীরের যে আপার পার্ট লোয়ার পার্ট, মানে আপার লিম্বস লোয়ার লিম্বস সেগুলো, এবং তারপরে বলছি যে ব্যান্ডিং গুলো, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ব্যান্ডিং এবং সাইড যে ব্যান্ডিং গুলো সেইগুলো করে নেবেন, এবং এর সাথে আরেকটি জিনিস আপনি যোগ করে নেবেন, বসে যদি এই 5 মিনিট যদি, যেটাকে আমরা বলি ইয়োগার একটা অংশ, ব্রিদিং এর একটা অংশ, সেটা যদি করে নেন, আপনি কেমন এটা বলতে পারেন? এটা হলো আপনি শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন, শ্বাস নিতে নিতে মনে মনে বললেন লা ইলাহা, আবার যখন ছাড়লেন তখন বললেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আপনি একসাথে দুটো জিনিস করে ফেললেন, একটা হলো আপনার ইয়োগার ব্রিদিং এর একটা কাজটা করে ফেললেন, এবং এর সাথে আপনার মনটাকে আপনি কি ফলো করলেন, স্পিরিচুয়ালিটি আপনি ফলো করলেন, যেটাকে আপনার দেহ এবং মন দুটোকেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করে নেবে।
0: তার মানে আপনি যে কৌশল শেখালেন তাতে ধর্ম এবং কর্ম দুটোই একসঙ্গে করা সম্ভব।
1: জি,
0: ওই যে মনটাও প্রশান্তি পেল, পরম করুণাময়ের সান্নিধ্য পাওয়ার জন্য তাকেও ডাকা হলো,
1: সোয়াবটাও পেয়ে গেলেন।
0: একদম তাই, সত্যি তাই, আমরা এক ঢিলে অনেক পাখি মারতে চাই, এবং সেক্ষেত্রে যদি আমরা একটু নিজেকে গুছিয়ে নিতে পারি যে কোন সময় কি কাজটা করব, কখন করা দরকার, তাই নিয়ে বললেন ডক্টর আরাফেজ আওয়াদ।
1: এটাকে আমরা সবসময় বলি, প্রতিটা জিনিস যদি একটু ইম্প্রোভাইজ করে নিতে পারি এবং যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নিতে পারি, তাহলে আমার যে কাজটা করব সেই কাজ থেকে আমি যেটাকে বলি আউটপুট বা এটার রিটার্নটা অনেক বেশি পেতে পারি।
0: অতএব কর্মস্থলে কাজের ফাঁকে হালকা ব্যায়াম আমরা করতেই পারি, শুধু দরকার আমাদের আগ্রহ, ইচ্ছা শক্তি, মনোসংযোগ। আমরা চাইব সুস্থ থাকব, আমি সুস্থ থাকবে, আমার পাশের জন, তাহলে আমরা সবাই মিলে নিশ্চিত থাকতে পারব আমাদের জীবনটাও সুন্দর হবে।
2: ছোট পরিবারগুলোকে বৃহৎ পরিবারের তুলনায় ভালো মনে করা হয়, কারণ পরিবারের সদস্য সংখ্যা কম হলে তারা বেশি পরিচালনাযোগ্য ও টেকসই হয়, বাবা মায়ের কাছ থেকে বেশি মনোযোগ পেয়ে থাকে, শিশুরা ভালোভাবে বেড়ে ওঠে, তাই পরিবারগুলোকে কম সন্তান থাকে, স্বাস্থ্য শিক্ষা এবং মানসম্মত জীবনযাত্রার মতো সম্পদের সরবরাহের ক্ষেত্রে তাদের আরও ভালোভাবে দেখাশোনা করা যায়। বাবা মায়ের পক্ষে পারিবারিক জীবনের পাশাপাশি পরিবার পরিচালনা করা এবং তাদের ক্যারিয়ার পরিচালনা করা সহজ হয়, পরিবারের দ্বন্দ্ব কম থাকে এবং পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জনসংখ্যা বিষয়ক একটি গান। গানটির শিল্পী মরিয়ম বেগম মারিয়া, কথা সাজিয়েছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি এবং সুর করেছেন দীপক কুমার দে।

বাংলাদেশের নারীরা একসময় শোষিত ও অবহেলিত ছিল। পুরুষশাসিত সমস্ত ব্যবস্থার ধর্মীয় গোড়ামি, সামাজিক কুসংস্কার, কুপমণ্ডুকতা, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজাল ভেঙে এগিয়ে চলেছে আজকের নারীরা, আর তা সম্ভব হয়েছে নারী শিক্ষার জন্য। নারীরা যত বেশি শিক্ষিত হচ্ছে তাদের কর্মসংস্থান তত বেশি বেড়ে যাচ্ছে। সমাজ বা দেশ গঠনে নারী পুরুষ উভয়ের সমান দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এ পর্যায়ে জীবন কথা পর্বে আপনারা শুনবেন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক উপস্থাপন করছেন পারভিন আহসান মিলি।

0: রাত একটা বাজে। হাসপাতালের করিডোরে হেঁটে বেড়াচ্ছেন রফিক সাহেব, চোখে ঘুম নেই, কপালে চিন্তার ভাঁজ। ভেতরে অপারেশন থিয়েটারের দরজার উপরে তার স্ত্রী হালিমা বেগম, চতুর্থ সন্তানের জন্ম দিতে গিয়ে এখন মৃত্যুর সাথে লড়ছেন। হালিমার বয়স এখনো 30 বছর পূর্ণ হয়নি। প্রথম সন্তান জন্ম হওয়ার পর থেকেই ডাক্তার বলেছিলেন ওর শরীর দুর্বল, রক্তে হিমোগ্লোবিন কম, রক্তচাপ ওঠানামা করে। দ্বিতীয় সন্তান নেওয়ার সময় খুব কষ্ট হয়েছিল, তৃতীয়বার তো আরো বেশি, আর এবার চতুর্থবার। রফিক সাহেব কিন্তু হালিমাকে বুঝিয়েছিলেন এবার আর না, এত কষ্ট হয় হালিমার, প্রতিটা সন্তান জন্মের সময় মনে হয় হালিমা বোধহয় আর বাঁচবে না। কিন্তু জেদ ধরেছে হালিমাই, একটা ছেলে সন্তানের আশায় ও বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। এখন বোঝা গেছে কত বড় ভুল ছিল সেটা। এবারও মেয়ে হয়েছে এবং হালিমার অবস্থা আশঙ্কাজনক, প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওর। রফিক সাহেবের সামনে এখন অজানা আতঙ্ক। হালিমার মতো এমন অনেক নারী আছেন যারা অবাঞ্ছিত গর্ভধারণে, শারীরিক ঝুঁকি নিয়ে, সমাজের চাপে কিংবা অনিশ্চিত স্বপ্ন পূরণে বারবার গর্ভধারণ করছেন। অনেকে ঝুঁকি নিয়ে জীবন হারাচ্ছেন, পেছনে ফেলে রেখে যাচ্ছেন সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ, দিশেহারা পরিবার, কেউ বা হারাচ্ছেন গর্ভের সন্তান। তাই পরিকল্পনা করে সংসার সাজানো, সুখী পরিবার গড়ে তোলা সকল ক্ষেত্রেই সময় মতো সঠিক সিদ্ধান্ত এবং সচেতনতা খুব বেশি প্রয়োজন। পরিবার পরিকল্পনা শুধু একটি সংখ্যা কমানোর বিষয় নয়, পরিবার পরিকল্পনা মানে একটি মায়ের জীবন বাঁচানোর সিদ্ধান্ত, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার নিশ্চয়তা। না, শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা সহায় হলেন। জীবন মরণ যুদ্ধের পর জিতে গিয়ে বাড়ি ফিরলেন হালিমা। নিজের ভুল বুঝতে পেরে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অর্থাৎ একেবারে লাইগেশন করিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চাইলেন। এবার আর স্ত্রীর কথা শুনলেন না রফিক সাহেব। চারটি সন্তানের জন্ম দিতে গিয়ে নিজের শরীরের উপর অনেক অত্যাচার করেছে হালিমা, এবারে নিজের পালা। সংসার আর সন্তান তো আর হালিমার একার নয়, দুজনের ভালোবাসা, দুজনের সহযোগিতায় গড়ে ওঠে একটি সংসার। এখানে দায়িত্বটাও দুজনকেই ভাগাভাগি করে নিতে হয়। এমন ভাবনা থেকেই রফিক সাহেব সিদ্ধান্ত নিলেন আবার ভুল করার কোনো সুযোগই রাখবেন না। পুরুষের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ভ্যাসেকটমি করিয়ে নিরাপদ ও নিশ্চিন্ত আগামীর পথ তৈরি করতে তারা দুজনেই হবেন সহযোদ্ধা।
1: প্রিয় শ্রোতা, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? ভালোমন্দ মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নি পরিচালক, জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়া ইমেলের মাধ্যমে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। ইমেল ঠিকানা হল betarphnc1207@gmail.com। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনব আরও একটি জনসংখ্যার গান। গানটির শিল্পী ইকবাল হোসেন, গীতিকার কাজী ফারুক বাবুল, সুর করেছেন এস এম আব্দুল আউয়াল।

0: সাধারণ অর্থে পরিবার পরিকল্পনা বলতে জন্ম নিয়ন্ত্রণকে বোঝানো হয়ে থাকে। একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একজন দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তাভাবনা করে যে মতামত গ্রহণ করেন তাকেই বলা হয় পরিবার পরিকল্পনা। এর মাধ্যমে একজন দম্পতি কয়টি সন্তান নেবেন, কতদিনের বিরতি নেবেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। ছেলে হোক বা মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। এই প্রতিপাদ্যকে সফল করার জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনবেন বেতার কার্টুন।
1: তোমার
2: কথা শেষ হইতে তো আবার বেলা শেষ হয়ে যাইব, শর্টকাটে বলো।
1: আসনের সময় বুড়ি নিয়ে আইসো।
2: ডাইলের বুড়ি
1: মস্করা করো না, মস্করা করো, নিজে তো কিছু ব্যবহার করো না, সব যায় আমার উপর দিয়া।
2: আরে দিলু ভাইরে কইলি তো পারো, তার ওষুধের দোকান থেকে বাকিতে এক পাতা বড়ি আইনা দিলেই তো ভেজাল শেষ। পরে আমি টাকা দিয়া দিব না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই কিনতে পারো, খালি বড়ি কিনার কথা কইলেই ধানাই পানাই। তুমি কও গো তোমার দিলু ভাইয়ের কাছে।
3: ওই কবি বাজারে যাবি না?
2: হ্যাঁ যাবো। খারাপ দিলু ভাই,
3: আরে
2: আইতাছি।
3: আয় কি আয়।
1: সালাম আলাইকুম দিলু ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার কোলের বাচ্চার মনি, কি নাম রাখছো?
1: মুক্তা।
3: বাহ বাহ বাহ, আহা দেখতে তোমার মতোই সুন্দর।
2: দিলু ভাই চলেন।
1: দিলু ভাই আপনি তো ওষুধ বেছেন, আপাতত আমার এক পাতা খাইবার বড়ি দিতে পারেন, পরে টাকা দিয়া দিই মনে।
3: জন্ম নিয়ন্ত্রণের বড়ি?
1: হ্যাঁ হ্যাঁ।
3: টাকা লাগবে না তো তোমার, এখন বড়ি কিনতে টাকা লাগবে না।
1: কি কোন এসব?
3: সত্য, কারণ তোমার কোলে দুই মাসের বাচ্চা, বুকের দুধ খায়।
2: তার মানে বড়ি খাওয়ার চলবে না।
3: এসব কর, বড়ি খাওয়া চলবে না। হুনমণি
1: বলেন,
3: তোমার এখন সাধারণ বড়ি না খাইয়া মিনি পিল আপন খাইতে হইব, আপন স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে একদম বিনা পয়সায় পাইবা।
1: আপন?
3: হ্যাঁ আপন। যে মায়েরা বাচ্চারে শুধুমাত্র বুকের দুধ খাওয়ায়, সাথে অন্য কিছু খাওয়ায় না, তাগো জন্য আপন হইল আদর্শ জন্মবিরতিকরণ বড়ি।
1: ও আইসা আইসা।
3: এইটা স্বল্প মেয়াদি, আবার অধিক কার্যকর। প্রসবের পর 48 ঘন্টার মধ্যে খাওয়া শুরু করতে হয়, 6 মাস পর্যন্ত খাওয়া যায়। আপন মিনি পিল খাওয়াকালীন 6 মাস আর মাসিক হবে না।
1: আইসা।
3: আর এইটায় বুকের দুধের পরিমাণ, গুণগত মান কোনটাই পরিবর্তন হয় না।
1: আমার মুক্তা তো বুকের দুধ ছাড়া আর কিছুই খায় না, আমার লেগা আদর্শ বড়ি হইল আপন।
0: বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে জানাবো সুস্থ থাকার কথা। বাইরে বের হলে ছাতা টুপি সানগ্লাস ব্যবহার করবেন, তৈলাক্ত বা ভাজা পোড়া খাবার কম খাবেন, 2-3 ঘন্টা পরপর পানি দিয়ে মুখ ধোবেন, বেশি করে বিশুদ্ধ পানি পান করবেন। আর হ্যাঁ, অ্যাডিস মশা থেকে বাঁচার জন্য দিনে ও রাতে বিশ্রাম নেবার সময় মশারি ব্যবহার করুন। ঘরের আনাচে কানাচে জমে থাকা পানি 3 দিনে 1 বার পরিষ্কার করে ফেলুন। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সানজিদা হোসেন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরী।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাদিয়া ইসলাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে ধ্বংস হওয়া অর্থনীতি স্থিতিশীল পর্যায়ে আনতে আরও অন্তত দুই বছর সময় লাগবে। তিনি আজ রাজধানীতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতের সরকারের করা ঋণ পরিশোধে প্রতি বছর ৫ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার জনগণের মাঝে বিভেদ তৈরি করতে ধর্মকে বেছে নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জহিরুদ্দিন স্বপন দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুটি সরকার শুধু হামের টিকা দিতেই নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ও ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছিল। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুদান হিসেবে চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে হামের টিকা গ্রহণকালে একথা বলেন। বেশিরভাগ জেলাতেই হামের টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদেরও টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। হাম পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী মাসের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও এ সময় জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিক্রি হচ্ছে ২৩ মের যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রা টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। এদিকে রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারছেন এবং প্রতিবার সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল জানানো হয়েছে, ঈদ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। এ সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল, অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে অটিজম সম্পর্কে সকলের সচেতনতা বৃদ্ধি ও একটি প্রতিবন্ধী বান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় নিয়ে আসার কোনো বিকল্প নেই। চলতি মাসের প্রথম ১১ দিনে দেশের রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪১.৭% বেড়ে ১২৮ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল ৯০.৪০ লাখ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক আয় স্থিতিশীলতা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আম চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার রাজশাহী জেলায় প্রায় ৭৮০ কোটি টাকার আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁ জেলায় আগামী ২২শে মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাত ভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সফরকালে তিনি রাজধানী বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন। তাদের মধ্যকার বৈঠকে ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং তাইওয়ান প্রসঙ্গ সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
এদিকে আজ সন্ধে ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।

0: সপ্তাহে পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ বগুড়া ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা, প্রচন্ড গরমে আমাদের জন্য করণীয় বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করুন এবং প্রয়োজনে বাইরে বের হওয়ার সময় পানি, শরবত বা স্যালাইনের বোতল সাথে রাখুন। সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করুন। ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরুন। ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বিশেষত যারা হৃদরোগ, লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন। রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত, চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করুন। যাদের দিনে বাইরে ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে ব্যায়াম করুন। শরীরে তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসল করুন। প্রচুর লবণ ও পানি আছে এমন খাবার, বিশেষত তরমুজ, ডাব, পাকা কলা, শসা, স্ট্রবেরি এসব ফল খাবার তালিকায় রাখুন এবং যথেষ্ট বিশ্রাম নিন।
2: নিজে জানুন, অন্যকে জানান, আপনার পরিবারে থ্যালাসেমিয়া প্রতিরোধ করুন। থ্যালাসেমিয়া একটি মারাত্মক বংশগত রক্তের রোগ। থ্যালাসেমিয়া রোগীদের শরীরে হিমোগ্লোবিনের উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বলে রক্তের লোহিত কণিকা দ্রুত ভেঙে যায়, যার ফলশ্রুতিতে রোগীর দেহে মারাত্মক রক্তশূন্যতা দেখা দেয়। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীকে প্রতি মাসে এক থেকে দুই ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকতে হয়। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টকর। থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায়। বাহকে বাহকে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। এজন্য বিয়ের আগে আপনি বা আপনার হবু, স্বামী বা স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা অবশ্যই জেনে নিন।
3: তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে। আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিন এবং তাদের সেবা গ্রহণ করুন। গ্যাসের চুলা জ্বালানোর পূর্বে দরজা জানালা খুলে রাখুন। আবদ্ধ ঘরে কখনো গ্যাসের চুলা জ্বালাবেন না। কাজ শেষে গ্যাসের চুলা বন্ধ করুন। প্রয়োজন ছাড়া গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবেন না। গ্যাস জাতীয় সম্পদ, গ্যাসের অপচয় রোধ সচেতন হন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো ১৫ মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্স এফএম, ১০৬ মেগাহার্স এফএম, ১০২ মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো ১৫ মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحيم. السلام عليكم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ এবং FM 106 ও FM 102 মেগাহার্জে.
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।
3: ফোনিন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20।
2: স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05।
3: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05।
2: বিকেল 5:30 শুনবেন লেটস স্পিক ইংলিশ।
3: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05।
2: কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধে 7:30।
2: রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
3: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ
2: নাটক গ্রন্থি শুনবেন রাত 10:00। রচনা এনায়েত মাওলা, প্রযোজনা রনির কুশারি।
3: এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। আগামী 11 জুন পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য নৌযান দ্বারা যেকোনো প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং সামুদ্রিক মৎস্য আইন 2020 এর ধারা 3 এর উপধারা 2 বলে জারিকৃত এই নিষেধাজ্ঞা সকল মৎস্য নৌযান মালিককে প্রতিপালনের জন্য অনুরোধ করা গেল, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি।
0: দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। অফিসে করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি বন্ধ নিশ্চিত করতে হবে। যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। গাড়ি ব্যবহার সীমিত করতে হবে। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন।
2: থ্যালাসেমিয়া কোনো ছোঁয়াচে রোগ নয়। কেবলমাত্র বাবা মা উভয়ে এই রোগের বাহক হলে সন্তান এই রোগ নিয়ে জন্ম নিতে পারে। বাহকরা পুরোপুরি সুস্থ থাকে এবং এদের কোনো বাহ্যিক লক্ষণ বা উপসর্গ থাকে না। তবে ক্ষেত্রবিশেষে বাহকদের কারো কারো রক্তশূন্যতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায়। বাহকে বাহকে বিবাহ নিরুৎসাহিত করা গেলে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মানো প্রতিরোধ করা সম্ভব। এজন্য বিয়ের আগে আপনি বা আপনার হবু স্বামী বা স্ত্রী থ্যালাসেমিয়ার বাহক কিনা অবশ্যই জেনে নিন। কোন অবস্থাতেই একজন থ্যালাসেমিয়ার বাহক অপর একজন থ্যালাসেমিয়ার বাহককে বিয়ে করা উচিত নয়।
4: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু। আজকের বিষয় প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, উপযুক্ত পরিবেশে পারে জীবন বদলে দিতে। সঞ্চালনে ডক্টর রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, ফিরে এলাম সেই বুধবার আপনাদের প্রিয় অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু নিয়মিত আয়োজন। আপনারা আমাদের সাথে কথা বলেন, আমরা মত বিনিময় করি এবং অনেক তথ্য অজানা যেগুলো বিষয় আমরা খোলামেলা কথার মাধ্যমে মনের কথা বলতে চেষ্টা করি, বোঝাতে চেষ্টা করি এবং বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্বরা এখানে থাকেন, তারা আপনাদের পরামর্শ দেন, প্রশ্নগুলো শোনেন, আপনারা ভেবেচিন্তে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। আজকে যে বিষয় নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, উপযুক্ত পরিবেশই পারে জীবন বদলে দিতে। অর্থাৎ সবাই চায়, সবার স্বপ্ন দেখে, সবার পরিবার ভাবে জীবনটাকে বদলাতে হবে, কি ভাবে এটি হলো বিষয়, কি পথ খুঁজে বার করব সেটা একটা বিষয়। শুধু স্বপ্ন দেখলে হবে না, কার্যের মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে, সেই নিয়ে আজকের বিষয়। বিশেষজ্ঞ পর্যায়ে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন, পরিচয় করে দিই, সিমিয়ন গালিভার মোং, যিনি ফিল্ড রিসার্চ কোঅর্ডিনেটর। রয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম, রিসার্চ একজন ফিজিওথেরাপিস্ট, পাশাপাশি একজন যিনি সিপিতে আক্রান্ত একজন ছাত্রী, পড়াশোনা করছেন, তার জীবন বৃত্তান্ত, জীবন নিয়ে কিছু কথা শুনব। আপনাদের অনেকের মনের কথা মিলে যেতে পারে, তার ভাবনা আমরা শুনব, আপনারাও প্রশ্ন করবেন। প্রিয় শ্রোতা, আমাদের সাথে কথা বলবেন এই প্রত্যয় এবং প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। ফোন এসছে যদিও, তারপরেও আমাদের কিছু কথা জানা দরকার, যে বিষয়টি তো বুঝতে হবে। প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, উপযুক্ত পরিবেশই পারে জীবন বদলে দিতে। সংক্ষেপে এর যুক্তি, এর কারণ, এর গুরুত্ব জানতে চাই। শফিউল ইসলাম
1: জি, ধন্যবাদ। তো আমি প্রথমে বলবো প্রতিবন্ধিতা জিনিসটা আসলে কি, হ্যাঁ, যেটা আসলে আমাদের জানা দরকার। সো প্রতিবন্ধিতা বলতে আমরা আসলে প্রথমেই যে জিনিসটা বুঝে থাকি বা আমাদের সামনে যখন কেউ প্রতিবন্ধী শব্দটা উচ্চারণ করে থাকে, তখন আমরা মনে করে থাকি যে এটা এমন একটা জিনিস যে একজন মানুষ বা একটা বাচ্চা যে কিনা একদম হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না, সে শুয়ে আছে, একদম মানে কি বলে তার কোনো যোগ্যতা নাই, এইরকম এই শব্দটা আমাদের কানে ভেসে আসে বা আমাদের মস্তিষ্কে ভেসে ওঠে। তো আসলে আমি এরকমটা না, আসলে প্রতিবন্ধিতার সংজ্ঞা যদি আমি বলি, আসলে প্রতিবন্ধী ওই মানুষটাকেই বলা হয় যেই মানুষটা আসলে, এটা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO ডেফিনেশন অনুযায়ী প্রতিবন্ধী ওইটাকেই বলা হয় যে মানুষটার তার দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য, কোনো কাজ করার জন্য তার কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয়। ইন এ সেন্স আমি যদি বলি, আমি শফিউল ইসলাম, সো আমি ভালো করে দেখার জন্য আমি চোখের চশমা ব্যবহার করছি, সো আমি কিন্তু চোখের চশমাটা ছাড়া ভালো করে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সো ডেফিনেশন অনুযায়ী আমিও কিন্তু প্রতিবন্ধী। হ্যাঁ, সো ঠিক তদ্রূপ এটা বেসিক্যালি হচ্ছে যার কোনো একটা কাজ ঠিকভাবে সে করতে পারছে না, কোনো কাজ করার জন্য তার কোনো কিছু সাহায্যের প্রয়োজন হচ্ছে, তাহলেই সেইটাকে আমরা প্রতিবন্ধী বলবো। কিন্তু আসলে আমরা যেটা বলতেছি যে প্রতিবন্ধী হইলেই আমরা সেই মানুষটাকে এক ঘরে করে ফেলি, তাকে কোনো কিছু করার সুযোগ দিই না, কোনো কাজ করার সুযোগ দিই না। এটার কারণে হয় কি, ওই মানুষটা যে মানুষটা প্রতিবন্ধীতে বা তার শারীরিক কাজে অক্ষম, তো সে আরো বেশি এক ঘরে হয়ে যায়, আরো বেশি মানুষ থেকে।
0: শুনলেন তো প্রিয় শ্রোতা, কত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ভাবেন হেরে গেছি, জীবনটাই নষ্ট হয়ে গেল, জীবনটাই বৃথা, এসব বলার সুযোগ আর নেই, আমরা বলবো না। আশা করি আমরা ফোনে যাই, কার যেন কথা বলতে চান, ফোন নিচ্ছি আমরা। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
2: কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু আলমিয়া, ইসলামগঞ্জ বাজার উপজেলা পরিজন জেলা স্যার থেকে।
0: জি,
2: আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমার এখানে একজন ইস্যু প্রতিবন্ধী আছে, তো উনি মানে লন্ডি আয়রনের কাজ করে, আর পাশাপাশি দোকান দাঁড়িয়ে করে, তো ওনাকে আমি মানে যেভাবে সহযোগিতা করে যাচ্ছি উনি তো চলছে ইনশাল্লাহ ভালো, তো আমি এক্ষেত্রে সরকারের দৃষ্টি আহ্বান করছি, ওনাকে একটু কিভাবে আত্মোন্নত করা যায় এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে। আর যে বিশ্ব অটিজম দিবস, তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বিদ্যুৎ দেওয়া তাদের ধন্যবাদ।
0: ধন্যবাদ। আর একটা ফোন নেই। হ্যালো,
3: হ্যালো,
0: বলুন, প্রশ্ন করুন।
3: আমি কথা বলছিলাম দৃষ্টি প্রতিবন্ধী শাহাবুদ্দিন।
0: হ্যাঁ শাহাবুদ্দিন,
3: আপনার কাছে রামদীপুরি একটা কিছু কেন
0: শাহাবুদ্দিন, প্রশ্ন।
3: হ্যাঁ, প্রশ্ন যে আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি আমার পেশা হচ্ছে আমি বিভিন্ন অনুষ্ঠানে মাইকিং করি। হ্যাঁ, হ্যালো
0: জি, খুব ভালো কাজ, মাইকিং করে তথ্য প্রচার করা, নিজেকে ব্যস্ত রাখা। আমরা যে কথা বলতে চাই আজকে, যে বিষয় প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, তাহলে আপনার বিষয় একই কথা, কোনো বাধা নয়, উপযুক্ত পরিবেশই পারে জীবন বদলে দিতে, তাহলে আপনার জীবন বদলে গেছে, আমরা আজকে চমৎকার একজনকে পেয়েছি শাহাবুদ্দিনকে, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, তিনি প্রতিবন্ধিতাকে কোনো বাধা মনে করেননি এবং তিনি উপযুক্ত পরিবেশ তৈরি করতে পেরেছেন, জীবন বদলে গেছে, তিনি মাইকিং করে অর্থ উপার্জন করছেন, কি চমৎকার বিষয়। শাহাবুদ্দিন আপনাকে ধন্যবাদ। আমরা এই ফাঁকে আরেকটা ফোন নেই। হ্যালো,
4: হ্যালো,
0: রেডিও সিটি ভান্ডি কমিয়ে কথা বলবো। ওয়ালাইকুম সালাম।
4: সোহেল রানা বলছিলাম টাঙ্গাইল থেকে।
0: সোহেল রানা জি,
4: আচ্ছা আমার একটা প্রশ্ন এবং মতামত হচ্ছে যে উপযুক্ত পরিবেশই পারে এই করতে, কিন্তু এই উপযুক্ত পরিবেশটি তৈরি করার জন্য আমাদের সবারই সহযোগিতা দরকার, যেমন সরকারি বেসরকারি পর্যায়ে সকলের। যেমন আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি ঢাকায় গেছিলাম একবার, ওই ফ্লাইওভার থেকে নামতে গেলে দৃষ্টি ব্রিজ থেকে কোনো রেলিং নাই, পড়তে পড়তে বেঁচে গেছি। তো যেখানে আমাদের নাম্বার কোনো ব্যবস্থা নাই ফ্লাইওভার থেকে অফিসে ওঠার জন্য, যারা শারীরিক তাদের র্যাম নাই, তাহলে এখানে যদি বাধার সম্মুখীন হই আমরা, তার সামনে কিভাবে পার হব যদি একটু বলি।
0: ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আরো একটা ফোন নেই। হ্যালো,
4: অনেকগুলো মাইক আছে, আমি ভাড়া দিই এখানে। আমি প্রশ্ন রাখতে চাই যে প্রতিবন্ধীরা কিন্তু সমাজের বোঝা নয়, আমি এটা প্রমাণ।
0: জি, আপনাকে আমরা ধন্যবাদ দিয়েছি এর আগেও, সবাইকে জানিয়েছি আপনার কথা, যে আজকে প্রচুর টাকা আয় করছেন, মাইক ভাড়া দিচ্ছেন, নিজে মাইকিং করেন। ঠিক এমনি ভাবে আমাদের প্রতিটা পদক্ষেপ নিতে হবে, জীবনটাকে হেরে গেছি, জীবনটা বৃথা পিছিয়ে গেছে, এগুলো বলা চলবে না। আর একটা ফোন নেই ফাঁকে। হ্যালো, হ্যালো,
5: আমাদের পাবনাতে পালন হলো অটিজম দিবসের প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে শুভেচ্ছা অটিজম দিবসের পক্ষ থেকে। বিষয় হচ্ছে সমাজে যে প্রতিবন্ধীরা বাধা নয় এটা আমরা বা আমি নিজে একজন প্রমাণিত। সেটা হচ্ছে যে আমি একটা সংগঠন চালাই, পাশাপাশি আমি কিন্তু নিজে ব্যবসা করতাম এবং আমি অন্য অন্য ব্যক্তিদেরকে আমাদের দ্বারা পুনর্বাসন করি। বাধা কোথায় জানেন, আমি মনে করি যে আমাদের সমাজ এবং আমাদের পরিবার এরাই আমাদের বাধা করে রাখছে, এটা আমরা যতটুক মাঠ পর্যায়ে দেখতেছি। এই জন্য আমরা চিন্তা করি, আমরা যখন উঠান পটক বা বিভিন্ন কাজগুলো করি তখন কিন্তু আমরা পরিবারকে বোঝানোর চেষ্টা করি যে আপনার ওকে বোঝা ভাববেন না, কিন্তু আমাদের পরিবার গুলোই আমাদের বোঝা ভাবে। সেটা হচ্ছে দেখা যায় যে বৈষম্য করে, ভাই বোন দুইটা আছে, একজন প্রতিবন্ধী হলে আরেক ভাইকে জমি জায়গা কম দিচ্ছে, অথবা বাবা মা অভিভাবনাকে পরিচর্যাও করে না, করে এটা হচ্ছে আমাদের বড় বাধা। তাছাড়া আমরা মনে করি আমাদের নিজের কাছে আমরা কোনো বাধা না, আমরা সক্ষমতা অর্জন করতে পারি।
0: ধন্যবাদ, আমরা কথা তো বলবো আপনাদের সাথেই, কথা বলে দেখি। আর একটা ফোনে জি। হ্যালো, হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম
6: রিজাল ভাই, আপনি ভালো আছেন?
0: জি ভালো আছি জি।
6: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জব্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
0: জি,
6: মিন্টু ভাইকে ভালো প্রশ্ন করার জন্য এবং শালোয়ার ভাইকে,
0: আপনি সংক্ষেপে প্রশ্ন করুন, সময় কম, প্রশ্ন করুন।
6: আমি জানতে চাচ্ছি
0: জি
6: যে আমাদের এলাকায় প্রতিবন্ধী আছে, মানে সব গালাগালি দেয় যে প্রতিবন্ধী, ওই এক জায়গায় যায় বসলি পরে মানে বিভিন্ন ধরনের কথা কয় বলছেন, মা বাবা ভাই বিরাদা, এদের জন্য কোন সরকার কোন কিছু করবে না,
0: সরকার কিছু করবে না, এটা ব্যক্তি পর্যায়ে করতে হবে। যে কথা আলোচনা করা হচ্ছে বারবার, সরকার এমন কোন ব্যবস্থা করে রাখেনি, নিজেরা নিজেরা ব্যবস্থা করতে হবে। যেমনটি শাহাবুদ্দিন নিজে মাইকিং করে পয়সা আর্ন করছে, সে নিজে মাইক ভাড়া দেয়, তেমনি বুদ্ধি বের করতে হবে। আজকে যে আলোচনা, যে প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, এই বাধা নিয়ে সামাজিক বাধা, পারিবারিক বাধা, এগুলো ওভারকাম করতে হবে। লুৎফর জয়দার আপনি ভালো প্রশ্ন করেছেন, কিন্তু এই বাধা অতিক্রম করতে সরকার টাকা দিবে, ভিক্ষা দিবে, এই ব্যবস্থার থেকে আমরা দূরে আসতে হবে। কেউ কাউকে সাহায্য করো, নিজের সাহায্য নিজেকেই করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে, নিজে অর্থ সংগ্রহ করতে হবে। যেমনটি আজকে আমাদের কাছে একজন অতিথি এসেছেন, তার সাথে কথা বলি আমরা, সোমা আক্তার সাথেই। তিনি একজন ছাত্রী, তিনি সিপিতে আক্রান্ত হয়ে তার জীবন বিপন্ন ছিল, আজকে সে পড়াশোনা করে এগুচ্ছে, তার কাছে সামান্য গল্প শুনবো। সোমা কেমন আছেন?
7: এবং কোথায় সমস্যা দেখতে তো পারছেন।
0: জি, তাহলে এই সমস্যা এতগুলো থাকার পরে আপনি ধাপে ধাপে পড়াশোনা কি করে পা দিলেন, কিভাবে সহায়তা পেলেন, এই গল্পটা সামান্য তো শুনতে চাই।
7: আমি এই ধাপে ধাপে পা দিতে পেরেছি সিএইচএফ সেন্টারের কারণে, কারণ ওখান থেকে আমার পরিবারকে বোঝানো হয়েছে বারবার যে মেয়েকে পড়াশোনা করা, ওরা স্বাবলম্বী হোক,
0: স্বাবলম্বী হোক, নিজের পায়ে নিজে দাঁড়াক,
7: নিজের পায়ে নিজে দাঁড়াক।
0: জি, তো সেখানে সহায়তার জন্য আপনি কোথায় কোথায় গেছেন?
7: সিএসএফ সেন্টার থেকে আমাদের সব ধরনের সহায়তা করা হয়।
0: আপনি কত পড়াশোনা করেছেন এই পর্যন্ত?
7: আমি বর্তমান ডিগ্রি ফার্স্ট ইয়ার।
0: প্রিয় শ্রোতা শুনলেন তো, ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ছে, যার কথা বলতে অসুবিধা, হাঁটতে অসুবিধা, হাত চালাতে অসুবিধা, জীবনটা একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছিল, সেখান থেকে সে ধাপে ধাপে আজকে ডিগ্রি নিয়েছে। তা আপনার আগামী দিনের পরিকল্পনা কি?
7: আগামী দিনের পরিকল্পনা, আমি ছোটখাটো একটা কবি হতে চাই এবং নিজে চাকরি করে নিজের স্বাধীনতা, নিজের পরিচয় বাঁচতে চাই।
0: আপনি নিজে পরিচিত হতে চান একজন কবি হিসেবে, পাশাপাশি কর্মক্ষম কর্মজীবী হিসেবে বাঁচতে চান।
7: জি
0: স্যামুয়েল, আপনার সাথে আমরা কথা বলি, আপনি কিভাবে দেখছেন বিষয়টা?
8: আজ অনেক ধন্যবাদ, এবং আমি মনে করি আজকের যে বিষয়টা, প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, উপযুক্ত পরিবেশে পারে জীবন বদল, এটা একটা যথার্থ একটা বিষয় বেছে নেওয়া হয়েছে। আমি সেই জন্য ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা শ্রোতা আছেন, যারা শুনছেন, যারা প্রশ্ন করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। যেটা বলা হচ্ছে আসলে আমাদের যে এবং আপনারা হয়তো শুনেছেন তার মুখ থেকে যে সে কবিতা লিখে, সে ভালো কবিতা লিখে এবং আবৃত্তি করে, আমরা তাকে অবশ্যই উৎসাহিত করি এবং অ্যাপ্রিসিয়েট করি যে সে যেন একজন ভালো
0: শুনবো, তার কাছে কবিতা শুনবো। এই ফাঁকে ফোন নেই, কার জন্য অপেক্ষা আছেন, আমরা কবিতা শুনবো, আপনি তৈরি হন। সোমা জি তৈরি হন, আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সোহাগ জি,
9: এখন মানুষ শিখছে এই প্রচার প্রচারের কারণে, তো আশা করবো আমি জানতে চাই কি বিষয়ে আমি এখানে
0: কিছু ব্যাপারে আমি একটু সংযুক্ত হতে চাই আপনার সঙ্গে। সেটা হলো যোগ্যতা অর্জন করতে হবে। আজকে সোমা আক্তার সাথী আমাদের সাথে আছে, সে কিন্তু যোগ্যতা অর্জন করেই কিন্তু আজকে স্টুডিওতে এসে আপনাদেরকে জানাচ্ছে যে আমি ডিগ্রি পাশ করার পরে কর্মজীবী হব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, নিজে আয় করব। সেখানে সেলাই শিখছে, কম্পিউটার শিখছে, অথচ সে কথাই বলতে পারত না, তার সিপি রোগ হওয়ার জন্যে হাঁটতে পারত না, হাত চলত না, ধরে ধরে তাকে হাঁটাতে হতো, তার জীবন এত বিপন্ন ছিল, সে নিজেকে ভাবতো আমি হেরে গেছি, জীবন নিয়ে আর কিছুই হবে না, কিন্তু সে আজকে ডিগ্রি পাশ করেছে। সুতরাং দৃষ্টি প্রতিবন্ধিতার একটা উদাহরণ পেয়েছি শাহাবুদ্দিনের কাছ থেকে, কিশোরগঞ্জের। সে বলছে সে মাইকিং করে পয়সা আয় করে, নিজে একটা মাইকের দোকান দিয়েছে। সুতরাং এগুলো উদাহরণ, এভাবে আমরা শুনতে চাই আপনাদের কাছে। হাত বাড়লে বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের মুখ থেকে শুনবো আপনারা, আপনারা কি করতে চান, শুধু সরকার সাহায্য করবে, সরকার কোন জায়গায় সাহায্য করবে? পথ ঘাট তৈরি করছে, তার তাদের কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেরা নিজেরা চেষ্টা করতে হবে, একে অন্যের সাথে সহযোগিতা করতে হবে। তারপরও এই প্রশ্নবিদ্ধ বিষয়টিকে আমরা উত্তর এখন নিচ্ছি যে সাথী যেখান থেকে অর্জন করেছে তার সামর্থ্যটা, শক্তিটা, মনের সাহসটা, সেই সেন্টারটার কথা একটু পরিচিত হওয়া দরকার। তাতে অনেকেই হয়তো সুবিধা পাবেন। প্রিয় শ্রোতা, আপনার মনোযোগ দিয়ে শুনবেন, যারা দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তারা বাক প্রতিবন্ধী, জীবনে কিছু করা যায় কিনা একটা ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রের ব্যাপারে আমরা একটু শুনতে চাই, যে ক্ষেত্রে সহায়তায় সোমা আক্তার সাথী এগিয়েছে জীবনে।
1: জি জি,
0: সফল ইসলাম,
1: থ্যাংক ইউ। সো আমরা মূলত হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সিএসএফ সেন্টার নামে একটা সেন্টার,
0: যেটা
1: সিএসএফ সেন্টার।
0: জি,
1: সো সিএসএফ সেন্টার যেটার আসলে জন্ম হয় 2000 সালের দিকে, আজকে থেকে প্রায় 25-26 বছর আগে, যেখানে মূলত প্রথমে দৃষ্টি প্রতিবন্ধিতা বা চোখের দৃষ্টিজনিত সমস্যা জনিত যে সমস্ত মানুষরা ছিল তাদেরকে নিয়ে কাজ শুরু করে। তো তারপরে আস্তে আস্তে আমরা 2014-15 সালের দিকে হচ্ছে সেরেব্রাল পলসিতে আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা, পুনর্বাসন এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন সহযোগিতা, যেটা আমাদের কাজ শুরু হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে। সো এখানে মূলত আমরা যেটা করি যে একটা সিপি আক্রান্ত বাচ্চা যারা আমাদের কাছে আসে, সো আমরা প্রথমে তার স্বাভাবিক তার শারীরিক মূল্যায়ন করি, তার কোন যোগ্যতা আছে, কোন যোগ্যতার ঘাটতি আছে। তো যেই যোগ্যতার ঘাটতি আছে সেই যোগ্যতাটা আসলে আমরা তার সেই ফিউচারে আসলে কি করতে চাই, কোন কাজটা করতে চাই, তো সেই কাজটা অর্জন করার জন্য তার যেই যোগ্যতার অভাব রয়েছে সেই যোগ্যতা অর্জন করার জন্য আমরা প্রয়োজনীয় চিকিৎসা, থেরাপি বা অন্যান্য সাপোর্টিভ যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা প্রোভাইড করে থাকি।
0: যেমন আমাদের কাছে আজকে সোমা আক্তার সাথী এসেছে, সে নিজেই বলছে যে সিএসএফ সহযোগিতায় সে আজকে ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করলো। কিভাবে
1: সহযোগিতা? আসলে সবার প্রথম সহযোগিতা সোমা নিজে। হ্যাঁ, সে তাকে প্রথমে আমরা আমাদের আমাদের সেন্টারে, সিএসএফ সেন্টারে যখন কোন একটা বাচ্চা আসেন বা অভিভাবক আসেন, আমরা প্রথম সেই বাচ্চাকে বা অভিভাবককে তাকে আমরা মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, তাদেরকে এটা বোঝাতে চেষ্টা করি আমরা যে আসলে তার যেই প্রতিবন্ধিতা হয়েছে এটা আসলে অন্য 8-10টা রোগের মতো একটা রোগ, সো এটা মানুষের হতেই পারে। সো এখন এটার জন্য ভেঙে পড়লে চলবে না, সো এটার জন্য তার যতটুকু সাপোর্ট দরকার, মোটিভেশন, এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। যেমন সুমা যেমনটা বলছিল যে সুমার হাঁটতে অসুবিধা হতো বা লিখতে অসুবিধা হতো, হাত দিয়ে ধরতে অসুবিধা হতো এবং তার মোটিভেশনেরও অভাব ছিল, তার বাবা মা ফ্যামিলির সাপোর্ট ওইভাবে ছিল না। সো আমাদের সিএসএফ এর মূল কাজটা হচ্ছে মোটিভেশন দেয়া, তার যোগ্যতাকে বাড়িয়ে দেয়া, তার জাস্ট মিনিমাল একটা পুশ যেটা করা, যে ধাক্কাটা যেটা দেয়া, সেটা মূলত সিএসএফ সেন্টার করে থাকে।
0: যোগ্যতা তৈরি করতে সহায়তা প্রয়োজন, মনোবল প্রয়োজন এবং মন স্থির করতে হবে, আর একটা হচ্ছে হতাশা হলে হবে না। আজকে সোমা সে ডিগ্রি পড়ছে, সে কর্মক্ষম হতে চাচ্ছে, পাশাপাশি তার মনে এত আনন্দ সে কবিতাও লিখতে চায়। আমরা কবিতা শুনবো, তার ফাঁকে একটু ফোন নেই, একটা ফোন নিচ্ছি আমরা। হ্যালো,
10: হ্যালো আজল ভাই, নমস্কার,
0: শুভেচ্ছা আপনাকে।
10: কথা বলছিলাম চক্রবর্তী কবে থেকে প্রয়োগ করা হয়েছে, আর বর্তমানে তাদের যারা ভাতাটা পায় এটা কত করে ভাতা দেওয়া হয়? ধন্যবাদ।
0: দেখুন দীপক চক্রবর্তী, আপনি আমাদের পূর্ণ শ্রোতা, নিয়মিত শ্রোতা, কথা বলেন, কিন্তু আমাদের আজকে বিষয়টা আমরা তো অন্যদিকে চলে যাচ্ছি। প্রতিবন্ধীদের প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, বলুন আমাদেরকে বাধাটা কোথায় সেই নিয়ে আলাপ করুন। উপযুক্ত পরিবেশই পারে জীবন বদলে দিতে। আমরা একজন উদাহরণ হিসেবে সোমা আক্তার সাথীকে এনেছি, আমরা জীবনটাকে সে বদলাচ্ছে, এই গল্পগুলোই করুন। যে সোমা সিপিতে সেরেব্রাল পলসিতে আক্রান্ত, হাঁটতে পারতো না, হাত চলতো না, কথা বলতে পারতো না, সে আজকে ডিগ্রি পড়াশোনা করছে, সে সেলাই শিখছে, কম্পিউটার শিখছে, মনে এত আনন্দ এসছে, মনে এত উৎসাহ আসছে, সে কবিতাও লেখা শুরু করছে, সে কবিও হতে চায়। সোমা, আমরা অল্প একটু শুনি, কবিতার দু একটা লাইন শুনতে চাই।
7: কবিতা আছে লেখিকা নিজে মিশুমাক সাথে, মানে বেঁচে থাকার আশা, সবাইকে সমানভাবে ভালোবাসা, মানে খুঁজে পায় পথে দিশা, হৃদয়ে বাঁধে নতুন স্বপ্নের বাসা, সিএসএফ মানে অসহায়দের গড়ে তোলা, তা কখনো যাবে না ভোলা, সিএসএফ মানে প্রতিবন্ধীদের জীবন, করিতা সর্বদা স্মরণ, দৃষ্টিহীন চলনহীন ভাষাহীন কেউ ছোট জাতি নয়, এখানে পেয়েছি তার পরিচয়।
0: ধন্যবাদ সাথী। প্রিয় শ্রোতা শুনলেন তো, সে চমৎকার একটা কবিতা শোনালো। আমাদের ভাবতে অবাক লাগে যার কথা স্পষ্ট নয়, যে এখনো স্পষ্ট আমাদের সাথে হাঁটতেই পারে না জোরে, সে কিন্তু খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে এখানে এসছে, কিন্তু ডিগ্রি পাশ করে যাচ্ছে এবং এর পরবর্তী সে এম এ পাশও করে যাবে, সেটা ভালো চাকরিও খুঁজে বার করবে। এদিকে আমাদের জন্য উৎসাহের বিষয় নয়? আর তাহলে কি প্রতিবন্ধিতার একটা বাধা, সে বাধা অতিক্রম করতে পেরেছে, একটা সাহসী পদক্ষেপ। এভাবে প্রত্যেককে এগোতে হবে। আমরা কথায় কথায় বলি সরকার কি সহযোগিতা করবে, কোন প্রতিষ্ঠান সহযোগিতা করবে, অর্থাৎ আর্থিক সহযোগিতার কথা বারবার বলা হয়। আমি যে যে কিছু প্রশিক্ষিত হব, আমি যে কিছু শিখব, আমি আমাকে আমার পর্যায়টাকে উন্নতির পর্যায়ে নিয়ে যাব, কোথায় যে শিখব সেই পর্যায়ে না করে আমরা শুধু অর্থ খুঁজছি, সাহায্য খুঁজছি, এটা ঠিক নয়। সিএসএফ যে প্রতিষ্ঠানের লোকজন এখানে আজকে উপস্থিত, তারাই কিন্তু আজকে এইভাবে অনেককেই পথ দেখিয়েছেন। আমরা আরও কথা বলবো এই বিষয় নিয়ে, একটা ফোনে যাই তারপর বলবো। হ্যালো, হ্যালো,
11: আসসালামু আলাইকুম।
0: হ্যাঁ বলুন।
11: আমি মোহাম্মদ মিন্টু বলছিলাম। আমার একটা কথা, হচ্ছে সেটা হলো যে যারা মানে এই যে প্রতিবন্ধী আছে, ওদের তো মানে যে এখন যে সংস্থাটার নাম বললেন জিআরবি
0: না, সিএসএফ,
1: জি ধন্যবাদ। আসলে আমরা সিএসএফ সেন্টারটার মূলত প্রতিষ্ঠাতা, যিনি ডক্টর এম এ মোহিত, বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সো উনি বেসিক্যালি প্রথম শাহজাদপুরেই ওনার কাজ শুরু করে, দেন আমরা আস্তে আস্তে বিভিন্ন জেলা উপজেলাতে আমাদের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করছি। সো আমরা খুব দ্রুতই ঢাকা করাইলে আমাদের সিএসএফ সেন্টার উদ্বোধন করতে যাচ্ছি। এছাড়াও ময়মনসিং আমাদের সিএসএফ সেন্টার আছে, কিশোরগঞ্জে আছে, বাট চাঁদপুরে আমরা এখনো করতে পারিনি, বাট আমরা চেষ্টা করব খুব দ্রুত দেশের অন্যান্য উপজেলা।
0: আমার মনে হয় যে পর্যায়টি তারা শুরু করেছেন একবার যেয়ে দেখে আসতে হবে, এবং দেখবেন যে তারা ধাপে ধাপে ধীরে ধীরে, আপনি একটা জমি কিনেছেন 10 কাঠা, একটা বিল্ডিং করতে চান 5 তলা, আপনার এক মাসে সম্ভব? ঠিক তেমনি একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে, তাদের প্রশিক্ষিত করতে, যারা কর্মচারী আছেন, যারা সেখানে কর্মকর্তা আছেন, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হয়। সিআরপিও কিন্তু একদিনে হয়নি, প্রতিটি জেলায় জেলায় সিআরপি এখনো পৌঁছেনি, তেমনি সিএসএফ ধাপে ধাপে এগুচ্ছে, আরও এগুবে। তার একটা প্রমাণ পেয়েছেন একটু আগে সোমা আক্তার, সোমা সাথী, সে অনেক কিছু ওভারকাম করে, অতিক্রম করে সে আজকে মনে আনন্দে কবিতা লিখছে। প্রিয় শ্রোতা নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে আছেন, নিচ্ছি ফোন কল। হ্যালো, হ্যালো,
12: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
12: রেজাল ভাই, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাশিনা ভালুকা ময়মনসিং।
0: আবুল কালাম আজাদ ভালুকা থেকে, প্রশ্ন
12: ভাই, আমাদের গ্রাম অঞ্চলে তো এই প্রতিবন্ধী সংখ্যা মোটামুটি অনেকই আছে, কিন্তু এদের পরিবার তো অশিক্ষিত, কোথায় গেলে যে আপনার ওই একটু সেবা পাওয়া যাবে বা এই প্রশিক্ষণ নেওয়া যাবে, এইটা অনেকেই জানা। এই ব্যাপারে যদি এরকম অনুষ্ঠান যদি মাঝে মধ্যে করা হয় তাহলে মানুষের
0: সান্না হোসেন একটা কথা বলছেন পাবনা থেকে, যে প্রথম বাধা যেটা আসে সামাজিক এবং পারিবারিক বাধা, এই পারিবারিক বাধা সামাজিক বাধা অতিক্রম করতে করতেই জীবন পেরিয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। আসুন, আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো, হ্যালো। প্রিয় শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আমরা আছি, হাত বাড়লে বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান। আজকের প্রসঙ্গ, প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, উপযুক্ত পরিবেশই পারে জীবন বদলে দিতে। আমরা আরও কিছু গল্প শুনতে চাই শিমুয়েল গালিভার মং আপনার কাছ থেকে, কিভাবে জীবন বদলাচ্ছে, বদলাতে চেষ্টা করছে, আপনার সহায়তা করছেন।
13: জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে কিছুক্ষণ আগে আমাদের সোমা, তারা সিপিতে আক্রান্ত, সোমার মতো আরও অনেকেই আছে যারা পড়াশোনা করছে এবং তাদের এবিলিটি ক্লাবের মাধ্যমে, তাদের একটা এবিলিটি ক্লাব আছে যেখানে তারা প্রতি সপ্তাহে আসে এবং সেখানে
0: জীবন গতিশীল হচ্ছে,
13: সেখানে তারা সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, গান শিখছে তারা। তাদের যেন এরকম মনে না হয় যে তাদের কোনো তারা অ্যাবল না, হ্যাঁ, বা তারা সরি তারা ডিজেবল না, হ্যাঁ, তারা যেন অ্যাবল, এই জন্য আমাদের এবিলিটি ক্লাবটা করা। এবং আমরা ইন্সপায়ার করি পরিবারকে, তা সমাজকে, তাদের পরিবারকে, যেন তারা যেমন যাদের পড়াশোনার সক্ষমতা আছে তারা যেন পড়াশোনা করতে পারে, যারা গান করতে ভালোবাসে বা গানে তাদের মনোযোগ আছে তারা যেন গান
0: স্পষ্ট হলো। শিক্ষার যেমন শেষ নাই, শেখারও তেমন শেষ নাই।
13: জি,
0: শেখা অর্থাৎ কর্মজীবী হবার জন্য অনেক বিষয় রয়েছে, অনেক অনেক বিষয়, এবং গবেষণা করে আপনাদেরও বার করতে হবে আর কি কি বিষয় আছে। এবং আমাদের এখানে দুজন স্পেশালিস্ট আছেন যাদের সাথে আপনারা কথা বলতে পারতেন, কিন্তু আপনারা সেভাবে প্রশ্ন করছেন না। আমরা তারপরেও সুযোগ দিচ্ছি, আপনারা প্রশ্ন করুন। আমরা যাচ্ছি ফোনে। হ্যালো,
14: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
14: যে ভাইয়া, আমি মোহাম্মদ লুৎফর জোদ্দার বড়খোলা পাংশা থেকে বলছি। আমি একটা প্রশ্ন ভুলিয়ে গেছিলাম, এই যে 5 বছরের একটা শিশু,
0: জি,
14: মানে হাঁটাহাঁটি করতে পারে, ওটা কি প্রতিবন্ধী বলে নাকি? এইটা একটু বল।
0: 5 বছরের শিশু হাঁটাহাঁটি করতে অসুবিধা হচ্ছে, সফিউল ইসলাম, এটা কি প্রতিবন্ধী বলা যাবে?
1: হাঁটতে হয় কিন্তু সে যদি এই অসুবিধা জনিত হাঁটা নিয়েই তার নিজের কাজ নিজে প্রতিদিনের কাজ করতে পারে, তাহলে কিন্তু প্রতিবন্ধীর সংখ্যা সে প্রতিবন্ধিতা না।
0: আর একটা ফোন নেই। জি, আর একটা ফোন নেই। হ্যালো, জি বলুন।
15: ওয়ালাইকুম
0: সালাম।
15: হাজারো ফুল কিন্তু লক্ষ লক্ষ ফুল আমাদের দেশে আছে। যেমন আমার সংগঠনে, আমার সংগঠনে কিছু সদস্য দৃষ্টি প্রতিবন্ধী, নিজের অভিজ্ঞতা থেকে মাছ মারে পুকুরে, নিজের
1: অভিজ্ঞতা
15: এবং চিত্র দেখতে পারে না, গাছ থেকে নারকোল পারে, ঋতু পারে, কিন্তু কি জানেন, আমরা এরা সঠিকভাবে পরিচর্যা বা সঠিকভাবে যদি পরিচালনা করা হয় তাহলে পারে আমাদের সুমাত্রার বা সুবিক ভাড়ের মতো হাজার হাজার ব্যক্তি আমাদের মাঠ পর্যায়ে আছে। কারণ আমরা তো ফিল্ডে কাজ করি, আমরা জানি, বুঝছেন? কিন্তু আমাদের একটা কথা বললাম না, যে আমাদের, আমরা যত ভালো কাজই করি
0: দেবের পথ খুঁজে পেয়ে যাবেন। তবে আপনাদের, আপনারাও
15: সাড়ে সাতশো সদস্য।
0: তবে আপনি আজকে যেহেতু অনুষ্ঠানে আপনাকে পেয়েছি, আপনি আমাদের পুরনো সদস্য, আপনি সিএসএফ এর সাথে যোগাযোগ করে আপনাদের ওখানে একটা ব্রাঞ্চ খোলার ব্যবস্থা করা যায় কিনা। আজকে শুরু করলে আগামীকাল হয়তো হবে না, কিন্তু একটা সময় হয়ে যাবে। এই মন নিয়ে আপনি এগিয়ে যান, চেষ্টা করুন, আপনার ওখানে এভাবে প্রতিষ্ঠা অর্জন করুন। কারণ একটা প্রাতিষ্ঠানিক ছোঁয়া না পেলে আপনি নিজে নিজে সিআরপি খুলতে পারবেন না। একটা লোক যদি মনে করে যে আমি আমার গ্রামে একটা সিআরপি খুলবো, সিআরপি খুলতে আর একটা সিআরপি সহযোগিতা লাগবে, চুম্বক লাগবে, এক চুম্বককে দিয়ে একটা চুম্বক টানতে হবে। সুতরাং প্রশিক্ষণ একটা ব্যাপার, অর্থ একটা ব্যাপার, সহযোগিতার ব্যাপার, আর যারা পরামর্শ দেবে ভালো পরামর্শক খুব প্রয়োজন, যেহেতু আপনি একজন ভালো সাংগঠনিকভাবে কাজ করতে পারেন। সুতরাং আপনার জন্য খুব সহজ বিষয়, আমি মনে করি আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার জন্য আমাদের দোয়া থাকলো, ধন্যবাদ আপনাকে। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো,
16: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
16: কথা বলছিলাম রংপুর থেকে, মোহাম্মদ মোশাররফ হোসেন।
0: মোশাররফ হোসেন রংপুর থেকে, প্রশ্ন।
16: প্রশ্ন আসলে খুবই চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনারা আলোচনা করতেছেন। আচ্ছা, আমি সংক্ষেপে, আমার অনেক কিছু বলার ছিল, সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে আমি দেখছি অনেক শিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধী যারা অনার্স মাস্টার্স কমপ্লিট,
0: জিএসএড
16: কমপ্লিট, তারা চাকরি পাচ্ছে না। সমাজে সামাজিক ভাবে তারা কোন কিছুর সাথে সংশ্লিষ্ট, আমি মনে করি যে সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে যদি এই সমস্ত মানুষকে বিভিন্ন ভাবে কাজে লাগাতো, তাহলে আসলে প্রতিবন্ধীরা আজকে বোঝা হয়ে থাকতে হইতো না। তো আসলে এ বিষয়ে সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মানুষদের প্রতি আমি আহ্বান রাখবো আপনাদের মাধ্যমে, যদি এরকম সুযোগ থাকে। আসলে আমি দেখছি অনেক প্রতিবন্ধী আছে যারা মানে বিভিন্ন কাজে লাগানো সম্ভব, কিন্তু তারা সুযোগের অভাবে আসলে সেই।
0: আচ্ছা, আপনি আপনি আপনি আপনি মোশাররফ সাহেব বলুন, শাহাবুদ্দিন কিশোরগঞ্জ থেকে এসে একজন দৃষ্টি প্রতিবন্ধী, সে মাইকিং করে করে পয়সা আর্ন করে এখন মাইকের দোকান দিয়ে বসেছে, তাহলে এটাকে সরকার না সরকার কি সরকারকে সাহায্য করতে হয়েছে? তেমনি শিক্ষিত যারা না প্রতিবন্ধী, আপনি শুনুন না, প্রতিবন্ধী যারা শিক্ষিত প্রতিবন্ধী চাকরি পাচ্ছে না, আমি তো বলছি চাকরি দেবে, চাকরি নেবে কেন? সে এমন কিছু তৈরি করবে তার পেছনে অনেকে হাঁটবে, সে আরো কর্মক্ষম কর্মক্ষম পাঁচজনকে তৈরি করবে, তৈরি করার মতো।
16: সঠিক কথা বলেছেন, কিন্তু সামাজিক ভাবে পরিবার থেকে সব জায়গা থেকে প্রতিবন্ধীদেরকে সুযোগ না দিয়ে ওদেরকে আমি আল্লাহ রহমতে একটা সুযোগ পেয়েছি, আমি এখন বাংলাদেশের ভালো একটা কোম্পানিতে জব করতে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগটা আমি নিয়ে আমি চাকরি করতেছি, আমি মাস শেষে মোটামুটি 18,000 টাকা স্যালারি পাই, আমি অন্যের উপর নির্ভরশীল নই। তো আমি মনে করি এরকম যে জায়গাগুলোতে আমাদেরকে কাজে লাগানো যায় সে সমস্ত জায়গাগুলোতে যদি আমাদেরকে কাজে লাগানো হয় তাহলে আমরা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবো না, আমরা বোঝা হয়ে থাকবো না।
0: ধন্যবাদ, চমৎকার চমৎকার বলেছেন। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো,
17: ভাই সরকার ঠিক আছে সবাই সম্মিলিত প্রয়াসে দৃষ্টি প্রতিবন্ধী জীবনের মান উন্নয়ন সম্ভব, কিন্তু সরকার তদার করতেছে, এটাও সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন আমি অনেক হাতের কাজ করতে পারি, কিন্তু আমি ওই যে আপদ পাচ্ছি ওই যে
0: আমরা আর ফোন নিচ্ছি না, হাতে সময় নেই। সিমিয়ন গালিভার বলুন যে অনেকের আগ্রহ আছে, অনেকে শিক্ষিত কিন্তু প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী, তারা কাজ পাচ্ছে না, আবার কেউ নিজের দক্ষতায় কাজ তৈরি করার পথ খুঁজে নিচ্ছে, সিএফএফ কিভাবে এই পথে রুদ্ধদ্বারকে খুলবে?
18: জি অনেক ধন্যবাদ। আমি প্রথমে মোশাররফ ভাইয়ের কথা ধরে একটু বলতে চাই। হ্যাঁ, দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তারা অনেকেই পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, বিশেষভাবে আমাদের সিএসএফের অনেক বাচ্চারা এখন ওরা বড় হয়ে গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে বা অনেকেই স্টাডি করছে। এটা আসলে আপনি যেটা বলেছেন যে আসলে সরকারিভাবে বা অন্যান্যভাবে ওদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, অবশ্যই সুযোগ আছে এবং বিশেষভাবে প্রতি বছর প্রতিবন্ধী চাকরি মেলা হয়, হ্যাঁ, এবং ওখানে সবাই সিবি দিতে পারেন এবং বিভিন্ন কোম্পানি সেখানে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে ডাকে এবং সেখানে যদি তাদের তারা কোয়ালিফাই করে তাহলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এবং আমার জানা মতে আরো অনেক প্রতিষ্ঠানই আছেন যারা দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধীদেরকে সুযোগ দেওয়া হয় কর্মসংস্থানের জন্য।
0: শফিউল ইসলাম, আপনার গবেষণায় কি বলে যে যদি আমি হাতের কাজ কিছু শিখে নিতে পারি, যে কাজ দিয়ে অন্যের কল্যাণ হয়, অন্যের সমস্যার সমাধান হয়, রোগকে নিবারণ করা যায়, দুটো পয়সাও তো আয় করা যায়, সেখানে ফিজিওথেরাপিস্টদের একটা রোল তৈরি করা যেতে পারে কিনা? অর্থাৎ আমরা যেটা বলতে চাই আজকে যে প্রসঙ্গ, প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, উপযুক্ত পরিবেশই পারে জীবনটাকে বদলাতে। তাহলে জীবন বদলাবার জন্যে আমি চাকরি খুঁজছি, বসে আছি 2 বছর, এমনটি কেন হবে? তাহলে আপনার ফিজিওথেরাপিতে এর রোলটা কেমন?
1: খুব সুন্দর কথা বলেছেন।
0: সিএসএফ
1: নিউরোপ্লাস্টিসিটির মানে হচ্ছে আমাদের ব্রেইনের পরিবর্তন হওয়ার ক্ষমতা, ব্রেইনের পরিবর্তন হওয়ার বা চেঞ্জ হওয়ার যে একটা ক্ষমতা। সো যেটা বললাম যে সুমা অথবা অন্যান্য যে সমস্ত বাচ্চার সিপিতে আক্রান্ত শারীরিক প্রতিবন্ধী বাচ্চা যারা হচ্ছে হাত দিয়ে কিছুটা ধরতে পারে, পুরোপুরি ধরতে পারে না, আমরা চাই এই বাচ্চাটা সেই জন্য হচ্ছে হাত দিয়ে সে পুঁতির মালা বানাক অথবা হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্পের কোনো একটা কাজ শিখুক। হস্তশিল্পের কাজ শেখার জন্য কিন্তু তার পুরো হাত ব্যবহার করার প্রয়োজন নাই, যতটুকু ব্যবহার করা দরকার, ফর এক্সাম্পল তার 2টা আঙ্গুল বা 3টা আঙ্গুল ব্যবহার করলে সে তার হস্তশিল্পের বা ওই পুঁতির মালা বানানো ওই কাজটা সে করতে পারছে।
0: এটা একটা উদাহরণ,
1: এটা একটা উদাহরণ।
0: আর কি কি দেওয়া যেতে পারে উদাহরণ?
1: আরো উদাহরণ দেওয়া যেতে পারে, ফর এক্সাম্পল ধরুন একজন মানুষ যে কিনা হচ্ছে সে এই যে আমি যদি শাহাবুদ্দিন ভাইয়ের কথাই বলি যে উনি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী একজন মানুষ যার হচ্ছে চোখে দেখার একটু সমস্যা আছে, পুরোপুরি সমস্যা হয়তো নাই, অথবা আমরা সিপিতে যেটা কমন কমনলি পাই সিভিআই, সেরেব্রাল ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট নামে কিছু দৃষ্টি সমস্যা আমরা পাই, যেখানে আসলে চোখের সমস্যা কোনো থাকে না, কিন্তু মূল সমস্যা থাকে হলো চোখে দেখার যে ব্রেন যে সেন্টার থাকে, ভিজুয়াল সেন্টার, সেই সেন্টারে তার আঘাত থাকে। তো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে, তার ভিজুয়াল ইন্টারভেনশনের মাধ্যমে, তার নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করার মাধ্যমে তার চোখে দেখার সক্ষমতা বৃদ্ধি করতে পারি, যেটা দেখার, যেটার মাধ্যমে সে তার অন্যান্য কাজ ইম্প্রুভ করার মাধ্যমে তার জীবন মান উন্নয়ন করতে পারে।
0: আমি আলাদা করে বলতে চাই, ক্ষেত্র তো অনেক আছে, প্রিন্টিং প্রেস বলেন,
1: এক্স্যাক্টলি,
0: যেখানে মাটির কাজগুলো হয়, হস্তশিল্পের যে প্রতিষ্ঠানগুলো, কাপড়ের যে শিল্পগুলো আছে, সেখানে অনেক ক্ষেত্র আছে, ক্ষেত্র তো খুঁজে বার করতে হবে। আমাদের দেশটা জনবহুল দেশ, জনবহুল দেশের সুবিধা কি, অনেক তথ্য উপাত্ত রয়েছে, শুধু প্রয়োজন প্রচেষ্টা। আমরা চাই, যেহেতু আমাকে সমাজে বলে, পরিবার বলে, আমি নাকি প্রতিবন্ধী, আমাকে দিয়ে কিছু হবে না, এই কিছু যে হবে না এই কথা বলেই কিন্তু আমাকে পিছিয়ে পেছন দরজা দিয়ে পার করে দেওয়া হলো। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? শেমেল গালিভার,
19: জি, চমৎকার কথা, আপনাকে ধন্যবাদ। আমরা দেখি যে আসলে তাদেরকে যদি আমরা সঠিক, যেটা আমরা উপযুক্ত পরিবেশ যেটা বলছি, যে আসলে তাকে সেভাবে যদি গড়ে তুলতে পারি, তাকে যদি আমরা সাপোর্ট দিতে পারি কিছু কিছু বিষয়ে, তাহলে কিন্তু তারা এগিয়ে যেতে পারে। আমরা অনেক এদেরকে দেখি যারা প্রতিবন্ধী, হয়তো বা তার, যেটা সফিল বললেন, যে অল্প হাতের আঙ্গুল ব্যবহার করে সে ইয়ে করতে পারে, ঠিক তেমনি যেমন সেলাইয়ের কাজে কিন্তু তারা এটা আমরা দেখি যে ব্যবহার করতে পারে, সেলাই করতে পারে। আমরা দেখি যে তাদের পুঁতির মালা, এবং আমরা তাদেরকে বিশেষভাবে যাদের সক্ষমতা আছে বা অল্প, যেমন ছোট ব্যবসা বা আমরা যেটা বলি অল্প পুঁজি,
0: দৃষ্টি প্রতিবন্ধী বলবো কেন, দৃষ্টি প্রতিবন্ধী আছে, আমরা সম্মানিত দৃষ্টি প্রতিবন্ধীদের সহ যারা বাক প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী,
19: জি,
0: ফটোকপি মেশিন কি তারা কাজ করতে পারে?
19: অবশ্যই অবশ্যই করতে পারে। আমরা যেটা বলেন যে বই বাইন্ডিং করা, এটা তারা ছোট বাগান, তারা নার্সারি করতে পারে। আপনার আমরা যেটা বলছিলাম ছোট ব্যবসা, আমরা ছোট মুদির দোকান অথবা চায়ের দোকান, আমাদেরই অনেকেই আছে যে যারা চা দোকান বা আপনার বিস্কিট এই ধরনের, হ্যাঁ, পণ্য তারা বিক্রি
1: ব্যবসা করছে,
19: ছোট ব্যবসা। তো আমরা কিন্তু এই বিষয়গুলোতে তাদেরকে আমরা,
0: আমি দেখেছি একটা গ্রামে ক্যাপসিকাম
1: ব্যবস্থা,
0: একটা ক্যাপসিকামের চাষ করে সে অনেক টাকা করছে।
1: এক্স্যাক্টলি,
0: এই যে কৃষি ক্ষেত্রে যদি কারোর সাথে কন্ট্রাক্ট করে যে আমি আপনার জমিতে আমি কাজ করতে চাই, এরকম জমি তো খুঁজে পাওয়া যায়, কিন্তু আমি তো বের হতে চাই না, আমার প্রয়োজন টাকা, আবার পরিবারও বাধা দিচ্ছে তোকে দিয়ে কিছু হবে না, এই সব মিলিয়ে জীবনটাকে সুন্দর করার পথ হাতে নিতেই হবে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, দুজনকে ধন্যবাদ, শফিউল ইসলাম এবং শামিউল গালিভার মং, আবার কথা হবে, ধন্যবাদ সবাইকে,
19: সবাইকে অনেক ধন্যবাদ।

প্রতিবন্ধী বন্ধুদের জন্য ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমানারা বেগম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটির প্রকৌশল দায়িত্বে ছিলেন হাফিজা আক্তার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও দুই বছর সময় প্রয়োজন। তিনি আজ রাজধানীতে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদান এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই সংকটময় সময়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট করা 30 লাখ কোটি টাকার ঋণের কারণে প্রতি বছর $5 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে। দেশের রপ্তানি আয় ও রেমিটেন্সের তুলনায় আমদানিতে অনেক বেশি ব্যয় করতে হবে। এ সময় জহিরউদ্দিন স্বপন সংসদের বিতর্ককে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুটি সরকার শুধু হামের টিকা দিতেই নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ও ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছিল। তিনি আজ সচিবালয়ে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,80,000 ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান অনুষ্ঠানে একথা বলেন। হাম পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী মাসের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান তিনি। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল শিক্ষা। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানব সম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাণী সম্পদ খাতের উন্নয়নের মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা সম্ভব হবে, তাই এ খাতের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীতে লাইভ স্টক ট্রান্সফরমেশন প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক এক কর্মশালায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের আমিষের যোগান দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাতেও প্রাণী সম্পদের গুরুত্ব অপরিসীম। এ সময় সকলকে ঐক্যবদ্ধভাবে প্রাণী সম্পদ লালন পালনে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিক্রি হচ্ছে 23 মের যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। এদিকে রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারছেন এবং প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের সর্বশেষ শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে অথবা ব্যর্থতার সম্মুখীন হতে হবে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, তাদের উত্থাপিত 14 দফা দাবির প্রস্তাব মেনে নিয়ে ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো বিকল্প নেই। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুনেছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পের গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী মৃন্ময় সিংহ মন্টি, উপস্থাপনায় ইয়র্মা শায়ের জাহান।

0: বলা হয়ে থাকে একটা ভালো গান পারে নিমিষে আপনার মনকে চাঙা করে তুলতে। যেখানে শব্দরা ব্যর্থ হয় ঠিক সেখানেই সঙ্গীত কথা বলতে শুরু করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একক গানের অনুষ্ঠান ইউফোনিতে। পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়োরমা শায়ারজাহান, এবং আজ আমার সাথে আপনাদেরকে গান শোনাতে, আপনাদের পছন্দের সব গান শোনাতে এমন একজন শিল্পী আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য, যিনি আসলে সব রকমের গান গেয়ে থাকেন এবং তাকে আমরা ভার্সেটাইল আর্টিস্ট বলতে পারি। তার পরিচয়টা একেবারে সংক্ষেপে দেই। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বাংলাদেশ আইডলে তিনি ছিলেন, এবং সেই সাথে ওপার বাংলার দর্শক নন্দিত রিয়েলিটি শো সারেগামা পার একজন তারকাও তিনি ছিলেন বটে। সেই সাথে তিনি কিন্তু চমৎকার সব গান এখনও করে যাচ্ছেন। আমি আর ক্লাইম্যাক্স না বাড়াই, সরাসরি চলে যাচ্ছি শিল্পীর কাছে, আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী মৃন্ময় সিংহ মন্টি। প্রথমে স্বাগত জানাচ্ছি দাদা, কেমন আছেন?
1: খুব ভালো আছি আর খুব ভালো লাগছে, আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে ইন্ট্রোডিউসটা খুব ভালো ছিল,
0: ধন্যবাদ,
1: থ্যাংক ইউ সো মাচ। আর বাংলাদেশ বেতার আমাদের শিল্পী অঙ্গনের একটা অন্যতম

0: আসছে দর্শকদের পছন্দের কিছু গান শোনাতে, খুব ভালো লাগছে। এবং সাথে যে আমার মিউজিশিয়ানস, গুণী মিউজিশিয়ানস সবাই আমার খুব প্রিয়জন, সবাইকে নিয়ে আজকে গান করতে পারবো, ভালো লাগার মাত্রাটা অনেক।
1: এবং আমার তো ভীষণ ভালো লাগছে, যতবারই আসলে ইউফোনিতে আসি, দর্শকদের যে এবং শ্রোতাদের যে ব্যাপক একটা আগ্রহ, তার প্রিয় শিল্পী এসছেন গান গাইতে, এই ব্যাপারটাই কিন্তু সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যায়। এবং আমি একটা কথা সবসময় বলে থাকি যে একটা গান কিন্তু পূর্ণতা পায় যখন যন্ত্রশিল্পীরা থাকেন। আমি সেজন্য আমাদের আজকের যারা যন্ত্রীরা রয়েছেন, যন্ত্রশিল্পীরা রয়েছেন, তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। যদিও তারা সকলেই বাংলাদেশের জনপ্রিয় মুখ, তবলায় রয়েছেন সাদি, গিটারে রোমান, কিবোর্ডে দেবা পাল, বাঁশিতে আরিফ এবং অক্টোপ্যাডে রয়েছেন সাদেক আলী। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু একই সাথে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ওই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বেতারে শোনার পাশাপাশি। এবং শুরুতেই মন্টিকে তো আমরা পরিচয় করে দিয়েছি, আমার তো ভীষণ পছন্দের শিল্পী, আপনাদেরও তাই। আপনাদের জন্য কিন্তু প্রতিবারই কুইজের আয়োজন আমরা করে থাকি এবং সেই সব কুইজের উত্তর দিয়ে আপনারা কিন্তু দারুণ সব উপহার জিতে নেন। এবারও তার ব্যতিক্রম নয়, এই পর্বেও কিন্তু আপনাদের জন্য কুইজ রয়েছে এবং গত পর্বের যিনি কুইজ বিজয়ী রয়েছেন তার নাম কিন্তু আমি ঘোষণা করব না। আজকে যিনি শিল্পী আমরা আমন্ত্রিত করেছি তার মাধ্যমে আমরা জেনে নিব যে গত পর্বের সেই ভাগ্যবান কুইজ বিজয়ীকে। সেজন্য কি করতে হবে, পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকতে হবে। কথা না বাড়িয়ে সরাসরি শিল্পীর কাছে চলে যাচ্ছি। দাদা, আমরা গল্প তো অবশ্যই করব, তবে আজকের আয়োজন একটা গান দিয়ে শুরু করে ফেলি।
0: নিশ্চয়ই, যেহেতু গান গানের শিল্পী, গান দিয়ে শুরু করা যাক। আসলে আমার খুব পছন্দের একটি গান, শ্রদ্ধেয় শিল্পী নিয়াজ মাহমুদ চৌধুরী গাওয়া, এবং কথা লিখেছেন শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরী, এবং সুর করেছেন বাংলাদেশের অন্যতম একজন গুণী মানুষ শ্রদ্ধেয় লাকি আকান্ত। আজ এই বৃষ্টির কান্না দেখে কারণ এই
1: খুব আবহাওয়া উপযোগী একটা গান, ঠিক এটাই বলছিলাম।
0: তো হয়তো কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, তো বাংলাদেশ বেতারে যারা দর্শকরা আছেন যেখানে বৃষ্টি হচ্ছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা এবং গানটা কতটুকু ভালো লেগেছে। তো শুরু করছি

0: ধন্যবাদ।
1: অসাধারণ। থাকে না যে বাংলা কিছু প্রেমের গান যেগুলো সবসময় অমর হয়ে থাকে, সব যুগের জন্য উপযোগী,
2: একদম তাই।
1: এই গানটিও কিন্তু অন্যতম।
2: ভালো লাগার গানগুলো আসলে ছিল অমর, সব সময় সব জেনারেশন এই গানগুলোকে ধারণ করে যায়, তো আমিও চেষ্টা করেছি।
1: অসাধারণ গিয়েছেন দাদা। আমরা পরবর্তী গানে যাব, তবে সেই সাথে দর্শকরা নিশ্চয়ই জেনে থাকবেন যে কুইজ কিন্তু একটা ব্যাপার আছে। আমরা প্রতি পর্বে কিন্তু কুইজ হচ্ছে জানিয়ে দিই, আগের পর্বের কুইজের বিজয়ীর নামও বলে দিই, সেজন্য আপনাদেরকে ধৈর্য ধরে পুরো অনুষ্ঠানটিতে আমাদের সাথে থাকতে হবে। দাদা, একটু ছোট করে জানতে চাইব, এই যে আপনার গানের পথ চলা, আমরা আপনাকে বাংলাদেশ আইডলে পেয়েছি, সেখানে আপনি দুর্দান্ত পরিবেশনা করেছেন, দর্শকের মন ছুঁয়ে গেছেন, এবং একই সাথে আমরা কিন্তু ওপার বাংলার যে রিয়েলিটি শো সারেগামা পাতেও আপনাকে পেয়েছি, এবং সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। এই যে গান শেখার আপনার শুরুটা কি করে হলো, আমরা এই ব্যাপারটি একটু ছোট করে জানতে চাই।
2: ছোট আসলে এই ব্যাপারগুলো বলতে গেলে অনেক সময় লাগে, তারপর ছোট করে বলছি, আমার পরিবার থেকেই আসলে আমার শেখার শুরু। আমার একদম গুরুজি, যেটা হাতে খড়ি যেটার কাছে, আমার একদম পিসিমণি, আমার ঘর থেকে একদম আমার গান শেখার শুরু। বাবা টুকটাক গান করতেন, ভালোবাসতেন। তাছাড়া আমার পিসিমণি ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের একজন লোকসঙ্গীত শিল্পী।
1: বাহ, দারুণ ব্যাপার।
2: বলা যায় বাংলাদেশ বেতার থেকেই আসলে,
1: সেই থেকেই আসলে গানের প্রতি ভালোবাসা, এবং এখনো চলছে।
2: একদম তাই।
1: দাদা, আমরা এখন কোন গানটি শুনছি?
2: এখন গাচ্ছি আরেকটি পছন্দের গান, করছি শ্রদ্ধেয় মোহাম্মদুন নবী স্যারের গাওয়া একটি গান, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো। এই গানটি, গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা।
1: খুব মিষ্টি একটা গান, শুনে ফেলি।

0: অনেকদিন পর গানটা শুনলাম, তা আবার আপনার কণ্ঠে এত ভালো লাগছে এবং আমার মনে হয় যে শ্রোতাদেরও একই অনুভূতি।
1: হ্যাঁ একদম, যেটা বললাম না যে আসলে কিছু গান চির অমর, তার মধ্যে এই গানটিও একটি।
0: এবং
1: সত্যি কথা বলতে এই গানটি আমি বাংলাদেশ আইডলের মঞ্চে করেছিলাম এবং বেশ আসলে
0: সাড়া
1: পেয়েছিলাম পক্ষ থেকে, তো আজকে সেই কারণে আবার চেষ্টা করার।
0: খুব ভালো লাগছে দাদা। আমাদের কিন্তু ফেসবুকে অনেক বন্ধুরা রয়েছে যারা বাংলাদেশ বেতারকে ভীষণ ভালোবাসেন এবং একইভাবে আমরাও কিন্তু আপনাদেরকে ভীষণ ভালোবাসি শ্রোতা বন্ধুরা এবং দর্শকরা যারা দেখছেন। আমি একটু কমেন্টসগুলো পড়ে আসি, আমি একটু ফেসবুকে যাচ্ছি, আমি দেখতে চাই যে কারা কারা আমাদেরকে ভালোবাসে এবং শুভেচ্ছা জানিয়েছেন। সম্রাট MD ফারুক মোঘল বলছেন যে তিনি যুক্ত আছেন টাঙ্গাইল থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে রয়েছেন মেহেদি হাসান মামুন, একই সাথে ওয়াসিম কবির পলাশ, আমাদের কিন্তু আরেকজন শিল্পী ভাই পলাশ ভাই আমাদের সাথে রয়েছেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে শিল্পী শিল্পীর গান শুনছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন, আমরা কিন্তু এটাই চাই।
1: শুনি, হ্যাঁ আসলেই শুনি যে আসলে পরিচিত যে শিল্পীরা থাকেন তাদের গান যখন আমরা টিভিতে বেতারে যেখানেই হোক যখন দেখি স্ক্রিনে একটু হলেও শোনার চেষ্টা করি।
0: সত্যি তাই। আচ্ছা আমরা কমেন্টসগুলো পড়ে ফেলছিলাম দাদা, নেক্সট গানে আমরা যাচ্ছি, তবে তার আগে একটু ছোট করে আরেকবার প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে রিয়েলিটি শোতে আপনি এসেছেন, তার আগের মৃন্ময় সিংহ মন্টি এবং তার পরের যে মন্টি, সেটার আসলে পার্থক্যটা আপনি নিজে কিভাবে উপভোগ করছেন?
1: পার্থক্যটা হচ্ছে আগে ছিলাম শিক্ষানবিশ, পরবর্তীতে ধীরে ধীরে মানুষের প্রিয়জন হয়ে উঠলাম গানের মাধ্যমে। আগে হয়তো গানটাকে শেখার দিকে একটু বেশি আমার চেষ্টা ছিল, একদম ছোটবেলায় 6 বছর বয়স থেকে গান শেখা শুরু করেছিলাম। তো ধীরে ধীরে গান শেখার এক পর্যায়ে এসে বিভিন্ন রিয়েলিটি শোর মাধ্যমে আসলে বাংলাদেশের মানুষের দর্শকদের সামনে আসা এবং চেঞ্জ বলতে কি অনেক ভালোবাসা পাচ্ছি মানুষের, আর লাইফের একটা পরিবর্তন তো থাকেই আসলে, এখন মানুষ অনেকেই ভাবে সেলিব্রিটি সেলিব্রিটি একটা ব্যাপার, কিন্তু হ্যাঁ আমি শিল্পী, আমি নিজেকে সবসময় একজন সঙ্গীত শিল্পী হিসেবেই দাবি করি এবং সেই কারণে হয়তো মানুষরা আমাকে খুব একটা বেশি ভালোবাসেন। ধন্যবাদ।
0: একদমই তাই, খুব চমৎকার বলেছেন দাদা। আমরা পরবর্তী গানে যাচ্ছি, কোনটি শুনছি?
1: আচ্ছা এখন আমি গাচ্ছি আরেকটি পছন্দের গান এবং পছন্দের ছায়াছবিও বটে, হুমায়ুন আহমেদ স্যারের একটি জনপ্রিয় ছায়াছবি ছিল, হয়তো তুমি এখনো গেস করে ফেলেছ, শ্রাবণ মেঘের দিনে। শ্রাবণ মেঘের দিনে ছায়াছবি থেকে একটি গান গেয়েছেন আমাদের বাংলাদেশের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় সুবীর নন্দী স্যার, আর গানটির কথা লিখেছেন হুমায়ুন আহমেদ নিজেই।
0: এত গুণী একজন মানুষের গান গাইতে পারলেও কিন্তু খুব দারুণ একটা অনুভূতি কাজ করে।
1: একদম তাই, একদম তাই। তো আসলে সবসময় চেষ্টা করে যাই আসলে গুণী মানুষদের শ্রদ্ধা জানানো গানের মাধ্যমে।
0: আমরা গানটি শুনে ফেলছি।

0: ধন্যবাদ
1: অরুণ। আমার মনে হয় যে এত সুন্দর গান শুনবার পর শ্রোতাদেরও মন আনচান শুরু হয়ে গেছে। আমার মনে আছে যে এই সিনেমাটা যখন রিলিজ হয় তারপর থেকে গানটা এত জনপ্রিয়, প্রায় 3 দশক হয়ে যাচ্ছে গানটির বয়স, এখনো কিন্তু মানুষের মুখে মুখে।
0: একদম, যখনই কোনো টিভি লাইভে যাই আসলে দর্শকরা অনুরোধ করেন যে এই গানটা অবশ্যই গাইতে হবে।
1: এবং আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আপনাকে সবাই ভীষণ সাধুবাদ জানাচ্ছেন। সাকিব হাসান বিদ্যুৎ, তিনি বলছেন যে গানটি শুনে তার খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা যেমনটা বলছিলাম দর্শকদেরকে, তো শ্রোতাদেরকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে গত পর্বের যিনি কুইজ বিজয়ী হয়েছেন তার নাম আপনার হাত থেকে আমরা জানব। সেজন্য যেটা করতে হবে, একটা চিরকুট আপনাকে তুলতে হবে। তবে তার আগে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আমাদের ঠিক গত পর্বে অর্থাৎ গত 6 মে 2026 ইউফোনির যে পর্বটি প্রচারিত হয়েছিল তাতে আপনাদের জন্য কুইজ ছিল। গত 6 মে 2026 তারিখ ইউফোনি অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের পছন্দের গান যে শিল্পী শুনিয়েছিলেন তার নাম কি? অনেকে উত্তর দিয়েছিলেন তার প্রিয় শিল্পীর নাম, এবং তার মধ্যে থেকে কিন্তু আমরা বাছাই করে আজকে একজনকে বিজয়ী ঘোষণা করব। সঠিক উত্তরটি একবার বলে দিচ্ছি, তিনি হচ্ছেন নওশীন তাবাস্সুম স্মরণ, অর্থাৎ ঠিক আগের পর্বে যিনি এসেছিলেন আপনাদের পছন্দের সব গান শোনাতে, নওশীন তাবাস্সুম স্মরণ। দাদা আপনাকে একটু কাজ দিচ্ছি, সেটি হচ্ছে আপনার হাত থেকে আমরা জানবো আমাদের আজকের অর্থাৎ গতবারের যে কুইজটি ছিল সেটির বিজয়ীর নাম। তার পরবর্তীতে আমি আমাদের আজকের কুইজটি জানিয়ে দিচ্ছি।
0: ফিঙ্গার ক্রসড, জানি না কার নাম উঠবে আসলে, সেই সৌভাগ্যবানের নাম আমি এখন ঘোষণা করতে যাব।
1: ফিঙ্গার ক্রসড, এবং আমি শুনতে পাচ্ছি সবার হার্টবিট কিন্তু ফাস্ট হয়ে গেছে দাদার হাত থেকে। আমরা অলরেডি কিন্তু একটা চিরকুট পেয়ে গেছি, এবং তার মধ্য থেকে আমরা জানব গত পর্বের কুইজ বিজয়ী কে হলেন দাদা।
0: তাহলে কি আমি নামটা বলে দিব?
1: রেডি, 1 2 3
0: রেডি, ওকে। যিনি বিজেতা তিনি একজন মেয়ে।
1: বাহ, নারীরা সবসময় সৌভাগ্যবতী হয়।
0: নারী, ওনার নাম হচ্ছে মিমি আক্তার মিথিলা, গ্রাম পাচুরিয়া দক্ষিণ পাড়া, থানা বেড়া, জেলা পাবনা।
1: বাহ দারুণ, মিথিলা আপনাকে অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কুইজে পার্টিসিপেট করে আপনি কিন্তু বিজয়ী হয়ে গেছেন, আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এবং সেই সাথে আমরা আমাদের আজকের পর্বটির কুইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের পর্বের কুইজ হলো আমাদের এই ইউফোনি অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগে, সুন্দর করে উত্তর লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন, এবং পরবর্তী এপিসোডে আমরা কিন্তু আপনার নাম ঘোষণা করব। দাদা শুনছিলাম অনেক গল্প হচ্ছিল, গান হচ্ছিল, এবং যেমনটা বলছিলাম যে কমেন্ট সেকশনে কিন্তু সবাই বলছে যে নাসির হোসেন মাত্র বলছেন যে চমৎকার গিয়েছেন আপনি সোনার কন্যা গানটি।
0: ধন্যবাদ।
1: পরবর্তী কোন গানটি আমরা শুনছি?
0: আচ্ছা, এখন গাচ্ছি আবারও আমার পছন্দের একজন শিল্পী শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের একটি গান, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, সে গানটি। আর গানটির কথা লিখেছেন আরেকজন গুণী মানুষ শ্রদ্ধেয় কাউসার আহমেদ চৌধুরী, এবং সুর করেছেন নানা দাদ্দান লাকি। এখন
1: আমি শুধু ভাবছি দাদা, আজকে আপনার এত চমৎকার সব গানের সিলেকশন, আমার তো পছন্দেরই বটে, এবং সেই সাথে আমি শতভাগ নিশ্চিত যে শ্রোতারাও ভীষণ এনজয় করছেন।
0: একদম তাই, আসলে গানগুলো সবগুলোই ভালো লাগার, পছন্দের ভালোবাসার গান। আশা করছি আপনাদের পুরোটা সময় ভালো লাগবে।
1: শুনে ফেলি।

0: চমৎকার। থাকে না অনেক সময় যে কি বিশেষণ যোগ করবো একটু কনফিউজড হয়ে যাই, আমার এখন ওই সময়টা চলছে। আমার মনে হয় এই সুন্দর গানটার রেশ থাকতে থাকতে আমরা কিছু শ্রোতাদের কমেন্ট পড়ে আসি। আচ্ছা, বিপ্লব খান বলছেন তিনি সৌদি আরব থেকে দেখছেন। ও চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে শিকদার হাসান তিনি যুক্ত হয়েছেন, শরীফউদ্দিন যুক্ত হয়েছেন ময়মনসিংহ থেকে, একই সাথে মনোয়ারুল ইসলাম বলছেন তিনি গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন। সেই সাথে আপনার ভীষণ প্রশংসা করছেন নাসির হোসেন, তিনি এখনো সেই সোনার কন্যা গানটিতেই পড়ে রয়েছেন। মোহাম্মদ জুয়েল লিখেছেন ভাটগাঁও রাংচাংপাড়া ভালুকা ময়মনসিংহ থেকে, শুভ বিকেল, বৃষ্টির দিনে শ্রাবণ মেঘের দিন ছবির গানটা শুনে সত্যিই মনটা ভরে গেছে, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে শিল্পী উপস্থাপী কাপুর সহ সবাইকে আমার পক্ষ থেকে গন্ধরাজ ফুলের শুভেচ্ছা। আমি বেরি ফুল পরে আছি, তিনি গন্ধরাজ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে জান্নাত আলী কবুল তিনিও কিন্তু কমেন্ট করেছেন, মেহেদি হাসান মামুন তিনি রয়েছেন আপনার কাছ থেকে, উনি আরো চমৎকার সব গান শুনতে চাচ্ছেন। নিশ্চয়ই তাই, আমাদের কিন্তু এখন আয়োজন শেষ হতে অনেক সময় বাকি আছে, পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। সেই সাথে সাজ্জাদ কবির, ইমন আহমেদ দুলাল সহ সবাই কিন্তু দারুণ দারুণ সব আমাদেরকে প্রশংসা করে কমেন্ট করছেন, এবং সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ ইউফোন অনুষ্ঠানটি কিন্তু আপনাদের জন্যই, আপনাদের যেন ভালো লাগে গান শুনতে, সেজন্যই আমরা কিন্তু প্রতি পর্বে আপনাদের পছন্দের শিল্পীদেরকে হাজির করি। দাদা, গান শুনছিলাম, কমেন্ট পড়ছিলাম, অনেক উৎসাহ দিচ্ছিলেন সবাই, আমরা পরবর্তী গানে চলে যাব। কোন গানটি শুনছি
1: এখন? গাচ্ছি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা ছায়াছবি ছিল, এটা আপনার 70 দশকের সময়, এটা সবার মনে গেঁথেছিল এই ছায়াছবিটা, এবং আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী ববিতা অভিনীত একটি ছায়াছবি গোলাপি এখন ট্রেনে। সেই ছায়াছবি থেকে আমাদের শ্রদ্ধেয় শিল্পী সৈয়দ আব্দুল হাদি স্যারের গাওয়া আছেন আমার মুক্তার এই গানটি করতে চাচ্ছি। একটু গানের সাথে সাথে একটু সবাই একটু আমরা মজা করি। আর গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাঝারুল আনোয়ার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী।
2: আচ্ছা।

0: জমি ক্ষীর, এত দারুণ গাইলেন অসাধারণ মন্টিদা, আপনার প্রশংসায় ভেসে যাচ্ছে ফেসবুক। আমরা কিছু কমেন্ট নিয়ে আসছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার সব কথা বলবার জন্য। সম্রাট এমডি ফারুক মোঘল বলছেন, ভালোবাসার আরেক নাম ইউফোনের আয়োজন, ভীষণ ভালো লাগে, সবসময় সাথে আছি, টাঙ্গাইল জেলা থেকে তিনি বলছেন। সেই সাথে আজমাইন হোসাইন, তিনি জয়পুরহাট সদর থেকে বলছেন, বাংলাদেশ বেতার মানেই একরার স্মৃতি আর ভালো লাগা, সেই ধারাবাহিকতায় ইউফোনি অনুষ্ঠানটি আমার মনের খুব কাছের, এর সাবলীল উপস্থাপনা আর বৈচিত্র্যময় আয়োজন সত্যি মন কেড়ে নেয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে মাগুরা থেকে যুক্ত হয়েছেন জান্নাত আলী কবুল, তিনি বলছেন যে ইউফোনি অনুষ্ঠানটি তার কাছে ভীষণ ভালো লাগে এবং মন প্রাণ তার জুড়িয়ে যায়। সেই সাথে হরিদাস চন্দ্র রায় রুদ্র, তিনি বলছেন তার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান অর্থাৎ বাংলাদেশ বেতারে যত অনুষ্ঠান প্রচার হয়ে থাকে সেটি সেগুলোর মধ্যে থেকে তার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান হচ্ছে ইউফোনি। অনেক ধন্যবাদ আপনাকে, লালমনিরহাট থেকে হরিদাস চন্দ্র রায় রুদ্র আমাদের বলেছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি বলছেন আমিও দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে হিমন ঘোষ বলছেন অসাধারণ লাগছে, পঞ্চগড় থেকে হিমন ঘোষ, দারুণ। জহুরুল ইসলাম জয়, সেই সাথে জমিল আক্তার সৈয়দা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকম চমৎকার সব কথা আমাদেরকে বলবেন, কারণ আপনাদের জন্যই যেহেতু এই অনুষ্ঠানটি, আপনাদের সামান্য একটু মূল্যবান কথাই কিন্তু আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা তৈরি করে, অসংখ্য ধন্যবাদ। দাদা, আমরা কমেন্ট পড়ছিলাম, আবারও গানে যাই আমরা যাব, কোন গানটি শুনছি তবে তার আগে একটু ছোট করে জানতে চাইবো যে আপনি তো সব রকমের গানে আসলে গেয়ে থাকেন, আমরা আপনার কণ্ঠে ফোক শুনেছি, ক্লাসিক্যাল ঘরানার গানও আপনি গেয়েছেন, সেই সাথে আধুনিক তো আছেই, তবে এত এত আসলে গানের তালিকার ভিড়ে আপনি কোন ধরনের গানগুলো গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
1: আসলে সব ধরনের গানই আমার ভালো লাগে, যেটা আসলে আমি গাইতে পারি সেটাই আমার ভালো লাগে, সত্যি কথা। তবে আমার ছোটবেলায় বেড়ে ওঠা হয়েছিল নজরুল দিয়ে, আমার গানের একদম হাতেখড়ি নজরুল সঙ্গীত দিয়ে আমার শুরু। তো সেই জায়গা থেকে যখন ধীরে ধীরে অন্যান্য গানে আমার চেষ্টা শুরু হলো, তখন থেকে ফিল করলাম যে আসলে সব ধরনের গানে মোটামুটি একটা ভালো লাগার জায়গা তৈরি হচ্ছে। আর ফোক গানের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি যেহেতু আমার দেশের বাড়ির সিলেট, জন্মগতভাবেই কিন্তু ফোকটা আমার মধ্যে
0: সত্যি তাই, কারণ সিলেটের মানুষ মানে ওখানে গানের একটা আধ্যাত্মিকতা কিন্তু আমার মনে হয় যে জন্ম থেকে প্রতিটা মানুষের ভিতরে আসলে গ্রো আপ হয় ব্যাপারটা।
1: আমি যখন ছোটবেলায় ঘুম থেকে উঠে, আমাদের ভোরবেলা হয় না প্রেয়ার্স এর একটা টাইম থাকে, তো ওই ঘুম থেকে উঠে পড়াশোনার আগে প্রেয়ার্স এর টাইমে আগে শোনা যেত মান্না দে বাচ্চা, হেমন্ত বাচ্চা, পাশাপাশি বাংলা কিছু এই যে মোহাম্মদ উদ্দিন স্যারের গান, তো এরকম মানে সঙ্গীতের একটা পরিবেশে আসলে বেড়ে ওঠা।
0: সত্যি তাই, সেই থেকে আসলে গানের প্রতি এত ভালোবাসা। আমরা গানে চলে যাচ্ছি, কোনটি শুনছি এখন?
1: আচ্ছা, আবারও গাচ্ছি আরেকটি পছন্দের গান। এই গানটি বিশেষত আমি বিভিন্ন জায়গায় গেয়ে থাকি অনুরোধের কারণে, তো আজকেও গাচ্ছি একটা বিশেষ অনুরোধ এই গানটির জন্য, যে আমার পছন্দের মানুষদের থেকে অনুরোধটা পেয়েছি। সো বন্ধু হতে চেয়ে তোমার সেই গানটি,
0: আহা কি চমৎকার চমৎকার, শুনে ফেলি
1: স্যারের একটি গান। আর আমি দর্শকদের বলবো ধন্যবাদ, আপনারা আসলে আমাদের গান ভালোবাসেন বলে আপনাদের জন্য আমরা গান গাই। আর তাছাড়া আপনাদের যদি কোনো অনুরোধ থাকে আমাকে কমেন্টস করে বলে দিতে পারেন।

0: এত আবেগ মিশিয়ে গাইলেন দাদা, হ্যাটস অফ। এবং সেই সাথে যন্ত্রশিল্পী ভাই, আপনারা যারা আসলে এতক্ষণ সঙ্গ দিচ্ছিলেন, আপনাদের প্রত্যেককে আলাদা করে সাধুবাদ জানাচ্ছি, কারণ আপনারা না থাকলে আসলে এই অনুষ্ঠান কিন্তু কখনোই পরিপূর্ণতা পেত না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু গান শুনছিলাম, তবে সেই ফাঁকে ফাঁকে আপনারা যে এত দারুণ সব শুভাশিস, এত দারুণ সব বার্তা আমাদেরকে পাঠাচ্ছেন, সেটা আমি একটু আরেকবার পড়ে ফেলছি। আমাদের সাথে মোহাম্মদ সোহেল রানা সোহেল, তিনি ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন, এবং সেই সাথে অলোক সিংহ হিমু আপনাকে অভিনন্দন জানিয়েছে, অভিনন্দন মন্টি ভাই। সেই সাথে মোহাম্মদ মাহিন বলছেন খুব ভালো লাগছে তার এই আয়োজনটি। সেই সাথে ট্রাভেল পোস্ট 24.com, সেই সাথে রয়েছেন, একটা মজার কমেন্ট পড়ে ফেলি, মন্টিদা একটু আগে আপনি বিজয়ীর নাম তো ঘোষণা করলেন, আমাদের গত পর্বের কুইজ বিজয়ী যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের মাঝে যুক্ত হয়েছেন, এবং তিনি চমৎকার একটা কমেন্ট করেছেন। মিম আক্তার মিথিলা বলছেন, আমাকে ইউফোনে অনুষ্ঠানে বিজয়ী করবার জন্য ধন্যবাদ জানাচ্ছেন তিনি, এবং সেই সাথে বলছেন যে দুপুর থেকে ঝুম বৃষ্টি হচ্ছে তার বাড়িতে, সেজন্য আমাদেরকে কিন্তু তিনি ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আসলে দাওয়াত দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ, এত চমৎকার আবদার আমরা নিশ্চয়ই রক্ষা করব। সেই সাথে ইমন আহমেদ দুলাল বলছেন যে তার খুব ভালো লাগছে। মিম আক্তার মিথিলা আবারও বলছেন যে এই গানটা তিনি তার পরিবার সহ শুনছেন, সেজন্য তো মন্টি ভাই একটা ধন্যবাদ পেতেই পারেন। অসংখ্য ধন্যবাদ উপস্থিত সুধী এবং হচ্ছে শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ শুনছিলেন, আমি কিন্তু আরেকবার আপনাদের উদ্দেশ্যে কুইজটি মনে করিয়ে দিতে চাচ্ছি যে আমাদের আজকের পর্বের যে কুইজটি সেটি হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান ইউফোনি আপনাদের কেমন লাগে, মনের মাধুরী মিশিয়ে ঝটপট করে আমাদের কাছে পাঠিয়ে দিন উত্তর এবং জিতে নিন দারুণ সব পুরস্কার। মন্টিদা, গান শুনছিলাম, গল্প করছিলাম, একটু জানতে চাইবো যে আপনার নেক্সট কি প্রজেক্ট রয়েছে সামনে, বা গান নিয়ে আসলে কি পরিকল্পনা চলছে এই ব্যাপারগুলো।
1: আমার সব পরিকল্পনাই গান নিয়ে, আসলে বর্তমানে আমি বেশ কিছু প্রজেক্ট রেডি করেছি নিজের গান, এবং ধীরে ধীরে সেগুলো দর্শকের সামনে আসছে। অলরেডি গতকাল একটা গান এসেছে, তো যে গানগুলো আসছে এখন নতুন করে, সেই গানগুলোর মধ্যে একটা বিশেষত্ব আছে। একটা বিশেষ ব্যাপার হচ্ছে গানগুলো আমার নিজের লেখা এবং সুরে।
0: মাই গুডনেস, এ তো দারুণ ব্যাপার। এতদিন শুধু আমরা শিল্পী মন্টিকে পাচ্ছিলাম, এখন তো আমরা কম্পোজার, সেই সাথে লিরিসিস্ট, দারুণ। আসলে
1: ব্যাপার হচ্ছে আমি চেষ্টা করে, আমি অনেক আগে থেকেই গান নিয়ে যখন আমার যাত্রা শুরু হয় তখন থেকে টুকটাক টুকটাক করে লেখা শুরু করলাম। আসলে অন্যকে দিয়ে গানও সাহস যেহেতু হয়নি, ভাবলাম যে নিজের গানগুলো,
0: আসলে নিজের একটা প্রোডাকশনের প্রতি যেটা হয় যে যত্ন মমতা সম্পূর্ণ আলাদা থাকে, খুব যত্ন।
2: এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী ছিলেন মিম্মা সিংহ মন্টি, উপস্থাপনা ইয়ারমা শায়ের জাহান, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 36,695 কোটি টাকার অধিক ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে। আজ প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদনকৃত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন ও 5টি সংশোধিত এবং 1টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 36,490 কোটি 93 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 204 কোটি 79 লক্ষ টাকা ব্যয় হবে। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও 2 বছর সময় প্রয়োজন। তিনি আজ রাজধানীতে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই সংকটময় সময়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারে লুটপাট করা 30 লাখ কোটি টাকার ঋণের কারণে প্রতি বছর $5 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে হবে। দেশের রপ্তানি আয় ও রেমিটেন্সের তুলনায় আমদানিতে অনেক বেশি ব্যয় করতে হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, যারা ভোটারবিহীনভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল তারা জনগণের মধ্যে বিভাজন ও ধর্মীয় বিভেদ তৈরি করে ফায়দা লুটতে চেয়েছিল। এ সময় তিনি সংসদের বিতর্ককে অজুহাত হিসেবে ব্যবহার করে কেউ যাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুটি সরকার শুধু হামের টিকা দিতেই নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ও ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছিল। তিনি আজ সচিবালয়ে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,83,080 ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে প্রদান অনুষ্ঠানে একথা বলেন। বেশিরভাগ জেলাতেই হামের টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদেরও টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। হাম পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী মাসের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শুরু বলেও এ সময় জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল শিক্ষা। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানব সম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অন গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। এদিকে রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারছেন এবং প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। ইরানের প্রধান আলোচক এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ওয়াশিংটনকে অবশ্যই তেহরানের সর্বশেষ শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে অথবা ব্যর্থতার সম্মুখীন হতে হবে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, তাদের উত্থাপিত 14 দফা দাবির প্রস্তাব মেনে নিয়ে ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা ছাড়া যুক্তরাষ্ট্রের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, এছাড়া অন্য কোন পদক্ষেপ সম্পূর্ণ বিপর্যস্ত এবং ব্যর্থতায় পরিণত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধে 6টা থেকে শনিবার সন্ধে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাতে নাইকো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। রবীন্দ্রনাথ ঠাকুর তার দুই বিঘা কবিতায় এভাবেই জ্যৈষ্ঠকে উপস্থাপন করেছিলেন। সুপ্রিয় শ্রোতা, ঋতুচক্রের পালা বদলে বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস গ্রীষ্মকাল। শুধু উষ্ণতা নয়, এই যে আমাদের মহানগরী, এর নানা পদ ঘাট কৃষ্ণচূড়ার রক্তিম আভায় রঙিন হয়ে উঠেছে, সেটাও কিন্তু এই গ্রীষ্মেরই ছোঁয়ায়। আর একই সাথে মন কেড়ে নেয় বাজারে আসা সব রসালো ফলের সম্ভার। গ্রীষ্মের অসহনীয় তাপের মাঝেও তার সৌন্দর্য আর প্রশান্তি প্রদেয় এই সুস্বাদু মৌসুমি ফল ভুলিয়ে দেয় আমাদের জীবনের সব অবসাদ। নিজেরা স্বাস্থ্য সচেতন থেকে উপভোগ করব এই গ্রীষ্মকে, এমনই প্রত্যাশায় শুরু করছি আজকের এসো গড়ি ছোট পরিবার।

বন্ধুরা, মনে আছে নিশ্চয়ই আজ বুধবার, অর্থাৎ সাপ্তাহিক নাট্যানুষ্ঠান। আজ আপনাদের জন্য রয়েছে নাটক যতনে রতন মেলে। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন আলামিন শেখ। তাহলে চলুন শ্রোতা বন্ধু, শুনে আসি নাটক যতনে রতন মেলে।

0: না পটের বিবি বউ লইয়া হইছে আমার মহা মুশকিল। চার পাঁচটা কাপড় লইয়া ঘাটে গেছে, সেই কোন সময়, এখনো আহনের নাম নাই। এদিকে রান্ধন বারণ সব পড়ে রয়েছে, বেলা তো গড়িয়া যাইতেছে। আকাশ আবার দোকান থেকে এসে খাইবো, বোর কোনো হুঁশ আছে?
1: কি ব্যাপার মা, তুমি কাল লগে একলা একলা কথা কও।
0: আরে কথা কই আমার নসিবের লগে, তোর পটের বিবি বাবি সেই কখন ঘাটে গেছে কয়টা কাপড় লইয়া ধুইতে, অহনো আহনের নাম নাই। তুই কলেজ থেকে আসা বললি, এদিকে আকাশের আহনের সময় হইয়া গেছে।
1: আচ্ছা আচ্ছা তুমি খাড়াও, আমি ব্যাগটা রাইখা তারপরে ঘাটে যাই দেখতাছি, ভাবি কি করতাছি।
0: দেখ যাইয়া, এমনি পোয়াতে মানুষ দুপুরের রোদের মধ্যে গেছে পুকুর ঘাটে, কি না জানি কি হয়।

0: বউ সুফিয়া কি হইলো তোমার? ও বউ কত কও,
1: ও মা আগে ধরো ধরো ধরো ঘরে নিয়ে যাই তোলো।
0: অহন এই বরে ধরতে যাইয়া না নিজে পুইয়া কোমরটা ভাঙ্গি
1: ধরো তো।
0: বিভূষণের টাইম পাইলো না, আকার যদি বাড়িতে থাকতো তাহলে না একটা কথা ছিল।
2: কি ব্যাপার, বাড়ির সব গেল কই? ঘরের দরজা খোলা, ঘরে বাইরে তো কেউ দেখতাছি না, গেল কই সবাই? আরে গোসল করমু, ভাত খামু, তারপর আবার দোকানে যামু, বাড়িতে আইয়া যদি কেউ না দেখি তখন মেজাজটা কেমন লাগে? ঘরে ব্যাগটা থুইয়া যাই, পুকুর থেকে একটা ডুব দিয়া আহি।
0: এমনিতে তো পোয়াতি মানুষ।
1: মা তুমি এইসব কি কও, ভাবি গর্ভবতী, সেই কারণে হয়তো অজ্ঞান হইয়া গেছে, হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইলেই দেখবা ঠিক হইয়া যাইব।
0: পোয়াতি মানুষ, হেরে হাসপাতালে নিয়ে কি হইব? তার চাইতে তন্তু কবিরাজে বাড়িতে নিয়া, তন্তু কবিরাজ ঝাড়ফুঁক আর তাবিজ কবর দিলেই দেখবি জিন ভূত সব দৌড়াইয়া পালাইছে।
2: মা অহংকার তাবিজ কবজ আর ঝাড়ফুঁকের দিন আছে? গ্রামে যখন হাসপাতাল ছিল না তখন মানুষ উপায়ন্তর না পাইয়া মৌলবী কবিরাজ গোগাছে যাইত। অহন গ্রামে হাসপাতাল হইছে, যে কোনো রোগের চিকিৎসা পাওয়া যায় সেইখানে খুব সহজে। আমি যাই একটা ভ্যান গাড়ি লয়ে আসি, তারপর হাসপাতালে নিয়ে যামু।
1: হ ভাইজান তাই করো, তুমি একটা ভ্যান গাড়ি নিয়ে আহ, আমি ভাবির ভিজা কাপড়টা বদলাইয়া দিতে।
0: হ ভিজা কাপড়টা তাড়াতাড়ি বদলাইয়া দে, নইলে আবার ঠান্ডা লাগিয়ে যেতে পারে।
2: মা আমি তাহলে গেলাম।
0: হ্যাঁ আমার কথা যখন শুনবি না তখন তোকে যা মনে লয় তাই কর, আর আমি যাই মৌলবী সাহেবের কাছে থেকে বাড়ি বন্ধ দেওয়ার একটা তাবিজ আনতাছি।

0: আল্ট্রাসোনোগ্রাম করে জানতে পারলাম আপনার স্ত্রী 3 মাসের গর্ভবতী।
1: জি ডাক্তার আফা, জানি।
0: জানেনি যখন, তখন এই 3 মাস আপনার স্ত্রীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেননি কেন?
1: না মানে ডাক্তার আফা,
0: না মানে ডাক্তার আফা বলে তো কোনো লাভ নেই। কোনো স্ত্রী যখন গর্ভধারণ করে তখন প্রথম 3 মাস এবং শেষ 3 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় সামান্য একটু ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এ কথা বোঝেন আপনি?
1: না মানে ডাক্তার আপা, আমরাও তো
0: আবারও না মানে ডাক্তার আপা। আরে গর্ভধারণের সঙ্গে গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। গর্ভবতী মায়ের জন্য শহর কিংবা গ্রাম সবার জন্যই নিয়মকানুন একই রকম। তবে শহরের চাইতে গ্রামের মানুষের বেশি সচেতন হওয়া দরকার, কারণ শহরে হাত বাড়ালেই যে কোনো রকম সুযোগ সুবিধা হাতের নাগালে পাওয়া সম্ভব, যা কিনা গ্রামে নাও পেতে পারেন।
2: হ ডাক্তার আপা, আপনি ঠিকই বলেছেন, কিন্তু যে কোনো চিকিৎসার জন্য প্রথমে যা দরকার তা হলো নগদ টাকা। শহরের মানুষের কাছে নগদ টাকা প্রায়ই থাকে, কিন্তু গ্রামে যারা দিনে আনে দিনে খায় তাগো কাছে নগদ টাকা নাও থাকতে পারে ডাক্তার আপা।
0: তুমিও ঠিকই বলেছ, শহরে একটা টেলিফোন করলেই তুমি রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পেয়ে যাবে।
1: হ ডাক্তার আফা, গ্রামে অ্যাম্বুলেন্স পাবো কই?
0: সেই জন্যই তো অ্যাম্বুলেন্সের পরিবর্তে ভ্যান গাড়ি সব সময় রেডি রাখতে হবে, যাতে রোগীর যে কোনো পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে নেওয়া সহজ হয়।
2: ডাক্তার আপা, ভাবির অবস্থা এখন কেমন দেখতেছেন?
0: পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। আল্ট্রাসোনোগ্রামে দেখতে পেলাম গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয়নি, তবে পড়ে যাওয়ার ফলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু এই যেমন ধরো গর্ভের সন্তান নষ্ট হয়েও যেতে পারত। আচ্ছা ঠিক আছে, রোগীকে ভর্তি করে নিচ্ছি। রক্তের কিছু পরীক্ষা করে দেখতে হবে রোগীর শরীরে কি কি সমস্যা আছে।
3: ম্যাডাম, রোগীর জ্ঞান ফিরেছে।
0: খুব ভালো কথা, চলো তো গিয়ে দেখি।
1: চলেন আফা।
0: দেখি জিভটা বের করো তো। জিভ তো একেবারে সাদা বানিয়ে ফেলেছো, খাওয়া দাওয়া ঠিক মতো করো না?
4: খাই তো ডাক্তার আপা।
0: তুমি যে খাওয়া দাওয়া ঠিক মতো করো জিভ দেখে তো তার প্রমাণ পাচ্ছি না।
4: শাশুড়ি আম্মাই কয় বেশি খাইলে পরে পেটের বাচ্চা বেশি বড় হয়ে যাইব।
0: যত

0: সব কুসংস্কার, তাই তো দেখতে পাচ্ছি, না খাইয়ে তোমাকে মারতে বসেছে।
1: কি কোন ডাক্তার আফা?
0: ঠিকই বলছি, গর্ভবতী মাকে খেতে হবে সাধারণ মানুষের চেয়ে বেশি।
2: কোন কি আপা?
0: আমরা সাধারণ মানুষ কয় বেলা খাই বলতো?
1: কেন আফা, তিন বেলা।
0: হ্যাঁ, তিন বেলা, কিন্তু গর্ভবতী মাকে খেতে হবে তিন বেলার জায়গায় চার বেলা।
2: চার বেলা খাইতে হইব?
0: হুম, চার বেলা খেতে হবে। এই অতিরিক্ত এক বেলার খাবার দুই ভাগে ভাগ করে দিতে হবে গর্ভবতীকে, সকাল ও দুপুরের মাঝামাঝি সময়ে একবার, আর দুপুর ও রাতের মাঝামাঝি সময়ে আরেকবার। কারণ গর্ভবতী মা তো একা না, তার পেটে রয়েছে তার সন্তান। মা যদি বেশি বেশি না খায়, গর্ভের সন্তান খাবার পাবে কোথা থেকে?
1: তার মানে ডাক্তার আফা, আপনি কইতে চান গর্ভবতী মা যা খাইব গর্ভের সন্তান সেই খাওয়ানোর মধ্যে ভাগ বসাইব?
0: এই তো, ঠিক বুঝতে পেরেছেন, গর্ভবতী মা যা খায় গর্ভের সন্তান সেই খাবারে ভাগ বসায়।
2: এই কথাটা আমার মায়েরে খুব কইরা বুঝাইয়া কইতে হইব। মায়ে তো ভাবিরে প্রত্যেক ওয়াক্তে বাটি দিয়ে মাইপা খাওন দেয় আপা।
0: বলো কি, সেই জন্যই তো শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। রক্তের রিপোর্টগুলো আসলে বুঝতে পারবো আরো কি কি সমস্যা রয়েছে।
1: ডাক্তার আফা, তিন বেলার জায়গায় চার বেলা খাইলে তো সব ঠিক হয়ে যাইব না?
0: শুধু তিন বেলার জায়গায় চার বেলা খাবারই নয়, আরো খেতে হবে পুষ্টিকর খাবার। এই যেমন ডিম, দুধ, কলা, ছোট মাছ, বাদাম, তারপর লাল শাক, গাজর, মটরশুঁটি, মিষ্টি আলু, লেবু, কমলা, জাম্বুরা।
2: আপা, আমাকে তো জাম্বুরার গাছ আছে।
0: গাছ শুধু থাকলেই তো চলবে না, গাছ থেকে জাম্বুরা পেড়ে গর্ভবতী মাকে খাওয়াতেও হবে। জাম্বুরাতে রয়েছে ভিটামিন সি, আর ভিটামিন সি গর্ভের সন্তানের কোন কাজে লাগে জানো?
1: কোন কাজে লাগে ডাক্তার আফা?
0: গর্ভের সন্তানের মাড়ি, দাঁত আর হাড়ের বিকাশের জন্য গর্ভবতীকে প্রতিদিন ভিটামিন সি খেতে হবে। লেবু, কমলা, জাম্বুরার মতো বিভিন্ন সাইট্রাস ফল, ব্রোকলি আর স্ট্রবেরিতে ভিটামিন সি থাকে।
1: ডাক্তার আফা, আমি আর ভুল করুন না, আপনি যা যা কইলেন আমি সব খাওয়ামু।
0: আচ্ছা শুনুন, সব কিছু খাওয়ালেই শুধু চলবে না, গর্ভাবস্থায় আবার কিছু কিছু জিনিস যে খাওয়ানো যাবে না সে কথাও মনে রাখতে হবে।
2: ও, তাইলে আবার কোন কোন জিনিস খাওয়ানো যাইব না?
0: খাওয়ানো যাবে না আনারস, তারপর কাঁচা পেঁপেও খাওয়ানো যাবে না, এছাড়াও আধা সেদ্ধ ডিম, আধা সেদ্ধ মাংস খাওয়ানো যাবে না। গর্ভাবস্থায় চা কফিও কম খাওয়াতে হবে, কারণ অতিরিক্ত চা বা কফি খেলে গর্ভপাতের আশঙ্কা বেড়ে যায়।
1: কোন কি ডাক্তার আফা?
0: ঠিকই বলছি, আর গর্ভাবস্থায় সামুদ্রিক মাছ কম খেয়ে মিঠা পানির মাছ বেশি খেতে হবে, কেননা সামুদ্রিক মাছে পারদের পরিমাণ থাকে বেশি, তাই সামুদ্রিক মাছ খেলে ভ্রূণের মস্তিষ্কের বিকাশে সমস্যা হতে পারে।
1: আমি ভুলেও সমুদ্রের মাছ বাজার থেকে কিনুন না আফা।
0: আরো একটা কথা।
1: কি কথা আফা?
0: গর্ভবতী মাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের সুযোগ করে দিতে হবে।
2: বুঝছি আপা, ঘুমার বিশ্রামও গর্ভবতী মায়ের জন্য এক প্রকার ঔষধ।
0: ঠিকই বলেছ, আর ভারী কোনো কাজও করতে দেওয়া যাবে না।
2: হ আপা, ভাবি আজকা পুকুর ঘাটে কাপড় ধুতে যাইয়াই তো এই অঘটনটা ঘটলো।
3: মাথাটা সরকির মতন ঘুরান দিল, আমি না সরষা ফুল দেখলাম আপা।
0: একদিকে অতিরিক্ত পরিশ্রম আর অন্যদিকে অপর্যাপ্ত খাবারের কারণেই আজকে তোমার এই অবস্থা হয়েছে।
3: আমি কি করুম, আম্মা তো আমারে কম কম খাইতে কইছে, আর কইছে বেশি শুয়া বসা থাকলে নাকি হাতে পায়ে পানি নামবো, শরীর ফুল্লা যাইব।
0: মুরব্বী মানুষ, না জেনে না বুঝে ভুল বলেছেন, আর উনি যা বলেছেন তা হলো আগের দিনের কুসংস্কার। উনারা উনাদের মুরব্বীদের কাছ থেকে যা শিখেছেন তাই বলেছেন।
1: আগের দিনের মানুষের লেখাপড়া কম ছিল তো?
0: হুম, সত্যি বলতে আগে তো এত হাসপাতাল, এত ডাক্তার ছিলও না। মুখে মুখে প্রচলিত কিছু কুসংস্কার মুরব্বীরা মেনে চলতেন, ডাক্তার আর হাসপাতাল কম থাকার ফলে বাড়িতেই তখন দায়ের হাতে সন্তান ডেলিভারি হতো, আর তাই তখন নবজাতক শিশুর মৃত্যুর হারও ছিল বেশি। আর একটা কথা, গর্ভবতীর ডেলিভারি অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে করাতে হবে।
2: এখন ডাক্তার আর হাসপাতাল তো হাত বাড়াইলেই পাওয়া যায়, তাই নবজাতক শিশুর মৃত্যুর হারও অনেক কমে গেছে, এই কথা রেডিওতে কয় শুনছি।
0: গর্ভবতী মাকে যে পুষ্টিকর খাবার খেতে দিতে হবে এ কথা রেডিওতে শুনোনি?
2: শুনছি তো আপা।
0: তাহলে মাকে বলনি কেন?
2: মাই কি আর আমার কথা শুনবো?
0: তারপরও তুমি যেহেতু জানো গর্ভবতী মায়ের বেশি বেশি পুষ্টিকর খাবার দরকার, তাই তোমার উচিত ছিল মাকে বুঝিয়ে বলা। তুমি তো পড়াশোনা করছো তাই না?
3: হ ডাক্তার আপা, কুমকুম এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব।
0: মাশাআল্লাহ, তাহলে কুমকুম তোমার কিন্তু সংসারের ভালোর জন্য মাকে বুঝিয়ে বলা উচিত ছিল।
1: পোলাপান মানুষ তো আফা, তাই কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারে নাই।
4: ম্যাডাম, 9 নম্বর বেডের পেশেন্টের ব্যথা বেড়ে গেছে।
0: তাহলে তাড়াতাড়ি লেবার রুমে নিয়ে যাও, আসছি আমি। আপনারা তাহলে এখন আসুন।
1: আফা, কুমকুম তাইলে সুফিয়ার লগে থাকুক, আমি বাড়িতে মায়ের যাইয়া খবরটা দেই যে সুফিয়ার জ্ঞান ফিরছে।
0: ঠিক আছে।

0: তোমাকে বুঝতে হবে, দিন আর আগের মতো নাই। আগে যখন হাতের কাছে হাসপাতাল ছিল না, ডাক্তার ছিল না, তখন তোমরা যে কোনো সমস্যায় আমার কাছে আসলে আল্লাহর কালাম পইড়া পানিতে ফু দিয়ে দিতাম বা কালা সুতা পইড়া দিতাম, তাতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সখনো অসুখ বিসুখ মাফ করে দিতেন, আবার কখনো সখনো তোমরা অসুখে কষ্ট পাইতা। এখন হাতের কাছে ডাক্তার আছে, হাসপাতাল আছে, তাই আমার কাছে না আইসা ডাক্তারের কাছে যাও।
1: সারা জীবন ইমাম সাহেব আপনার উপর ভরসা করলাম, আর এখন কইতাছেন ডাক্তারের কাছে যাইতে।
0: অবশ্যই ডাক্তারের কাছে যাইবা, ভালো তো আল্লাহই করব, তবে ডাক্তার হইতেছে উসিলা।
1: যদি জিন ভূতের আসর হয়?
0: দেখো, জিন এবং ইনসান মানে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। তুমি যদি জিনের কোনো ক্ষতি না করো, জিন তোমার ক্ষতি করবো কেন?
1: তন্তু কবিরাজ যে কয় গর্ভবতীকে উপরে বলে জিনে বেশি আসর করে।
0: ধান্দা, সব হইল ধান্দা, টাকা খাওয়ার ধান্দা। পীর ফকির কবিরাজ দিয়া যদি অসুখ বিসুখের চিকিৎসা হইতো, তাইলে আর লাখ লাখ টাকা খরচ কইরা বছরের পর বছর ধইরা পড়াশোনা কইরা কেউ ডাক্তার হইতো না।
1: কি জানি, আল্লাহ সব ভালো জানে।
0: এই একটা দামি কথা কইছো আক্কাসের মা, আল্লাহ সব ভালো জানেন। নামাজ পড়ো আর আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তোমার আক্কাসের বউরে ভালো কইরা দিব।
1: তাই যেন হয় ইমাম সাহেব, তাই যেন হয়, দোয়া কইরেন।
0: দোয়া করি সুফিয়ার কোল জুড়ে যেন একটা সুস্থ সন্তান আসে।
1: আসি তাহলে ইমাম সাহেব।
0: আসো।
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: কিরে বাপ, হন্তদন্ত হয়ে কই থেকে আইলি? দোকানে যাস নাই?
1: দোকানে তো গেছিলাম, তাই আসার সময় গোয়ালা বাড়ি হয়ে আসছি।
0: গোয়ালা বাড়ি কেন?
1: সুফিয়ার লাইগা দুধ রোজ করে আইলাম। ডাক্তারে কইছে সুফিয়ার এখন দুধ খাওয়াটা খুব জরুরি।
0: ঢং, আমরা যেন আর পোয়াতি হই নাই, আমাকে যেন আর পোলাপান হয় নাই।
2: হইব না কেন? তোমাগো সময় তো আর গ্রামে ডাক্তার হাসপাতাল আসিল না, তাই তোমরা পানি পড়া তাবিজ কবজের উপর নির্ভর করছো, আর সেই জন্যই তখন শিশু মৃত্যুর সংখ্যাও আসিল বেশি।
0: হ্যাঁ, তুই আর আকাশ তো একবার মইরা আবার নতুন করে জন্ম নিছস।
1: কথাটা মা আসলে তা না, আসল কথা হইল শিশুর সুস্থতা। নবজাতক শিশু যাতে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, সেই জন্য গর্ভবতী মায়ের যত্ন নিতে হইব।
0: নিজের সন্তানের যত্নের লেগে যে বউয়ের জন্য দুধ রোজ করছস, এদিকে তোর মার যে বয়স হয়েছে এটা খেয়াল আছে?
1: খেয়াল থাকবো না কেন? দুধ তো তুমিও খাইবা, কুমকুমও খাইব, আমরা সবাই খামু, শুধু গর্ভবতী মা না, আমাগো প্রত্যেকেরই পুষ্টির দরকার আছে।
2: হ্যাঁ, প্রত্যেক মানুষের পুষ্টির দরকার আছে, এই কথাটা ঠিক। কিন্তু মা, এই মুহূর্তে ভাবির যদি পুষ্টির ঘাটতি হয়, তাইলে সেই ঘাটতি যাইয়া লাগবো আমার ভাইস্তা না হয় ভাতিজির উপর। ভাইজান, তুমি অখন গাছ থেকে জাম্বুর আর পেয়ারা পাইরা দাও, ভাবিরে একটু পরপর অল্প অল্প ভালো মন্দ খাওয়াইতে হইব।
3: বাজার থেকে আইসেন, আপনি আগে গোসল করে আসেন, আমি ভাত বাড়ি।
2: ভাবি, তোমার সব কাজ কাম বন্ধ, ডাক্তার আপাই কি কইছে মনে নাই? তোমার শুধু এখন একটাই কাজ, একটু পরপর ভালো মন্দ খাইবা, বিশ্রাম করবা।
3: তো শুয়া বসে কতক্ষণ থাকা যায়?
2: কতক্ষণ থাকুন যায় সেইটা কোনো কথা না, ডাক্তার আপাই কইছে তোমার বিশ্রাম প্রয়োজন, আর ডাক্তার আপাই যেই ওষুধ দিছে তা টাইম মতন খাইতে হইব। ভাইজান, আমি তো খেয়াল রাখুমি, তুমিও খেয়াল রাখবা ভাবি ঠিক মতো ওষুধ খাইলো কিনা।
0: ওষুধ খাইতে গেলে আমার কেমন জানি বমি বমি লাগে। বমি বমি লাগে কইলে তো হইব না, ডাক্তারের হুকুম, ওষুধ খাইতে হইব।
1: হ্যাঁ, ওষুধ খাইতে হইব, আর লগে খাইতে হইব পুষ্টিকর খাবার।
0: হ্যাঁ।

0: আম্বিয়া,
1: মরে গেলাম
0: আম্বিয়া।
1: পেটের ভিতর, পেটের ভিতর কেমন জানি লাফিয়ে মারতেছে।
0: আম্বিয়া তুমি একটু ধৈর্য ধরো, আমি খালারে ডেকে নিতেছি। তুমি দাঁতে দাঁত কামড় দিয়ে সহ্য করো, আমি জামু আর খালারে লই আসমু। প্রথম সন্তানের মা হইবা তো, সেই জন্য মনে হয় কষ্টটা একটু বেশি মনে হইতেছে।
1: আপনি কথা না পারিয়া তাড়াতাড়ি যান। আল্লাহ আরে মাফ করে দেন, আমি ব্যথায় মরা চাই।
0: তুমি তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না আম্বিয়া। আমি গেলাম, আমি গেলাম, তুমি একটু শান্ত হও।

0: ও খালা, খালা, ও খালা, খালা কই গেলেন গো?
1: এই সন্ধ্যাবেলা কে আবার ডাকাডাকি করে?
2: ওই কে ডাকে?
0: খালা, খালা আমি কুদ্দুস।
1: কিরে কুদ্দুস, এত ডাকাডাকি করতেছিস কেন?
0: খালা আপনাকে বোর বেদনা উঠছে, তাড়াতাড়ি চলেন।
1: এই ভর সন্ধ্যাবেলা যাইতে হইব।
0: আপনি না গেলে চলবো কেমনে? আমি ব্যথা শিক্ষুর পারতাছে, খালা আপনি একটু তাড়াতাড়ি চলেন।
2: কুমকুম, কি হইল মা?
1: আমি কুদ্দুসের লাগে ওর বাড়িতে যাইতেছি, আমি আর বলে ব্যথা উঠছে।
3: কুদ্দুস ভাই, ভাবিরে হাসপাতালে লইয়া গেলে ভালো হইতো না?
0: খালা থাকতে হাসপাতালে যাবো কেন? খালার হাতে শয়ে শয়ে পোলাপান হয়েছে, আমার সন্তানও খালার হাতে হইব, খালারে দেখলে আমি মনে জোর পাইব।
4: তারপরও কুদ্দুস ভাই, জামানা পাল্টাই গেছে, হাসপাতালে কত আধুনিক চিকিৎসা।
0: পোলাপান হইব, এর মধ্যে আধুনিক চিকিৎসা দিয়ে কি হইব? আর হাসপাতালে নন্ডা কত ঝামেলা।
4: ঝামেলা মনে করলে ঝামেলা, একটা ভ্যান গাড়ি ডাইকা যদি হাসপাতালে নিয়ে যাইতেন আমার মনে হয় সেটাই ভালো হইতো।
0: না না, হাসপাতালে দরকার নেই, খালা চলেন তো, দেরি হয়ে যাইতাছে।
1: কুমকুম, তুই বৌমার দিকে খেয়াল রাখিস, আর বৌমা রাত বিরাতে তুমি কিন্তু একলা বাইরে যাইও না, দরকার হইলে কুমকুমরে নিয়ে যাইবা। হ্যাঁ আমি গেলাম।
4: সাবধানে যান মা। আর কুদ্দুস ভাই, এই আমারে কিন্তু আপনি আবার দিয়ে যান। হ্যাঁ
0: হ খালারে আমি দিয়ে যাবো, চলেন খালা।
1: হ্যাঁ চল চল চল।

0: খালা আহেন আহেন।
1: এইতো বৌমা, আমি আইয়া বসি, তোমার আর কোনো চিন্তা নাই।
2: খালা গো, আমারে মাছ দান, আমার দান বাইর হয়ে যাইতেছে।
1: আরে বেডি, কিচ্ছু হইব না, ধৈর্য ধরো। প্রথম সন্তান হওয়ার সময় কষ্ট একটু বেশি হয়। একটু গরম পানির ব্যবস্থা করতো,
0: আমি পানি গরম করে দিতেছি।
1: ওবো, পানি ভাগছে কোন সময়?
2: আপনার যখন ডাকতে গেছে তার আগে।
1: হ্যাঁ হ্যাঁ, তাহলে তো অনেকক্ষণ আগে। আল্লাহ জানে হন কি হইব।
0: কেন খালা, কি হইছে?
1: পানি ভাগছে সে কোন সময়? পানি ভাঙলে আর দেরি করার সময় থাকে না। বাচ্চাটা যখন কি হইব।
2: আল্লাহ খালা, আমি আর কি করব? আল্লাহ আমারে বাঁচান, আমি আর পারতেছি না।
1: আল্লাহ আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। কুদ্দুস, একটু গরম পানির ব্যবস্থা করতো।
0: আনতেছি খালা।
1: আল্লাহ, আমি তো খুব বেকায়দা দেখতেছি।
0: খালা, এই যে গরম পানি।
1: এই কুদ্দুস, একটা ব্যান গাড়ি পাবি?
0: ব্যান গাড়ি দিয়ে কি হইব খালা?
1: বই যা অবস্থা, আমার মনে হয় হাসপাতালে নিয়ে গেলে ভালো হইতো।
0: কোন কি খালা, আপনি পারবেন না?
1: বাচ্চা তো কোনো সাড়া শব্দ পাইতেছি না। তুই যা তো বাবা, ভ্যান গাড়ি ডেকে লই আয়, চল বোর লয়ে হাসপাতালে যাই।
0: ঠিক আছে খালা, আপনি যখন কইতাছেন তখন দেহি মোতালা বলে ডেকে পাই কিনা।
1: যা বাজান, তাড়াতাড়ি কর।
0: আপনিও কিন্তু আমার লোকে যাইবেন খালা।
1: আরে যাবো নে, তুই তাড়াতাড়ি যা।

0: একেবারে সময় শেষ করে নিয়ে এলে কি আর কিছু করার থাকে?
1: হ্যাঁ, বেদনার সুপরই তো নিয়ে আসছি।
0: ব্যথা ওঠার পরে নিয়ে আসলে তো হবে না, গর্ভে সন্তান আসার পরপরই, মানে হচ্ছে মাসিক বন্ধ হবার 16 সপ্তাহের মধ্যেই ডাক্তারের কাছে আনতে হবে।
1: কোন কি আপা?
0: জি, মা এবং সন্তানের সুস্থতার জন্য ডাক্তারের কাছে আসতে হবে, গর্ভবতীর কমপক্ষে 4 বার চেক আপ নিশ্চিত করতে হবে, তবে প্রতি মাসে 1 বার ডাক্তার দেখাতে পারলে আরো ভালো।
2: ম্যাডাম।
0: হ্যাঁ বলো।
2: লেবার রুমে একটু আসবেন?
0: কেন, কোনো সমস্যা?
2: মনে হচ্ছে ওটিতে নিতে হবে।
0: আচ্ছা চলো গিয়েই দেখি, আপনারা বসুন। আমি খুবই দুঃখিত, বাচ্চাকে বাঁচানো সম্ভব হলো না।
3: কি কও মা?
0: গর্ভধারণের পর থেকেই যদি গর্ভবতী মাকে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে রাখা সম্ভব হতো, তাহলে হয়তো আজকের দিনে দুঃখ আপনাদের পেতে হতো না। আরেকটু দেরি করে আসলে হয়তো মাকেও বাঁচানো সম্ভব হতো না।
1: আমি তো মনে করছি খালা মগো গ্রামের শ্রেষ্ঠতাই, সে থাকতে আর চিন্তা কি?
0: খালা খুব ভালো দায়ী, এই কথা আমি অস্বীকার করছি না। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো খালা বাড়িতেই প্রসব করাতে পারতেন, কিন্তু গর্ভকালীন যতটুকু পরিচর্যা আপনার স্ত্রীর দরকার ছিল সেটুকু পরিচর্যা সে পায়নি।
1: আমরা গ্রামের মানুষ অত শত কি আর বুঝি?
0: বোঝেন না বলেই তো আপনাদের হাসপাতালে আসতে হবে, ডাক্তার দেখাতে হবে। ডাক্তার গর্ভবতী মায়ের সাথে বিস্তারিত আলাপ করে আর নানা রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থার ঝুঁকি নির্ধারণ করেন, বুঝতে পেরেছেন? গর্ভবতী মায়ের উচ্চতা, ওজন, রক্তশূন্যতা আর রক্তচাপ রেকর্ড করেন এবং কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করেন। এসব করালে মা এবং শিশুর মৃত্যু ঝুঁকি সহ অন্যান্য জটিলতা কমানো যায়।
1: আমি বুঝতে পারিনি গোপা, আমি বুঝতে পারিনি। বুঝতে না পারার কারণে আমাগো প্রথম সন্তানটারে আর পাইলাম।
3: আমারও আজ একটা শিক্ষা হইল।
0: খালা, এখানে আপনার কোনো দোষ নেই, যুগ যুগ ধরে গ্রামে গঞ্জে দাইয়ের হাতে সন্তান হয়ে আসছে, এটাই আমাদের দেশের রীতি। তবে সময়ের সাথে সাথে সব কিছু বদলাচ্ছে, তো তাই দাইয়ের হাতে সন্তান প্রসব নয় আর, মৃত্যু ঝুঁকি এড়াতে হাসপাতালে যেতে হবে সবার।
3: এই কথা আজ থেকে আমি সবাইরে কমু, দাইয়ের হাতে সন্তান প্রসব নয় আর, মৃত্যু ঝুঁকি এড়াতে হাসপাতালে যেতে হবে সবার।

0: ভাইজান আইসো?
1: হরে,
0: এত দেরি করলা কে?
1: এই কিছু কেনাকাটা করতেছে, দেরি হয়ে গেল। এই লো ব্যাগটা ধর।
0: হ্যাঁ দাও।
1: মা কই?
2: আম্মা যে সেই সন্ধ্যার সময় কুদ্দুস ভাই গো বাড়িতে গেল, এখন পর্যন্ত আসার নাম নাই।
1: কুদ্দুস গো বাড়িতে কেন?
2: হ্যাঁ, ওই যে কুদ্দুস ভাইয়ের বোর বাচ্চা হইব।
1: বাচ্চা হইব ভালো কথা, হাসপাতালে নিয়ে যাইব, মায়ের কেন?
2: আম্মার সাথে ভালো দায় কি আশেপাশে সাত গ্রামে আছে?
1: তা নাই। তো সেই দিন ডাক্তার আফায় কি কইলো শুনলা না? ডাক্তারের হাতে সন্তান ডেলিভারি করানো নিরাপদ।
0: হ্যাঁ, ডাক্তার আপায় তো ঠিকই কইছে, সন্তান যাতে সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে সেই জন্যই তো সরকার উপজেলা পর্যায়েও স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করছে।
2: আচ্ছা, আমি একটা কথা কই।
1: কি কথা কইবা?
2: আপনি কিন্তু রাগ করেন না।
1: না, রাগ করুম না, তুমি কও।
2: আমি জানি আম্মা অনেক বড় দায়ী, আশেপাশে সাত গ্রামের কয়েকশো ছেলে মেয়ে আম্মার হাতেই হয়েছে।
0: তখন তো আর হাসপাতাল ছিল না, ডাক্তার ছিল না, সেই জন্যই মানুষ মায়ের দিয়ে ডেলিভারি করাইছে।
2: তখন তো হাসপাতাল আছে, ডাক্তারও আছে।
1: আর সেই জন্য তুমি হাসপাতালে ডাক্তারের কাছে ডেলিভারি করাইতে চাও না?
2: হ,
0: অবশ্যই আমার ভাস্তে ভাস্তে হাসপাতালে ডাক্তারের হাতেই হইব। আর তোমরা যদি মায়ের সম্মান দেখাইয়া মায়ের হাতে ডেলিভারি করাইতেও চাও, তাইলে প্রথম বাধাটা কিন্তু আমিই দিব।
2: আম্মা, এত দেরি হইল যে?
3: পারলাম না, অনেক চেষ্টা কইরা বাচ্চাটা রে।
1: ডাক্তার ভাই কি আর সাধে কইছে হাসপাতাল ছাড়া অভিজ্ঞ ডাক্তার ছাড়া ডেলিভারি না করাইতে?
0: বুঝছো তো, এবার একটু আগে যে কইছিলাম আমার ভাস্তে ভাস্তে যাই হোক, আমি হাসপাতাল ছাড়া ডেলিভারি হইতে দিমু না।
3: আমারও আইসকা শিক্ষা হইল, আমিও আইস তগো সবাই সামনে বাধা করতাছি। দায়ী হিসাবে আমার যতই অভিজ্ঞতা থাকুক না কেন, আমি আর কোনো দিন ডেলিভারি করাম না। আর আমার নাতি নাতনি অবশ্যই অবশ্যই ডাক্তারের হাতে হইব।
1: বউ, আমার ব্যাগটা আনো।
2: ব্যাগ দিয়ে এত রেতে কি হইব?
1: আরে দরকার আছে, আনোই না, তোমার একটা জিনিস দেখাই।
2: কি জিনিস?
1: আরে আনো না ব্যাগটা, তাইলেই দেখতে পাইবা।
2: আচ্ছা আনতাছি, এই লন আপনার ব্যাগ।
1: এইবার ব্যাগের চেইনটা খোলো।
2: ইস, কি হাতি ঘোড়া আছে আপনার ব্যাগে, খুলতাছি খারান।
1: আরে খোলোই না, খুললেই দেখতে পাই বাকি আছে।
2: হ্যাঁ, এটা তো মাটির ব্যাংক।
1: হ্যাঁ, মাটির ব্যাংক। এই ব্যাংকের মধ্যে টাকা জমামু, আর কয় মাস পর আমাকে সন্তান যখন পৃথিবীতে আসবো তখন টাকার দরকার পড়বো না? সেই জন্য এখন থেকে অল্প অল্প করে টাকা জমাইলে তখন আর টাকা নিয়ে কোনো সমস্যা থাকবো না।
2: হ, ডাক্তার আপাও তো কইছিল নগদ টাকা আর ভ্যান গাড়ি রেডি রাখতে, যাতে করে সন্তান প্রসবের সময় হাসপাতালে যাইতে কোনো অসুবিধা না হয়।
1: ভ্যান গাড়ির জন্য আমগো মোতালেব ভ্যান গাড়িওয়ালারে কইয়া রাখমু, দিন হোক রাত হোক যখনই তোমার প্রসবের ব্যথা উঠব তখনই যেন মোতালেব খবর পাওয়ানোর সাথে সাথে ভ্যান গাড়ি লয়ে হাজির হইয়া যায়।
2: ডাক্তার আপাই কিন্তু আরো একটা কথা কইছিল।
1: কোন কথা কইছিল?
2: প্রসবের সময় যদি অতিরিক্ত রক্তকরণ হয় তাহলে রক্ত দেওয়ার প্রয়োজন হইতে পারে, তাই রক্তের গ্রুপ মিলাইয়া দুইজন ডোনার রেডি রাখতেইব, যাতে রক্তের দরকার পড়লে সাথে সাথে রক্ত দেওয়া যায়।
1: হ, সময় মতো রক্ত দিতে না পারলে তো রোগী মইরাও যাইতে পারে। তাই বউ, তুমি কোনো চিন্তা কইরো না, আমি আগেই রক্ত দেওয়ানোর লেগা লোক ঠিক কইরা রাখমু। অহন ব্যাগের মধ্যে আর একটা প্যাকেট আছে দেখো।
2: হ্যাঁ, এইটা তো দেখতেছি বাদাম।
1: বাদাম? ডাক্তার আপায় কইছে না বাদামে পুষ্টি বেশি, তাই তোমার লেগা এক কেজি বাদাম কিনা লই আইছি। একটু পরপর তুমি বাদাম খাইবা, তুমি বাদাম খাইলে তোমার শরীরে পুষ্টি হইব,
2: আর সেই পুষ্টি আমার গর্ভের সন্তানও পাইব।
1: বুঝতে পারছো?
2: আমি সবই জানি, তুমি কি আমার বোকা হইছো?
1: না।

এতক্ষণ শুনলেন আলামিন শেখ রচিত এবং প্রযোজিত নাট্যানুষ্ঠান যতনে রতন মেলে। নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন আক্কাসের মা তরু মোস্তফা, আক্কাস আলামিন শেখ, সুফিয়া রিতা খালেদ, কুমকুম বর্ষা আহমেদ, ডাক্তার মাহমুদ আক্তার, নার্স নার্গিস পারভিন, ইমাম সাহেব তারেক হাসান মোহাম্মদ সাইফুর রহমান, আম্বিয়া মমতাজ শাহিন রুম্পা এবং কুদ্দুস চরিত্রে অভিনয় করেছেন কাজী ইলিয়াস কল্লোল। শ্রোতা, অনুষ্ঠানের ভালো মন্দির যে ভাবনাটুকু ছেড়ে দিলাম আপনাদের হাতে, ভাবনাগুলোকে জানান এই ঠিকানায়: বরাবর ডাকবাক্স, প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শের বাংলা নগর, ঢাকা 1207। ইমেল করবেন www.betarpsnc1207। এছাড়াও যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমেও www.facebook.com/psnc1207 AID তে।

0: প্রয়োজনীয় পরামর্শের জন্য কল করুন 1-6767 নম্বরে।
1: প্রিয় শ্রোতা, গ্রীষ্মের এই প্রচণ্ড গরম ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত বিপত্তি। এই সময়টাতে কালবৈশাখী ঝড় আঘাত হানে নানা জায়গায়, হয় প্রচুর বজ্রপাত, হারাতে হয় প্রিয়জন, জমির ফসল সহ গাছপালা আর পশুপাখি। তাই নিজেদের বাঁচাতে বেশি বেশি গাছ লাগাতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা, এবং সাথে একটু সাবধানও কিন্তু আমাদের থাকতে হবে।
2: আমার মন ভালো না গো, মন ভালো না, বন্ধু কেন ফিরাইলো না, আমার মন ভালো,
3: বন্ধু কেন ফিরাইলো না, এত বেলা পর্যন্ত ঘরের মধ্যে বইয়া ভ্যান ভ্যান করতেছে, কিন্তু ভালো লাগতেছে।
2: বালা না লাগলে কানে তুলা দিয়ে রাখো।
3: হ্যাঁ, কানে তো তুলা দিয়ে থাকুমি, বেডা মানুষ ঘরের মধ্যে আরে দিন হুইয়া বইয়া থাকলে কেমন লাগে কন?
2: আরে শুইয়া বইয়া থাকলে তোমার সমস্যাটা কি?
3: যে না, আমার কোনো সমস্যা নাই, সমস্যা আপনার। দিনে দিনে কুইড়ার বাদশা হইয়া যাইতেছেন, হাত পাও লাড়াচাড়া না করলে শরীরটাও তো ভালো থাকে না।
2: কয় কি হাত পাও লাইরা কি আমি নাচুম নাকি? আরে খেতের কাম শেষ, বাড়িতে আইসা বৈশা পড়ছি, শুয়ে পড়ছি।
3: চালাকির কথাবার্তা কইেন না তো, পোলাডারে খেতের কামে লাগাইয়া দিয়া নিজে ঘরে আসা মাদুর বিছায়া হইয়া রয়েছেন। দুনিয়াদারি কেমনে চলতেছে, সংসার কেমনে চলতেছে, হেই দিকে কোনো নজর আছে আপনার?
2: সংসারের আবার কি হলো? সংসার তো
3: গড়গড়াইয়া চলতেছে। আপনার লগে কত কইতে আমার মনে চায় না।
2: কেন, কি অশুদ্ধ কথাটা আমি কইলাম?
3: কথা ছাড়া জানেন কি আপনি, দুনিয়ার সব কামে আলসেমি, কথা কওয়ার সময় তো কোনো আলসেমি দেখি না।
4: আপা,
2: এই কেডা
4: দুলা ভাই,
2: আরে আরে বিউটি,
4: আরে বিউটি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা?
2: ভালো ভালো আছি।
3: এতদিনে মনে পড়লো বোনের কথা?
4: আরে ছুটিতে বাড়ি এসেছি তো, ব্যাগটা বাড়িতে ফেলেই তোমাদের এখানে চলে
2: এসেছি। ভালো করছো, খুব ভালো কাম করছো। বসো বসো, মোরাটুরো দাও, বোনের বইতে দাও।
4: আরে না না, লাগবে না, বসো তো আপা, তুমি এখানে বসো, আমি এই মাদুরেই বসছি। দুলা ভাই উঠেন তো, দুলা ভাই উঠেন, এই অসময় আপনি শুয়ে কেন?
3: এর আবার সময় অসময়, সুযোগ পাইলেই শুয়ে থাকে।
4: কেন
3: কেন আবার, জানোস না জমে আইসা।
4: দুলা ভাই এমন শক্ত সমর্থবান লোককে তো আলসামিতে মানায় না দুলা ভাই।
2: কি করুম, কাজ কাম নাই, তাই হুত্তা রইছি।
4: কাজ নাই মানে? দুনিয়াতে কাজের অভাব, আপনার বাড়ির চারপাশে এত জায়গা পড়ে আছে, এগুলো তো আবাদ করলেও তো পারেন।
2: এত আবাদ করে লাভ কি, যা আছে তাতেই তো চলতেছে, ডাল ভাত খাইয়া নিরাপদে থাকতে পারলেই হয়।
4: নিরাপদে আর থাকতে পারছি কই আমরা? দিন দিন পরিবেশের যে বিপর্যয় ঘটছে তাতে সারা দুনিয়ার মানুষ এখন আতঙ্কিত।
2: পরিবেশের আবার কি হলো?
4: কেন, দিন দিন আমাদের দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে পরিবেশের উপর চাপ পড়ছে, মানুষ যত বাড়ছে প্রয়োজনও তত বাড়ছে, পানি তেল গ্যাস কাঠ ইট সুরকির মতো দরকারি জিনিসের দরকারও প্রচন্ড ভাবে বাড়ছে। এসবের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্যের যে ক্ষতি হচ্ছে এটা বোঝেন না?
2: কিছু কি আর বুঝি না।
4: তাহলে অলস সময় আর না কাটিয়ে পরিবেশের জন্য হলেও কিছু কাজ করেন?
2: পরিবেশের জন্য আমার কি করণীয় আছে?
4: আছে আছে, আপনার প্রতিটি জায়গাগুলোতে গাছ লাগান, ফল ফলারির গাছ, ঔষধি গাছ, তাতে আপনার যেমন আর্থিক লাভ হবে তেমনি পরিবেশেরও উন্নতি হবে। শুনেন দুলা, গাছের প্রধান খাদ্য হলো মানুষের নিঃশ্বাস থেকে বের হওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড। গাছ এগুলো টেনে নিয়ে ফিরিয়ে দেয় টাটকা অক্সিজেন, যা ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণী বাঁচতে পারে না। তাই গাছ লাগান, পরিবেশ বাঁচান।
2: হ্যাঁ, কথাটা তো সত্য, সুন্দর নির্মল পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বাঁচবে আমাগো সন্তানেরা। না না না, আমি আর বসে থাকুম না।
1: পৃথিবীর প্রতিটি জীব আর জগৎ থাকুক সুরক্ষিত, এমন শুভকামনায় জানাবো শেষের কথাগুলো। এশগরি ছোট পরিবারের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি বনশ্রী অধিকারী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজদুল হোসেন।
0: এশগরি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা।

0: বাংলাদেশ বেতার ঢাকা। তৃতীয় পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, ইয়াসমিন আক্তার বিনা, আহসানুল্লাহ তমাল, লায়লা আরিয়ানি হোসেন, আবু বকর সিদ্দিক এবং আমি নাজনীন নাহার।
1: প্রকাশন দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, নাসরিন আক্তার, লুৎফুন নাহার মেরি, হাফিজা আক্তার ও এস এম আল জুবায়ের।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভক্তিমূলক নজরুল সঙ্গীত শুনবেন নাশিদ কামালের কণ্ঠে।

0: বারোটা। আবাসিক এলাকার ভেতর একেও নাচার, এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছো? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন, তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে, আমি তোমাদের মা। যাও বাবারা, ঘরে যাও, যাও।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Yasim Rafiq. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 9 projects, including the first phase of the Poddar Barrage, involving an estimated cost of over 36,695 crore taka. The approval came at the ECNEC meeting held at the Cabinet Division Conference Room in the capital today. Prime Minister Tariq Rahman presided over the meeting. Of the project costs, over 36,490 crore taka will come from the government's own funds, and the rest, over 204 crore taka, will come from the concerned organization's own financing. Among the approved projects, 3 are new, 5 are revised, and 1 has received time extensions. Information Broadcasting Minister Zahiruddin Shopon has said it may take at least 2 more years to revive the fragile economy inherited from the fallen Awami League government. He said these while speaking at the award distribution ceremony of the winners of the month-long Islamic competition Alokito Mahe Ramadan in the capital today. Information and Broadcasting Minister says social and political stability at the national level is crucial for the development and prosperity of the country during this critical time. He said the government has to repay $5 billion in foreign debts every year due to the looting of the previous Awami League government. Jahiruddin Shopon asked all to remain vigilant so that none can use the debate in the parliament as an excuse to create chaos in the street. Health and Family Affairs Minister Sardar Mohammad Shakwat Hussain has said there is no shortage of vaccines for diseases such as polio and tuberculosis. Vaccination programs for those are underway. He said this by receiving 3,83,000 doses of polio vaccine as donation from China's Sinovac Foundation to the Ministry of Health and Family Welfare as secretary today. The health minister said the previous two governments failed not only to provide measles vaccination, but also to continue important nutrition programs and vitamin A campaigns for children. He said almost all children from 6 months to 5 years have been vaccinated against measles, and the remaining children will be vaccinated soon. Sardar Mohammad Shakwat Hussain said the vitamin A capsule campaign will start soon. Education Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milon has said education is the highest priority of the present government. He said he is while addressing as chief guest at the agreement signing ceremony of the on-grid OPEX model solar system project at a residential model college in the capital today. The education minister said the government has been working relentlessly to develop the country's education system to international standards and build skilled, moral and patriotic human resources. Bangladesh Railway have started selling advance train tickets from today on the occasion of the upcoming Hajj Eid al-Azha. Tickets for the journey on May 23 are being sold today. In addition, the sale of return tickets for Eid will start from May 21. Meanwhile, the railway's authority says 10% of the tickets are being sold online. Each passenger is permitted to purchase a maximum of 4 tickets for a single journey. Iran's chief negotiator and parliamentary speaker, Mohammad Waghir Ghalibaf, said that Washington must accept Iran's latest peace plan or face failure. In a social media post, he said this yesterday. Mohammad Waghir Ghalibaf said there is no alternative but to accept the rights of the Iranian people as laid out in the 14-point proposal. Any other approach will be completely inconclusive, nothing but one failure after another, he added. Iran's chief negotiator and parliamentary speaker said those after U.S. President Donald Trump warned the truce in the Middle East war was on the brink of collapse. U.S. President Donald Trump has departed from Beijing to meet with Chinese President Xi Jinping. The high-stakes visit comes after Trump spent weeks trying and failing to persuade China to influence Iran to meet U.S. terms to end the war or reopen the Strait of Hormuz. Although Donald Trump said he does not think he will need China's help to end the war with Iran, U.S. senators from both parties grilled Defense Secretary Pete Hegseth over the Iran's war unclear endgame and spiraling costs, which have reached nearly $29 billion. Dhaka Meteorological Office says the information of thunder clouds is likely and it may continue over the country. Under its influence, heavy to very heavy rainfall is likely to occur at places of Rangpur, Mamensingh, Sylhet divisions during next 72 hours commencing 6 p.m. today. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Sylhet division. Meanwhile, weather and focus valley in one tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gust here at squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Kustia, Rajshahi, Pabna, Bogura, Tangail, Dhaka, Faridpur, Mamensingh, Noakhali, and Kumila. River ports in these areas are to higher cautionary signal number one. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। এদিকে রেলওয়ে জানিয়েছে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারছেন এবং প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহ সুযোগ থাকছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত 10টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগ থেকে গতকাল জানানো হয়েছে ঈদ পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। এ সময়ে সন্ধে 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা যাবে। চলতি মাসের প্রথম 11 দিনে দেশে রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় 41.7% বেড়ে $128 কোটি পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশে রেমিটেন্স প্রবাহ ছিল $90 কোটি 40 লাখ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক আয়ে স্থিতিশীলতা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে রেমিটেন্সের এই ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। বৈদেশিক মুদ্রা বাজারে তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবে আজ 2টি বাণিজ্যিক ব্যাংক থেকে $2.50 কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারে দর ছিল $122.75। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের এ পর্যন্ত মোট $17 কোটি কেনা হয়েছে আর 2025-26 অর্থ বছরে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে $584.35 কোটি মার্কিন ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও একটি জাহাজ আসছে আগামী 23 মে। জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন গতকাল জানায়, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় 1,00,000 টন অপরিশোধিত তেল নিয়ে এমটি ফসিল নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামী শুক্রবার থেকে পর্যায়ক্রমে বাজারে আসবে রাজশাহীর বিভিন্ন জাতের সুস্বাদু আম। এরই মধ্যে আম চাষী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সম্পৃক্ত করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। এবার

0: জাত ভেদে পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্য দিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে, তবে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে মোট 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 152টির, কমেছে 186টির এবং অপরিবর্তিত ছিল 55টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,243 পয়েন্টে। আজ ডিএসইতে 856.9 কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল 1,101.52 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.08 টাকা, ক্রয় 32.40 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.40 টাকা, ক্রয় 95.57 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.56 টাকা, ক্রয় 30.94 টাকা। এবং থাইবাত বিক্রয় 3.83 টাকা, ক্রয় 3.73 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। তুমি রোজ বিকেলে আমার বাগানে, গানটি শিল্পী কুমার বিশ্বজিৎ, গানের কথা সাজিয়েছেন মাহফুজুর রহমান মাহফুজ, সুর করেছেন শেখ সাদী খান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। এবারের গানের শিল্পী রুনা লায়লা। আবু হেনা মোস্তফা কামালের লেখায় আব্দুল আহাদের সুরে শুনবেন অনেক বৃষ্টি ঝরে তুমি এলে।

শ্রোতা বন্ধুরা শুনছেন আধুনিক গান অনুষ্ঠান সুরের মেলা। সুরের মেলা এবারে শোনাব আরেকটি গান, মিল্টন খন্দকারের কথা ও সুরে। গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান।

সুরের মেলায় আধুনিক গান শুনছেন। এবারে গানের শিল্পী রাকিবা ইসলাম ঐশী, গীতিকার ডাক্তার সৈয়দ তৌফিক চৌহুরী, সুর করেছেন আলী আফতাব লনি।

0: এতক্ষণ সুরের মেলা অনুষ্ঠানে আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।

0: কৃষক কার্ডের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: হাসান,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে

0: আধুনিক গান শুনলেন আইনুন নাহার শিউলির কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।

আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামিমা রহমান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 36,695 কোটি টাকার অধিক ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন করেছে। আজ প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদনকৃত প্রকল্পগুলোর মধ্যে 3টি নতুন ও 5টি সংশোধিত এবং 1টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে 36,490 কোটি 93 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 204 কোটি 79 লক্ষ টাকা। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যবর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দুটি সরকার শুধু হামের টিকা দিতেই নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ও ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছে।

0: অনগ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বিক্রি হচ্ছে 23 মে যাত্রার টিকিট। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। এদিকে রেলওয়ে জানিয়েছে, শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারছেন এবং প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট সংগ্রহের সুযোগ থাকছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টা থেকে শনিবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum warahmatullahi wabarakatuh.
1: Waalaikumsalam.
0: বাবা বাবা তোমরা তো খুব সুন্দর ভাবে একসঙ্গে সবাই মিলা সালাম দিলা ঘটনা রাখি
2: আলহামদুলিল্লাহ
0: তোমরা যে ভালো আছো সেটা তোমাদের চেহারা দেখাই বোঝা যায়। বাবুল কি অবস্থা তোমার?
3: ভালো ছিল, হঠাৎ করে একটু বৃষ্টি পড়ে একটু বাইরে ছিলাম তো খেতে ছিলাম ধামাই বৃষ্টি শুরু হয়েছে তখন ভিজে গেছে।
2: বসো আসলে বসো, আমি কমলার মারে কই গরম গরম চা বানাই দিই।
3: এখন তো মনে করো
2: চা
3: দিছো, ভালো কথা, তোমার ধন্যবাদ লগে একটু মুড়ি দিও।
2: বিস্কুট আছে, মুড়ি আছে।
3: বৃষ্টির মধ্যে গরম চায়ের মধ্যে মুড়ি ভিজে ভিজে খাইতে কি যে টেস্ট, বুঝছো? খুব মজা লাগে।
0: যত
2: গুড় তত মিডা,
0: তত মিডা। এই যে ধরো কৃষক কার্ডের আওতায় কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাইব, সরকারি ভর্তুকি পাইব, সহজে কৃষি পণ্য বিপণন, সহজে শর্তে কৃষি ঋণ পাইব এবং কৃষি বিমার মতো অত্যাবশ্যকীয় সুবিধা পাইব। তাহলে চিন্তা করে দেখো তো, এক কৃষক কার্ডে একটা কৃষক কত কিছুই পাইব, কিন্তু সেইটা যেটা পাইব সেইটা সুন্দরভাবে
2: কাজে
0: লাগাইতে হয়, সেই ব্যবস্থা করতে হইব। আর সেই ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে আমাদের সবার জন্য সেটা উপকারে, নাকি?
2: কৃষক কার্ডে আমাকে কি কি উপকার, যারা জানে তাদের কাছে জাইনা নিয়া তারপরে কাজটা করতে,
0: জাইনা নিয়া কাজ তো করতে হবে। তুমি যখন জানলা, তুমি কিন্তু তোমার আরো চার পাঁচজন যারা জানে তাদেরকে, যারা জানে না তাদেরকে তুমি জানাই দিবা। আর এইটা, এই যে কৃষক কার্ডের যে ব্যাপারটা, এইটা কিন্তু একটা আমাদের একটা পুরস্কার, তাই না? পুরস্কার পাইলে তো মানুষ কম বেশি সবাই খুশি হয়,
2: সবাই খুশি।
0: খুশি যখন, এই খুশি মনে কাজও করতে হইব, উৎপাদন বাড়াইতে হইব, পাশাপাশি আমরা সঠিকভাবে আমরা তোমার শাকসবজি যেগুলো ফল

0: ফরমালিন যাতে আমরা কেউ যাতে ফরমালিন ব্যবহার না করি সেই দিকে সবাইকে
1: খেয়াল
0: লক্ষ্য রাখতে।
2: মেডিসিন দাম যাইব না আমরা,
0: এই যে
2: ভালো সবজি বাজারে পাঠাম।
0: এই যে দেখো আমাদের দেশে গাছ ঘুরতে ঘুরতে একটু ওই যে তোমার ওই যে মিরপুর এক নম্বরে বুঝছো,
2: গেছিলাম
0: যাইয়া তোমার ওইখানে চিড়িয়াখানার পাশ দিয়ে দেখলাম যে তোমার অনেক বাগান।
2: ওই যে জানি তো আমি, আমি গেছিলাম তো বোটানিক্যাল গার্ডেন,
0: সেইটারে তোমার এখন বোটানিক্যাল গার্ডেন নাম দিছে আর এই নামে সবাই চেনে। এত সুন্দর গাছ সারিবদ্ধ ভাবে লাগাইছে বুঝছো, সুন্দর সুন্দর গাছ লাগাইছে, অত্যাধুনিক গাছ লাগাইছে, বিভিন্ন ফলের গাছ লাগাইছে, মানে এত সুন্দর দেখতে আমি দুই ঘন্টা বইসা তারপর ঘুরে ঘুরে দেখছি।
2: আমার যদি আমার জায়গা থাকতো একটা বাগান করতে পারতাম।
1: এই ওই জায়গা নাকি এই সব ধরনের গাছপালা আছে, ফলের গাছ, ফুলের গাছ, অন্যান্য কাঠের গাছ, সব ধরনের গাছ নাকি পাওয়া যায়।
0: পাওয়া যায়, এইটা নিয়ে আমরা একটা আলোচনা।

0: বন বিভাগ আগারগাঁও ঢাকা। তাহলে আমরা শুনি উদ্ভিদ উদ্যানের গুরুত্ব কি, এইটা নিয়ে আলোচনা হোক।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা আলোচনা করব জাতীয় উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সোশিওলজিস্ট, বন অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
2: জি, ধন্যবাদ আপনাদের।
1: প্রথমে আপনার কাছে জানতে চাইব দেশব্যাপী জাতীয় উদ্ভিদ উদ্যানের অবস্থান ভিত্তিক এলাকা সম্পর্কে।
2: ধন্যবাদ। 1962 সালে বাংলাদেশ বন বিভাগে গড়ে ওঠা জাতীয় ঐতিহ্যবাহী জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, যা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত, হাজার প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দৃষ্টান্ত নয় আবাসস্থলটি ঢাকার মিরপুর একে অবস্থিত। এর পশ্চিমে রয়েছে চিড়িয়াখানা, জাতীয় উদ্ভিদ উদ্যানের কাছেই রয়েছে তুরাগ নদী, আর এর আয়তন প্রায় 208 একর। এছাড়াও দেশব্যাপী আরো অনেক উদ্ভিদ উদ্যান রয়েছে, যেমন গাজীপুরে আছে ভাওয়াল জাতীয় উদ্ভিদ উদ্যান, তারপরে টাঙ্গাইল এবং ময়মনসিংহে রয়েছে মধুপুর জাতীয় উদ্যান, দিনাজপুরে রয়েছে 5টি উদ্ভিদ উদ্যান, রামসাগর জাতীয় উদ্যান, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, সিংরা জাতীয় উদ্যান, বীরগঞ্জ জাতীয় উদ্যান, হিমসারি জাতীয় উদ্যান। এছাড়া কক্সবাজারে রয়েছে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান, লাউসারা জাতীয় উদ্যান রয়েছে মৌলভীবাজার, পার্বত্য চট্টগ্রামে রয়েছে কাপ্তাই জাতীয় উদ্যান, নোয়াখালীতে আছে নিজামদ্বীপ জাতীয় উদ্যান, হবিগঞ্জে আছে সাতছড়ি জাতীয় উদ্যান, সিলেটে আছে খাদিমনগর জাতীয় উদ্যান, চট্টগ্রামে রয়েছে বারৈঢালা জাতীয় উদ্যান, পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান, আর ময়মনসিংহে রয়েছে কাদিনগর জাতীয় উদ্যান, এছাড়া নওগাঁতে রয়েছে আলতাদিঘি জাতীয় উদ্যান।
1: এরপর আপনার কাছে জানতে চাইব শিক্ষা গবেষণা ও জ্ঞান অর্জনে এবং বিনোদনে জাতীয় উদ্ভিদ উদ্যানের কি কি ভূমিকা রয়েছে।
2: আসলে অনেক ভূমিকা রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশের ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, এবং বন ও বন্য পশু পাখির সৌন্দর্য অবলোকন করার একটি উৎকৃষ্ট স্থান হলো এই উদ্যান। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী, পর্যটক, বিদেশি ডেলিগেট, শিক্ষার্থী, গবেষকগণ পরিদর্শন ও গবেষণা কাজে এসে থাকেন। উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ সকলকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদান করে থাকেন, তাই জাতীয় উদ্ভিদ উদ্যানটির জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা ও বিনোদনের ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। এই উদ্ভিদ উদ্যানটির মধ্যে রয়েছে 11টি বড় বিভিন্ন আকারের জলাশয়, যা অত্র উদ্যানের জীববৈচিত্র্যের আবাসস্থলের অত্যাবশ্যকীয় উপাদান। প্রতি বছর এই উদ্যানে জলাশয়ে সমাগম হয় হাজার হাজার অতিথি পাখি সহ অনেক প্রজাতির প্রাণী।
1: এরপর আপনার কাছে জানতে চাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যানের বিশেষ দর্শনীয় এলাকা সমূহ আসলে কোনগুলো।
2: যদি আমরা না গিয়ে এখানে থেকে দৃষ্টির মাধ্যমে অবলোকন করতে চাই, তাহলে বলা যায় যে এখানে রয়েছে হেজ সম্বলিত চক্র, পদ্মপুকুর, শাপলা পুকুর, আমাজন লিলি ট্যাঙ্ক, পুরাতন বটবৃক্ষ, শক্তিসাগর, অর্কিড হাউস, ক্যাকটাস হাউস, নেট হাউস, ছায়াতরু ইত্যাদি। মৌসুমি ফুলের বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, তারপর বেদ বাগান, মূর্ত বাগান, শাল বাগান, ঔষধি বাগান, গর্জন বাগান, পাইন বাগান এবং নার্সারিও রয়েছে দুইটি। এছাড়া এখানে বাঁশ সংগ্রহশালা, পাইন সংগ্রহাগার রয়েছে। আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় দুটি স্পট রয়েছে শক্তিসাগর এবং পুরাতন বটবৃক্ষ। দেশি প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে সিবিট, বৈলাম, চালমোগরা, ওকনা, সুলতান চাপা, হরিণা, কুম্ভি, লুকলুকি ইত্যাদি। আরেকটি নাম উল্লেখ না করলে নয়, বুদ্ধ নারিকেল, তাও এখানকার বেশ আকর্ষণীয় একটি। তারপরে যদি বলা যায় পাখিদের মধ্যে রয়েছে মুনিয়া, মাছরাঙ্গা, পেঁচা, কোয়েল ইত্যাদি। এছাড়া এই উদ্যানে কাঠবিড়ালি, শেয়াল, বেজি ইত্যাদি প্রাণীও দেখা যায়।
1: এখন আপনার কাছে জানতে চাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যান উন্নয়নে সরকারের কোন কোন পরিকল্পনা রয়েছে।
2: সরকারের পরিকল্পনা আছে যে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকাকে যুগ উপযোগী এবং বিশ্বমানের উদ্যানে উন্নীত করা প্রধান লক্ষ্য, এবং বন্যপ্রাণীর আবাসস্থল পুনরুদ্ধারের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের উন্নয়ন করা, দেশি বিদেশি ও বিলুপ্ত প্রায় প্রজাতির জিন পুল সংরক্ষণ এবং ক্রমবিলুপ্ত প্রাকৃতিক শালবন এটা পুনঃস্থাপন করা, আর প্রকৃতি পর্যটন বিনোদন বিষয়ে শিক্ষা গবেষণার দ্বার সৃষ্টি করা।
1: সবশেষে উদ্ভিদ উদ্যানের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন।
2: জলবায়ু পরিবর্তনের প্রচন্ড ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এই ঝুঁকি মোকাবেলার জন্য কার্যকরী পদক্ষেপ হল অধিক হারে বৃক্ষরোপণ করা। জাতীয় উদ্ভিদ উদ্যান অধিক পরিমাণে চারা উত্তোলনের জন্য পর্যায়ক্রমে সারা বছর বীজ, কাটিং, অন্যান্য কাজ করে আসছে। একাধিক প্রজাতির গাছ থাকায় বীজ সরবরাহের মাধ্যমে উদ্যানটি সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। মূলত বন অধিদপ্তরের জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর তথা ঢাকা রয়েছে সর্ববৃহৎ জীবন্ত উদ্ভিদ সংগ্রহশালা এবং জিনপুল সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। প্রাকৃতিক অক্সিজেনের উৎপাদক বলা যায়, তাপমাত্রা সমতা সাধন এবং ঢাকা শহরের পরিবেশের পরিশোধক হিসাবে অবদান রাখায় একে ঢাকা শহরের ফুসফুস বলা হয়।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আসরে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য। আশা করছি তথ্যগুলো সকলের উপকারে আসবে।
0: বুঝছো?

0: Dobra.
1: Dobra.
0: এই যে ধরো উদ্ভিদ উদ্যানের যে কথাগুলা গুরুত্বের সঙ্গে বললেন, আমরাও গুরুত্ব দিয়ে শুনলাম, নাকি বলো?
1: শুনো নাসির ভাই, আমরা তো আর উদ্যান করতে পারবো না সরকারের মতো, আমরা আমাদের নিজেদের মতো করে গাছগাছালি লাগাবো, এগুলাই উদ্যান হইবো।
0: এগুলা যদি পয়লা রয়েছে সেই চাষ সেইখানে সুন্দরভাবে এবং সারিবদ্ধ
1: জানিয়া করবো, বাগানের মতো
2: নিজেকে বাগানে লাগাবো, পুকুর পাড়ে লাগাবো, উঠানের কোনায় লাগাবো, যেখানে যেখানে আমার জায়গা আছে,
0: এবং সেইটা সুন্দরভাবে লাগাইতে হইবো, মানে অগোছালো ভাবে না, গুছাই লাগাই, দেখতে বড় হইলে সুন্দর হয়। আর একটা গাছ যদি তুমি লাগাইতে পারো, একটা গাছ ধর 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে কিনলা, 20 বছর দেখা গেল ওই গাছটা যদি যত্ন করে বড় হইতে পারে, তাহলে সেই গাছটা দিয়া তুমি অন্তত পক্ষে 15-20-25 হাজার টাকা বিক্রি করতে পারবে।
1: শুনো, 20 হাজার টাকা করে যদি 10টা গাছ বেচতে পারি, তাও তো আমার 2 লক্ষ 2 লাখ টাকা।
0: তোমার যদি ঘরে মেয়ে থাকে বিয়া দেওয়ার মতো, দেখা গেল যে ওই গাছ বেচে তুমি বিয়া দিলে তোমার কোনো টেনশনই লাগলো না,
2: এককালীন অনেক টাকা পাওয়া গেল,
0: তাই নাকি?
1: ভালো কথা মনে করছো,
0: বাচ্চা ছাড়া তো এগুলোই করতো।
1: আমি তো আমার মেয়ের জন্মের সময় 5টা গাছ লাগাই রাখছি, এডি বেচে তো আমার মেয়ের বিয়া দিমু।
0: বাহ, ফাস্কেলাস, খুব ভালো। তাইলে যেহেতু তোমার এই যে উদ্ভিদ উদ্যান নিয়ে যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হইল, তাইলে আমরা এই পরিবেশ নিয়ে পরিবেশ বিষয়ক একটা গান গাইব।
1: খুব ভালো হয় তো, শোনাও।
0: এটা হইতেছে গিয়া তোমার শিল্পী হইতেছে গিয়া তানজিলা করিম স্বরলিপি, আর গানের কলি হইতাছে গাছি আপন গাছেই পুষ্টি।
1: বাহ, চলো
0: আমরা শুনি, শুনলে আমরা বুঝতে পারবো এবং জানতেও পারবো।
1: হ্যাঁ।

0: কেমন লাগলো? অতএব এই যে আমরা শ্বাস প্রশ্বাসে নেই, এই শ্বাস প্রশ্বাস এই যে আমরা যখন নেই তখন কি সুন্দর, হ্যাঁ, আল্লাহর নেয়ামত। এই শ্বাস যদি আমরা ভিতরে ঢুকাই তাহলে আল্লাহ আমাদেরকে শারীরিক ভাবে অনেক সুস্থতা দান করে।
1: শরীরটা একটু খারাপ লাগলে গাছের নিচে দাঁড়ালে, বাতাসটা লাগলে কি শান্তি, কি শান্তি।
0: ডাক্তার সাহেবরা কয় না যে জোরে জোরে মুখ দিয়া শ্বাস নিবা, এই নাক দিয়া শ্বাস নিবা আর মুখ দিয়া ছাড়বা, এইটা কিন্তু অনেক উপকার, বুঝছো লিলি? আমরা এটা মানে গানের মাধ্যমে সবকিছু শুনলাম বুঝলাম, এবং এইটা আমরা মানে
1: বেশি করে গাছ লাগাইতে হইব,
0: বেশি করে গাছ লাগাইতে হবে, বেশি করে গাছ যদি আমরা লাগাইতে পারি তাহলে কিন্তু আমাদের উপকার, তাই না? আমাদের উপকার,
1: ফল পাবো, ফুল পাবো, জ্বালানি পাবো।
0: পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে গাছটা লাগাইলা, তোমার তোমার মূলধন কিন্তু একশো টাকা, আর সেইটা যখন বিক্রি করবা তখন তোমার আইসা দাঁড়াইব পনেরো বিশ অথবা পঁচিশ হাজার টাকা। হ্যাঁ, খালি জায়গায় যদি তুমি লাগাও তোমার তো কোনো সমস্যাই নাই।
2: নাসির ভাই, তাছাড়া হচ্ছে গাছের দিকে খালি একটু খেয়াল রাখলে অত বেশি যত্নও লাগে না, আপন নিবেশে বাইরে যায়।
0: এই যে তোমার এখন বৃষ্টির সময় না, বৃষ্টির সময় যদি গাছ লাগানো যায় তাহলে পানিও দেওয়ার লাগে না, এমনি আল্লাহর রহমতে হয়ে যাবে। এইটা মাথায় রাখো,
1: এইটা তো আছে যে বেচলে পরে বিশ হাজার টাকা পামু, পনেরো হাজার টাকা পামু, পঁচিশ হাজার টাকা পামু, কিন্তু এই বিশ পঁচিশ বছর ধরে এই যে জ্বালানি পাইলাম, শুকনা কাঠ পাইলাম, পাতা পাইলাম, ডাল পালা পুরাইলাম, এটা কি কম লাভ কও?
0: এইটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ,
1: এটা তো বোনাস,
0: এটা হচ্ছে বোনাস। এখন আমরা কিন্তু তোমার এই যে জৈব কৃষি,
1: জৈব কৃষি,
0: হ্যাঁ, এই যে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন, এইটা নিয়ে একটা আলোচনা শুনি।
1: খুব ভালো, এটা ঠিক বুঝতে পারতেছি,
0: কারণ আমরা ধরো আমাদের তো ধরো সার দিতেই হয়, তারপরে ধরো কিভাবে সুন্দর করে জৈব কৃষি তৈরি করা যায় সেটা আমরা একটা আলোচনার ভিতরে আনি। আমরা যদি এইটা নিয়ে আলোচনা করি তারপর আমরা আগে শুনি তারপর আলোচনা করুন,
1: ঠিক আছে?
0: আচ্ছা, তাইলে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন এইটা নিয়ে আলোচনা করবেন কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপ্রধান কৃষি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা। তাইলে আমরা শুনি জৈব কৃষি নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে উনি কি বলেন।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। নিরাপদ খাদ্য এখন শুধু একটি চাহিদা নয়, সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার আমাদের স্বাস্থ্য ও পরিবেশ দুটোর জন্যই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে জৈব পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে নিরাপদ খাদ্য উৎপাদন কিভাবে সম্ভব তার গুরুত্ব বাস্তব প্রয়োগ নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। কথা বলবো জৈব কেন্দ্রীয় নিরাপদ খাদ্য উৎপাদন এই বিষয়ে। আর এই বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আসরে যুক্ত হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপ্রধান কৃষি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, জৈব কৃষিটা আসলে কি?
4: জৈব কৃষি হলো এমন এক ধরনের কৃষি পদ্ধতি যেখানে রাসায়নিক সার, কীটনাশক ও হরমোন ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে ফসল উৎপাদন করা হয়।
3: জৈব কৃষির মূল উপাদানগুলো আসলে কি?
4: মূল উপাদান যদি আমি ধরতে যাই তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে গোবর সার, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, সবুজ সার ও ফসলের অবশিষ্টাংশ, জৈব বালাইনাশক যেমন নিম তেল, ছাই, ফেরোমন ফাঁদ, মাটির জীবাণু ও কেঁচুর ব্যবহার।
3: নিরাপদ খাদ্য উৎপাদনে জৈব কৃষির ভূমিকাটা কতখানি?
4: জৈব কৃষির মাধ্যমে উৎপাদিত খাদ্যে ক্ষতিকর রাসায়নিক অংশ থাকে না, ফলে এসব খাদ্য মানব দেহের বিষক্রিয়া সৃষ্টি করে না এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার, কিডনি ও লিভারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমায়। তাই জৈব কৃষি নিরাপদ খাদ্য উৎপাদনের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
3: মানব স্বাস্থ্যের উপর এর প্রভাব কি ধরনের?
4: মানব স্বাস্থ্যে এর প্রভাব সাধারণত শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য উপকারী। নিয়মিত জৈব খাদ্য গ্রহণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়।
3: পরিবেশ সংরক্ষণে জৈব কৃষিটা কিভাবে প্রভাব ফেলছে?
4: জৈব কৃষি সাধারণত মাটির উর্বরতা বজায় রাখে, পানির দূষণ কমায় এবং পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে।
3: বাংলাদেশে জৈব কৃষির সম্ভাবনা কতটুকু বলে মনে করছেন?
4: বাংলাদেশ যেহেতু একটি কৃষি নির্ভর দেশ হওয়ায় প্রধানে জৈব কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। গ্রামীণ অঞ্চলে বিশেষ করে সহজলভ্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করা সম্ভব।
3: এরপরে যে প্রশ্নটি করতে চাই, জৈব কৃষিতে ঠিক কি ধরনের সার ব্যবহার করা হয়?
4: আমরা সাধারণত জৈব কৃষিতে গোবর, কম্পোস্ট সার, সবুজ সার ও বার্মি কম্পোস্টের মতো প্রাকৃতিক সার ব্যবহার করে থাকি।
3: জৈব কৃষি কিভাবে পরিবেশ সংরক্ষণে সহায়তা করছে?
4: জৈব কৃষি অনেকভাবে পরিবেশের সংরক্ষণ করে থাকেন। যদি প্রথমত মাটির উর্বরতা বজায় রাখে, জল দূষণ কমায়, জীববৈচিত্র্য রক্ষা করে, এভাবে জৈব কৃষি পরিবেশ সংরক্ষণে সহায়তা করে আসছে।
3: জৈব খাদ্য মানব স্বাস্থ্যের উপর কিভাবে প্রভাব ফেলছে?
4: জৈব খাদ্য মানব স্বাস্থ্যের উপর বিভিন্নভাবে ইতিবাচক প্রভাব ফেলে। এক নম্বর, রাসায়নিক ক্ষতি কমায়। দুই নম্বর, যদি চিন্তা করি, পুষ্টিগুণ বজায় রাখে। তিন নম্বর, দীর্ঘমেয়াদে রোগ ঝুঁকি কমায়। হজম শক্তি বৃদ্ধি করে। শিশু ও বৃদ্ধদের জন্য উপকারী।
3: জৈব কৃষি সম্প্রসারণে কৃষকরা ঠিক কি কি সমস্যার মুখোমুখি হন?
4: জৈব কৃষি সম্প্রসারণে কৃষকরা অনেক সময় কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। প্রথমত, ফলনের তুলনামূলক কমতি, যেহেতু এখানে রাসায়নিক সার ইউজ করা হয় না প্রাকৃতিক উপায়ে, এই জন্য ফলন একটু কমতি হয়। তারপরে দুই নম্বর, যদি চিন্তা করি, উচ্চ উৎপাদন খরচ। জৈব সার, বীজ এবং রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক সময় খরচ বেশি করে থাকে। তিন নম্বর, বাজারজাতকরণের সমস্যা। জৈব পণ্য বিক্রির জন্য বিশেষ বাজার বা সরবরাহ চেইন কম থাকায় বিক্রয় কঠিন হয়। প্রশিক্ষণ ও জ্ঞানের অভাব, প্রাকৃতিক ঝুঁকিও কিছু থাকে। যদি খারাপ আবহাওয়া বা রোগবালাই থেকে রক্ষার ব্যবস্থা সীমিত থাকে, এসব কারণে অনেক সময় কৃষকরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে থাকে।
3: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের আসলে ভূমিকা কি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন?
4: নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের অনেকাংশে ভূমিকা আছে। নিয়ম ও আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা, জৈব কৃষি ও নিরাপদ খাদ্যের প্রচার, প্রণোদনা ও আর্থিক সহায়তা, মান নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থা উন্নয়ন, গবেষণা ও প্রযুক্তি সমর্থন করা।
3: অনেক ধন্যবাদ আপনাকে। জৈব ও নিরাপদ খাদ্য উৎপাদন শুধু সুস্থ থাকার বিষয় নয়, এটি পরিবেশ ও আগামী প্রজন্মকে রক্ষা করার দায়িত্ব। পরিকল্পিত ও কেন্দ্রীয়ভাবে জৈব উৎপাদন চালু হলে ভোক্তা পাবে নিরাপদ খাদ্য, আর কৃষক পাবে ন্যায্য মূল্য। সচেতনতা সঠিক উদ্যোগী পারে এই ধারাকে আরো শক্তিশালী করতে। কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকের আসরে আলোচনা এই পর্যন্তই। আগামী আলোচনায় আবারও কথা হবে। ভালো থাকুন সে পর্যন্ত।

0: জিনিসটা বুঝছো?
1: হ্যাঁ
2: বুঝলাম।
0: সব ব্যাপারে সচেতন থাকতে হবে, আর সচেতন যদি আমরা সবাই কম বেশি থাকি তাহলে দেখবা কোনো জিনিসে কিন্তু আমাদের কোন ব্যাপারে কেউ আমাকে হেলায় ফেলায় বাদ দিয়ে দিতে পারবো না,
1: কারণ ক্ষতি হবে না, ক্ষতি
2: হবে না।
0: এইটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা লিলু, তোমার ইসের ক্ষেতের খবর কি করতে? আজকে বাজারে কি কি
2: পাঠালে? চলছে, বৃষ্টি আইলে পরে নালা কেটে দেই, এই জন্য একটু রক্ষা। পুঁইশাক ঢেঁড়স এগুলো
1: বাজারে মারাত্মক সচেতন
2: বাজারে পাঠাই, ভালোই দাম পাইলাম, এই আর কি আলহামদুলিল্লাহ চলতেছি ভালোই।
0: এই যে তুমি বাবুল কইলো যে তুমি বাবুল না দিয়া তুমি ইদানিং মানে শাকসবজি সব বাজারে পাঠাইতেছো,
2: এখানে শুনুন
0: বাবুল তো মনে কষ্ট
1: পাচ্ছে, এই জন্য খোসাটা মারছে না?
2: জমির তারও তো জমি আছে, বাড়ির পালানে জায়গা আছে, একটু লাগাইতে সবসময় কি দম যায়?
0: লাগাই, কিন্তু তোমার হাতের জিনিস তো ভালো, ওই জন্য তোমার

0: মাংসের একটা খুব ভালো চাহিদা রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের অনেক তরুণরা যারা রয়েছেন, যারা কিন্তু আসলে খামারের মাধ্যমে তারা কিন্তু আত্মনির্ভরশীল হতে চান বা খামার করার মাধ্যমে লাভবান হতে চান, তো আপনার কাছে এবার যদি জানতে চাই যে এই যে বিশেষ করে গরু বা ছাগল এই ধরনের খামার করার ক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং তাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে।
1: তরুণ উদ্যোক্তাদের জন্য এটা একটা সুন্দর প্ল্যাটফর্ম হতে পারে গবাদি পশু লালন পালন করা। তো বিশেষ করে আমাদের মোটা তাজাকরণ প্রক্রিয়া একটি রয়েছে, আমাদের প্রতি বছরেই আমরা মোটা তাজাকরণের বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি। তো সেক্ষেত্রে গরু মোটা তাজাকরণের পরামর্শ হিসেবে আমি বলবো যে তরুণ উদ্যোক্তা যারা আছে তারা এটাতে সাধারণত সহজে সেটাকে গ্রেপ করে নিতে পারে। তো সেক্ষেত্রে আমার কিছু পরামর্শ থাকবে ওদেরকে। প্রথমত হচ্ছে যে গরু মোটা তাজাকরণের যে প্রকল্পটি আছে তাকে সেটা শুরু করতে হলে প্রথমে তাকে একটি ছোট পরিসরে একটি প্রশিক্ষণ দিতে হবে এবং সেই প্রশিক্ষণটি বিশেষ করে DLS অথবা আমাদের কৃষি যে সেক্টর রয়েছে এবং আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন স্বল্প মেয়াদে ইভেন যুব উন্নয়ন যে কেন্দ্র রয়েছে সেখান থেকেও আমরা স্বল্প মেয়াদে তাদেরকে ট্রেনিং দিয়ে থাকি যে কিভাবে গরু মোটা তাজাকরণ করা হয়, কিভাবে গরু নির্বাচন করতে হবে, গরুর রোগ কিভাবে আইডেন্টিফাই করতে হবে। তো সেক্ষেত্রে আমি তরুণ উদ্যোক্তাদেরকে বলবো যে শুরুতে একটি যদি সম্ভব হয় তাহলে ছোট পরিসরে একটি ট্রেনিং নিয়ে তারপর তারা সেটা করতে পারে, এটা প্রথমত এক। দ্বিতীয়ত হচ্ছে যদি ফার্ম করতে চায় বা মোটা তাজাকরণ করতে চায় তাহলে ছোট পরিসরে শুরু করতে হবে, বিশেষ করে 8-10 গরু দিয়ে সে মোটা তাজাকরণ প্রকল্প করতে পারে, কারণ এক রিস্ক কম থাকে বা তার বাস্তব জ্ঞানটা সে উপলব্ধি করতে পারে এন্ড দেন এটাকে আস্তে আস্তে এক্সটেনশন করতে পারে। এবং আরেকটি বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে জাত এবং গরু নির্বাচন। সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি গরু মোটা তাজাকরণ প্রকল্পের মাধ্যমে আমরা যদি তরুণ উদ্যোক্তাদেরকে আগিয়ে নিতে চাই তাহলে প্রথমত গুরুত্ব দিতে হবে গরুর জাত এবং গরু কিভাবে নির্বাচন করবে। তো বাংলাদেশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের আলোকে সবচেয়ে ভালো হয় হচ্ছে ক্রস ব্রিড যদি গরু থাকে, বিশেষ করে হলস্টাইন ফ্রিশিয়ান ক্রস হতে পারে, সেটা শাহিওয়াল ক্রস হতে পারে, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিশিয়ান ছাড়া আরো যেমন আছে রেড সিন্ধি ক্রস হতে পারে। এই গরুগুলোকে সাধারণত নির্বাচন করে তার বয়স 1.5-2 এমনকি সেটা 2.5 হতে পারে, এইভাবে গরু নির্বাচন করে এবং হ্যাংলা পাতলা গরু নির্বাচন করতে হবে কিন্তু যাতে কোনো রোগ বালাই না থাকে। তারপর হচ্ছে সেই গরুটাকে স্পেশালি ভালো সুষম খাবার দিতে হবে, বিশেষ করে আমরা বলি যে শুধু খাবার দিলেই যে গরু মোটা তাজা হবে বিষয়টা এমন না, সেক্ষেত্রে সুষম খাবার অর্থাৎ তাদের জন্য একটি রেশন ফর্মুলেশন রয়েছে, সেই রেশন অনুযায়ী তাকে প্রতিদিন খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, যেটা ড্রিঙ্কিং ওয়াটার এবং ওয়াটার থেকে কিন্তু বিভিন্ন রোগ বালাই ছড়ায়। সুতরাং এই ভালো পানির সোর্স কিন্তু গরুর মোটা তাজাকরণের ক্ষেত্রে, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান প্রোভাইড করতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাজার নিয়ন্ত্রণ, অর্থাৎ সে কখন কিভাবে সেটাকে বাজারজাতকরণ করবে এই বিষয়ে সে নেটওয়ার্ক স্থাপন করে সেটাকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সে এগিয়ে যেতে পারে। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে হিসাব করতে হবে যে আসলে আমার একটা গরু এটা কতটুকু খাচ্ছে, কতটুকু তার ওজন বাড়ছে, এটাতে কোনো সমস্যা আছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো চিন্তা করে যদি তরুণ উদ্যোক্তারা আগে আসে আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের ইকোনমিক ক্ষেত্রে তারা বিরাট ভূমিকা পালন করতে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
0: আচ্ছা, এর সাথে একটু বিষয় যেহেতু গরু মোটা তাজাকরণ বারবার কথাটা আসছে, তো আমরা অনেক সময় দেখি যে মানুষের মাঝে একটা ভ্রান্ত ধারণা আছে যে অনেকে অল্প সময়ে গরু মোটা তাজাকরণ করে বা ইনজেকশন দেয়, মানে আমরা সমাজে যেটা প্রচলিত, তো একজন এক্সপার্টাইজ হিসেবে এক্ষেত্রে আপনার মন্তব্য কি?
1: স্টেরয়েড বা হরমোন জাতীয় কোনো অ্যাডিটিভস যদি গরুকে খাওয়ানো হয় এবং সেটা অল্প সময়ে মোটা তাজাকরণ করা হয়, বেসিক্যালি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে গরু মোটা তাজাকরণকে আমরা সবসময় সাজেস্ট করি হচ্ছে ন্যাচারাল খাবার দিয়ে, কিন্তু কিছু কিছু অসদুপায় ব্যবসায়ী যারা রয়েছে তারা কিছু পরিমাণ ডেকাসন বা হরমোন ইনজেকশন জাতীয় ঔষধ গরুকে খাওয়ায় অল্প সময় মোটা তাজাকরণ, আসলে এটা মোটা তাজাকরণ না, এটা হচ্ছে এই জাতীয় ওষুধগুলো যখন স্টেরয়েড বা হরমোন ইনজেকশন যখন দেওয়া হয় তখন গরুর যে কিডনি লিভার রয়েছে এগুলো ফেল হয়ে যায়।
0: আচ্ছা,
1: সো আলটিমেটলি গরু যে পানিটা খায় পানিটা খাওয়ার থেকে ফিল্টারেশনের মাধ্যমে তো এটা বের হয়ে আসে, কিন্তু তখন তার যখন লিভার কিডনিটা ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এই পানিটা আর বের হতে পারে না, তার মানে তার পুরো শরীরে কিন্তু পানিটা জমা হয়ে যায় এবং তখন যদি আমরা গরুকে এভাবে যখন হাত দিয়ে তার এটা চাপ দিলে দেবে যায় এবং সেটা কিন্তু আগের ফরম্যাটে আসে না, তখন গরুটা কিন্তু অল্প বয়স অল্প সময়ের মধ্যে কিন্তু গরুটা যদি স্লটার করা না হয় তখন গরুটা কিন্তু মারা যায়। এবং এটা আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি বা আমাদের কাছে এরকম কেস আসে। তবে এটা যে সব সময় হচ্ছে তা কিন্তু না, এটি একেবারেই নিতান্ত গুটি কয়েকজন সেটা করছে। কিন্তু আমরা বলবো যে এটা আসলে আমাদের হিউম্যান হেলথ হ্যাজার্ডের উপর বিরাট ইম্প্যাক্ট পড়ে এবং ওই মাংসটা খেলে আমাদের রেসিডুয়াল ইফেক্ট হিসেবে আমাদের শরীরে ক্ষতি হতে পারে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। সুতরাং

0: এসব বিষয়ে আমার রিকোয়েস্ট থাকবে যে ডিএলএস এবং গভর্নমেন্ট যদি সঠিকভাবে মনিটর করে তাহলে আমার মনে হয় এটা থেকে আমরা রেহাই পেতে পারি।
1: জি, আপনি যেটা বলছিলেন যে সাবধানতার কথা, তো একজন বিক্রেতার ক্ষেত্রে আসলে দীর্ঘদিন ধরে তারা কোরবানির পশু পালন করে থাকেন, অত্যন্ত কষ্টসাধ্য যেটা, তো সেই ক্ষেত্রে কোরবানির হাট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো পশু যানবাহনের ক্ষেত্রে তাদের একটা সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত, তো সেই ক্ষেত্রে কি ধরনের সতর্কতা নেওয়া উচিত যানবাহনের সময়?
0: কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। প্রথমত হচ্ছে যে স্বাস্থ্য পরীক্ষা করে নিতে হবে, অর্থাৎ আমার এই গরুটা সুস্থ কিনা, গরুটার জ্বর আছে কিনা বা ডায়রিয়া আছে কিনা, বা গরুটা কোথাও আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা বা গরু দুর্বল কিনা। যদি এই ক্যাটাগরির কোনো গরু হয় তাহলে আমরা সেটাকে বাজারজাত করব না বা আমরা সেটাকে যানবাহনে নিব না। দ্বিতীয়ত হচ্ছে উপযুক্ত যানবাহন। বাংলাদেশে সবসময় দেখি যে আসলে গদাগদি করে সাধারণত আসলে গরুগুলাকে তারা ট্রান্সপোর্ট করে, তো এটাতে বিভিন্ন সমস্যা হতে পারে, যেখানে সে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাচ্ছে না, স্বাভাবিক সে নিঃশ্বাস নিতে পারছে না, অথবা সেক্ষেত্রে শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাসকষ্ট হওয়ার পরে গরুটা আহত হচ্ছে, আলটিমেটলি গরুটা কিন্তু মারা যাচ্ছে। একটা উদ্যোক্তা অথবা একটা ফার্মার যদি একটা গরু যখন মারা যায় তার প্রজেক্টটাই তত তার লস। সুতরাং আমরা মনে করি যে এটির পাশাপাশি আপনাকে পশুকে কখনো আঘাত করা যাবে না। একটা গরু হচ্ছে 7-8 ঘন্টা পর্যন্ত সে ট্রান্সপোর্টেশনে সে যোগ্য। আপনি যদি 7-8 ঘন্টার বেশি গরুকে যখন যানবাহনে নেবেন তখন সেক্ষেত্রে আমাদের কিছু পরামর্শ থাকবে যে গরুটাকে রেস্ট দিতে হবে, মাঝখানে নিয়ে তাকে পানি খাওয়াতে হবে, তারপর আবার যানবাহনে আপনি নিতে পারবেন। এটা কিন্তু সতর্কতা অবলম্বন আমাদের করতে হবে। এবং পাশাপাশি হাটে পৌঁছানোর পরেও কিন্তু কিছু প্রিকশন রয়েছে, অর্থাৎ হাটে নিয়ে আপনি সরাসরি তাকে ওভার ক্রাউডিং এ নিয়ে দিবেন না, ডিসপ্লেতে নিয়ে দিবেন না, তাকে আলাদা করে নিয়ে তাকে কিছু রেস্ট দিতে হবে, তাকে কিছু খাবার দিতে হবে, পানি দিতে হবে, সে নর্মাল ব্রেথিং করছে কিনা বা অস্বাভাবিক আচরণ করছে কিনা এবং তার রেসপন্সটা কেমন, তার মুভমেন্টটা কেমন, ওগুলো চিন্তা করে যখন আমি মনে করব যে এটা আসলে পারফেক্ট এবং গরু সুস্থ, তখন সেক্ষেত্রে আমরা তাকে আবার হাটে ডিসপ্লেতে আনবো। এই জন্য বলি যে যানবাহনের ক্ষেত্রে আমাদের এই পরামর্শগুলা খুব সুন্দর এবং সুচারুভাবে অবলম্বন করলে আমার মনে হয় কোনো খামারের লসে পড়বে না।
2: জি, আপনাকে ধন্যবাদ। আশা করছি যে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন যারা এই কুরবানিকে কেন্দ্র করে গবাদি পশু হাটে তুলবেন, তারা আপনার দেওয়া নির্দেশনা অনুযায়ী তারা আসলে এই সতর্কতামূলক ব্যবস্থা নেবেন এবং আশা করছি যে তারা বেশ ভালো একটা লাভের মুখ দেখবেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
0: আপনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ।
1: কাফি, আমরা তো আজকের যে মূল আলোচনা বিশেষজ্ঞের কাছ থেকে শুনে নিয়ে আসলাম, তো চলো আজকে যে আমাদের এরপরে যে অংশ কুইজ, আমরা আজকে আমাদের শ্রোতার বন্ধুদের কুইজ জানিয়ে আসি।
2: হ্যাঁ চলো তাইলে জানিয়ে দেওয়া যাক।
1: প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে কুইজ। আজকের কুইজ, বাংলাদেশে কোন জাতের গরু সবচেয়ে বেশি পালন হয়? আমি আবারও বলছি, আজকের কুইজ, বাংলাদেশে কোন জাতের গরু সবচেয়ে বেশি পালন হয়? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এ। আপনাদের সুবিধার্থে SOMVABONARKRISHI@gmail.com এ উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না।
2: শ্রোতা বন্ধুরা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, বাংলাদেশে কোন জাতের গরু সবচেয়ে বেশি পালন করা হয়? উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে আমি বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না।
1: কাফি, আমরা তো প্রতি পর্বে সফলতার গল্প শুনে আসি, তো আজকে আমরা কি শুনছি?
2: আজকেও আমরা সফলতার গল্প শুনবো। আজকে আমরা গল্প শুনবো গবাদি পশুর খামারের মাধ্যমে সফলতা, আর আমাদেরকে গল্প শোনাবেন
1: ইফাত সুলতানা।
3: সুপ্রিয় শ্রোতা, এখন আমরা আছি শ্যামলাপুরের একটি অ্যাগ্রো ফার্মে। দেখতে পারবো এখানে ডান পাশে হচ্ছে সব দুধের গরুগুলো আছে, আর বাম দিকে হচ্ছে ওনাদের সারের সেকশনটা। মূলত কোরবানির জন্যই ওনারা এগুলো প্রস্তুত করছেন। চলে যাব এই খামারেরই একজন উদ্যোক্তার সাথে। ভাই, আপনার নাম ও পরিচয় বলুন।

0: ভাই, সারা বছরের তুলনায় এই যে কোরবানির সময় ব্যস্ততাটা কেমন থাকে?
1: কোরবানির সামনে আমাদের খুব চাপ, মনে করেন যে রোজার ঈদ পরেই মনে করেন যে আমরা কোরবানির ঈদের জন্য সার সবকিছু রেডি করা লাগে।
0: এই কোরবানির জন্য আপনারা যে প্রস্তুতিটা নেন, এটা একটা কোরবানির গরু প্রস্তুত করতে আপনাদের আর কি করতে হয়?
1: কোরবানির গরু তৈরি করতে আমরা মনে করেন যে খাদ্য খাওয়াই, ভ্যাকসিন আছে, আপনার মুহির উসি আসা, তারপর জিঙ্ক মিং সব কিছুই আমরা খাওয়াই।
0: আচ্ছা, আর যেটা মোটা তাজাকরণ বলে, এটা আপনারা কি কি খাওয়ান?
1: না, মনে করেন যে ওই ফরমালিন মালিং খাওয়াই নিয়ে আমরা সব হচ্ছে দানাদার খাওয়াই। হ্যাঁ, চিকিৎসা মনে হন যে ওষুধ পানি খুব কম হয়।
0: আচ্ছা, আপনারা দানাদারের উপরে নির্ভরশীল?
1: ঘাস আছে, কাঁচা ঘাস আছে, খড় আছে, সাইলেস আছে,
0: ওগুলো দিয়ে আপনারা মোটা তাজাকরণটা করেন। এই দুইটা তো মনে হয় আপনার সবচেয়ে বড় সার এখন কোরবানির জন্য। এগুলো কি জাতের সার? কোরবানির সময়ে যেই আপনাদের চ্যালেঞ্জ গুলো থাকে একটা গরু রেডি করতে বা পুরো খামারের, আপনারা কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হন?
1: আগে মনে হয় যে আমরা সব গরু বাছুর সব রেডি করি।
0: এগুলো কি আপনাদের খামার থেকেই বেশিরভাগ বিক্রি?
1: সবকিছু আমার খামার থেকে বিক্রি হয়।
0: ও, আপনাদের হাটে নিয়ে যেতে হয়
1: না? আমরা হাটে নিয়ে না, আমাদের লাইভে ছাড়ে দেয়।
0: আপনারা লাইভ ওয়েটে বিক্রি করেন?
1: লাইভে ওয়েটে বিক্রি করি।
0: আর এই যে প্রতি কোরবানিতে আপনাদের যেই পশু বিক্রি হয়, আপনাদের খরচ বাদ দিয়ে কেমন মুনাফা থাকে? আর একটা গরু, এত বড় গরু তৈরি করতেও তো এর পিছনে বেশ খরচ যায়, তো সব মিলিয়ে আপনারা যেই দামটা পান সেটা কি আপনাদের কেমন লাভ হয়?
1: হ্যাঁ, মোটামুটি পাশাপাশি কিছু লাভ থাকে।
0: ভাই, এখন তো মনে করেন অনেক তরুণ যারা আছে আপনার মতো, তারা খামার করার দিকে আগ্রহী, তো আপনি এই জিনিসটা কিভাবে দেখেন?
1: সমস্যা নাই, পাশা আপনি পড়াশোনার পাশাপাশি খামার করতে পারেন।
0: এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে শিক্ষিত তরুণরা এখন খামারের দিকে আগাচ্ছে?
1: খামার করতে হলে শিক্ষিত লাগবে, খামারে পরিশ্রম দেওয়া লাগবে, নিজে থাকা লাগবে, সবকিছু মনে করেন যে পর্যবেক্ষণ করতে হবে।
0: তাহলে শিক্ষিত যে তরুণরা আছে, এরা যে খামারের প্রতি আগ্রহ দেখাচ্ছে, এটা আসলে বাংলাদেশের যে অ্যাগ্রো সেক্টর আছে এটার জন্য আপনি খুব ইতিবাচক মনে করেন?
1: জি।
0: ভাইয়া, আপনাদের এই খামারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: আমাদের খামারের ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা আরও গরু বাড়াবো, গাভী গরু বাড়াবো, ষাঁড় গরু বাড়াবো, আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাচ্ছি আর কি।
0: এখন আপনাদের মূলত গাভীটা বেশি, আপনারা ষাঁড়টা আরও
1: বাড়াবেন? ষাঁড়টা কম, এখন মূলত গাভী বেশি।
0: আচ্ছা, ষাঁড়ের সংখ্যাটা আরও ভবিষ্যতে বাড়বে?
1: ষাঁড়ের সংখ্যা ভবিষ্যতে বাড়বো।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: ওকে ভাই।
2: সামিয়া, আমরা তো আমাদের শ্রোতা বন্ধুদের অনেকক্ষণ যাবত অপেক্ষা করে রেখেছি তাদেরকে গত পর্বের কুইজের বিজয়ী কে হয়েছে সেটা জানানোর জন্য। চলো এবার তাহলে বলে দেই।
3: তার আগে আমরা শুনে আসি আমাদের গত পর্বের কুইজ কি ছিল। প্রিয় শ্রোতা, আমাদের গত সপ্তাহের কুইজ ছিল ধান কত শতাংশ পেকে গেলে মাঠ থেকে উত্তোলন করা যাবে। সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার।
2: গোপালগঞ্জ থেকে তাসলিমা খানম সুমি, বি এম ফরিদ আহমেদ, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক আহমেদ সুজন, আফিয়া খানম জুলি, ফারিয়া আহমেদ সুপ্তি, বাঁধন বিশ্বাস।
3: খুলনা থেকে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সালমা বেগম, এম এইচ স্বাধীন, আবরার শাহরিয়ার ফাহিম, মনিরুল ইসলাম পাপ্পু, নূরজাহান বেগম, তাবারাকা।
2: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, আদিবা আভা, তাফরিহা তহুরা, ওয়াহিদা ওহি, তানজিম তোটিনি।
3: নারায়ণগঞ্জ থেকে ফারহিন রহমান, এইচ এম তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আকসা আহমেদ, জান্নাতুল জুথি, নাজনীন নিহা, মুনতাহা মুন, সিনথিয়া সিথি, হাসনা হেনা, ইসাবা ইলা, আলামিন আলো, শাফিয়া সেতু, সারাবান সারা।
2: মুন্সিগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল।
3: রংপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন সম্রাট সেকেন্দার আলী, নাজমুল হুদা, মোহাম্মদ শফি উদ্দিন, শারমিন আক্তার শম্পা।
2: টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, জয়পুরহাট থেকে আজমাইন হোসেন, ঢাকা থেকে আফিয়া আহমেদ, মোহাম্মদ শামীম, মিরাজ আলী খান।
3: ময়মনসিংহ থেকে আতিয়া রহমান।
2: নাটোর থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম।
3: চট্টগ্রাম থেকে মেহেদি হাসান।
2: পঞ্চগড় থেকে বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী।
3: ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী,
2: মাগুরা থেকে সীমা,
3: রাজশাহী থেকে মোহাম্মদ সালাউদ্দিন লালন, জহুরুল ইসলাম জয়, কাজল পারভিন,
2: সাতক্ষীরা থেকে তাফিম বাসার,
3: কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ,
2: চাঁদপুর থেকে রিধিকা রিধি, লাবণ্যলতা এবং নওসাবা নুহা। আমরা আমাদের শ্রোতা বন্ধুরা যারা আসলে সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি। এবং তুমি জানো যে আমাদের যারা শ্রোতা বন্ধুরা সঠিক উত্তর পাঠিয়েছেন সকলকেই কিন্তু আমাদের পুরস্কৃত করতে মন চায়, কিন্তু সীমাবদ্ধতার জন্য লটারির মাধ্যমে একজনকেই বিজয়ী ঘোষণা করতে হয়।
3: তাহলে আজকে লটারির ভিত্তিতে আমাদের কে হলো কুইজ বিজয়ী?
2: তাহলে চলো ঘোষণা করেই দেই কে হয়েছে কুইজ বিজয়ী।
3: হ্যাঁ চলো শুনে আসি।
2: হ্যাঁ চলো তাহলে তার নাম ঘোষণা করে দেই। শ্রোতা বন্ধুরা, গত পর্বে লটারির মাধ্যমে কুইজের বিজয়ী হয়েছেন মুনতাহা মুন, সভাপতি মশাল শ্রোতা সংঘ আল সাহারদি মদনগঞ্জ নারায়ণগঞ্জ। মুনতাহা মুন,
3: আপনাকে অভিনন্দন। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা এটা জানলাম ঈদুল আজহায় কোরবানির পশুর সঠিক যত্ন ও পরিচর্যা সুস্থ ও নিরাপদ কোরবানি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ পশু নির্বাচন, সুষম খাদ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে পশুকে ক্রয় থেকে কোরবানি পর্যন্ত সুস্থ রাখা সম্ভব। তাই সচেতনতা, সঠিক ব্যবস্থাপনা এবং যত্নশীল পরিচর্যার মাধ্যমে নিরাপদ কোরবানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
2: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকবো এমনই নতুন কোন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন, আর সম্ভাবনা কৃষির সাথেই থাকুন।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি ইমতিয়াজ মাশরাফি, শাহনাজ পারভিন রুশি, শাহনাজ পারভিন, আফরোজা আক্তার ও বর্ষা আহমেদ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: বাংলাদেশ বেতার। আসসালামু আলাইকুম সেনানিয়ে বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই দিনটা বৃষ্টিমধুর দিন, মেঘলা আকাশ, কিন্তু আমরা আলোকিত হয়ে আছি, কারণ আমরা আপনাদের সান্নিধ্যে চলে গিয়েছি এর মধ্যেই। আর আমরা জানি যে আপনারাও কিন্তু আছেন আমাদের সাথে, যখন আপনারা আমাদের সঙ্গে থাকেন আমাদের সাহস, আমাদের মনোতেজস্বিতা এবং আমাদের যে প্রজ্ঞা সেটা অনেক বেড়ে যায়, যখন আমরা জানি যে কেউ আছে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে জাগ্রত অতন্ত্র রাখার জন্য, আমরা নিরাপদ থাকি, আমরা খুব সুখনিদ্রায় যাই, যে নিদ্রাতে আমরা অনেক সুখ স্বপ্নেও দেখে থাকি।
1: ঠিক তাই। আর সেক্ষেত্রে অবশ্যই বলা, যারা করছেন আমাদের জন্য এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে যেয়ে হয়তো বা কিছু ক্ষেত্রে সুবিধা অসুবিধা অনেক কিছুই, তারপরও মানবতাবোধ, শিক্ষা এবং ন্যায় নিষ্ঠতা সেই আচরণে আসুন আমরা একে অন্যের পাশে থাকি। বন্ধুরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে আরও একবার স্বাগত শুভেচ্ছা। আর আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। চাওয়া পাওয়ায় প্রথমেই শোনাব একটি দেশের গান, শুনবেন রুমানা ইসলামের কণ্ঠে, গীতিকার আহমেদ ফরিদ এবং সুর করেছেন ফিরোজ খান।

0: বাংলাদেশ বেতার একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে আজ সন্ধে 6:52 থেকে 6:59 পর্যন্ত মোট 7 মিনিট ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে আমাদের অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন। ঘোষণার পর আমরা আবারও ফিরছি দুরবারে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়ায়।
1: এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী আফসানা ফেরদৌসি রুনা, কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন মোহাম্মদ রুবাইত শামীম চৌধুরী।

বীর সেনানী ভাই ও বোনেরা, দরবারে শুনছেন আপনারা রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী আবু বকর সিদ্দিক, গানটির গীতিকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সুর করেছেন শিল্পী নিজেই।

সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা দুর্বারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আর প্রিয় মানুষটিকে ঘিরেই হয়তোবা স্বপ্নগুলো বাজে, এভাবেই ঋণি ছিনি করে বাজে। একটু আগেই শুনছিলাম তেমন একটি গান প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে, আর এখন শুনব বাপ্পা মজুমদারের কণ্ঠে একটি ব্যান্ড সঙ্গীত, যেখানেও সে প্রিয় মানুষটি কথাই মনের মাঝে আঁকা আছে, কিন্তু জানি না ঠিক সে কোথায় থাকে। শুনুন তাহলে গানটি।

0: প্রিয় বন্ধুটি জানি না ঠিক কোথায় থাকে, আহা সে হয়তোবা মনের মাঝেই থাকে। সেনানৌ ও বিমান বাহিনীর বিশ্বসেনানী ভাই বোনেরা যে যেখানে কাছে কিংবা দূরে প্রিয় মানুষ থেকে, তারা সবাই সবার আপনজনের পাশেই থাকুন, নিরাপদে থাকুন, এমনই প্রত্যাশা দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং আজ দুর্বার আমরা চাওয়াপার এই আয়োজন শেষ করছি। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ঢাকা এর আশপাশ এলাকায় আজ অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, আবাহনী ক্রিকেট লিমিটেড, অগ্রণী ব্যাংক ক্রিকেট লিমিটেড, ঢাকা লেপার্ড এবং ব্রাদার্স ইউনিয়ন তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। আগামী শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্ট শুরু হবে। সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশ ১-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামী ১১ জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। মাসব্যাপী টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দেশ অংশ নেবে। বিশ্বকাপ গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। গ্রুপ বি তে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। ১৪ জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। এদিকে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় ক্রীড়া উৎসবে আজ অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে ১০০ মিটার স্প্রিন্টে এশিয়ান টেলিভিশনের বাতেন বিপ্লব চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল রানার আপ হন। ঢাকা পোস্ট ডট কমের শাহাদাত হোসেন তৃতীয় স্থান লাভ করেন। আগামীকাল সকালে রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষদের টেবিল টেনিস একক ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৮:৩০ পল্টনে ব্রজেন্দ্র সুইমিং পুল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে পুরুষ ও নারীদের সুইমিং ডিসিপ্লিনের প্রতিযোগিতা। ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে খেলা গতকাল শুরু হয়েছে। শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে ফেনী ২ আসনের সংসদ সদস্য জানান আবেদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এবারে টুর্নামেন্টের জেলার ৬ উপজেলার বালক বালিকা চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ ১টায় শুরু হবে। এদিকে স্প্যানিশ লা লিগা ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। ১১টায় এসপানিওল অ্যাথলেটিকো ক্লাবের এবং ভিয়ারিয়েল সেভিয়ার বিরুদ্ধে খেলতে নামবে। ১:৩০ লীগের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে আলেভাস বার্সেলোনার এবং গেটাফে মায়র্কের বিরুদ্ধে খেলতে নামবে। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ম্যানচেস্টার সিটি চেলসির মুখোমুখি হবে। চলতি মাসের ১৬ তারিখে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে সাউদাম্পটনকে এবং দ্বিতীয় সেমিফাইনালে চেলসি ১-০ গোলে লিডস ইউনাইটেডকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামী ২৫ থেকে ৭ জুন পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় সাফের কার্যালয়ে চ্যাম্পিয়নশিপের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী গ্রুপ বি তে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও মালদ্বীপ এবং গ্রুপ এ তে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান একে অপরের মুখোমুখি হবে। উল্লেখ্য, ২০১৬ সালে পশ্চিমবাংলা শিলিগুড়ির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। ১২ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদী ম্যারাথন ২০২৬। এতে ১০, ২১ ও ৪২ কিলোমিটার ক্যাটাগরিতে ম্যারাথন অনুষ্ঠিত হবে। ম্যারাথনে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যারাথন প্রতিযোগিতা। আগামী মাসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। এই সফরে অস্ট্রেলিয়া স্বাগতিক দলের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশ নেবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৯ জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি দুটি ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে। সিরিজের তিনটি ম্যাচই ঢাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুদলের মধ্যে টি টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। আগামী মাসের ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউই এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বালক দল অংশগ্রহণ করবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিস জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ওয়ালামাকুম বিদুয়াইকা রাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না.
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা. আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না. সূরা আরাফ আয়াত 56.

0: প্রিয় শ্রোতা, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানের শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? বিশেষজ্ঞদের মতে প্রায় 200 রোগের প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখ গহ্বরের ঘায়ের মাধ্যমে। বর্তমানে ডায়াবেটিস, হৃদরোগ এমনকি গর্ভাবস্থায়ও শরীরে বাসা বাঁধা অনেক রোগের লক্ষণই মুখের ভেতর প্রকাশ পায়। মরণ রোগ, এইডস থেকে শুরু করে ক্যান্সার সবেরই প্রাথমিক লক্ষণ প্রকাশ পায় মুখ গহ্বরের ঘায়ের মাধ্যমে। যাদের ডায়াবেটিস বা হৃদরোগ আছে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং দীর্ঘদিন ঔষধ খাচ্ছেন, তাদের মুখেও এক ধরনের জীবাণু বাড়তে থাকে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যাদের ধূমপান এবং জর্দা দিয়ে পান খাওয়ার অভ্যাস রয়েছে তাদের মুখের ঘা খুব বেশি হয় এবং সেই সঙ্গে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। বিশেষত যারা পানের সাথে জর্দা খান এবং অনেকবার পান খান তাদের মুখে ঘা বেশি হয়ে থাকে। সাধারণ ক্ষেত্রে আয়রন বা ভিটামিন B12 এর অভাবেই এ সমস্যা বেশি হয়। সমস্যা থেকে মুক্তি পেতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি, যেমন ফল, শাকসবজি, দুধ, মাছ, চর্বি ছাড়া মাংস ইত্যাদি খাবার। এছাড়াও নিয়মিত ওরাল হাইজিন মেনটেন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় মুখের ঘায়ের কারণ, লক্ষণ ও প্রতিরোধে করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার তৌফিক আহমেদ এবং সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে ধন্যবাদ, এর সাথে বাংলাদেশ বেতারের কেও ধন্যবাদ এটি সুন্দর এবং সময়োপযোগী বিষয় নিয়ে আলোচনা করার জন্য।
0: আপনার কাছে প্রথমেই জানতে চাই যে মুখের ঘা এটি আসলে কি বা মুখের কোন অংশে ঘা হয়ে থাকে?
1: মুখের ঘা এটা সাধারণত মুখের ভিতরে হয়, জিহ্বায় হতে পারে, আমরা বলি বাক্কাল মিউকোসা হতে পারে, মাড়িতে হতে পারে। তো এটার জন্য অনেকগুলো উপসর্গ নিয়ে এটা আমরা বুঝতে পারি। অনেক সময় মুখে ব্যথা হয়, খাবার খেলে মুখে জলে, অনেক সময় অস্বস্তি বোধ করে, লাল হয়, সাদা হয়, এরকম অনেক কিছু হতে পারে। এগুলো নিয়েই আমরা মুখের ঘা আমাদের কাছে সাধারণত ওই উপসর্গগুলো নিয়ে আসে রোগীরা।
0: মুখে ঘায়ের কারণ কি বা মুখে ঘা কেন হয়?
1: মুখে ঘায়ের অনেকগুলো রোগের জন্য এটা হতে পারে। স্বাভাবিকভাবে আমরা সাধারণত যে মুখের ঘাগুলো সবচেয়ে বেশি ভুগী সেটাকে বলে অ্যাপথাস আলসার। অ্যাপথাস আলসারগুলোর সাধারণত কারণ জানা নাই এবং কিছু কিছু কারণ আছে, মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হতে পারে, এছাড়া অন্য অন্য অনেক রোগের জন্য হতে পারে, যেমন ইনফেকশনের জন্য ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস এর জন্য হতে পারে, ভাইরাল ইনফেকশন হারপিস সিমপ্লেক্স বা এইচআইভি রোগের জন্য হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন টিউবারক্লোসিস, সিফিলিস নামক রোগের জন্য হতে পারে, এছাড়া কিছু স্কিন ডিজিজের জন্য হতে পারে, যেমন লাইকেন প্লানাস, ইমিউনোবোলাস ডিজিজ, হার্পেটোভার্মিস ডার্মাটাইটিস এগুলোর জন্য হতে পারে। এছাড়া কিছু গ্যাস্ট্রোএন্টেরোলজির কিছু রোগের জন্য আমাদের হতে পারে, যেমন আমরা বলতে পারি সিলিয়াক ডিজিজ, ব্রাক্রনস ডিজিজ, এগুলোর উপসর্গ নিয়ে আসতে পারে। আরো কিছু রোগ আছে যেমন সিস্টেমিক ডিজিজ, আমরা বলি এটা সিস্টেমিক লুপাস এরাইথোমাটোসিস বা SLE বা ব্যাসেট ডিজিজের জন্য হতে পারে। আর কিছু সহজ কারণ আছে, আমরা প্রতিনিয়ত কিছু ওষুধ খেয়ে থাকি, সেই ওষুধের জন্য আমাদেরকে এগুলো হতে পারে, যেমন ইনসাইট খাই, নিকোরান্ডিল খাই, এসি ইনহিবিটর, অন্য কোন রোগী যারা সাইটোটক্সিক ড্রাগ খায়, ক্যান্সার আক্রান্ত রোগী খায় মেথোট্রেক্সেট, এগুলোর জন্য হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর যে রোগগুলা, কিছু ক্যান্সারের জন্য কিন্তু মুখে ঘা হতে পারে, তার জন্য একটা স্কমার সেল কার্সিনোমা আছে, তারপর লিউকিমিয়ার জন্য হতে পারে, এমনকি ক্যাপসিস সারকোমা নামক রোগের জন্য মুখে ঘা হতে পারে।
0: আপনার কাছে জানতে চাই যে মুখে ঘায়ের লক্ষণগুলো কি কি?
1: আচ্ছা, মুখে ঘায়ের লক্ষণগুলো এটা প্রধানত নির্ভর করে কোন রোগের জন্য হচ্ছে, তার উপর গুলো সাধারণত মুখে ঘায়ের লক্ষণগুলো আমরা প্রকাশ পেয়ে থাকি রোগীদের কাছে। আমি প্রথমে আপনাকে বলেছি যেমন অ্যাপথাস আলসার, অ্যাপথাস আলসার একটা এমন একটা রোগ যে রোগটা হচ্ছিল তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় না, কিন্তু অনেক সময় কিছু কিছু অংশের কারণ জানা যায়, যেমন মহিলাদের মিনিস্ট্রেশনের আগে হয় বা কিছু কিছু কারণের জন্য হতে পারে, যদি অনিদ্রা হয়, কনস্টিপেশন হয়, সেটার জন্য অ্যাপথাস আলসার হয়। এখন অ্যাপথাস আলসার আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার কিছু উপায় আছে। অ্যাপথাস আলসার গুলো সাধারণত মুখের বাক্কাল মিউকোসাতে যে কোনো পাশে হতে পারে, এটা সুপারফিশিয়াল থাকে, লাল এবং মাঝখানে সাদা স্পট থাকে, এটা সাধারণত পেইনফুল হয়, ব্যথা করবে, প্রচন্ড ব্যথা করবে, এটা সাধারণত সেলফ লিমিটিং, অনেক সময় নিজে নিজেই ভালো হয়, নাহলে কিছু ওষুধের জন্য হয়। মুখে ঘায়ের সবচেয়ে যে খারাপ যে অংশগুলো সেটাকে আমরা বলি স্কমার সেল কার্সিনোমা, সেটার আবার লক্ষণ আলাদা। সেটা হতে পারে কি, সিঙ্গেল একটা আলসার হবে মুখের মধ্যে, যে আলসার কোনো ট্রমা মানে আঘাতের জন্য হবে না, সে আলসারের জন্য কোনো ব্যথা থাকবে না, সে আলসারে কোনো সাদা দাগ থাকতে পারে কিন্তু দাগগুলো সহজে ঘষা দিলে উঠে যাবে না, লাল দাগ থাকতে পারে, এটা লাম্পের মতো হতে পারে, এটা চাকার মতো হবে, সেই চাকাগুলো এখন ফিক্সড হয়ে থাকবে। অনেক সময় এই আঘাতের জন্য কি হয়, জিহ্বায় বা ঠোঁটে অনুভূতিহীন হয়ে যায়, এগুলো হচ্ছে খারাপ যে আলসার সেগুলোর লক্ষণ।
0: মুখের ঘা অনেক সময় অনেকের হয়ে থাকে কিন্তু বলছিলাম যে খুব বেশি একটা পাত্তা দেয় না, তো কি করে আমরা বুঝবো যে এটি আসলে কোন রোগের কারণেই হয়েছে বা হঠাৎ করে মুখে ঘা হয়েছে, কিছুদিন পর ভালো হয়ে গেল, তো কোন সময়ে আমাদেরকে আমরা বুঝতে পারবো যে আমাদের এখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত?
1: যদি সিঙ্গেল আলসার হয়, সেই আলসার গুলো মুখের ঘা কিন্তু কোনো ব্যথা নেই, শক্ত হয়ে আছে বা এর সাথে যদি দেখি যে আমরা আমাদের ঠোঁটগুলো অবশ হয়ে গেছে তাহলে এটাকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ এটাই আসলে মুখের ঘাড় সবচেয়ে যে জীবন সংশয়ী যে রূপ আছে সেটা ছিল স্কোমাস কার্সিনোমা সেটার জন্য। এর সাথে যদি আমরা মুখের ঘাড় সাথে অন্য অন্য যে রোগগুলো আমি আপনাকে অনেকগুলো রোগের সাথে বললাম অন্য কোন রোগের যদি কোন প্রকাশগুলো থাকে তাহলে আমাকে বুঝতে হবে সেটা একটু জটিল জিনিস, এটার জন্য দ্রুত আমাদের ডাক্তারের কাছে যেতে হবে।
0: স্কোয়ামাস সেল কার্সিনোমা এটি আমরা বারবারই শুনছি, কি কেন হয় বা এটি কতটা মারাত্মক হতে পারে মানব জীবনের জন্য একটু যদি আমাদেরকে বলতেন।
1: আচ্ছা, এটা হচ্ছিল মুখের এক ধরনের ক্যান্সার। এই ক্যান্সারের এটা খুবই ভয়াবহ ক্যান্সার, কারণ দেখা গেছে যে এই ক্যান্সারের জন্য মৃত্যু হওয়ার প্রায় 50% এবং রিসেন্ট ইয়ারগুলোতে প্রায় স্কোয়ামাস সেল কার্সিনোমার ইনসিডেন্স রেট 25% মতো বৃদ্ধি পেয়েছে। এর অন্যতম কারণ এটা যে হওয়ার জন্য অন্যতম কারণ হচ্ছে আমরা যদি পোর ডায়েট খাই, কেউ যদি স্মোকিং করে মানে বিড়ি সিগারেট ধূমপান করেন, এক্সেসিভ অ্যালকোহল খান, আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হল পান খাওয়া এবং গুল ব্যবহার করা, এগুলো হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমার জন্য অন্যতম প্রধান কারণ। এখন আমরা যদি একটা কাজ করতে পারি, শুধুমাত্র যদি আমরা এই যে কারণগুলো বললাম এগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে দেখবো যেটা আমাদের মুখের ঘায়ের জন্য যেগুলো আমাদের মৃত্যুর কারণ ঘটায় সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য স্কোয়ামাস সেল কার্সিনোমা নিয়ে আমি এত বেশি কথা বলছি যেটা আমি প্রিভেন্ট করতে পারবো। আমরা যদি এই বদভ্যাসগুলা গুল ব্যবহার করা, ধূমপান করা, তামাক ব্যবহার করা, মুখে হাইজিন যদি মেনটেন করতে পারি তাহলে এই যে ভয়ঙ্কর জীবন সংহারী যে রোগ সেখান থেকে আমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারি। আর এই রোগের চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল এবং অনেকটা বেশি, কারণ এটা চিকিৎসা পদ্ধতি দুইটা, একটা হচ্ছে আমরা অপারেশন করতে পারবো আর একটা হচ্ছে এর সাথে আমাদের রেডিওথেরাপি দিতে হবে। যে জন্য আমাদেরকে এটা নিয়ে আগে থেকে যদি আমরা সচেতনতা থাকি তাহলে আমরা দেখবো অনেকগুলো মানুষের জীবন আমরা রক্ষা করতে পারি।
0: মুখে ঘা হলে প্রাথমিকভাবে কি ধরনের ঔষধ আমরা খেতে পারি বা গ্রহণ করতে পারি?
1: মুখে ঘাড়ের জন্য আমি আপনাকে যেটা বললাম প্রথম দিকেই যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মুখে ঘাড় অন্যতম কারণ থাকে অ্যাপটাস আলসার। আমরা যদি দেখি যে আমার মুখের ঘাটা হচ্ছে ওরাল মিকোসাতে হচ্ছে, এটা পেইনফুল, ব্যথা পাচ্ছি, সাদা সাদা হচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, বারে বারে হচ্ছে চলে যাচ্ছে, তাহলে এটা আমরা ধরে নিব এটা একটা অ্যাপটাস আলসার। সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা মুখের হাইজিন গুলো মেনটেন করি, আমরা কিছু ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এটা ব্যবহার করতে পারি, এছাড়া আমাদের আরো কিছু অ্যাপসল নামক কিছু ওষুধ আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি, আর ওরাল হাইজিন যেমন রেগুলার সফট ব্রাশ ইউজ করতে পারি। আর আমরা যেটা করতে পারি যাতে কনস্টিপেশন না থাকে, অনিদ্রা বা ঘুমের যদি এলোমেলো জিনিস থাকে এগুলো থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি। এছাড়া কিছু কিছু মুখের ঘা হতে পারে আমাদের কোন ভিটামিনের অভাবে, ম্যালঅ্যাবজর্পশন সিমটমের জন্য থাকতে পারে, সেক্ষেত্রে আমরা রিবোফ্লাভিন বা এই জাতীয় কিছু ভিটামিন খেয়েও দেখতে পারি যে কোনো কিছু হচ্ছে কিনা। ইনিশিয়াল ভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা তবে ব্যবস্থা করতে পারি।
0: মুখের ঘা এর চিকিৎসা পদ্ধতিটা বা আপনারা কিভাবে রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকেন একটু যদি আমাদেরকে বলতেন।
1: আচ্ছা, মুখের ঘা চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলতে চাই তাহলে আমাদের প্রথমে আসতে হবে যে এটা ছিল মুখের ঘা কারণটা কি, সে চিকিৎসা পদ্ধতি নির্ভর করেছিল কারণের উপর। আমি যদি বলি যে অ্যাপটাস আলসার তার চিকিৎসা পদ্ধতি আমি আগে বলেছি, এর সাথে যদি অন্য যে কারণগুলো আমি বলেছি অনেকগুলো স্কিনের রোগ বলছি, গ্যাস্ট্রোএন্টেরাইটিস রোগ বলছি, এটা যদি যে তার প্রাথমিক যে রোগ সেই রোগের যদি চিকিৎসা করে ফেলি তাহলে মুখের ঘাগুলো এমনি চলে যাবে ইনশাআল্লাহ। আর যদি আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা বললাম মুখের যে ক্যান্সার, সেই ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি হচ্ছিল দুইটা, একটা হচ্ছিল সার্জারি করে ঘা এবং ওখানে যে যে অংশগুলো ইনভলভ থাকে সেটা ফেলে দেওয়ার পরে তারপরে আমরা রেডিওথেরাপি দিই, সেটা লোকাল জায়গা দিতে পারি বা অনেক বড় একটা জায়গা জুড়ে দেওয়ার প্রয়োজন হতে পারে, সেটা নির্ভর করে তার কোন কোন অংশগুলো ইনভলভ হয়েছে। এছাড়া তার যে কারণের জন্য তার মুখের ঘা হয়েছে সেই রোগের চিকিৎসা দিলে মুখের ঘাগুলো ভালো হয়।
0: মুখের ঘা প্রতিরোধে আপনার পরামর্শ?
1: মুখের ঘা প্রতিরোধে আমার পরামর্শ দুইটা, সর্বপ্রথম আমাদেরকে যে বদভ্যাসগুলা ধূমপান করা, পান খাওয়া, গুল ব্যবহার করা এগুলো বন্ধ করতে হবে, রেগুলার ব্রাশ করতে হবে, এবং মুখের ঘাড় যে আমি যে রেড ফ্ল্যাগ সাইনগুলো বললাম যদি ভয়াবহতা মনে করি যে কোনো যদি মুখে ঘা হচ্ছে সে ঘাসগুলো একটা ঘা, সে ঘাটাগুলো কোনো ব্যথা নেই, সে ঘাগুলো যাচ্ছে না অনেকদিন ধরে আছে, সেটা শক্ত হয়ে আছে, আমি জিভ্যায় কোনো অনুভূতি পাচ্ছি না, এরকম যদি কোনো কিছু হয় তাহলে আমাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ রোগ নির্ণয় করে পরবর্তীতে আমাদের চিকিৎসা নিতে হবে, কারণ এই রোগগুলো দেরি হয়ে গেলে চিকিৎসায় এটা কোনো ফলাফল পাওয়া যায় না।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। মোহাম্মদ মেহেদি হাসান দিনাজপুর বোচাগঞ্জ গোপালপুর থেকে আমাদেরকে লিখেছেন, মুখে ঘা ও অ্যাপথাস আলসারের লক্ষণগুলো কি আর এই রোগ থেকে কিভাবে আমরা ভালো থাকতে পারব?
1: অ্যাপথাস আলসারের যে লক্ষণগুলো থাকবে সেটা হচ্ছিল ওরাল মিকোসাতে আপনার ঘা হবে, ঘাগুলো লাল থাকবে, মাঝখানে সাদা থাকবে এবং এটা প্রচন্ড পেইনফুল থাকবে, মানে ব্যথা থাকবে। এখান থেকে আমরা আসলে এই রোগটা আসলে একদম নির্মূলের কোন উপায় নেই, এটা থেকে আমরা যে আমাদের যে কষ্ট ব্লাকআউট করার জন্য আমরা যেটা করতে পারি ওরাল হাইজিন মেনটেন করতে পারি, আমরা নিয়মিত ঘুমের অভ্যাস করতে পারি, পায়খানা যেন কনস্টিপেশন না থাকে সেটা থেকে করতে পারি, এছাড়া আমরা ট্রায়ামসিলোলন ওরাল পেস্ট এর ব্যবহার করতে পারি বা অ্যাপসল নামক ক্রিম আছে এই জাতীয় ওষুধ আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে পার্মানেন্ট ভাবে প্রতিকারের কোনো আসলে ব্যবস্থা নেই।
0: ওমর ফারুক পুলক আমাদেরকে লিখেছেন মাদারগঞ্জ জামালপুর থেকে, বলেছেন কোন কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয়, প্রতিরোধ করার উপায় কি?
1: সাধারণত রিবোফ্লাভিন জাতীয় ভিটামিন, ভিটামিন বি এর একটা অংশ, সে থেকে আমার হতে পারে। সেক্ষেত্রে আমাদের রিবোফ্লাভিন কন্টেনিং যে খাবারগুলো আছে, ফলমূল, এগুলো আমাদেরকে একটু বেশি করে খেতে হবে। এবং এছাড়াও আর একটা বড় কারণ, ওরাল হাইজিন একটা বড় জিনিস। আমরা যদি ওরাল হাইজিন ঠিক মতো না মেনটেন করতে পারি, সেক্ষেত্রে মুখে ঘা হতে পারে। সুতরাং আমরা ওরাল হাইজিন যদি মেনটেন করতে পারি, তাহলে আমরা কিছু মুখের ঘা থেকে আমরা মুক্ত হতে পারবো।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন অলোক কুমার দে শেরপুর থেকে, জিভে ঘা হলে কোনো কিছু খেতে গেলে ঝাল অনুভূত হয়, এটাও কি অ্যাপথাসালসার অথবা মুখের ঘা?
1: এটাও এক ধরনের মুখের ঘা বলতে পারি আমরা, একটা লক্ষণ। এটা ভিটামিনের কারণ হতে পারে, বা আমি আগে অনেকগুলো কারণ বলেছি, এটা যেকোনো একটা কারণের জন্য এটা হতে পারে। আর একটা জিনিস আছে, আমরা জিওগ্রাফিক্যাল টাং বলে একটা শব্দ আছে, অনেক সময় সেটার জন্য মুখে ঘা হতে পারে, মানে মুখে ঝাল লাগতে পারে। সেটা জন্মগত হয়, এটার আসলে কোনোভাবে পারমানেন্ট কোন সলিউশন নেই। আপনাকে এটা কষ্ট করে

0: বোঝানোর চেষ্টা করতেছে।
1: এদিকে গত শুক্রবার থেকে পাওয়া যাচ্ছে বাসের অগ্রিম টিকিট। তবে 23 থেকে 26 মের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। কাউন্টারে ও অনলাইনে একই সাথে চলছে ঈদ উল আজহার টিকিট বিক্রি কার্যক্রম।
2: যেটা সরকার নির্ধারণ করা হয়েছে ওইভাবেই আছে, আর টিকিট অনলাইনে সেল হয়েছে।
1: ঈদে যাত্রী ভোগান্তি কমাতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন এবং কোরবানির পশু পরিবহনে 2টি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে। ক্যাটল ট্রেন 2টি 22 ও 23 মে চলাচল করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত 2টি সরকার শুধু হামের টিকা দিতেই নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রম ও ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতেও ব্যর্থ হয়েছিল। তিনি আজ সচিবালয়ে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,83,080 ডোজ পোলিও টিকা অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন। বেশিরভাগ জেলাতেই হামের টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদেরও টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। হাম পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এর পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আগামী মাসের মধ্যে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে বলেও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। কৃষক মাদ্রাসা ও দেশের চামড়া শিল্পের স্বার্থ রক্ষায় আসন্ন ঈদ উল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আজ এই মূল্য নির্ধারণ করা হয়। কাঁচা চামড়ার যথাযথ ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিতে তিনি বিষয়টি নিবিড় পর্যবেক্ষণ করছেন। মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট 65 থেকে 67 টাকা নির্ধারণ করা হয়েছে, আর রাজধানীর বাইরে এর দাম হবে প্রতি বর্গ ফুট 57 থেকে 62 টাকা। লবণযুক্ত খাসির চামড়ার দাম সারা দেশে প্রতি বর্গ ফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গ ফুট 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ঘোষিত মূল্য শুধুমাত্র যথাযথভাবে লবণ দেয়া চামড়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি জানান, ঈদে চামড়ার ক্ষতি ও অপচয় রোধে সরকার জেলা উপজেলা প্রশাসনের মাধ্যমে বিনামূল্যে লবণ বিতরণ করবে। মাদ্রাসা ও নির্ধারিত সংরক্ষণ কেন্দ্রগুলোতে সময়মতো সরবরাহ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হল শিক্ষা। সেজন্য শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করে দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি আজ রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনগ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হতে যাতে কোনো সেশন জট না হয় এ নিয়ে কার্যক্রম হাতে নিয়েছে সরকার। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল, অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দেন। বিভিন্ন কারণে বাদ পড়া 27তম বিসিএস এর আরও 96 প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে এবং সরকারি বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার বৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। দেশের অর্থনীতিতে হালদা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর শাখা খালগুলোতে বিগত সময়ে কোনো রকম খনন কার্যক্রম না হয় খালগুলো বর্তমানে মৃতপ্রায়। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির উদ্যোগের ফলে মৃতপ্রায় খালগুলোতে দীর্ঘদিন পর প্রাণীর সঞ্চার ফিরবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার চট্টগ্রামের সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
6: দক্ষিণ এশিয়ার বৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই হালদা নদী। 94 কিলোমিটার দৈর্ঘ্যের নদীটি দেশের অর্থনীতিতেও রাখে গুরুত্বপূর্ণ অবদান। প্রতিবছর এ নদী থেকে ডিম সংগ্রহ করে লাভবান হন হালদাপাড়ের মানুষ। নদীটির শাখা খালগুলো স্থানীয় কৃষিতে ব্যাপক সহায়ক ভূমিকা।

0: রাখছে। দীর্ঘদিন এসব শাখা খালগুলোর দিকে কোন সরকার নজর না দেয়ায় বেশিরভাগ খালি মৃতপ্রায়। বিশেষ করে হালদার উজানে মানিকছড়ি অংশে 10 থেকে 12 কিলোমিটার ভরাট হওয়ায় অস্তিত্ব সংকটে পড়ে হালদা। অবশেষে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর খাল খনন কর্মসূচির আওতায় হালদার উজানে শুরু হয়েছে খাল খনন কার্যক্রম। 2025 সালের 5 অক্টোবর হালদাকে মৎস্য হেরিটেজ ঘোষণার পর এটি সবচেয়ে বাস্তবধর্মী প্রকল্প। প্রধানমন্ত্রীর খাল কাটা কর্মসূচির আওতায় হালদার উজানে এই কর্মযজ্ঞের ফলে হালদায় ফিরবে প্রাণ, এমনটাই মনে করছেন মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।
1: আশা করছি যে এই উদ্যোগের ফলে হালদার প্রবাহ, যে উৎসমুখের প্রবাহ, এটা আরো তার জীবন ফিরে পাবে। এর ফলে হালদার যে মূল অংশ সেটিও আরো নবজীবন প্রাপ্ত হবে।
0: 27 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই খনন কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে কাজের অগ্রগতি। 43 দিনের এই কর্মযজ্ঞে প্রাথমিকভাবে 5 কিলোমিটার খাল খনন করা হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান।
2: এটা আমরা ধারণা করছি যদি বৃষ্টিপাত বা অন্য কোন প্রতিকূলতা না থাকে, সেটা জুনের 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের মধ্যে আমাদের এই খাল খনন কর্মসূচিটা সমাপ্ত হবে।
0: হালদার উজানে এমন কর্মযজ্ঞকে বিশেষজ্ঞরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। একই সাথে পুরো প্রবাহ পথ জুড়ে ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারি অংশেও হালদার শাখা খালগুলোকে জীবিত করার পরামর্শ তাদের। হালদা গবেষক মঞ্জুরুল কিবরিয়া বাংলাদেশ বেতারকে বলেন, এ পদক্ষেপ হালদায় নতুন প্রাণের সঞ্চার করবে।
3: যদি হালদা নদীকে কেন্দ্র করে যদি সমন্বিত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটির উপকার হালদা নদী পাবে এবং একই সাথে কৃষকরা যেমন উপকৃত হবে, হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র উপকৃত হবে।
0: হালদার উজানে এই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে কয়েকশো শ্রমিকের কর্মসংস্থানও, তাই খুশি স্থানীয়রাও। শোয়েব রহমান, বাংলাদেশ বেতার, চট্টগ্রাম।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে বেইজিংয়ে পৌঁছেছেন। এয়ারফোর্স ওয়ান থেকে নেমে আসলে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝিং ডোনাল্ড ট্রাম্পকে অভ্যর্থনা জানান। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের এই দুই নেতার আগামীকাল ও আগামী শুক্রবার বৈঠক করার কথা রয়েছে। ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে এবং হরমুজ প্রণালীর উত্তেজনা প্রশমনে চীনকে রাজি করানোর জন্য কয়েক সপ্তাহের ব্যর্থ মার্কিন প্রচেষ্টার পর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। বেইজিং রওনা হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইরান নিয়ে দীর্ঘ আলোচনা করবেন, তবে বাণিজ্যই হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। খেলার খবর ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় আজ রাত 1টায় শুরু হবে। এদিকে স্প্যানিশ লা লিগা ফুটবলের বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। রাত 11টায় এসপানিয়ল অ্যাথলেটিকা ক্লাবের এবং ভিয়ারিয়াল সেভিয়ার বিরুদ্ধে খেলবে। রাত 1টায় লীগের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে আলাভেস বার্সেলোনার এবং গেতাফে মায়োর্কার বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী শনিবার সন্ধ্যে 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। পদ্মা ব্যারেজ প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিল সরকার, উপকারভোগী হবে দেশের 1/3 এলাকার প্রায় 7 কোটি মানুষ। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে জিডিপিতে অবদান রাখবে 0.45% এবং বছরে প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যাবে 8,000 কোটি টাকা, আশা প্রকাশ পরিকল্পনা কমিশনের। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতে বৈঠক, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা। অর্থনীতি পুনরুদ্ধারে আগামী 2 বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। শুরু হল ঈদুল আজহা সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি। বাংলাদেশকে প্রায় 4 লাখ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন। ইরান চুক্তি সহ বাণিজ্য বিষয়ে বৈঠক করতে বেইজিং এ পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরে ইসলাম, পড়ছি মোহাম্মদ কাউসার শেখ। গতকাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় দিন, কারণ তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাদের মাঝে পেয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভূমিদস বিজয়ের পর সরকার গঠন করে সরকারের প্রধান হিসেবে গতকাল তারেক রহমান তার একসময় শিক্ষা প্রতিষ্ঠান সফর করেন। প্রধানমন্ত্রী সেখানে দুটি অনুষ্ঠানে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর টেকসু উৎকর্ষতা রোডম্যাপ শীর্ষক কর্মশালার উদ্বোধন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে কর্মশালার উদ্বোধন করেন এবং সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা উদ্ভাবনের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মসংস্থানের নতুন বাজারে প্রবেশ করতে হলে মুখ্য বিদ্যা এবং সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব দেন, কারণ শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্য নয় বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরির প্রধান নিয়ামক। উচ্চশিক্ষা ব্যবস্থাকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে আরও শক্তিশালী সংযোগ গড়ে তোলা এবং কারিকুলাম প্রণয়নে শিক্ষা শিল্প খাতে চাহিদার অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি অন্যতম উল্লেখ করে প্রধানমন্ত্রী, সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়া বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় এবং এ কারণেই বর্তমান সরকার একাডেমিক সিলেবাসকে সময়োপযোগী করার কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বর্তমান সরকারের কিছু পদক্ষেপ তুলে ধরেন তারেক রহমান, বলেন উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে সরকার অ্যাপেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া বিষয়ে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মুখোমুখি হন তারেক রহমান। এ সময় জাতি গঠন এবং দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার আহ্বান জানান, যাতে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়ে। যেসব জ্ঞানী গুণীজন দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদের অধিকাংশই এই বিশ্ববিদ্যালয় হতে জ্ঞানের আলোকপ্রাপ্ত। পশ্চাৎপদ ও অনুন্নত জাতির উন্নতি এবং অগ্রগতিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান কত বড় ভূমিকা রাখতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। মুক্তবৃদ্ধির চর্চা, বুদ্ধিভিত্তিক বিকাশ এবং অর্থসামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এবং গৌরবদীপ্ত ভূমিকা বিবেচনায় নিলে এই বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার বিদ্যাপীঠ নয়, জাতির আশা আকাঙ্ক্ষার পূরণের কেন্দ্রস্থল। তবে এক সময়ের প্রাচ্যের অক্সফোর্ড এর মর্যাদা পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সুখ্যাতি এখন আর নেই। আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখন তলানিতে। এই পিছিয়ে থাকার জন্য রাজনৈতিক প্রভাবে, শিক্ষক নিয়োগ এবং গবেষণার অভাবে দায়ী করেন প্রধানমন্ত্রী। তিনি র্যাঙ্কিংয়ে এর অনুন্নয়ন ঠেকাতে গবেষণা, প্রকাশনা, সাইটেশন এবং উদ্ভাবনের উপর জোর দিতে বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
6: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
8: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সুমন রাহাত, গানের কথা লিখেছেন হুমায়ুন খালিদ, সুর করেছেন হাসান।

0: প্রিয় শ্রোতা, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আজ প্রয়াণ দিবস। মাত্র ২০ বছরের এক ক্ষণজন্মা জীবনে তিনি বাংলা কবিতায় এঁকে গেছেন বিদ্রোহের এক অমোচনীয় রেখা। ক্ষুধা, দারিদ্র আর শোষণের বিরুদ্ধে তাঁর কলম ছিল তরবারির চেয়েও ধারালো।
1: এবারে স্মরণে বরণে পর্বে কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে শুনব তাঁর জীবনের নানা কথা। এই পর্বের গবেষণা গ্রন্থনায় তাপসী মনির আর পাঠে রয়েছেন লায়লা আরিয়ানি হোসেন।
2: যার লেখা কবিতার দুটো লাইন আজও স্লোগানের মতোই উচ্চারিত হয়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, অথবা যার লেখা ছাড়পত্র ছাড়াও আরও কিছু কবিতা আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত, কিংবা যার লেখা রানার কবিতার অসম্ভব জনপ্রিয় গান আজও আমাদেরকে মুগ্ধ করে, অবাক করে।
3: রানার ছুটেছে তাই ঝুম

0: আজ তার কথাই বিশেষভাবে বলতে চাই। আর তিনি হলেন সুকান্ত ভট্টাচার্য। ১৯২৬ সালের ১৫ই আগস্ট জন্ম তাঁর। সুকান্ত, যিনি লেখালেখিতে কখনো হননি ক্লান্ত, প্রাতিষ্ঠানিক লেখাপড়াতে দুর্বল হলেও সাহিত্যের লেখাপড়াতে ছিলেন দারুণ সবল। বই পড়তে খুব ভালোবাসতেন সুকান্ত। ছোটবেলা থেকেই তিনি রবীন্দ্র এবং বঙ্কিম সাহিত্য পড়া শুরু করেন। সপ্তম শ্রেণীতে পড়াকালীন ব্রাউনিং এবং শেলির কবিতা ভালোই বুঝতেন। ১৯৪২ সালে যখন অষ্টম শ্রেণীর ছাত্র, তখন আন্দোলনে যোগ দিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরাগভাজন হন। তাই অন্য একটি স্কুল থেকে সুকান্তকে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। লেখাপড়ায় দুর্বল সুকান্ত তারই লেখা এক কবিতায় তুলে ধরেন তার সরল স্বীকারোক্তি। কোনো কাজটাই পারি না কো, বলতে পারি ছড়া, পাশের পড়া পড়ি না ছাই, পড়ি ফেলের পড়া, পড়তে বসে থাকে আমার পথের দিকে চোখ, পথের চেয়ে পথের লোকের দিকেই বেশি ঝোঁক। তখনকার এক দৈনিক পত্রিকা স্বাধীনতা, এই পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা এবং আজীবন সম্পাদক ছিলেন সুকান্ত ভট্টাচার্য। ফ্যাসিবাদ বিরোধী লেখক হিসেবে স্বনামধন্য ছিলেন। ছিলেন একজন বিপ্লবী কবি। সেই ১৩৫১ বঙ্গাব্দে আকাল নামক একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন, যখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। অনেকটা কম বয়সেই সুকান্ত ভট্টাচার্য বড় মাপের কবি হয়ে ওঠেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। ছড়া গ্রন্থ মিঠে করা ছাড়াও লিখেছেন বেশ কিছু গান, লিখেছেন কিছু গল্প এবং প্রবন্ধ। চিঠির সংকলন পত্রগুচ্ছ পাঠকের মনকে সহজেই আকর্ষণ করে। ছন্দ ও আবৃত্তি নামের একটি প্রবন্ধও লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তাঁর লেখা বিখ্যাত এবং জনপ্রিয় কিছু কবিতা হল ছাড়পত্র, প্রার্থী, একটি মোরগের কাহিনী, দেশলাই কাঠি, ১৮ বছর বয়স, হে মহাজীবন, প্রিয়তমাশু, বোধন এবং দুর্মুর। সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছরের জীবন ছিল তাঁর। এরই মাঝে যা লিখেছেন সবই পরিণত এবং শক্তিশালী রচনা। আশ্চর্য এক প্রতিভা নিয়ে জন্মেছিলেন তিনি। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রকৃতপক্ষে গণ আন্দোলনে সংগ্রামী মানুষের চিত্ত চেতনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। কবি সুকান্ত যক্ষারোগে আক্রান্ত হয়ে লেখালেখিতে ক্ষান্ত দিতে বাধ্য হয়েছিলেন। ১৯৪৭ সালে ১৩ই মে মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। তাঁর রচনাই তাঁকে দিয়েছে অমরতা। কম বয়সে বেশি ভালো লেখার উদাহরণ হয়ে আছেন সুকান্ত ভট্টাচার্য। তিনি তাঁর সৃজনশীলতায় এবং স্বকীয়তায় আমাদের জীবনে চিরদিনের হয়ে থাকবেন। তাঁরই লেখা চিরদিনের নামের একটি কবিতা আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই কবিতাটি পরবর্তীতে মিষ্টি সুরের একটি গান হয়ে আমাদেরকে মুগ্ধ করেছে।
1: সবুজ মাঠের পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা, এখানে

0: ছিলাম আমরা, এবং আমার মনে হয় যে আমাদের যারা উত্তরণের বন্ধু শ্রোতা যারা ছিলেন, আমাদের সুকান্ত ভট্টাচার্য অমর নাম, আমাদের অনুপ্রেরণা, আবারও শ্রদ্ধা তাঁর প্রতি।
1: এবারে আপনাদের পাঠানো চিঠি এবং ইমেইলের উত্তরের বিহঙ্গ পর্বে আপনাদের স্বাগত জানাব। আপনারা যে আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে আমাদের কাছে লেখেন, তা আমাদের প্রতিদিনের অনুপ্রেরণা।
0: প্রতিটি চিঠি, প্রতিটি ইমেইল আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, কারণ এই যোগাযোগই আমাদের এবং আপনাদের মধ্যে গড়ে তোলে এক অদৃশ্য কিন্তু অটুট বন্ধন। তো চলুন আজকের এই পর্বে আপনাদের এই পাঠানো কথাই মুখর হোক এই মুহূর্ত। চিঠি পেয়েছি, তুলে নিয়েছি, মানে হাতে তুলে নিলাম, কারণ কণ্ঠেও নিতে চাই, কারণ চিঠি পেলে খুব ভালো লাগে। প্রথমে শিকদার ইসহাক আলী সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ আড়াইশিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন আমাদের উত্তরণের 23 তারিখের প্রচলিত উত্তরণ নিয়ে তার কথা। ভালো লেগেছে জানিয়েছেন, বিভিন্ন পর্বের কথা উল্লেখ করেছেন। আমাদেরও ভালো লাগলো যে বন্ধুর ভালো লেগেছে জেনে। আর কনক চাপার কণ্ঠে সাক্ষাৎকার, ঠিক আছে, আমরা জানিয়ে দিলাম নন্দিতজন পর্বে কনক চাপার সাক্ষাৎকারের জন্য কর্তৃপক্ষকে।
1: এবারেও চিঠি লিখেছেন মফিজউদ্দিন বড়িমারি পাটগ্রাম লালমনিরহাট থেকে। কদমফুলের শুভেচ্ছা দিয়েছেন, আমরা গ্রহণ করে নিলাম। আর 20/4/2026 তারিখের উত্তরণের নন্দিতজন অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রুমানা ইসলামের সাক্ষাৎকার আপনার ভীষণ ভালো লেগেছে বলেছেন। শিল্পীর পিতা প্রয়াত খান আতাউর রহমানের সঙ্গীত কর্মময় জীবনের কিছু কথা উত্তরণের যে কোনো পর্বে শোনার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। আরও বলেছেন যে আগে উত্তরণে মাঝে মধ্যে কবিতা আবৃত্তি হতো, এখন হয় না, তাই বলেছেন যে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি থাকলে উত্তরণের জৌলুস বাড়ত, যা পরবর্তী উত্তরণ পর্যন্ত কাব্যিক মত্ততায় বোধ হয়ে থাকার অনুপ্রেরণা পাওয়া যেত।
0: আমাদের বন্ধুর এই কথা আজকের জন্য প্রযোজ্য হলো না, কারণ আমরা আজকে শুরুই করেছি সুকান্তকে নিবেদিত কবিতা দিয়েই, সেটা নিশ্চয়ই বন্ধু শুনে থাকলে ভালো লাগবে। এম বিল্লাল শেখ চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, ধন্য তুমি প্রিয়, তুমি বিশ্ব জ্ঞানের রানী, তোমায় আমি ভালোবাসি উত্তরণের বাণী। দারুণ। আচ্ছা, গত ছয় তারিখের উত্তরণ নিয়ে লিখেছেন এবং খুব ভালো লেগেছে, পুলকিত করেছে জাদুকরী বিশ্ববিচিত্র এক অনন্য মাধুরীমাখা হৃদয়ের স্পন্দন, সবকিছু মিলে তার ভালো লেগেছে জানিয়েছেন। বিশ্ব তারকা মোহাম্মদ আলী ক্লের জীবনী এবং পরবর্তীতে টেনিস তারকা জন ম্যাকেরোনোর যে পর্যালোচনা, সেটা তিনি শুনতে চান, সেটা জানিয়েছেন। রবীন্দ্রসঙ্গীত ভালো লেগেছে বলেছেন। বন্ধুর কথায় বলতে চাই যে বিল্লাল শেখ উত্তরণে কিন্তু পূর্ববর্তী অনুষ্ঠানে আমরা বক্সিং তারকা মোহাম্মদ আলী ক্লে এবং টেনিস তারকা জন ম্যাকেরোনোর সম্পর্কে ক্রীড়াঙ্গন মুখ পর্বে জানানো হয়েছে, চেষ্টা থাকবে ভবিষ্যতে আবারও জানানোর।
1: আব্দুল ওহাব প্রধান সম্রাট কুকিবাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে বলেছেন যে উত্তরণে আপনার লেখা পর্বটির সময় কি একটু বাড়ানো যায় না? কিছু লেখা বাদ দেওয়া হয়, অনেক সময় তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়, শ্রোতাদের প্রতীক্ষিত এই পর্বের গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করি। আমরা কিন্তু সবসময়ই গুরুত্ব দিচ্ছি, দেখা যায় যে কখনো কিন্তু কম সময়, আবার কখনো বেশি সময়, এটি কিন্তু নির্ভর করে আসলে শ্রোতাদের কতগুলো লেখা আমরা পাচ্ছি।
0: নিশ্চয়ই, বেশি বেশি করে বন্ধুরা লেখা পাঠালে আমরাও চেষ্টা করব বেশি বেশি করে পড়া। আর ওয়াসিউর রহমান মিন্টু আমাদের সাথে যুক্ত আছেন ইমেইলে। সভাপতি বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস পিতার শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু, গত 11 মে 2026 তারিখের যে উত্তরণ সেইখানে যে অনুষ্ঠানে ছিল সেগুলো সম্পর্কে তিনি জানতে পেরেছেন, সেটা তার ভালো লেগেছে, খুব জমজমাট ছিল পুরো আয়োজন, সেটাও বলেছেন। আর উপস্থাপক জি এম তারিক মোরাবেয়া সুলতানা শিউলির উপস্থাপনা ভালো লেগেছে জানিয়েছেন। উত্তরণ সবার প্রিয়, আমার প্রিয়, সব মিলিয়ে মধুর আর মায়াময় কেন জানি রাত 9:05 মন বসে থাকে এই প্রিয় অনুষ্ঠানের দিকে। শুনি, শুনছি, শুনব আগামীতে, এভাবেই উত্তরণ পরিবারের সাথে ভালোবাসার বাগান তৈরি করব, সব শ্রোতা মিলে যেন আমরা সবাই এখানে সৌরভ খুঁজে পাই কথার ঢালিতে, ভালোবাসার মায়াময় দৃষ্টিতে। মন ভরে গেল।
1: এভাবে করে কিন্তু আমাদের সঙ্গে থাকে। এটি মাতাউর রহমান রঞ্জু মাদ্রাসা সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে লিখেছেন, আপনি শুরুতে সালাম জানিয়েছেন এবং শুভেচ্ছাও জানিয়েছেন, আর হুরমুজ প্রণালী সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা এটি জেনে রাখলাম এবং অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে দিব।
0: আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদায় সুলতান শেখ গোপালগঞ্জ থেকে নিয়মিত লিখেন আমাদের, আজও ইমেইলে লিখেছেন যে 10 মে বিশ্ব মা দিবস, এই প্রাসঙ্গিক অনেক কথা শোনানো হলো। বিশ্ব জুড়ে মা দিবসের মূল উদ্দেশ্য হলো আমাদের জীবনে মায়েদের অপরিসীম ত্যাগ ও অবদানকে স্মরণ করা এবং তাদের প্রতি ভালোবাসা জানানো। শিল্পকথা পর্বে বিশ্বের অন্যতম বিখ্যাত খ্রিস্টীয় উপাসনালয় এবং শিল্পকর্মের ভান্ডার সিস্টাইন চ্যাপেল প্রতিবেদন শুনে ভালো লেগেছে এবং কেয়া পাইলের সাক্ষাৎকার বন্ধু শুনতে চেয়েছেন। ধন্যবাদ বন্ধুকে।
1: আছেন আমাদের সাথে ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে। বলেছেন, 11 মে প্রচারিত নন্দিত জন পর্বে চলচ্চিত্র পরিচালক শাফিউদ্দিন শাফির কর্মময় জীবনের অনেক কিছু জানা হলো। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মূলধারার চলচ্চিত্র শিল্পে কাজ করা এই গুণীজনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। আর বিশ্ব ঐতিহ্য পর্বে একটি প্রাচীন ও শক্তিশালী সভ্যতার কেন্দ্র গ্রেট জিম্বাবুয়ে সম্পর্কে অনেক জানা জানা তথ্য জানা হলো, সেটিও বলেছেন। আর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। আর বলেছেন ঈদ উল আজহা উপলক্ষে কি কি বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। আচ্ছা, এটি কিন্তু সারপ্রাইজই থাক না,
0: অপেক্ষা
1: আমরা তখনই জানবো।
0: থাকুক আমাদের সাথে বন্ধুরা, যেমন করে থাকেন সব সময়।
1: প্রিয় শ্রোতা বন্ধু, বিহঙ্গ পর্বে আপনাদের লেখা নানা চিঠি এবং ইমেলের উত্তর শুনছিলাম। আপনাদের প্রতিটি চিঠি ও ইমেল আমাদের অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত, আরও অর্থবহ।
0: যারা আজ সুযোগ পাননি হতাশ হবেন না, আপনাদের কথাও আমরা রেখেছি মনে, আগামী পর্বে আবার কথা হবে।
1: এমনি করে আপনাদের কাছ থেকে আমরা সব সময় লিখে চাই, চিঠি লিখুন এই ঠিকানায়।
0: বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি শের বাংলানগর ঢাকা 1207।
1: ইমেইলও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি utaronbb@gmail.com অর্থাৎ utaronbb@gmail.com।
0: প্রিয় শ্রোতা, ফুটবলের ইতিহাসে এমন কিছু নাম আছে যারা শুধু মাঠের ফলাফলেই নয়, তাদের ব্যক্তিত্ব, কৌশল আর উপস্থিতিতেই বদলে দেন খেলার মানচিত্র। হোসে মরিনহো ঠিক তেমনই একটি নাম।
1: পর্তুগালের এই কোচ নিজেকে ডাকেন দ্য স্পেশাল ওয়ান এবং বলতে দ্বিধা নেই, ফুটবল বিশ্ব সেটা মেনেও নিয়েছে। আজকের ক্রীড়াঙ্গনের মুখ পর্বে আমরা জানব এই কিংবদন্তি কোচের জীবন, সংগ্রাম আর অসাধারণ সাফল্যের গল্প। পাণ্ডুলিপি রচনা করেছেন সাগর আহমেদ, পাঠ করেছেন ক্রীড়া ধারাভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম।
2: হোসে মরিনহো নামটি শুনলেই বেশিরভাগ ফুটবল দর্শকদের মনে এমন একজন ফুটবল কোচের প্রতিচ্ছবি ভেসে ওঠে, যিনি নানান বিতর্কিত মন্তব্য করে গণমাধ্যমের শিরোনাম হতে ভালোবাসতেন। হোসে মরিনহো যতই উল্টাপাল্টা মন্তব্য করুক কিংবা মানুষ তাকে যতই পাগলাটে হিসেবে চিত্রায়িত করুক না কেন, তিনি যে দুর্দান্ত একজন ফুটবল কোচ এ বিষয়ে তার সমালোচকেরাও দ্বিমত করবেন না। তিনি গণমাধ্যমে যেমন উদ্ভট মন্তব্য করে শিরোনাম হতে ভালোবাসেন, মাঠের খেলায়ও শক্তিশালী প্রতিপক্ষকে আটকে দিয়ে প্রায়ই শিরোনাম হয়ে থাকেন, তার উপর মিডিয়ার স্পটলাইট ফেলতে বাধ্য করেন। পর্তুগিজ ক্লাব পোর্তোকে নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে। এরপর ইটালিয়ান ক্লাব ইন্টার মিলানকে নিয়েও ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়েছেন। চেলসিকে টানা দুটো প্রিমিয়ার লীগ সহ তিনটি প্রিমিয়ার লীগ শিরোপা জিতিয়ে তাদের ইতিহাসে কিংবদন্তি কোচের আসনে জায়গা করে নেয়ার মতো কৃতিত্ব রয়েছে তাঁর। ইউরোপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভিন্ন ভিন্ন লীগগুলোতে নিজেকে প্রমাণের মতো সাহস করেছেন, তাঁর পছন্দের স্কোয়াড নিয়ে তিনি কেমন ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন, এটি ইউরোপের সব শীর্ষ ক্লাব টের পেয়েছে। আলাদা আলাদা লীগের শীর্ষ প্রতিযোগিতাগুলোতে তাঁর ঈর্ষণীয় সাফল্য সে কথার পক্ষেই সমর্থন যোগায়। দুর্দান্ত সব ট্যাকটিক্স দিয়ে প্রতিপক্ষকে কাবু করার পাশাপাশি ডাগ আউটে তার আক্রমণাত্মক ভঙ্গি বহুবার আলোচনার জন্ম দিয়েছে। বেশ কয়েক বছর সেভাবে সাফল্য না পেলেও পুরো ক্যারিয়ার জুড়ে যেভাবে ইতিহাস গড়েছেন তাতে তিনি ইতোমধ্যেই ইতিহাসের এক অংশ হয়ে গেছেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে এ পর্যন্ত মোট 26টি প্রধান শিরোপা জিতেছেন। হোসে মরিনহো 2000 এবং 2025 সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা, 2002 থেকে 2004 আরেক পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো, 2004 থেকে 2007 এবং 2013 থেকে 2015 সালে ইংলিশ ক্লাব চেলসি, 2008 থেকে 2010 সালে ইটালিয়ান ক্লাব ইন্টার মিলান, 2010 থেকে 13 সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, 2016 থেকে 18 ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, 2019 থেকে 2021 সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার, 2021 থেকে 2024 সালে ইটালিয়ান ক্লাব এএস রোমা এবং 2024-25 সালে তুর্কি ক্লাব ফেনারবাহচের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। স্বঘোষিত স্পেশাল ওয়ানের কোচ হওয়ার রাস্তাটা অবশ্য মসৃণ ছিল না। বেশ কিছু বছর কাজ করেছিলেন অনুবাদক হিসেবে। পেশাদার ক্লাবের সাথে মরিনহোর পথচলা শুরু হয় 1992 সালে। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের দায়িত্ব নেন বিখ্যাত ইংলিশ কোচ ববি রবসন। একজন ইংরেজের পক্ষে পর্তুগিজ ভাষা শেখা কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই রবসনকে সাহায্য করার জন্য বিভিন্ন ভাষায় পারদর্শী হোসে মরিনহোকে তার অনুবাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অবশ্য শুধু ভাষায় পারদর্শিতার কারণেই মরিনহোকে নিয়োগ দেওয়া হয়েছিল এমনটা বললে ভুল হবে। বেশ কিছু ক্লাবে স্কাউটের দায়িত্ব পালন করা মরিনহোর ফুটবল জ্ঞানও এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল। রবসনের অধীনে লিগে বেশ ভালোই খেলছিল স্পোর্টিং লিসবন, কিন্তু 1993 সালের উয়েফা কাপে ক্যাসিনো সালজবার্গের কাছে হারার কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর আরেক পর্তুগিজ ক্লাব পোর্তোর দায়িত্ব নেন রবসন। এবার অবশ্য অনুবাদকের বদলে মরিনহোকে সহকারী কোচ হিসেবে যুক্ত করেন তিনি। ফুটবল বিশ্বের চিরন্তন এক রোমান্টিক উপাখ্যান হল প্রত্যাবর্তন। কখনো তা হয় কোনো বীরের ঘরে ফেরা, কখনো বা হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের নতুন রণকৌশল। সান্টিয়াগো বার্নাবুর রাজকীয় আঙিনায় তেমনই এক প্রত্যাবর্তনের সুর গুঞ্জরিত হচ্ছে। পর্তুগালের নামজাদা ক্রীড়া দৈনিক রেকর্ড এর সাম্প্রতিক খবর অনুযায়ী আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে আবারও দেখা যেতে পারে পর্তুগিজ মাস্টার মাইন্ড হোসে মরিনহোকে।
0: বন্ধুরা, থাকুন আমাদের সাথে বাংলাদেশ বেতারের সর্বপ্রাচীন ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের সাথে। এমন আহ্বানে জানাবো অনুষ্ঠান নির্মাণ কুশলাবদের কথা।
1: মোহাম্মদ জুবাইদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
0: আর আমি মোহাম্মদ জুবাইদ হোসেন পলাশ,
1: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমানা আরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: সবার জন্য শুভকামনা
1: আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ।
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Mahmoud Rahman. First, the headlines. Government gives final approval to a Bodda Barrage project. Country's 7 crore people will be benefited. Meeting to ensure rights of people with disabilities held. A set of instructions from Prime Minister. Social stability is essential for next 2 years to restore economy, says Information and Broadcasting Minister. Advanced train ticket sale begins ahead of Eid al-Adha. China's Sinovac Foundation donates about 4 lakh doses of polio vaccine to Bangladesh. Donald Trump arrives in Beijing to hold meetings on trade issues, including Iran war. And Crystal Palace will face Manchester City in English Premier League football tonight. Now the details. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 9 development projects, including Bodda Barrage first phase, involving an overall estimated cost of 36,695 crore and 72 lakh taka. The approval came at a meeting of ECNEC with ECNEC chairperson and Prime Minister Tariq Rahman in the chair at the Cabinet Division Conference Room at the Secretariat today. Of the project cost, 36,490 crore and 93 lakh taka will come from the government's own funds, while 204 crore and 79 lakh taka will be financed from the concerned organisation's own resources. Among the approved projects, there are 3 are new, 5 are revised, and 1 project got extension of tenure without witnessing cost escalation. The approved projects include establishment of Chattogram Muslim Institute Cultural Complex, second revised, construction of multi-storey building for the Department of Public Libraries, second revised, upgradation or reconstruction of existing mother and child welfare centres in district towns into 30-bed mother and child welfare centres, first phase, construction of supporting infrastructure for high-tech city 2, third revised, construction or reconstruction of government children's homes and Chotomoni Nibash, second revised. The major project, titled Bodda Barrage, first phase, will be implemented with an estimated cost of 34,497 crore 25 lakh taka. The project will be implemented to restore major river systems, reduce salinity intrusion, and strengthen irrigation and ecological sustainability across large parts of the country. Bangladesh Water Development Board, under the Ministry of Water Resources, will implement the project. Meanwhile, talking to reporters after the meeting, Water Resources Minister Mohammad Shahiduddin Chaudhry Ani termed the Bodda Barrage project as an important one for the nation. He said it would benefit one-third of the country's area and nearly around 7 crore people. The project will cover 19 districts under Khulna, Dhaka, Rajshahi and Borishal divisions. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to take effective initiatives to protect the rights of persons with disabilities and ensure necessary services for them. He said this at a meeting at his Cabinet Division office at the Secretariat today. The Prime Minister said, "The dignity and capabilities of persons with special needs must be properly assessed at every level of society. Practical measures must be taken so that they can actively participate in all social and state activities." During the meeting, state ministers from different ministries highlighted the challenges and limitations faced by persons with disabilities and inadequate facilities for them. In response, the Prime Minister gave several important directives to ensure their rights. Tariq Rahman said, "Under the National Building Code, all government and private establishments, including hospitals and restaurants, must ensure suitable infrastructure and toilet facilities for persons with special needs." He also instructed that room entrances should be designed in a way that allows wheelchair users to enter easily. The Prime Minister also directed that electric buses planned for women's transportation should include necessary facilities for persons with disabilities. In addition, he asked the Ministry of Information and Broadcasting to carry out awareness campaigns and organise various events involving persons with special needs. Information and Broadcasting Minister Zahiruddin Shopon has said it may take at least 2 more years to revive the fragile economy inherited from the fallen Awami League government. He said this while speaking at the award distribution ceremony of the winners of the month-long Islamic competition Alukit-e-Mahe Ramadan in the capital today. The Information and Broadcasting Minister said social and political stability at the national level is crucial for the development and prosperity of the nation during this critical time. He said the government has to repay $5 billion in foreign debt every year due to the looting of the previous Awami League government. Bangladesh Railway started selling advance train tickets from today on the occasion of the upcoming Holy Eid al-Adha. Tickets for the journey on May the 23rd are being sold today. Similarly, tickets for May the 24th, 25th, 26th and 27th journeys will be sold on May the 14th, 15th, 16th and 17th respectively. In addition, the sale of return tickets for Eid will start from May the 21st. This is Bangladesh Betar giving you the news. Health and Family Affairs Minister Shardar Mohammad Sakawat Hussain has said there is no shortage of vaccines for diseases such as polio and tuberculosis. Vaccination programs for those are underway. He said this while receiving 3,83,000 doses of polio vaccine as donation from China's Sinovac Foundation to the Ministry of Health and Family Welfare at Secretariat today. The Health Minister said the previous two governments failed not only to provide measles vaccination, but also to continue important nutrition programs and vitamin A campaigns for children. US President Donald Trump has arrived in Beijing to meet China's President Xi Jinping. China's Vice President Han Jiang received Donald Trump as he walked down the steps from Air Force One. The leaders of the world's two largest economies are due to meet tomorrow and Friday next. It came after weeks of unsuccessful US efforts to persuade China to help bring Iran back to negotiations and ease tensions around the Strait of Hormuz. Before leaving to Beijing, Donald Trump said he will have a long talk about Iran, but trade will be the main focus. Football, and Manchester City will take on Crystal Palace in a crucial match of the English Premier League tonight. The match is scheduled to start at 1 a.m. Bangladesh time. Dhaka Meteorological Office says the formation of thunderclouds is likely and it may continue over the country. Under its influence, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mymensingh and Sylhet divisions during the next 72 hours, commencing 6 p.m. today. Due to heavy to very heavy rainfall, temporary waterlogging may occur at places over Sylhet division. Meanwhile, weather and forecast valid till 1 tonight says, in association with rain or thundershowers, with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 kilometres an hour over the regions of Jashur, Kushtia, Rajshahi, Pabna, Tangail, Dhaka, Faridpur, Noakhali, Kumilla and Chattogram. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides, in association with rain or thundershowers, temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometres per hour are likely to occur over the country. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Government gives final approval to Bodda Barrage project. Country's 7 crore people will be benefited. Meeting to ensure rights of people with disabilities held. A set of instructions from Prime Minister. Social stability is essential for next 2 years to restore economy, says Information and Broadcasting Minister. Advanced train ticket sale begins ahead of Eid al-Adha. China's Sinovac Foundation donates about 4 lakh doses of polio vaccine to Bangladesh. Donald Trump arrives in Beijing to hold meetings on trade issues, including Iran war. And Crystal Palace will face Manchester City in English Premier League football tonight. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here is the news commentary, written by Alhamra Islam and read by Ushurjo Khairul Oishi. It was a memorable day yesterday for the students of Dhaka University as they got Prime Minister Tariq Rahman in their midst. The Prime Minister made the visit, marking his first return to the institution from where he received his education since assuming office following the February 12 general election this year. His maiden visit was mainly designed to inaugurate a workshop titled Transforming Higher Education in Bangladesh, Roadmap to Sustainable Excellence, and attending a view exchange meeting with the students at another program as well. Speaking as the chief guest at the workshop, Tariq Rahman emphasized the need to strengthen research, innovation, and skill-based education to make Bangladesh's universities globally competitive. He said Bangladesh must move beyond a memorization-based, certificate-oriented education system to meet the challenges of the fourth industrial revolution and prepare students for the evolving job market. He referred to the lack of research publications among some academics seeking higher administrative positions at universities and urged the Dhaka University authorities to address the issue. The Prime Minister highlighted the need for stronger industry-academia cooperation, internships, entrepreneurship development, and technological advancement while calling for an education system that places greater emphasis on merit, creativity, and knowledge production. In his speech, the Prime Minister mentioned some of his government's steps, particularly fostering closer collaboration between universities and industries. He said, initially, universities in divisional cities are being linked with local educational and business institutions under the initiative where government will also go for funding and innovation grants for innovative business ideas at colleges and universities and aimed at creating entrepreneurs from campuses. Besides, the government is also planning to establish innovation and entrepreneurship development institutes and science parks at higher educational institutions, he said. Meanwhile, in his view exchange meeting, Prime Minister Tariq Rahman engaged with over 150 students answering questions on topics like employment, corruption, and the future of Bangladesh, as well as various government plans and initiatives, including a notable exchange with a student from the Faculty of Fine Arts. He called upon them to play an active role in forging stable political environment to move the country forward. He said, politics has to move to parliament now. Making noise on the streets will not help build anything. Tariq Rahman also urged students to learn a third language in addition to Bangla and English so that they can avail employment opportunities in different countries across the world. Starting its journey in 1921, Dhaka University has been playing an outstanding role in expansion of education in the region and building a meritorious nation. Dhaka University had historic contributions to every democratic movements of Bangali nation, including 1952 language movement, 1969 mass upsurge, and 1971 liberation war. The university, described by the title the Oxford of the East, is not only an instruction of higher education but also a source of the country's hopes and aspirations. Unfortunately, the reputation of the university is in decline due to hiring politicization in every sphere of its structure. Now, the university has slipped down to 584th in global ranking in the QS World University Rankings 2026 and also placed in the 801 to 1000 range in the Times Higher Education World University Rankings this year. pointing to the degradation, the Prime Minister said Dhaka University's low standing in international rankings is largely due to politically influenced teacher recruitment, insufficient emphasis on academic performance, and lack of research. In this context, he suggested recruiting teachers based on merit and academic result to change the condition. Arriving at the DU campus after nearly 35 years, the Prime Minister felt nostalgic. Students warmly welcomed him with high enthusiasm. His visit was viewed as a significant positive moment for campus engagement. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬, চীনা প্রতিষ্ঠান কর্তৃক অনুদানের পলিও ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান, আলোকিত মাহে রমাদান এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অন গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন। অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান। সারা দেশে প্রতিবাদ্যকে ধারণ করে দেশব্যাপী আজ উদযাপন করা হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আয়োজিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ বিকেলে রাজধানীর ওসমান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন,
4: বাংলাদেশের পার্সপেক্টিভে সেই সংখ্যাটি আমাদের যদি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর হিসাব নেই তাহলে নিয়ারলি 4.5 মিলিয়ন, অর্থাৎ মোর দেন 2.8% পপুলেশন। যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা চিন্তা করি তাহলে তাদের হিসাব আরো বেশি, তারা বলে যে টোটাল পপুলেশনের 6%। আর আমাদের মন্ত্রণালয়ের একটি ডাইনামিক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আজকে সকাল পর্যন্ত 3.9 মিলিয়ন প্লাস রেজিস্টার্ড প্রতিবন্ধী আছে। কাজে এটা কিন্তু বাংলাদেশের পপুলেশন যদি 180 মিলিয়ন হয় তার যদি 2% বলি আর 6% বলি, যে পার্সেন্টেজ ওয়াইজ আমরা হিসাব করি না কেন, এটা বিরাট পপুলেশন। এই পপুলেশনকে যদি আমরা তাদের স্কিল বা তাদেরকে যদি আমরা শিক্ষা সঠিকভাবে গড়ে ওঠা এগুলো না দিতে পারি তাহলে বিরাট পপুলেশন কিন্তু এটা ডিপেন্ডেন্ট হবে। কাজে আমাদের তো দায়িত্ব রয়েছে যে 180 মিলিয়নের মধ্যে যে সংখ্যক মানুষই হোক না কেন, একজন হোক আর 45 লক্ষ হোক, আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা আছে। এবং বর্তমান সরকার বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয় নির্বাচনের পূর্বে জনগণের কাছে উপস্থাপন করেছেন আমাদের নির্বাচনী ইশতেহারের মাধ্যমে, সেটার মধ্যে আমাদের যে সমস্ত কর্মসূচিকে আমরা প্রাধান্য দিয়েছেন উনি, তার মধ্যে বিশেষভাবে এই যে জনগোষ্ঠী যাদের প্রতি একটু সহানুভূতি, তাদেরকে একটু শিক্ষা এবং তাদেরকে বিশেষ ধরনের দক্ষতা অর্জনে যদি আমরা সহায়তা করি তাহলে এই মানুষগুলি হয়তো একজন চোখে দেখে না কিন্তু তার হাত তার ব্রেন অনেক বেশি কাজ করে, নিজের মধ্যে অ্যাসিমিলেট করতে পারে, সে কিন্তু এআই এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে অনেক অনেক ভালো রোল প্লে করতে পারবে, যাদেরকে আমরা যথাযথ সম্মান অনেক ক্ষেত্রে হয়তো সমাজ দিতে চায় না। সেই চ্যালেঞ্জিং যে জনগোষ্ঠী বিভিন্ন প্রতিবন্ধকতার মাঝেও সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু বাংলাদেশের জন্য বিরাট গৌরব এবং সম্মান বয়ে এনেছে।
3: সভাপতির বক্তৃতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ বলেন,
5: অটিস্টিক যারা আছে বেবি বা চিলড্রেন তাদের বাবা মায়ের সচেতনতা দরকার, আমরা যারা আছি আশেপাশে আমাদেরও সচেতনতা দরকার। সকল বাচ্চার কিন্তু সীমাবদ্ধতা একরকম নয়, কেউ হয়তো ভালো গান গাইতে পারে আরেকজন হয়তো ভালো নাচতে পারে, আরেকজন আরো ভালো পড়াশোনা করে, আরেকজন হয়তো ভালো খেলাধুলা করতে পারে। এক একজনের স্ট্রেংথ এক এক জায়গায়, বাট অন্য একটা জায়গায় হয়তো তার উইকনেস আছে। এই জন্য আমরা এটা বলি স্পেকট্রাম। এবং সেজন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তার ইন্ডিভিজুয়াল নিডসটা অ্যাসেসমেন্ট করা, বুঝতে পারা, এবং সে অনুযায়ী টার্গেটের সাপোর্ট দেয়া। অটিজম বাচ্চাদের জন্য কিন্তু আমাদের বাবা মাকে শিক্ষিত হতে হবে, আমাদের বাচ্চাকে চিনতে হবে। এবং অটিজম বাচ্চাদের জন্য কিন্তু শুধুমাত্র আপনার ফিনান্সিয়াল সাপোর্ট ইজ নট এট অল ওকে। তাদেরকে অ্যাসিস্টেড লিভিং যেটাকে বলে, তাদেরকে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে, ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, ড্রেসিং এর ক্ষেত্রে, চুল কাটার ক্ষেত্রে তাদেরকে কিন্তু হেল্প করতে হবে। যে অটিস্টিক বেবিদের ক্ষেত্রে একটা রুল আছে, এটাকে বলা হয় 6 সেকেন্ড রুল। সো আমরা যারা আশেপাশে আছি, আমরা যারা বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছি, উই মাস্ট বি ভেরি কেয়ারফুল টু দেম। অটিজম বাচ্চাদের বা মানুষকে প্রশ্ন করার পরে আপনি উত্তর এক্সপেক্ট করবেন অথবা পরবর্তী প্রশ্ন করবেন, এই জন্য আপনি কিন্তু তাকে কমপক্ষে 6 সেকেন্ড সময় বেশি দিতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এমন এক সমাজ নির্মাণ করতে চাই, এমন এক মানবিক সমাজ নির্মাণ করতে চাই যেখানে এই ধরনের সীমাবদ্ধতা যাদের আছে, সীমাবদ্ধতা সম্পন্ন মানুষগুলো তাদের যে পটেনশিয়াল, তাদের যে স্বপ্ন, সেটা যেন তারা বাস্তবায়ন করতে পারে, এবং এই জন্য রাষ্ট্র এবং সরকার তার পাশে দাঁড়াবে।
3: বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিতে সহায়তার লক্ষ্যে এবং এর ইপিআই কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার সহযোগী হিসাবে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,83,000 ডোজ পলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করেছে। এ উপলক্ষে আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাকওয়াত হোসেন এমপি বলেন,
6: আমাদের হামের টিকা কন্টিনিউয়াসলি চলছে এন্ড উই হ্যাভ সাফিসিয়েন্ট স্টক। আমরা কতটুকু সিরিয়াস পৃথিবী, আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো এই ডিজাস্টার পিরিয়ডে, এই প্রাকৃতিক দুর্যোগে, বলবো এটাকে আমি, যে কোন দেশের প্রধানমন্ত্রী যে সারা দেশে এই ভিজেলসের টিকার উদ্বোধন কোনোদিন করেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান 20 এপ্রিল বগুড়াতে একটা বাচ্চাকে কান্না থামাতে আদর করে ভিজেলসের ভ্যাকসিন উদ্বোধন করেছেন, এবং একই দিনে আমি সহ আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের সকল অফিসাররা বিভিন্ন জায়গায় আমরা হামের টিকা দিয়েছি। বাই দিস টাইম আমরা বেশিরভাগ ডিস্ট্রিক্ট মোর দেন 100% আমরা টিকা কাভারেজ করেছি। টার্গেটের যে কয়েকটা বাকি আছে, অনলি 1 or 2% ওগুলি চলমান, এবং এখন আমরা মাইকিং করতেছি পর্যন্ত এলাকায় যারা ভ্যাকসিন পায় নাই। টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে করে একটা বাচ্চা মিজেলস টিকা থেকে বাইরে না পড়ে। একটা টিকা দেওয়ার পরে 3 to 4 weeks টাইম লাগে অ্যান্টিবডি ক্রিয়েট হতে, সেই অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অনেক মিস ইনফরমেশন অনেক পত্রিকায় আসতেছে, আপনারা জানেন হামের পরে যে রোগটা হয়ে যায় নিউমোনিয়া হয়ে যায়, এমন কিছু নিউমোনিয়া ঘটনা ঘটে যেগুলি সার্ভাইভেবল না। আমাদের ভেন্টিলেশন ইজ দ্য লাস্ট কিউর ফর দিস ট্রিটমেন্ট, সেই ভেন্টিলেশন পর্যাপ্ত পরিমাণে আমরা প্রত্যেক জায়গায় দিয়েছি, এবং আমাদের হাতে আজকে ঠিক এই মুহূর্ত পর্যন্ত আরো 10টি ভেন্টিলেটার আমেরিকা থেকে আমাদেরকে দান করেছে আমাদের একজন প্রাইভেট এন্টারপ্রাইজ আমরা ক্রয় করেছি সেগুলো আমাদের চলছে। প্রত্যেকটা ভ্যাকসিনেশন আমাদের এখন চলছে, 2 বার করে ভিটামিন এ দেওয়া পুষ্টির জন্য, সেটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। এমন না যে আমাদের টার্গেট শেষ হলে আমরা অফ হয়ে যাবো, আমরা খুঁজে খুঁজে টিকা দেবো, এবং অলরেডি সেটা খোঁজার আগে আমার মানুষকে, আমার বাচ্চাদেরকে, আমার মায়ের বুকটা ভরে রাখতে হবে, ওইটা আমি চেষ্টা করতেছি।
3: আজ সকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এমপি বলেন,
7: দেশে এমন একটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল যে এই ধরনের শিক্ষামূলক সামাজিক অনুষ্ঠানের কোন পরিবেশ ছিল না। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্ম বিশ্বাসীদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। অথচ আমরা যারা পবিত্র ধর্মে বিশ্বাস করি, তারা অন্য যে কোনো ধর্ম বিশ্বাসকেও সম্মান করি। হাজার বছর যাবৎ এই দেশে নানান ধর্ম নানান বর্ণের লোকরা আমরা শান্তিপূর্ণভাবে বাস করি, এর মধ্যে কোনো সংঘাত এবং বিরোধ তৈরি করার প্রশ্ন ছিল না। যে আপনারা পবিত্র রমজানে প্রতিযোগিতার আয়োজন করার মধ্য দিয়ে এই মাদ্রাসা ছাত্রদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে এবং তাদের মধ্যে যে যুক্তিবোধ আপনারা তৈরি করেছেন, তা শেষ পর্যন্ত শুধু আমাদের ধর্মীয় চিন্তাকেই প্রসারিত করবে না, আমাদের একটি সামাজিক ভারসাম্য পরিবেশ দিবে। আমরা এমন এক সময় দেশে দায়িত্ব নিয়েছি যখন বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমাদেরকে প্রতি বছর বৈদেশিক ঋণ শোধ করতে হবে $5 বিলিয়ন। আমাদের রপ্তানি আয় বছরে মাত্র $40 বিলিয়নের মতো, আমাদের রেমিটেন্স এর ইনকাম $20-22 বিলিয়ন। অথচ আমাদেরকে আমদানি করতে হয়, আমাদের অর্থনীতি আমদানি নির্ভর অর্থনীতি, এবং আমাদেরকে 60-70 বিলিয়নের আমদানি করতে হয়। ফলে আমাদের একটা ঘাটতি অর্থনীতি নিয়ে চলতে হয়, ঘাটতি বাজেট নিয়ে চলতে হয়, এবং অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। অতএব এই সরকারকে এই ভাঙা অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির হাত থেকে দেশকে আবার স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই কারণে আমাদের সমস্ত ভোটারদেরকে সজাগ করতে হবে, যাতে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধার করার এই জটিল সময়টাতে কেউ আমাদেরকে রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। জাতীয় সংসদে আমরা অন্যান্য আমাদের বিরোধী দলের সঙ্গে গঠনমূলকভাবে তর্ক বিতর্ক করছি এবং আমরা এই তর্ক বিতর্ক আরো করব, কারণ গঠনমূলক তর্ক বিতর্ক দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে, এবং সেই অজুহাতে যাতে আবার রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন।
3: আজ সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অন গ্রিড সোলার প্রজেক্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন এমপি বলেন,
8: 10 বছর স্কুলিং 10 বছরই থাকে, 12 বছর স্কুলিং 12 বছরই থাকে, কোন সেশন জট যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না পারো, সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব, তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করবো, তবে পরীক্ষা সুন্দর ভাবে তোমাদের দিতে হবে। দেখেছো তো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা, তোমাকে চাও না? তোমরা যা চাইবে আমরা তা চাইব, জোর করে কোনোদিন কাউকে কোনো কিছু করা যায় না। শিক্ষা হবে আনন্দের বিষয়, শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কি রয়েছে, আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিক ভাবেই রয়েছি, চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোন প্রজেক্ট নেই এবং শুধু GPA প্লাস ফেলেই অভিভাবকরা সন্তুষ্ট হন, কিন্তু একবারও ভেবে দেখছেন না তোমরা কি শিখছো কি শিখতে পারোনি। আমরা GPA প্লাসের কথা বলবো না, আমরা বলবো কে কি শিখেছো সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তোমরা হলে আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তা ভাবনা আমরা করছি এবং বর্তমান সরকারের প্ল্যান রয়েছে 2030 মধ্যে 2000 মেগাওয়াট সোলার এনার্জির বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এতে যেমনি ভাবে আমরা সাশ্রয় পাবো তেমনি ভাবে আমাদের পরনির্ভরশীলতা কমে যাবে। এবার দেখেছো তো তেল ক্রাইসিস হয়েছে, যুদ্ধ লেগেছে মিডিল ইস্টে, আমাদের এখানে তেলের অভাব পড়েছে, এইভাবে আমরা যেন পরনির্ভরশীল না থাকি, আমরা আত্মনির্ভরশীল জাতি হিসেবে যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য এইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সারা বাংলাদেশে বাই দ্য এন্ড অফ 2030 সোলার এনার্জিতে ন্যূনতম পক্ষে 2000 মেগাওয়াট আমাদের উৎপাদন করতে হবে। OPEX পদ্ধতিতে এই যাত্রা শুরু হয়েছে তোমাদের মডেল স্কুল থেকে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজে আমরা সোলার এনার্জি দিয়ে কাজ করব এবং পরনির্ভরশীলতা আমরা কমাব। আমরা চাইব আরো অনেক কোম্পানি আসবে, তারাও সকলকে এই বিষয়ে সাহায্য করবে এবং নিজস্ব এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে, এবং সেই নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। সোলার এনার্জি প্যানেল হতে শুরু করে যে ইকুইপমেন্ট হবে সেটাও বাংলাদেশের মাটিতেই তৈরি হতে হবে, সেই নির্দেশনাও তিনি দিয়েছেন।
3: সংবাদ সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মাহবুবা ইয়াসমিন শেলি, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক নাট্যানুষ্ঠানে।
10: আমি তাহলে চলি।
11: না, আর একটু দাঁড়াও। আমাদের এইভাবে ফেলে তুমি চলে যেতে পারবে? তোমার একটুও মায় নেই?
9: আমাদের আজকের নাটক গ্রন্থি, রচনা এনায়েত মাওলা, প্রযোজনা রনিন কোশারি।

0: ভালো আছেন খালাম মা?
1: কে? ও রুবি, তাই অবেলায় খোকাকে খুঁজছো বুঝি?
0: না মানে হেমি এলাম আর কি, হাতে কোনো কাজ ছিল না, ভাবলাম ঘুরে আসি।
1: খোকা ভাই?
2: ও রুবি,
0: কাল তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বসেছিলাম, কই গেলে না তো? তুমি আসবে সেজন্য কত লোকজনকে আমি বলে রেখেছিলাম।
2: আমি সত্যি লজ্জিত রুবি, তোমার জন্মদিনে আমি যেতে পারলাম না, মানে এটা কি আমারও? মায়ের অবস্থা জানোই তো, বয়স হয়েছে, একটু কাছে কাছে থাকতে হয়। আজু ভাই আসছেন শুনে আমাকে টেনে নিয়ে গেলেন বাজার করতে।
0: আজু ভাই আসছেন নাকি তিনি?
2: হ্যাঁ আজই আসছেন তিনি, আর ভাবি আসছেন সঙ্গে।
0: তাই নাকি? তা তো জানতেন না, আজু ভাইকে আর ভাবিকে কখনো দেখিনি, দেখবার ভারী ইচ্ছে ছিল।
2: এই তো এক্ষুনি এসে পৌঁছাবেন।
0: আচ্ছা খোকা ভাই, ভাবিকে তো তুমি কখনো দেখোনি না?
2: না সামনাসামনি দেখিনি, তবে ফটো দেখেছি। আজু ভাই বিয়ে করেছেন বিদেশে, তারপর এখানে তো আসেননি।
0: তাহলে এখন যাব না আমি, ভাই ভাবির সঙ্গে দেখা করে একবারই যাব।
2: বেশ তো বসো, আমি একটু আসছি রুবি, মাকে চশমাটা দিয়ে আসি, কেমন?
0: আচ্ছা।
3: এ কি, বাড়িতে কেউ নেই নাকি?
0: হ্যাঁ আছে, কিন্তু আপনি?
3: আমি কেন, আমার আবার কি হয়েছে? কিন্তু আপনাকে তো এই বাড়িতে কই আগে কখনো?
0: আমি বাড়িতে থাকি না, বেড়াতে এসেছি। তুমি বুঝি রুবি? হ্যাঁ আমারই নাম, কিন্তু আপনাদের তো চিনতে পারলাম না।
3: রুবি? রুবি তাহলে তোমার নাম?
0: ভাই ভাবিকে চিনতে পারলে না বোন? আমাদের আজ আসার কথা ছিল, শোনোনি? ও ভাবি, আপনি আজু ভাই? আমি চিনতেই পারিনি। দাঁড়ান দাঁড়ান, খালাম্মাকে খবর দিয়ে আসি। চমৎকার মেয়েটি না?
3: হ্যাঁ বেশ মেয়েটি।
0: নামটি যখন রুবি বললে তখন এর সঙ্গে তো?
3: হ্যাঁ হ্যাঁ, ভাইটি আমার করিত কর্মা, বুঝলে না, বিয়ে সব একবারে পাকাপাকি। ওই যে মা আসছেন।
2: আজু ভাই!
3: কিরে
1: আজু, তুই এসেছিস, কাছে আয় বাবা। পাঁচটা বছর কেটে গেছে, এর মাঝে একটা দিনও তোকে দেখতে পাইনি রে।
3: তুমি ভালো আছো তো মা?
1: ভালো, হ্যাঁ ভালো আছি। দেখি এত শুকিয়ে গেছিস কেন রে?
3: সে কি মা, আমি যে মোটা হয়েছি।
0: রাস্তায় কষ্টের জন্য একটু শুকনো দেখাচ্ছে।
1: ভালো ছিলি তো? একি তোর জামাটা যে ভিজে মনে হচ্ছে।
0: ভেজে নেই।
1: না না তুই কাপড় ছেড়ে ফেল, ভালো ছিলি তো?
3: হ্যাঁ মা ভালো ছিলাম, তাছাড়া তোমার বউ খুব কড়া নজরে রেখেছিল।
1: আমায় ছেড়ে থাকতে তোর কষ্ট হয়নি না?
3: তোমার কথা আমরা রোজই মনে করতাম মা। কই তোমার বউকে তো কিছু বললে না?
1: তাই তো, থাক থাক মা, সালাম করতে হবে না, ভালো আছো তো? আজুর আমার পছন্দ সবসময়ই ভালো। কই খোকা, তোর আজু ভাইকে কিছু তো বললি না?
2: বলতে আর দিচ্ছ কই তুমি মা?
3: দেখলে মা দেখলে, সব দোষ কেমন তোমার উপরে চাপিয়ে দিল। কই রুবি কথা দেখছি না, চলে গেল নাকি?
2: ও আবার ও ঘরেই আছে,
1: ভিড় সহ্য করতে পারে না। কিন্তু খোকা তুই দাঁড়িয়ে থাকলে তো চলবে না বাবা, চাকরগুলোকে নিয়ে এদের ঘরগুলো একটু দেখে শুনে ঠিক করে দে।
3: এত তাড়াতাড়ির কি আছে মা, আমরাই সব দেখে শুনে নেবক্ষণ।
1: তা যা না, তুইও যা, আমি ততক্ষণ আমার বৌমার সঙ্গে একটু গল্প করি। দেখ খোকা, কোণের দিকে আজুর সেই পুরনো ঘরটায় ওর জায়গা করে দিস।
2: আচ্ছা মা।
1: বুঝলে বৌমা, ওই ঘরটা ছেলেবেলায় আজু খুব পছন্দ করত। হ্যাঁ আর এইদিকে আমার ঘরের সামনের ঘরটায় বৌমার জায়গা করে দিস।
2: কেন, ও ঘরে তোদের দুজনের ব্যবস্থা করে দেয়া যেত মা।
1: যা বলছি তাই কর।
2: আমি না হয় আমার ঘরটা ছেড়ে এদিকের ঘরটা সরে আসি মা, ওরা দুজনে তাহলে।
1: খোকা
0: থাকার জন্য কেন মিছিমিছি ব্যস্ত হচ্ছে ভাই? আম্মা যেমন বলেছেন তেমনি করো, আমাদের কোনো অসুবিধে হবে না।
1: বলো তো বৌমা। ওরে মায়ের কথা একটু শুনতে হয় বুঝলি।
2: বারে তোমার কথা কখন শুনিনি আমি। এসো আজু ভাই।
1: এই ছেলেদের জন্য আমার চিন্তা আর শেষ নেই বৌমা, বয়সটাই শুধু বেড়েছে ওদের, বুদ্ধি যদি একটুও বাড়ে। জানো বৌমা, তোমার জন্য কিন্তু আমার বড্ড ভাবনা ছিল।
0: কেন মা?
1: তোমরা বাছা বিলাত ঘোরা মেয়ে, কত লেখাপড়া শিখেছো।
0: তাতে কি হয়েছে মা, মেয়ে চিরদিনই মেয়েই থাকে।
1: নিজের মেয়ে নেই বলে বড় অভাব ছিল আমার, সে মেয়ে আজু আমায় এনে দিয়েছে। আচ্ছা বৌমা একটা কথা বলি, আজুর স্বাস্থ্যটা কেমন জানো?
0: ও তো এখন বেশ ভালোই আছে মা।
1: ভালো আছে না তা হবে, আমার আবার মায়ের মন। তা তোমরা এবার কি করবে ঠিক করেছো?
0: কিসের মা?
1: এতদিন তো বিদেশে থেকে নানা রকম শিখে টিকে এলো, এবার তো একটা কিছু করতে হবে মা।
0: ও ঢাকায় একটা ভালো চাকরি পেয়েছে, আমরা ভাবছি।
1: ঢাকায় কেন?
0: চাকরিটা ঢাকাতেই যে।
1: না, আমি তা বলছিনি। চাকরির জন্য ঢাকা যাবার কি দরকার আছে? সে ব্যবস্থা তো এখানেও হতে পারে।
0: এখানে?
1: হ্যাঁ, এটা শহর হিসেবে তেমন বড় না হলেও আজও এখানে উন্নতি করতে পারে।
0: কিন্তু এত ছোট শহরে?
1: আমার ছেলে উন্নতি করবেই বৌমা। তাছাড়া এত সুন্দর জায়গা, নিজের বিষয় সম্পত্তি দেখতে পারবে, থাকবেও আমার কাছে কাছে, আমিও তোমাদের কিছু সাহায্য করতে পারবো।
0: তা পারবেন মা, কিন্তু একজন আর্কিটেক্টের পক্ষে একটা বড় শহরের সুবিধে, তাছাড়া চাকরিটাও যা পেয়েছে সেটাও ভালো। আমার আব্বা একজন ভালো আর্কিটেক্ট ছিলেন কিনা?
1: ও, তোমার আব্বা ওই পড়েছিলেন বুঝি? বেশ বেশ, তোমার আত্মীয় স্বজনরা এখন থাকেন কোথায় বৌমা?
0: মার দুটি ভাই আছে, তারা ঢাকাতেই থাকে।
1: ঢাকায়? ও, তাই তুমি আজুকে ঢাকা নিয়ে যেতে
0: চাও? না না, সে কি কথা বলছেন মা, আমার নিয়ে যাওয়া।
1: তোমার ইচ্ছে না থাকলে আজও আমার এই জায়গা ছেড়ে ঢাকা যেতে কিছুতেই চাইতো না।
0: আমি তাকে কিছুই বলিনি, ভালো মন্দ বোঝার বয়স আপনার ছেলে হয়েছে মা।
1: আমি এ কথা ভাবিনি বৌমা, ছেলের ভালো মন্দ বিচার যে মায়ের অধিকারের বাইরে তা আমি।
0: না না, তা আমি বলিনি মা, আমি বলছিলাম
1: বয়স হয়েছে, কাজ করার ক্ষমতা আর নেই, কিন্তু তবু আমি আজুর মা। ওদের আব্বা যখন মারা গেলেন তখন আমার বয়স 23 বছর, তারপর এই 22টা বছর ওদের নিয়ে একা কাটিয়েছি। কিসের আশায় বলতে পারো বৌবা, ওরা সুখী হোক, ওরা মানুষ হোক, শুধু এই আশায়।
0: এত কথা আপনি কেন বলছেন মা? আমি যতদূর জানি আপনার ছেলে তো অসুখী হয়নি।
1: একমাত্র সাথ ছিল আমার, ছেলেরা মানুষ হোক, সুখী হোক, গৌরব নিয়ে তারা মায়ের কাছে ফিরে এলে গর্ব করে বেড়াবো আমি তাদের নিয়ে। কিন্তু কিন্তু শেষ পর্যন্ত কি হলো, খোকা বিয়ে করতে যাচ্ছে আর আজু তো বিয়ে করে সরেই গেছে।
0: মা?
1: না মা, বলতে আমি চাইনি কিছুই, কারণ তার দিন ফুরিয়েছে। কিন্তু তবু তোমার কাছে আমার একটা চাওয়ার আছে, বলো দেবে?
0: আপনি এমন করে কেন বলছেন মা? মায়ের কাছে সন্তানের কিছু কি অদিও থাকতে পারে?
1: দেবে, তোমাদের সুখে সংসার গড়ে উঠুক, কিন্তু আমায় তোমরা দূরে সরিয়ে দিও না বৌমা।
0: আপনাদের মা আর ছেলের সম্পর্কের মতো আমার তো বলার কিছু নেই মা।
1: তাহলে তাহলে আজুকে আমার কাছ থেকে সরিয়ে নেবে না বলো?
0: মা, এসব কি বলছেন আপনি, আমি কেন সারাতে যাব?
1: আহ, তুমি আমায় বাঁচালে বৌমা।
0: আপনি দোয়া করুন মা।
1: দোয়া? পাগল, মুখে আর তোমায় কি দোয়া করবো মা।
4: ভাবি ভাবি ভাবি, এই যে বেশ লোক যা হোক, তুমি এসে সব ভুলে গেলে? এত দূর থেকে এলে আগে হাত মুখটা অন্তত ধুয়ে নাও, আজু ভাই ডাকছেন তোমাকে।
0: আসছি ভাই, তুমি যাও,
4: তাড়াতাড়ি এসো কিন্তু।
0: আচ্ছা আচ্ছা, তুমি পালিও না কিন্তু, আজ আমাদের সঙ্গেই খাবে, কেমন?
4: খুব রাজি, হাত তাড়ালেই বা যাচ্ছে কে, এসো তাড়াতাড়ি।

0: নতুন বাড়ি কেমন লাগছে নাহার?
1: এই আমার ঘর, এতদিন বাইরে কাটিয়ে এসে আজ কি ভালোই যে লাগছে তার কি বলবো।
0: কি কথা বলছো না যে?
2: না, মাথাটা ভয়ানক ধরেছে।
0: মাথা ধরেছে? একটু সাবধানে থেকো, নইলে সিজন চেঞ্জের সময় আবার একটা অসুখ বিসুখ বাঁধিয়ে বসবে, বুঝলে? আমি বরং মাকে বলে একটা কিছু।
2: না না, ও কিছু নয়, ওকে আর মিছে মিছে কষ্ট দিয়ে লাভ নেই, এমনিতেই সেরে যাবে।
3: কি হয়েছে বৌমা?
2: ও কিছু নয় মা, মাথাটা একটু ধরেছে তাই। চলো না বাড়ির থেকে একটু বেরিয়ে আসি, যাবে?
3: এখন বেড়াতে যাবে কোথায়? বাইরে বৃষ্টি পড়ছে, তাছাড়া সন্ধে হয়ে এলো। এই যে রুবি, তোমাকে বাড়ি থেকে টেলিফোন করেছিল একটু আগে।
4: হ্যাঁ, আমি বলে দিয়েছি একটু পরে যাব।
0: বৃষ্টি কমে গেছে, বাইরে একটু গেলে মন্দ হয় না, খোলা বাতাসে মাথাটা তোমার ছেড়ে যাবে। যাবে বাইরে
4: বেড়াতে? যাবেন? হ্যাঁ চলুন না, পার্কের দিকটা আজকাল ভারী সুন্দর করেছে।
3: আরে খেপলে নাকি তোমরা? এই বাদলায় গিয়ে আবার অসুখ বিসুখ বাঁধাও আর কি। বৃষ্টি ছেড়ে গেছে তো কি হয়েছে বাছা? আবার এক্ষুনি নামবে?
4: না না, নামবে না, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তাছাড়া দূরে কোথাও না গিয়ে
3: তোমাদের বাড়ির দিকে যদি যেতে চাও রুবি, তাহলে গাড়িটা নিয়ে যেতে পারো, তোমাকে পৌঁছে দিয়ে আসবে।
4: খালাম্মা?
0: না না, শরীরটা আমারও কেমন যেন ভালো লাগছে না, তাই মা যেতে বারণ করছিলেন। তাছাড়া সন্ধেও হয়ে এলো, এতখানি রাস্তা তোমার তো একা যাওয়া উচিত নয় ভাই।
2: না রুবি, থাক না এখানে, চলো না একটু বেরিয়ে আসি, খড়ের মধ্যে চুপ করে বসে থেকে আর ভালো লাগছে না।
0: যাবে কিন্তু?
3: আজও যে শরীরটা খারাপ বললো, তারপরেও তুমি যেতে চাইলে কি করে বৌমা? তার চেয়ে ওপরের বারান্দায় কয়েকটা চেয়ার বার করে দিতে বলি আমি।
0: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো মা, আমরা ওপরে গিয়ে না হয় বসছি, এসো না হার।
2: চলো।
5: এ কি মা, চুপ করে বসে যে, কিছু গোলমাল হয়েছে নাকি?
3: কিছু হয়নি বাবা।
5: কি হয়েছে মা?
3: কে হবে তা আমি জানতু, তোদের নিয়ে এত কাল কাটিয়েছি আর লোকের কাছে গর্ব করেছি, এখন তোদের কাছে আমার জায়গা নেই।
5: এসব তুমি কি বলছো মা?
3: সত্যি বলছি বাবা, তোদের আব্বা মারা যাবার পর 22টা বছর একা কাটিয়েছি, কিসের আশায় জানিস? তোরা মানুষ হবি, সুখী হবি, এই আশায়। আর যদি তোরা আমায় না চাস?
5: আমি তো কোনোদিন এমন কথা তোমাকে বলিনি মা।

0: ভেবো না মা, দুদিন পরে হয়তো বিয়ে আমি করব, কিন্তু আমি তো তোমারই ছেলে।
1: আমায় তোদের মধ্যে থেকে সরিয়ে দিবি না তো?
0: না মা, তোমাকে ছাড়া আমরা চলবো কি করে?
1: চলতে পারবি না। না, আমি জানি তুই যে আমার খোকা। একটা কথা আজ আমায় সত্যি করে বলবি খোকা?
0: কি কথা মা?
1: রুবিকে তুই বিয়ে করবি ঠিক করেছিস না? লজ্জা করিস নে, মায়ের কাছে কিছু লুকোতে নেই।
0: হ্যাঁ মা।
1: এত তাড়াতাড়ি কিছু ঠিক করে ফেলা উচিত হয়নি তো।
0: কেন মা, তার সম্বন্ধে তুমি ভুল বুঝেছ।
1: আমার চেয়ে তুই ভালো বুঝবি খোকা। তোর আব্বা মারা যাবার পর এই 22টা
0: বছর, মা,
1: তোর মতো একটা সরল ছেলের পক্ষে এই ধোকার মধ্যে পড়া স্বাভাবিক বাবা। ওর আরো বন্ধু বান্ধব আছে বলে শুনেছি।
0: বন্ধু বান্ধব আছে, তবে আমাকে বিশেষ কিছু বলেনি তাদের কথা।
1: বলেনি তো, আমি জানতাম।
0: কিন্তু এসব আলোচনার সময় এখন নেই মা, আমি ওকে কথা দিয়েছি।
1: কিছুই দেরি হয়নি বাবা, ভুল করলেও তা শুধরে নেওয়া উচিত। আমার সামনে তোর জীবন ওই মেয়েটা এমন করে নষ্ট করে দেবে, এ আমি কিছুতেই হতে দেব না।
0: তুমি তুমি বোধ হয় ভুল করছো মা।
1: আমি ভুল করিনি, নিজেকে আজও বুঝলি নে খোকা, একটু বোঝার চেষ্টা কর। কেবল মুখে দু একটা কথা ছাড়া আরো তোকে কি দিয়েছে বলতো?
0: কিন্তু
1: আমার কথা শোন, মা হয়ে আমি তোর ক্ষতি যে করব না এ বিশ্বাস নিশ্চয়ই তোর আছে। ভুল মানুষ করে, কিন্তু সেটাকে ভুল বোঝার পর সংশোধনের চেষ্টা না করলে তাকে মানুষ বলবো কি করে?
0: তাহলে তাহলে এখন আমি কি করব মা?
1: রূপির সঙ্গে দেখা করে সব তাকে বল।
0: কিন্তু আমার এখনো,
1: তুই আমাকে বিশ্বাস করিস না?
0: না না মা, আমি তা বলিনি, তবে সে বড় দুঃখ পাবে।
1: না, অবাক হয়ে যাবে, তাকে আমি চিনি। বল, সব কথা তাকে বলবি?
0: বলবো মা।
1: কখন?
0: দু একদিনের মধ্যে।
1: আজই, যেভাবে মেয়েটা এখানে দুবেলা। ও রুবি, আমি চলি।
0: রুবি,
1: আমি সব শুনেছি খোকা।
0: না না না, তুমি আবার মিছে মিছে এসময়।
1: ঠিক সময় তো এসে পড়েছি আমি, কষ্ট করে তোমাকে আর কিচ্ছু বলতে হলো না আমার কাছে।
0: তুমি ভুল বোঝো না রুবি, মাকে তো তুমি জানো, তিনি আমাদের ভালোর জন্যই।
1: যাগে, কথা বাড়ি আর লাভ নেই। অনেক আগে মাকে তোমার আমি চিনেছি, কিন্তু কিন্তু সেটা যে এত দূর গড়াবে ভাবিনি।
0: আমার মায়ের সম্বন্ধে তোমার এরকম কথা বলা উচিত নয় রুবি।
1: কেন কেন বলবো না, কেন বলবো না বলতে পারো? কোথায় ছিলেন, কোথায় ছিলেন তিনি এতদিন? কেন এতদিন তিনি বেরিয়ে যেতে বলেননি আমাকে, বলো? কেন বলেননি
0: রুবি? তুমি জানো না মায়ের সব কথা শুনলে কত দুঃখ পাবেন, তার মতো উদার, নিঃস্বার্থ।
1: নিঃস্বার্থ? নিঃস্বার্থ কথাটা চমৎকার মানে বার করেছো খোকা ভাই। সবকিছু তো জানো, জানো কেন তিনি চান না তোমার বিয়ে দিতে, জানো তিনি চান তোমাদের সবাইকে।
0: রুবি,
1: যাও জিজ্ঞেস করো গিয়ে আমি সত্যি বলেছি কিনা।
2: এ কি কি হয়েছে ভাই?
1: ভাবি, এখান থেকে পালিয়ে যাও ভাবি, এখান থেকে পালিয়ে যাও, নইলে নইলে তোমাদের ভাবি।
2: ছি রুবি, কি যাতা বলছো ভাই, চুপ করো, এসো বসে এখানটায়। খোকা, তুমি একটু বাইরে যাবে? কি হয়েছে রুবি?
1: কি হয়েছে শুনবে, শুনে আর তুমি কি করবে ভাবি? তবে তবে তোমাদের পায়ে পড়ি, এ বাড়িতে আর এক মিনিটও থেকো না, এক মিনিট থেকো না, যেদিকে পারো পালাও, পালাও ভাবি, পালাও।

0: গিয়েছিলে রুবিকে দেখতে?
1: হ্যাঁ, কাল আমাদের এখান থেকে যাবার পর কোথায় ঘুরেছে সেই জানে। তারপর বৃষ্টিতে ভিজে অনেক রাতে এক গা জ্বর নিয়ে পাগলের মতো ফিরেছে।
0: এখন আছে কেমন?
1: ভালো নয়, জ্বর খুব বেড়ে আর ভুলও বকছে।
0: এর জন্য দায়ী মা।
2: তাই নাকি বৌমা?
1: ছি না,
2: জোর করে কি আর কারুর মুখ বন্ধ করা যায় রে আজু? বলতে দে বলতে দে, ওতে আমার কিচ্ছু হয় না।
0: তোমরা বসো, আমি একটু ওপরে যাচ্ছি। যাবো?
2: যাও মা যাও, এ তো তোমারই বাড়ি। রাগ করিস না আজু, এরকম হয়েই থাকে। নতুন বউ ঘরে এলো, এখানে খাপ খাইয়ে নিতে একটু সময় তো লাগবেই।
1: হ্যাঁ না, আমি অন্য কথা ভাবছিলাম।

0: মায়ের কাছে কি কিছু লুকোতে আছে রে? আমি কি জানি না যে ওর এই ব্যবহারে তুই কত কষ্ট পাস? আমার জন্য ভাবিস নে বাবা, আমি বুড়ো হয়েছি কোন দিন।
1: না না তা নয়, আমি ভাবছিলাম।
0: না রে না, আমি কিচ্ছু মনে করিনি। বৌমা তার নিজের আত্মীয় স্বজন ছেড়ে এত দূরে একা এসে আছে, ওর সাথে কি রাগ করা উচিত?
1: তুমি ভুল করছো মা, কিছুই হয়নি তো। তাছাড়া তার সঙ্গে এ সম্বন্ধে আমার কোনো কথাই হয়নি, তখন শুধু সেই রুবির কথায়।
0: তবেই দেখ বাবা, নতুন বউ হয়ে একটা পারিবারিক ব্যাপারে আলোচনা করাই কি তার উচিত? তবুও তো আমি রাগ করিনি, আর তুইও তো রাগ করিসনি।
1: পারিবারিক আলোচনা মানে সে তো আমাদেরই একজন মা।
0: সে তো বটেই, তবে আমি যা বলছিলাম, অন্য পরিবারের মধ্যে নিজেকে সহজ করে নিতে একটু সময় তো লাগেই বাবা।
1: কিছুটা সময় তো লাগবেই মা, তুমি চিন্তা করো না, এর জন্যে ওর চেষ্টা ত্রুটি থাকবে না।
0: তা আমি জানি বাবা, ও যদি একটু স্বার্থপরের মতো কাজ করেই সেটা তুই সংশোধন করে নিবি। ঢাকায় তার আত্মীয় স্বজন সব রয়েছে, সেদিকে তো তোকে নিয়ে যেতে চাইবেই একটু, এ তো স্বাভাবিক। তবে তোকে কিন্তু এজন্য একটু শক্ত হতে হবে বাবা, নিজের ভালো মন্দ নিজে দেখে করবি, তাকেও বোঝাবি। তার সঙ্গে যদি তুই ঝগড়া করিস তাহলে আমি খুব দুঃখ পাবো।
1: সে ভয় তুমি করো না মা, নাহারকে আমি জানি, আমার মতের বিরুদ্ধে সে কোনো দিনই যাবে না।
0: বাঁচলুম, আমরা একসঙ্গে থাকবো, নিজের খুশি মতো তুই এখানে কাজ করবি, বল এতে তুই খুশি হবি না?
1: তোমাকে যদি সুখী করতে পারি আর তোমার কাছে যদি থাকতে পারি, তার চেয়ে বেশি শান্তি আমি কোথাও পাবো না।
0: সে আমি জানি, তোরই উপর আমাদের তিনজনের সুখ শান্তি নির্ভর করছে রে।
1: তুমি নিশ্চিন্ত থেকো মা, সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো, এর চেয়ে সুখের আর কি হতে পারে? নাহার তোমার কথা শুনলে কত খুশি হবে সে তুমি দেখে নিও।
0: ওই বোধহয় নাহার আসছে, এবার আমি চলি, তুই তাড়াতাড়ি শুয়ে পড় তো, আর রাত করিস না।
1: কেন, তুমি বসো না মা।
0: না না, এবার আমি যাই, তুই শুয়ে পড়। এ কি এখনো তুমি শোনি? আমি তো ভাবছিলাম ঘুমিয়ে গেছো।
1: না, এতক্ষণ বসে বসে কেমন যেন ঘুমট লাগছে, ঘুম আসছে না। তুমিও তো ঘুমোনি।
2: শুয়েছিলাম কিন্তু ঘুম এলো না, ঘুরে ঘুরে কেবল রুবির কথাই বারবার মনে পড়ছে।
1: ও কথা আর মিচিমিচি ভেবে কি করবে নাহার, যা হবার হয়ে গেছে। তাছাড়া পরের ব্যাপার নিয়ে।
2: আপন পরের কথা নয়, কিন্তু কত বড় অবিচারটা তার উপর করা হয়েছে বলো তো।
1: আহ, একটু আস্তে কথা বলো, মা শুনতে পাবে।
2: শুনলে নেবা, অন্যায় এমন কিছু বলিনি, ধরে বেঁধে ওরা সবাই মিলে মেয়েটাকে।
1: ছি নাহার, এ কথা বলা তোমার উচিত নয়। তাছাড়া যাগে যাক,
2: আমার একটা কথা রাখবে বলো। রাখবে
1: কি কথা?
2: রাগ করবে না তো?
1: বলোই না কি কথা।
2: চলো কালকে আমরা এখান থেকে চলে যাই।
1: চলে যাব? তুমি কি পাগল হলে নাকি? মাত্র কাল আমরা এসেছি আর এরই মধ্যে।
2: পাগল এখনো হয়নি, তবে আর একটা দিনও থাকলে আমি পাগল হয়ে যাব। বলো যাবে?
1: কিন্তু
2: না, কোনো কিন্তু নয়। ও কি করে তোমাকে বোঝাই যে কি সর্বনাশ আমাদের হতে চলেছে।
1: এ আবার তুমি কি আরম্ভ করলে বলো তো নাহার।
2: সত্য কথাই বলছি, রুবিও সেদিন সেখান থেকে পালিয়ে যেতে বলেছে।
1: আবার রুবি? কিন্তু কাল এসে এত তাড়াতাড়ি যদি চলে যায় তাহলে।
2: তাহলে যাবে না?
1: না যাবো না তো বলিনি, তবে এই অবস্থায় তোমার একটু মানে একটু একটু বুঝে দেখা উচিত।
2: বুঝে দেখার মতো কিছুই নেই, কিন্তু এত কথা যে বলছি এর কি আজ কোনো দামই নেই তোমার কাছে? কেন এত কথা বলছি জানো?
1: না না, এ আবার তুমি কি আরম্ভ
2: করলে। না, আমাকে বলতেই হবে। তোমার মায়ের বিয়েতে খুশি হননি, খোকা যে বিয়ে করতে চলেছিল তাতেও তার মত ছিল না। কেন জানো? তিনি চান তার ছেলেদের সবসময় নিজে দখল করে রাখতে, সবসময় তার আঁচল ধরে ঘুরে বেড়াবে তার সঙ্গে। ছেলেরা যে বড় হয়েছে বিয়ে করে স্ত্রীর সঙ্গে এক
1: ঘরে,
2: সত্যি কথা শুনবার সাহসটুকু পর্যন্ত আজ তুমি হারিয়ে ফেলেছ। দেখো একবার নিজের পানিচে কি অবস্থা তিনি তোমাদের করেছে, কিন্তু প্রত্যেকটা কথা আমার সত্যি দেখতে পাচ্ছ না? বলো খোকার বিয়ে কেন ভেঙে গেল? তার কাছে থাকলে বিয়ে করে তোমারও হয়ে উঠতো না। এই বিয়ে করার জন্য কয়েক হাজার মাইল দূরে তোমাকে সরে আসতে হয়েছিল।
1: নাহার,
2: কিন্তু আজ তিনি আবার তার ছেলেকে ফিরে পেয়েছে।
1: ছি ছি ছি, এসব কি বলছো তুমি? তুমি জানো না, তুমি জানো না নাহার, তুমি জানো না কত কষ্টে তিনি আমাদেরকে।
2: তার ২২টা বছর কি করে কেঁদেছে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, কিন্তু তোমার মায়ের কথা শোনার ইচ্ছা আমার একেবারেই নেই। আমি চাই তোমাকে নিয়ে এখান থেকে সরে যেতে।
1: কিন্তু কিন্তু এখন যাই কি করে নাহার? তাছাড়া এখানেও কিছু দেখাশোনা করার রয়েছে।
2: এখানে দেখাশোনা?
1: হ্যাঁ, ঢাকায় যে চাকরি পেয়েছি সেটা তো রইলই, কিন্তু এখানে মানে
2: ঢাকা যেতে চাও না তুমি?
1: না না, ঠিক তা নয়, তবে বলছিলাম এখানকার প্রসপেক্ট যদি সেখানকার চেয়ে।
2: এখানকার প্রসপেক্ট?
1: হ্যাঁ।
2: তুমি
1: তুমি বুঝছো না নাহার, আমি বলছি যে।
2: বুঝেছি আমি। এই প্রস্তাব আমার কাছে তোমার মাও নিয়ে এসেছিলেন।
1: মা আমাদেরই ভালোর জন্য বলেছেন, তাছাড়া এখানে থাকলে আমাদের নানাভাবে সাহায্য করতে পারবেন তিনি।
2: সাহায্য করবে?
1: হ্যাঁ।
2: সর্বনাশে তোমাদের কতটুকু বাকি আছে জানি না, যদি কিছু থাকে তাহলে সেটা হয়ে যাবে।
1: মা ছেলের কাছে চিরদিনই মা।
2: আর স্ত্রী স্বামীর কাছে কিছুই নয় না?
1: আহ, কেন মিচিমিচি এগুলোকে এত জটিল করে তুলছে বলো তো?
2: একমাত্র খোদা জানে মনের মধ্যে আমার কি চলছে। তবে একটা কথা জানবার আজ সময় এসেছে।
1: কিন্তু এখন নয়।
2: কোনো কিন্তু নয়, আমি জানতে চাই এখন থেকে তুমি চলবে কিভাবে, তোমার মায়ের মতে না আমার সঙ্গে আমার স্বামী হয়ে?
1: মা যা বলেছেন ঠিক তাই করব, সবাই মিলে একসঙ্গে।
2: না, তা সম্ভব নয়, একটা পথ তোমাকে বেছে নিতেই হবে।
1: নাহার,
0: আজও তোমার সঙ্গেই যাবে বৌমা।
1: দেখি মা, তুমি তাহলে সব শুনেছো, এত রাতে মাকে তুমি মিচিমিচি উঠিয়ে নিয়ে এলে।
0: এ বরং ভালোই হলো রে, তুই বৌমার সঙ্গেই যা আজ।
1: কিন্তু আমি তো যেতে চাই না মা। যেও না নাহার।
0: বৌমার এতে আপত্তি আছে, তুই তার কথা মতোই কাজ কর বাবা। আমি বুড়ো মানুষ, কদিনই বা আর বাঁচব? তোরা সুখী হলে আমিও সুখী।
1: তা জানি মা, কিন্তু আমরা এখানেই ভালো থাকব।
0: বৌমার যেতে আপত্তি আছে রে?
1: নাহার আমার স্ত্রী, আমারই কথা মতো চলবে সে।
0: তাতে ফলটা কিভাবে ভেবে দেখেছিস?
1: ফল যাই হোক সে আমি মানিয়ে নেব, কিন্তু তুমি যে আমার মা সেটাও তো আমার ভাবতে হবে।
0: আমার কথা ভাববি? আজ বাবা, সত্যি তুই চলে যাচ্ছিস না তাহলে?
1: না মা, আমি তোমার কাছেই থাকব।
0: বৌমা যদি যেতে চায়?
1: সেও থাকবে, সকালে আমি ওকে বুঝিয়ে বলবো। খুন

0: আজু
1: কি মা,
0: বৌমা আর কিছু বললো রে?
1: না, বুঝিয়ে বললাম তাকে, কিন্তু সে বোধ হয় এক্ষুনি যেতে চাইছে।
0: এক্ষুনি? এই সাত সকালে?
1: হ্যাঁ,
0: তুই গেলেই ভালো আজু, আমার জন্য তোদের সংসারে অশান্তি নেবে আসুক, এ আমি চাইনি।
1: যাব, কি যে করে কিছুই বুঝে উঠতে পারছি না।
0: কেন না বোঝার এর মধ্যে কি আছে? তুই যাতে সুখে থাকতে পারবি তাই করবি, আমি তোর মা, আমার কাছে থাকতে তোর ভালো লাগবে না রে। আর তা যদি নাই লাগে তাহলে তাহলে তুই বৌমার সঙ্গেই যা।
1: হ্যাঁ না, মানে আমি আমি আর একবার ওকে বুঝিয়ে বলি মা। ওই যে নাহার আসছে, তুমি যাও না মা।
0: না বাবা, আমার এখানে থাকা ঠিক নয়।
1: তুমি তাহলে সত্যিই যাচ্ছ?
2: হ্যাঁ।
1: মিচিমিচি এটাকে বাড়িয়ে কেন এই অবস্থায় এনে ফেলছো বলতো? বেচারি বুড়ো মা, তার জন্য কি তোমার একটু মায়া হয় না? সবাই মিলে একসঙ্গে থেকে?
2: না, তা সম্ভব নয়। তাছাড়া মায়া আপনি আসে, ওটা জোর করে আদায় করবার জিনিস নয়। আমি এসেছিলাম জিজ্ঞেস করতে তুমি যাচ্ছ কিনা, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে।
1: আমি আমি তোমার সঙ্গে?
2: আমার সঙ্গে যাবে কিনা তোমায় কি করে বোঝাই, যে এখানে থাকার পরিণাম কি হতে পারে? তুমি নিজে একটু
0: যাওয়া না যে ওর ভাতটা ওর উপরেই ছেড়ে দাও বৌমা, ও বড় হয়েছে যা ভালো বুঝে করবে।
2: ও আপনি? হ্যাঁ তাই ছেড়ে দিতাম যদি বোঝার ক্ষমতা ওর থাকত। বয়সটাই শুধু বেড়েছে আপনার ছেলেদের, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনও গড়ে ওঠে, কিন্তু আপনি তা চাননি।
0: তুমি তুমি শেষে
2: যা বলছি তার একটা কথা মিথ্যে নয়, আর শুধু ছেলেদের কথা নয়, মন গড়ে না উঠলো বয়সটা ছেলেদের বেড়েছে তাও অস্বীকার করতে চান আপনি? বিয়ের পর স্বামী স্ত্রী এক ঘরে? হ্যাঁ, সেই জন্যই তোমার আর আমার এক ঘরে জায়গা হয়নি, দুটো আলাদা ঘরে দরকার হয়েছিল।
0: এরকম নোংরা কথাবার্তা তোমার কাছ থেকে আমি শুনতে পারবো না বৌমা, আমার এখানে থাকাও অপমান। আজু তোর সামনে দাঁড়িয়ে আজ এই লজ্জা আমাকে সহ্য করতে হলো?
1: না, তুমি দাঁড়িয়ে কেবল ঝগড়াই করবে।
2: ঝগড়া করতে আমি চাই না, আমি শুধু চাই তোমাকে বোঝাতে। একবার ভেবে দেখো, অন্তত ভাববে চেষ্টা কর, বিয়ের পর একটা দিনও আমাদের এইভাবে যায়নি, অথচ এই অবস্থা আমাদের হলো কেন? কোনো কারণই কি নেই
0: তার জন্য দায়ী তুমি?
2: আমি আমি দায়ী? আপনি আপনি শেষ পর্যন্ত রুবিকে যে আজ এই অবস্থায় বিদায় নিতে হলো তার জন্য কি আমি দায়ী?
1: কি সব যাথা বলছো, খোকার ব্যাপার নিয়ে তুমি?
2: না না, জানো না তুমি, ভেবেছিলাম এসব কথা আর বলবো না, কিন্তু তার এই অবস্থার জন্য দায়ী তোমার মা।
1: নাহার,
0: তুমি তুমি শেষে
2: অস্বীকার করতে চাও?
1: নাহার,
2: সত্যি কিনা জিজ্ঞেস করে দেখো। তোমার ভাইয়ের সর্বনাশ করবার জন্য রুবি নাকি মিশেছিল তার সঙ্গে, তার পয়সার লোভে রুবি নাকি বিয়ে করতে গিয়েছিল তো খোকাকে, এইসব কথা তিনি বুঝিয়েছেন তোমার ভাইকে, যাবার সময় সব কথা সে বলেছে আমাকে।
1: কি বলছো তুমি? ছি ছি ছি ছি
0: আজু বাবা,
1: না না এ হতেই পারে না, রুবির মতো এত ভালো মেয়ের পক্ষে, না না না এ হতে পারে না।
2: হতে পারে কিনা তোমার মাকে জিজ্ঞেস করো।
1: মা?
0: বেশ যদি বলেই থাকি।
1: তবে তুমি সত্যি নাহার যা বলছিল তাহলে তাহলে সব ঠিক?

0: দাও ড্রাইভার, আরো জোরে আরো জোরে
1: চেউ না, চেউ না, তোমার একটু মায় নেই, দয়া নেই, আমাকে ফেলে তুমি চলে যাবে, তোমার মায় নেই, দয়া নেই।
0: জগনা, না না না, আমি যাব, সব ভুল, সব মিথ্যে, সব মিথ্যে। ড্রাইভার জোরে জোরে আরো জোরে চালাও, আরো জোরে।
1: তোমার কি মায়া নেই, দয়া নেই, মায়া নেই, দয়া নেই, মায়া নেই, দয়া নেই, মায়া নেই, দয়া নেই, মায়া নেই, দয়া নেই।
0: আমি কি পাগল হয়ে যাব, আমি আমি মা হতে চলেছি, মা, না না না, ওরকম মা হতে আমি চাই না, আমি চাই না, চাই না, সব মিথ্যে, সব ভুল। কি হাসতে যাচ্ছে গাড়িটা, জোরে আরো জোরে যাও, জোরে চালাও। গাড়িটা তোমার যাচ্ছে না কেন, দোহাই তোমার, ড্রাইভার জোরে আরো জোরে, খুব জোরে।
2: অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ম্যাম সাহেব, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে,
0: কিচ্ছু হবে, যাও তুমি যাও। এইবার ঠিক হয়েছে, এইবার ঠিক হয়েছে, না না না, আরো জোরে, ড্রাইভার আরো জোরে, আরো জোরে যাও।
2: অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ম্যাম সাহেব।
0: কে ম্যাম সাহেব, কেউ নেই, আমি আমি তো পালিয়ে যাচ্ছি, যাও যাও জোরে যাও, যত জোরে পারো যাও, জোরে যাও, আরো জোরে।

0: ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও এখন কেমন আছে? বাঁচবে তো?
1: দেখুন, মানে অবস্থা ভালো নয়, জোর করে কিছু বলা শক্ত।
0: তাহলে নাহার বাঁচবে না?
1: না, আমি ঠিক তা বলছি নে, তবে মিথ্যে আশাও দিতে চাইনি, সবই খোদার ইচ্ছে, আমার দ্বারা যতটুকু হয় সবই আমি করব। আচ্ছা, এখন তাহলে আসি। আদাব।
2: হাজু, তুই একটু শান্ত হয়ে বস বাবা।
0: বসবো, কিন্তু ডাক্তার কি বলে গেল শুনলে তো মা? বললে, বললে ও বাঁচবে না। ও খোদা, আমি আমি ওকে খুন করেছি, আমি আমি ওকে খুন করেছি।
2: এত উতলা হোসনে আছো, খোদা যা করে ভালোর জন্যই করে।
0: ভালোর জন্যে? এও কি সেই ভালোর জন্য মা? কিন্তু কার কার ভালোর জন্যে মা?
2: দেখিস আবার সব ঠিক হয়ে যাবে। এখন চল, দুটো খাবি চল। খোকা, দেখ তো বাবা ও ঘরে আমাদের খাবার দিয়েছে কিনা।
3: দিয়েছে মা।
2: চল তাহলে কিছু খেয়ে নিবি।
0: তোমরা যাও মা, আমি আসছি।
2: ব্যস্ত হোস নে, আমার সঙ্গে আয়।
0: আমার খিদে নেই মা, তোমরা যাও।
3: সেই ভালো মা, আজ ভাইয়াকে একটু একা থাকতে দাও, চলো।
2: চল।
0: নাহার, নাহার আমার, আমায় মাফ করে দিও, আমার জন্যে, আমার জন্যে আজ তোমার এই অবস্থা। তোমার কথা আমি বুঝিনি, আমি বুঝতে পারিনি তোমার কথা, আমায় আমায় মাফ করো, আমায় মাফ করো।
2: এ কি, এরই মধ্যে খাওয়া হয়ে গেল তো?
3: তেমন খিদে নেই মা, আর তাছাড়া মনটা বিশেষ ভালো নেই।
2: খোকা।
3: মা।
2: আমার উপর রাগ করেছিস বাবা?
3: না মা, তোমার উপর রাগ করতে যাব কেন?
2: মন খারাপ করে থাকিস নে, যা হবার তা কেউ আটকে রাখতে পারে না। আমার কথাটা একবার ভাব, আমি আজ বড় একা রে, বড় একা, কেউ আর আমার নেই। আজু সে সরেই গেছে, আর খোকা, খোকা একটা কথা বলবি?
3: কি কথা মা?
2: সবাই তো গেছে, কিন্তু তুই আমাকে ছেড়ে যাবি না তো? বল খোকা।
3: না মা, আমি তোমার কাছেই থাকব।
2: থাকবি? আমার কাছে থাকবি?
3: যেতে তো আমি চাই না মা, তোমার কাছে আমি থাকব, আর এখানে আমি সুখে থাকব।
2: আমি জানি।
0: নাহার, নাহার, কি হলো খোদা, কি হলো? নাহার দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, আমি তোমার জন্য, তোমার জন্য।
3: কি
2: শেষ হয়ে গেল
3: ভাবি?

0: এই হলো দুনিয়া, আমার ঘর, আমি সুখী করতে চেয়েছিলাম,
1: মা
0: হলো না। খোদা,
1: মা,
0: খোকা,
1: কি মা,
0: দেখলি তো সব শেষ হয়ে গেল। এরপর তুই তুই আমাকে ছেড়ে যাবি না তো?
1: না মা,
0: আর একবার পর
1: আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি আমি তোমার কাছেই থাকবো।
0: বাঁচালি খোকা, বাঁচালি তুই আমার, নইলে।
1: কিন্তু রুবিকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি মা।
0: রুবি?
1: হ্যাঁ, কেবল আমি নই, সেও থাকবে এখানে।
0: তবে যে তুই বলেছিলি।
1: যাই বলে থাকি মা, ভুল বলেছিলাম। আমাকে নিয়ে যদি সুখী হতে চাও তবে আপত্তি করো না, যতদিন বেঁচে থাকি রুবি এখানেই থাকবে।
0: কিন্তু তাকে নিয়ে তুই সুখী হতে পারবি না বাবা, আর আমি মা হই।
1: সুখী হওয়া আমার কপালে নেই তা আমি জানি মা, আর সুখী হতে আমি চাইও না। আমি চাই শুধু আমার কর্তব্য পালন করতে। এক সময় একটা ভুল করেছিলাম, আজ সেটা সংশোধন করতে চাই। তুমি বলেছিলে না মা, ভুল মানুষ করে, সেটা ভুল বোঝার পরে তা সংশোধনের চেষ্টা না করলে তাকে তুমি মানুষ বলবে কি করে? কথাটা কথাটা আমার মনে আছে মা, আর আর তাই সেই চেষ্টা আমি করছি।
0: এতদিন পরে এরকম কথা তুই আমাকে বলবি আমি স্বপ্নেও ভাবিনি। খোকা, যা হবার হয়ে গেছে, এখন আবার তাকে নিয়ে এসে আমাদের মাঝে মায়ের কথা রাখ খোকা।
1: চিরকালই তো তোমার কথা শুনে এলাম মা, একটিবার একটিবার অন্তত অবাধ্যবার সুযোগ আমায় দাও মা।
0: খোকা, তুই কি পাগল হলি?
1: একটিবারের জন্য, একটিবারের জন্য আমায় কেবল মাফ করে দিও মা। আমি আমি চললাম, আমি চললাম মা, আমি চললাম মা।
0: খোকা,

0: এনায়েতমালা রচিত গ্রন্থি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অংশ নিলেন মা হোসনে আরা, রুবি সাদিকা সাইদ, নাহার সাইদুন্নেসা হোসেন, আজু সৈয়দ আকবর হোসেন, খোকা এস এম কামাল, ডাক্তার ফরিদুদ্দিন আহমদ ও ড্রাইভারের ভূমিকায় সুধাময় কর। শব্দ সংযোজনায় এস এম কামাল, শব্দগ্রহণে দানিজুদ্দিন ও সুধাময় কর। নাটকটি প্রযোজনা করলেন রনেন ঘোষালী।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এবারে শুনবেন দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার সৈয়দ হায়দার, সুর করেছেন মনসুর আহমেদ।

0: প্রিয় শ্রোতা, দেশের গান শুনলেন, শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন,
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআইয়ের যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
3: কি বলতো?
2: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
3: ঠিকই বলেছিস, এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
2: আপনার
3: এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
2: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না।
4: টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
3: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
5: আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। ও স্যার বাঁচান।
2: আচ্ছা, এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
6: ও সিনেমা হলে টিকটক করতে গিয়ে ধরা পড়ছে, লোকজন তার অনেক মারধর করছে, এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
3: জিতু, কথা কি সত্যি?
5: জি স্যার, স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে স্যার, আমি টিকটক করছিলাম, এটা সত্যি, আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করব না।
2: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে, ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
3: দয়া করে আপনারা ওকে মারবেন না, প্লিজ, আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই, তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
4: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে, আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
3: জিতু।
5: জি স্যার।
3: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে।
5: হ্যাঁ স্যার।
3: এরকম খারাপ কাজ যদি করো, সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
5: জি স্যার।
3: তুমি কি ভালো হতে চাও?
5: জি স্যার, আমি বুঝতে পারছি, এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি, তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করব, আমি আর এমন করবো না স্যার।
2: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফেরদৌসে আহমেদ চৌধুরী। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 36,695 কোটি 72 লাখ টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দিয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারিক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি ও সংশোধিত 5টি প্রকল্প রয়েছে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে 1টি প্রকল্পের। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন রয়েছে 36,491 কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে প্রায় 205 কোটি টাকা। এদিকে সভা শেষে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের বলেন, দেশে প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, শেষ সুবিধা সম্প্রসারণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর মাধ্যমে দেশের 1/3 এলাকা এবং প্রায় 7 কোটি মানুষ উপকৃত হবে। উল্লেখ্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 36,497 কোটি 25 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এবছরের জুলাই থেকে 2033 সালের জুন মেয়াদে প্রকল্পটি শতভাগ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের 19টি জেলা এই প্রকল্পের আওতায় আসবে। পদ্মা ব্যারেজ প্রথম পর্যায়ে প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্দনা, বারিশিয়া, বড়াল ও ইছামতি সহ প্রধান নদী ব্যবস্থার প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার। প্রধানমন্ত্রী তারিক রহমান প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা সেবা নিশ্চিতে করণীয় ঠিক করতে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসা সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা এবং অপ্রতুল সুযোগ সুবিধার বিষয় তুলে ধরলে প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্ট সহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী ও অবকাঠামো টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে নির্মাণ করতে হবে যাতে হুইল চেয়ার ব্যবহারকারীরা সহজেই প্রবেশ করতে পারে। তারিক রহমান নারীদের জন্য চালু পরিকল্পনায় থাকা ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উপর জোর দেন। এছাড়া তারিক রহমান সারাদেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেন। নতুন করে স্পোর্টস প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি। সভায় প্রাথমিকভাবে 10টি জেলার 10টি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে শিশু স্বর্গ প্রকল্প দ্রুত চালু করা হবে বলে সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত 2টি সরকার শুধু হামির টিকাই দিতে নয়, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি কার্যক্রমে ভিটামিন এ ক্যাম্পেইন চালু রাখতে ব্যর্থ হয়েছিল। তিনি আজ সচিবালয়ে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে 3,83,080 ডোজ পোলিও টিকা অনুদান প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন। বেশিরভাগ জেলাতে হামির টিকা প্রদান কার্যক্রম শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও যেসব শিশু টিকার বাইরে রয়েছে তাদেরও টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও 2 বছর সময় প্রয়োজন। তিনি আজ রাজধানীতে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রামাদানের চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন। ঢাকা আবহাওয়া জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি রফিক আহমদ। পথ ও পাথে অনুষ্ঠানে অধীনস্থদের প্রতি কর্তব্য সম্পর্কে বলবেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20।
2: এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। হজ যাত্রীদের জন্য বিশেষ অনুষ্ঠান কাবার পথে সকাল 8:10। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20। নাটক সেই মুনোয়ারার কথা শুনবেন বিকেল 3:05। তারুণ্য শক্তির সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। সোনালী বিকেল শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
2: এছাড়া FM 102 MHz রাত 12:15 নিশুত অনুষ্ঠানে শুনবেন নাটক ঝিনুক তুলিয়া, রচনা রহুল আজাদ চৌধুরী, প্রযোজনা সিরাজুল ইসলাম। শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 7:00-9:00 ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরাতে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 71%, সন্ধ্যে 6টায় 96%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:17, অস্ত যাবে সন্ধ্যে 6:33। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা এখন থেকে এফএম একশো দুই মেগাহার্জে বিরতি। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ বৃহস্পতিবার, একত্রিশে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ ১৪৪৭ হিজরি, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হুদের ১০১ থেকে ১০৪ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি রফিক আহমদ।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।